জীবনাচরণ, জীবন চর্যা তাকে একরকম থাকতে দেয় না, এটাই বাস্তব সত্য। তো যাই হোক, গাঙ্গী তো ছুটতে ছুটতে ভয়ে একেবারে এসে পৌঁছতে লাগলো, মানে বাড়ির দিকে ছুটতে লাগলো, যাতে কেউ না দেখতে পায় যে সে জল আনতে গিয়েছিল। তাহলে তো জল নোংরা করেছে, অপবিত্র করেছে, এইসব ভাবনায় তাকে বোধহয় মেরে হাত পা ভেঙে দেবে। এই ভয়ে সে ছুটছে ছুটছে ছুটছে ছুটছে, অবশেষে বাড়িতে এসে পৌঁছল। এসে যা দেখল, যন্ত্রণায় তার বুক ফেটে গেল। বাড়িতে এসে দেখল সে তার স্বামী জকু, সে অসুস্থ, তার বড্ড তেষ্টা পেয়েছে, সে তৃষ্ণার্ত। আর সেই তৃষ্ণার জন্য সে বেচারি ওই নোংরা ঘটি থেকেই, মানে ঘটি থেকে নোংরা জলটাই পান করছে, আর সে তেষ্টা সহ্য করতে পারেনি। জানে গাঙ্গী এর ফল কি সাংঘাতিক, তার শরীর আরো খারাপ হবে। সে জল আনতে গেল, কিন্তু এই সামাজিক যে অবিচার, সেই কারণে সে জল আনতে পারেনি। তার অসুস্থ স্বামীকে, তৃষ্ণার্ত স্বামীকে সে জল খাওয়াতে পারেনি। এই হচ্ছে প্রকৃতি, যখন মানুষকে বাঁচবার রসদ অফুরন্ত দিয়েছে, মানুষ সেই রসদের একেবারে বৈষম্যমূলক আচরণ করেছে সামাজিক নানান বিধি দিয়ে, এটাই বাস্তব সত্য। গল্প তো এই পর্যন্তই। কেননা মুন্সী প্রেমচাঁদ সমাজের, জীবনের অনেক এই ধরনের কালো দিক, বিভৎস দিক তুলে ধরেছেন তার অসাধারণ সমস্ত গল্পের মধ্যে দিয়ে। আজ ঠাকুরের কুয়ো এই গল্পটি শোনালাম, ভবিষ্যতে কখনো আবার অন্য কোনো গল্প শোনাবো। আর আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম। 9903653992 এই নম্বরে। চলুন ছোট্ট করে একটা গান শুনে নিয়ে আসছি আপনাদের বার্তায়, আপনাদের মতামতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পৌশালি ব্যানার্জির গলায় এই গানটি। এবার একেবারে আপনাদের পালা, শুনব আপনার মূল্যবান মতামত। প্রথমে কে লিখছেন একটু, প্রথমে মেসেজের দিকেই যাচ্ছি। গুড মর্নিং ইন্দ্রানিধি, টুটেলস আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ ঠাকুরের কুয়ো বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসুনা। গুড মর্নিং, থ্যাংক ইউ। এরপরে কে লিখছেন দেখি, হৃদয় আজ মেঘলা যেন দিগন্তে দেবে বাড়ি, তাই তো আজ মন ছুটেছে ঘরের সীমা ছাড়ি, দুহাত দিয়ে মেঘ লুটব হৃদয় রাগবোধ করে, রোদ্দুর উঠবে এই হৃদয়ে আবার নতুন করে, হৃদয় নিয়ে হারিয়ে যাব মিলন সাগর তীরে, মন পাখিটা আবার তখন ফিরবে আমার নীড়ে। লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। বাহ, সুন্দর করে নিজের মনের কথাটি উপস্থাপন করেছে পায়েল। সুপ্রভাত আপনাকেও। আর এবারে কি লিখছেন, জুলাই মাসের শেষ শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই সুপ্রভাত আপনাকেও দাদা। সুপ্রভাত। সত্য পেরিয়ে আসা কি এটা, প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শতকোটি প্রণাম। নিশ্চয়ই ইন্দ্রাণী ম্যাম, আজ গল্প গানের পরিবেশনা সুন্দর হচ্ছে। গতকাল আমরা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে পেরিয়ে এলাম। কথায় বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। সঠিক সঙ্গী নির্বাচন করুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। একেবারে মানে সে পাবলিক অ্যাওয়ারনেসের মতন আপনার শেষ কথাগুলো মনে হলো। সত্যি তো, সবাই তো বন্ধু চাই, সঠিক মানুষ নির্বাচন করতে চাই, কিন্তু সবসময় তা হয় কি, জীবন এই জন্যই আমাদের কাছে একটা খোলা খাতা উপহার দিয়ে দেয়। জীবন চলতে চলতে আমরা কত কিছু পাই। যাই হোক, এরপরে কি 5:42, একটু করে দেখা যাবে, খানিকক্ষণ বাদে বাদেই যখন ঘড়ির দিকে চোখ রাখবো, এই রে অনেকটা সময় চলে গেল এরকম মনে হবে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, আজকে চিরন্তনীতে আমিও জল আনতে এলাম, কারণ আমি জানি এখন আমরা পাব। মুন্সী প্রেমচাঁদের জন্মদিনে আমার অনেক শ্রদ্ধা জানাই ভুলু সাহা মধ্যমগ্রাম, আমাদের অনেক পুরনো বন্ধু ভুলু সাহা। আপনাকেও জানাই সুপ্রভাত, ভালো থাকুন। এরপরে চলে যাই হোয়াটসঅ্যাপের কথায়। আর দেখি প্রথমে কে লিখেছেন, অনেকে পরপর পরপর একদম 5:01 থেকে লিখতে শুরু করেছেন। লিখছি, পড়ছি। সুপ্রভাত, অসাধারণ গল্প আজ আমি শুনতে বসলাম, কিছু শিখতে আসলাম গল্প থেকে। সৌভিক লিখেছেন ঢাকুরিয়া থেকে। সুপ্রভাত আপনাকেও। সত্যিই তো, এই গল্পগুলো আমাদের অনেক কিছু শেখায়, জানায় এবং বিশ্লেষণ করতেও শেখায় এই গল্পগুলো। ধন্যবাদ আপনাকে লেখার জন্য। এরপরে কি লিখছেন শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত, প্রতীক্ষার শেষে শুনছি আর চিরন্তনীর গল্প গান। প্রতীক্ষার শেষে, আচ্ছা বেশ, খুব সুন্দর হলো কিন্তু ব্যাপারটা, প্রভাতির শেষে চিরন্তনী আর আপনার প্রতীক্ষার অবসান হয়েছে, এটাও বুঝতে পারছি। জানি এ জীবনে শাশ্বত বাণীর আছে অবদান।

সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে। এরপরে লিখছেন, শুভ সকাল দিদিভাই, আজকের গল্প শুনব বলে চিরন্তনীর অপেক্ষায় আছি, শর্মিষ্ঠা মুখার্জি, সাকরাইল, হাওড়া থেকে। হ্যাঁ, 5টা একই, গল্প তখনও শুরু হয়নি, শুধুমাত্র কিছু মৌখিক, মানে একেবারে বলে যে মুখরা বা একদম তার শুরুর কিছু কথা বলছিলাম। নিশ্চয়ই গল্প ভালো লেগেছে আশা করি। এরপর লিখছেন সুনীল কুমার চ্যাটার্জি, আচ্ছা না, মিনতি চট্টোপাধ্যায়, রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে ফোনের এটা চলে এসেছিল। মুন্সী প্রেমচাঁদ আমার প্রিয় লেখক, শুনতে বসলাম তার গল্প, আশা করি গানে গল্পে জমে যাবে। দিদিভাই ভালো থেকো, ভালোবাসা নিও। কি সুন্দর করে বলেছেন, মিনতি চট্টোপাধ্যায়, রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে। আপনাকেও সুপ্রভাত জানাই, আমার প্রণাম জানাই, খুব ভালো থাকুন আর প্রতিদিন চিরন্তনীর সঙ্গে থাকুন, কেমন? এরপর লিখছেন, নমস্কার, আমি অভিষেক চট্টোপাধ্যায় সুভাষগ্রামের কোদালিয়া থেকে লিখছি। আমি পেটের জন্য বেসরকারি সংস্থায় প্রোডাকশন ইনচার্জ হিসেবে কাজ করলেও মনের খিদে মেটে বাংলায় লেখালেখি করে। আমি মূলত শ্রুতি নাটকের বই লিখি। আজ মুন্সী প্রেমচাঁদের জন্মদিনে আমি শোনাতে চাই আমার জীবনের একজন শিক্ষকের কথা, যিনি প্রথম আমার মনের ভিতরে জাগিয়েছিলেন লেখার স্পৃহা। আমি আমার ছেলেবেলায় বিদ্যালাভ করেছিলাম ঐতিহ্যশালী বিদ্যালয় হরিণাবি ডিভিএস স্কুলে, যেখানে শিক্ষকতা করেছেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একটি সাধারণ দিনে তিনি, মানে আমার বাংলা শিক্ষক অরূপ রায় মহাশয়, সুকান্ত ভট্টাচার্য, রানার কবিতা পড়াতে গিয়ে বুঝিয়েছিলেন সাধারণ মানুষের চোখ আর একজন লেখক বা শিল্পীর চোখের বা দৃষ্টিভঙ্গির পার্থক্য ঠিক কোথায়। সেই দিন থেকে শুরু করে কোনো একটি বিষয় নিয়ে পর্যবেক্ষণ এবং সেটার বর্ণনা করা, আর এই পর্যবেক্ষণের ফসলই হলো আমার লেখা। বাহ, খুব ভালো কাজ করছেন, খুব সুন্দর কাজ করছেন। এইভাবেই দেখবেন আপনিও এরকম অনেক কিছু দেখতে শিখে যাবেন, অনুভব করতে শিখে যাবেন, এবং সেই অনুভবের মধ্যে অনেক কিছু আপনার চোখেও ধরা পড়বে যেটা একেবারে অন্যরকম কিছুর স্বাদ সবাইকেই দেবে, শুধু আপনাকে নয়। আর আপনাদের এই মূল্যবান মতামতগুলো পেতে পেতে আমাদের সত্যি কতগুলো জিনিস খুব ভালো লাগে, সত্যি তাই। কত সুন্দর করে অনেকেই নিজের মনের কথাটি, নিজের মতামত এবং এভাবে অনেক কিছু দেখতে শেখা এটা জানান, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই লিখুন, খুব ভালো থাকুন। এরপর লিখছেন কে, সুপ্রভাত, মুন্সী প্রেমচাঁদের গল্প শ্রবণ সাথী ইন্দ্রাণীদির সঙ্গে শুরুর গানটি ও অন্যান্য গান সুনির্বাচিত। আমার দুটো লাইন সবার সাথে ভাগ করে নিলাম। স্বপ্নে দেখি একটি খোলা মাঠ, আদ্যন্ত তার সবুজ কোমল ঘাস, মাঠের ধারে গহীন বনের পাশে ছোট্ট ছোট পর্ণকুটির আছে, তপবনের মতো সেথায় স্বাধীন পশু পাখি আনন্দেতে মেতে থাকে সকল কুটির বাসি, শান্ত নদীর মিষ্টি জলে তৃষ্ণা মেটে সবার, মাঠে ফলে সোনার ফসল সবার ঘরে খাবার, রাতের বেলা নদীর জলে আকাশ ছায়া ফেলে, জোনাকি আর তারারা সব লুকোচুরি খেলে, জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় জ্যোৎস্না সোনার বরণ পায়। ঘাটের পাশে বসে বসে পাহাড় দেখা যায়, সোনার হরিণ নাইবা থাকুক আছে অনেক সাথী, সন্ধ্যারাতে জল খেয়ে যায় বনের পশু পাখি। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন। বাহ, খুব সুন্দর করে বলেছেন, সেই একই কথা বলার, আপনার চোখে ধরা পড়েছে আপনার চারপাশের প্রকৃতি যেভাবে ফুটে উঠেছে আপনার লেখায়, অনেক ধন্যবাদ।

এবারে কি লিখছেন? হাই ইন্দ্রাণীদি, আজ চিরন্তন কথায় সাজানো চিরন্তনীতে শুনছি মুন্সী প্রেমচাঁদের ঠাকুরের কুয়োর গল্প। গঙ্গে নিচুতলা দলিত পরিবারের নারী হয়েও সে সমাজের অনিয়ম, সমাজের জাতপাতের বেড়াজালকে চ্যালেঞ্জ জানায়। গঙ্গী বিদ্রোহের প্রতীক এক চরিত্র। যখু ছিল গঙ্গীর রোগগ্রস্ত স্বামী, তাদের সংসার ছিল, এই নিয়ে তাদের সংসার ছিল। হ্যাঁ, গল্পটা পড়েছি, আজ শুনছি তোমার কণ্ঠে, মন দিয়ে শুনছি চিরন্তনী। গল্প এগিয়ে নিয়ে চলো। রাধে রাধে উৎপল মাইতি বেহালা। রাধে রাধে, সুপ্রভাত। এরপরে কে লিখছেন দেখি, হ্যাঁ এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। মুন্সী প্রেমচাঁদের জন্মদিনের ভোরে চিরন্তনী রিমঝিমঝিম বাড়িধারা ইথারে গল্প শুনি, সুধাকণ্ঠী সাথে চিরন্তনী, সপ্তাহে সপ্তাহে রাত শুরু, মাসের শেষ চিরন্তনীতে ভীষণ ভালো শুরু। জল দূষণ, জল সংরক্ষণ সচেতনতার দিন, অল্পে তুষ্টি থাকার গল্প প্রেমচাঁদের বিন, প্রেরণাদায়ক গল্প কথন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, জল ধরি জল ভরিতে সবার সচে, কি এটা সচেউ হোক, এটা বুঝলাম না সচেউ শব্দটাকে, ধরা থেকে সরুক সবার সকল শোক, ঠাকুরের কুয়া এই গল্পে সমাজের চালচিত্র, পঠন গুণে জাতিভেদ কথা প্রকাশিলে অত্র, জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো, প্রতিবাদ প্রতিরোধী সমাজে আসে আলো। স্যালুট তোমায় সুধাকণ্ঠী, নতুনত্বের দিশা এমনিভাবে খোঁজাও তুমি সকল অমানিসা, এখনো যারা আছেন দূরে আসুন এই আসরে, সাপ্তাহিক তিনটি দিন চিরন্তনীর বাসরে। অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত। এবার লিখছেন সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, ভোরবেলায় কি বেরোতে পারিনি কারণ শ্রাবণের অঝোর ধারায় আকাশ ঝরছে, তাই জামাই বাড়ির বিছানায় বসে তোমার অনুষ্ঠান শুনছি আর তোমাকে লিখছি। বেশ, এতে নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা, একদম বৃষ্টি ঝরা সুপ্রভাত জানাই আপনাকে। এবার কে লিখছেন, জয় জগন্নাথ ম্যাম, আপনার গল্প শুনে আমার চোখ দিয়ে গঙ্গা যমুনা বহিতে শুরু করেছে, খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সোমনাথ, সোমনাথ মল্লিক। বেশ, আপনাকেও সুপ্রভাত জানাই। এই ধরনের গল্পগুলো সত্যি সত্যি আমাদের এমন কিছু বাস্তব চিত্রকে তুলে ধরে, হয়তো যে এককালে ছিল আশা করব, এখন এরকম পরিস্থিতি হয়তো নেই। এবার কে লিখছেন, 5:51 হয়ে গিয়েছে, ইন্দ্রাণীদি আপনি আসবেন বলে ভোর ভোর এফএম রেনবো সেন্টারটি দিলাম খুলে, আপনার মধুর কণ্ঠে মন তো মোর কারে, তাই অঞ্জলি লই চিরন্তনীর তারে, এলাম আমি সুদূর থেকে, যাহার বজবজের মধ্যে আমার বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাসমোর উৎপল আদক নাম। দিদিভাই সুপ্রভাত, আপনাকেও সুপ্রভাত, খুব ভালো থাকুন, প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকে মুন্সী প্রেমচাঁদের জন্ম তারিখ লেখা গল্প ঠাকুরের কুয়ো ভীষণ ভালো লাগলো, আর আজকের গানগুলো অন্য রকম অসাধারণ, খুব ভালো লাগলো, মাধবী শীল রহিমপুর হুগলি। বেশ, আপনাকেও জানাই সুপ্রভাত, প্রত্যেক দিন লিখবেন এমন করে, সঙ্গে থাকবেন। আচ্ছা এবার কি লিখছেন প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, এই প্রথা আগে আমাদের গ্রামে ছিল, কেউ কিছু দোষী সাব্যস্ত হলে সাজা দেওয়া হতো, কুয়োর রাস্তা পঞ্চ পৌঁছ সমাজ থেকে এক ঘরে করে রাখা হতো, প্রথার নাম বাড়িয়া। আচ্ছা, এটা একটা নতুন তথ্য জানলাম আপনার থেকে, ধন্যবাদ, সুপ্রভাত জানাই আপনাকে। আর এবার লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে বলছি, আর চিরন্তনীতে মুন্সী প্রেমচাঁদের গল্প শুনলাম, সমাজের সংস্কার এখনও সব মুছে যায়নি, তবে একটু পরিবর্তন হয়েছে, এই যা খুব ভালো লাগলো, সুধামাখা কণ্ঠে গল্প শুনতে সবাই ভালো থাকবেন, আপনাকেও জানাই সুপ্রভাত, খুব ভালো থাকবেন। এবার লিখছেন বিশ্বনাথ মণ্ডল, চকহরহরিয়া বাগানপাড়া ইসলামপুর মুর্শিদাবাদ থেকে, প্রিয় চিরন্তনী, আজ ইন্দ্রাণী সুচারু উপস্থাপনায় শুনছি মুন্সী প্রেমচাঁদের লেখা ঠাকুর কা কুয়া বা ঠাকুরের কুয়ো শিরোনামের এক সুন্দর গল্প, এই গল্পে গঙ্গনামে তথাকথিত নিজ বর্ণের মানুষের প্রতি তৎকালীন সামাজিক এক অস্পৃশ্যতা ও নির্যাতনের কাহিনী সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, গল্পটির উপস্থাপনা ভীষণ ভালো লেগেছে, তবে আজকের দিনে এই ধরনের অস্পৃশ্যতা মোটেই কামনা করা যায় না, তাই তো আমরা সত্যিই তো কেউ চাই না এরকম হোক, আপনাকে অনেক ধন্যবাদ লেখার জন্য এবং সুপ্রভাত জানাই,
কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, বাহ খুব ভালো লাগলো গল্প ও গান চিরন্তনী। ধন্যবাদ সুপ্রভাত আপনাকেও। মোটামুটিভাবে হোয়াটসঅ্যাপে যারা যারা এসেছেন পড়েছি, ও অনেকেই লিখেছেন আবার মেসেজে, একটু পড়ে নি। কে ও না না না না, একবার পড়া হয়ে গিয়েছে। কেমন? আচ্ছা, আজ শুক্রবার, কাল শনিবার, আগামীকাল শনিবার দিন চিরন্তনীতে আপনাদের কাছে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য। আর আমার পরেই, মানে চিরন্তনীর পরেই শুরু হবে ভোরাই এবং নমস্কার কলকাতা। আপনাদের সঙ্গে থাকবেন অরুণিমা। আর আজকে ঘড়ি বলছে যে সময় কিন্তু একেবারেই প্রায় শেষ, তবুও চেষ্টা করছি, একবার দেখে নিই, যদি অন্য কেউ পাঠান, কেননা এরপরে যদি আর কোনো লেখা আসে, কোনো হোয়াটসঅ্যাপ বা মেসেজ, আর কিন্তু পড়া সম্ভব হবে না। কেমন? একটু জাস্ট দেখে নিই আর কেউ কিছু পাঠিয়েছেন কি না। মেসেজে সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, আজকে চিরন্তনীতে আমিও জল আনতে এলাম। ও আচ্ছা আচ্ছা, না আগে পড়েছি। আর হোয়াটসঅ্যাপে না, সবার লেখাই পড়া হয়ে গিয়েছে, আর মাত্র কিছুটা সময়, তারপরেই আমরা বন্দে মাতরম শুনতে শুনতে আজকের মতো শেষ করব চিরন্তনীর আসর। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে কথা হবে রবিবার দিন সকালবেলা। আমি আসব আপনাদের কাছে নিয়ে সুন্দর আরেকটি গল্প। এর সঙ্গে সঙ্গে আপনাদের আমরা বলেও দিই, আপনাদের যদি কারোর এরকম কোনো গল্প শোনার ইচ্ছে থাকে, বিশেষ কারো গল্প শোনার ইচ্ছে থাকে, নিশ্চয়ই আমাদের আপনারা লিখে জানাতে পারেন। কেমন? সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর একটু পরেই শুরু হবে ভোরাই নমস্কার কলকাতা, সঙ্গে থাকবেন অরুণিমা, আর আগামীকাল আপনাদের সঙ্গে চিরন্তনীতে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। শুরু হচ্ছে একটু পরেই বন্দে মাতরম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা আজ আপনার সঙ্গী। আচ্ছা সত্যি করে বলুন তো, ছোটবেলায় কতজন জঙ্গলে বেড়াতে গিয়ে রেঞ্জার অফিসারকে দেখে চেয়েছেন রেঞ্জার হতে? আমি তো চেয়েছিলাম ছোটবেলায়। রেঞ্জার ছাড়াও কিন্তু বনে রক্ষীরা, তারাও কিন্তু বনকে পাহারা দেন, হাতে থাকে খালি একটা লাঠি। সেই লাঠি নিয়ে বাঘ সিংহ হাতির মতো ভয়ঙ্কর জন্তু জানোয়ারদের এরা পাহারা দেন। রেঞ্জার সাহেবও পাহারা দেন, তার সঙ্গে সঙ্গে তার কর্মীরাও পাহারা দেন।

দিতে গিয়ে অনেকে হয়তো এইসব বন্য জন্তুদের আঘাতে আহত হন, কেউ কেউ প্রাণও হারান। তাদের সবাইকে মনে করাবে আজকের দিনটা, তাদের সবাইকে স্যালুট জানানোর দিন আজ, কারণ আজ ওয়ার্ল্ড রেঞ্জার ডে। তো আজকে জঙ্গলরক্ষীদের জীবন নিয়েই কথা বলবো। আমরা অনেক লেখাতে পড়েছি জঙ্গলরক্ষীদের সম্পর্কে, একটা আবছা ধারণা আমাদের হয়েছে, জঙ্গলে বেড়াতে গিয়েও দেখেছি, বিশেষ করে বুদ্ধদেব গুহর লেখাতে তো বারবার ফিরে এসছে জঙ্গলের কথা, বিভূতিভূষণের লেখায় ফিরে এসছে বারবার জঙ্গলের কথা। তো জঙ্গলরক্ষীদের জীবন কিন্তু খুব সহজ নয়, খুব কঠিন জীবন। সেই কঠিন জীবন নিয়েই কথা হবে আজ, কিন্তু তার আগে একটা বৃষ্টির গান ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে আজ ওয়ার্ল্ড রেঞ্জার্স ডে সকালে বনরক্ষীদের জীবন বা জঙ্গলরক্ষীদের জীবন নিয়ে কথা বলছি। খুব সহজ নয়, মানে বাইরে থেকে রেঞ্জারের জীবন বা বনরক্ষী জীবন খুব গ্ল্যামারাস মনে হতে পারে, জঙ্গলে থাকে, তারপরে হাতি বাঘ সিংহ এদেরকে সামলায়, আরও আরও জন্তু জানোয়ারদের সামলায়, খুবই গ্ল্যামারাস বোধ হয় জীবন, একেবারেই না। আর আমাদের যে বনরক্ষী যারা, তাদের জীবন তো খুবই মানে ভয়ঙ্কর একটা জীবন তারা কাটান। তার কারণ হচ্ছে তাদের হাতে কিন্তু কোনো অস্ত্র থাকে না, একমাত্র একটা লাঠি। ভাবুন, 250-300 কেজির একটা বাঘ যদি তাকে আক্রমণ করে তাহলে সে বেচারার কী অবস্থা হয়। তবে এই যে বনরক্ষী, ভারতের বনসম্পদ ও বন্য প্রাণী সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মী, আমাদের দেশের যেসব বনাঞ্চল আছে সেসব রক্ষা করা, বনজ সম্পদ সংরক্ষণ করা এবং বন্য প্রাণী নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারা নিয়মিত টহল দেন, রেঞ্জার সাহেব হয়তো দিনে 3-4 বার টহল দেন বা 2 বার টহল দেন, কিন্তু বনরক্ষীরা জঙ্গলে বেড়াতে গেলেও দেখবেন বিভিন্ন যে তাদের ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে তারা দাঁড়িয়ে থাকেন বা নিচেও দাঁড়িয়ে থাকতে দেখেছি তারা। এই যে সবসময় টহল দেওয়া, বনের যদি ধরুন আগুন লাগলো, শুধু তো পশু পাখিদের রক্ষা করা ওইভাবে নয়, বনে আগুন লাগলে সঙ্গে সঙ্গে সেই আগুন লাগানোটা বন্ধ করার চেষ্টা করা, অবৈধভাবে বনে প্রচুর গাছ কাটা হয় সেই গাছ কাটা বা শিকার করা, এইগুলো সব আটকানোর ক্ষেত্রে কিন্তু বনরক্ষীদের ভূমিকা সাংঘাতিক। তো ফরেস্ট গার্ডের জীবন কখনোই সহজ নয়, তাদের প্রায়ই দুর্গম পাহাড়ি ও জঙ্গলে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। প্রচণ্ড গরম, বৃষ্টি, শীত, বন্যপ্রাণীর আক্রমণ, সমস্ত ঝুঁকি নিয়েও তাদের কিন্তু দায়িত্ব পালন করতে হয়। অনেক সময় পরিবার থেকে দূরে থেকে কঠিন পরিবেশে কাজ করতে হয়, তবুও দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্ব তারা নিষ্ঠার সঙ্গে পালন করে চলেন। বনকে ভালো না বাসলে না এটা হয় না। আমি আমার কয়েক বছর আগের অভিজ্ঞতা বলি, যেহেতু জঙ্গল খুব ভালোবাসি, ভারতবর্ষের প্রায় সবকটা জঙ্গলেই ঘোরা হয়ে গেছে, জঙ্গলে বেড়াতে ভালো লাগে আমাদের।

তো বেশ কয়েক বছর আগে আমরা বেতলা ফরেস্টে গিয়েছিলাম। বেতলা জঙ্গল সাংঘাতিক কিছু জঙ্গল নয় আর কি, মানে বাঘের সংখ্যা সেরম নেই, অনেকে বলেন আছে অনেকে বলে নেই বাঘ, যাই হোক বাইসন প্রচুর আছে, তো হাতিও আছে। এবার আমরা যখন জঙ্গলে ঘুরতে বেরিয়েছি তখন একটা ওই ওয়াচ টাওয়ারগুলো হয় না, ওয়াচ টাওয়ারের কাছে ড্রাইভার আমাদের নামিয়ে দিয়েছেন। নামিয়ে দেবার পরে আমরা সিঁড়ি দিয়ে উঠছি, তো বনরক্ষী ওপর থেকে চাচাচ্ছেন, ম্যাডাম তাড়াতাড়ি উঠে আসুন আপনারা, সঙ্গে বাচ্চা আছে, হাতি বেরিয়েছে। কিন্তু আমি বললাম আপনি কি দেখতে পাচ্ছেন, বলছে না আমি দেখতে পাচ্ছি না, আমি গন্ধ পাচ্ছি। মানে গন্ধে তারা বুঝতে পাচ্ছেন যে হাতি বেরিয়েছে। প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা গন্ধ, এরা আলাদা আলাদাভাবে চেনেন। আসলে বনের প্রাণীদের সাথেই তো এদের ওঠা বসা, তাই না? আর আমাদের সুন্দরবনের সুন্দরী গাছ এই গানটা এবার আপনার জন্য আসতে চলেছে। আর সুন্দরবনের গর্ব তো রয়্যাল বেঙ্গল টাইগার। বর্ষায় যদিও জঙ্গলে যাওয়া বারণ, তবুও রয়্যাল বেঙ্গল টাইগারকে নাকি আজকাল প্রায়ই এদিক ওদিক দেখা যাচ্ছে আর কি সুন্দরবনের।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই। আজ ওয়ার্ল্ড ফরেস্ট রেঞ্জার ডে সকালে বনরক্ষীদের জীবন নিয়ে কথা বলছি আমি অরুণিমা। সময় এখন 6:27। বনরক্ষীদের জীবনে যে কী অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হয়, কী গা ছমছমে অভিজ্ঞতা হয়, সেটা শুনলে সত্যি মানে সাংঘাতিক ভয় লেগে যায় শুনেই। আর যারা সেটা ফেস করেছেন তাদের কথা ভাবুন। জানুয়ারি মাসের একটা সকাল বেশ কয়েক বছর আগে মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভের বনরক্ষী সুধা ধুরবে তার দুই সহকর্মীর সঙ্গে কাজে বেরিয়েছিলেন। দিনটা সবকিছু অন্যান্য দিনের মতো সাধারণ, ব্যতিক্রম ছিল শুধু এই যে সেদিন তাকে 10 মিটারেরও কম দূরত্ব থেকে একটা বাঘের সঙ্গে 90 মিনিটের একটা মুখোমুখি লড়াইতে নামতে হয়েছিল। সেই লড়াইটা কিন্তু একদম অন্যরকম লড়াই ছিল। তো তখন প্রায় 9:30 বাজে, তারা সাতপুরা ফরেস্টের টাইগার রিজার্ভে নিয়মিত টহল দিচ্ছিলেন, যেটা তাদের কাজ আর কি। এমন সময় দূর থেকে বাঘটিকে দেখতে পান। বাঘটিকে দেখে ওনার একজন চৌকিদার প্রহরী আর কি ঘাবড়ে গিয়ে নড়ে ওঠে। আর বাঘটা তখন নড়ে উঠেছে দেখেই প্রচণ্ড গর্জন করতে করতে তেড়ে আসে। তো এক মুহূর্তের জন্যে সুধা লিখছেন যে উনি পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আর তারপর তার সমস্ত প্রশিক্ষণ, সিনিয়রদের সঙ্গে হওয়া কথোপকথন, এই রকম পরিস্থিতি হলে কি করতে হবে, সব কিছু এক নিমেষে তার মনে পড়ে যায়। তিনি বলেন, আমি জানতাম আমরা নড়লেই মারা যাব, তাই আমি চৌকিদারের হাতটা আমার সর্বশক্তি দিয়ে শক্ত করে ধরেছিলাম এবং বলেছিলাম যাই ঘটুক না কেন আমরা নড়তে পারবো না। এরপর সেই ক্রুদ্ধ বাঘ তার সঙ্গে প্রায় 1.5 ঘন্টা ধরে একদৃষ্টে তাকিয়ে থাকা চলল। এই সময় বাঘটি তিনজনের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার পাশাপাশি বেশ কয়েকবার গর্জনও করেছে, কিন্তু তাদের কেউই নড়ল না, কারণ নড়লেই মৃত্যু নিশ্চিত ছিল। শুধু নিজের নয়, তার দুই সহকর্মীর জীবন বাঁচানোর জন্য পুরস্কৃতও হয়েছেন সুধা। তিনি তার ইন্টারভিউতে জানিয়েছেন, শুরুতে আমি ভীষণই মানে ভয় পেয়ে গিয়েছিলাম, শেষ পর্যন্ত আমি অসাড় হয়ে গিয়েছিলাম, মানে ওই 90 মিনিট বাঘের দিকে তাকিয়ে থাকতে থাকতে পুরোই অসাড় হয়ে গিয়েছিলেন। বাঘের সঙ্গে তার মুখোমুখি হওয়ার ঘটনাটি হয়তো বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু ধুরবের কাছে মানে সুধা ধুরবের কাছে এই ধরনের অভিজ্ঞতা তো তাদের দৈনন্দিন কাজেরই একটা অংশ। এইভাবেই তো তাদের নিয়মিতভাবে সব কিছুর মুখোমুখি হতে হয়, আর বন্যপ্রাণীদের, ভয়ঙ্কর বন্যপ্রাণীদের সম্মুখীন হতে হয়। জীবনকে বিপদে ফেলা এমন একটা কাজ যা তাদের দিনের পর দিন করতে হয়। আর এরা একেবারেই আমাদের মানে যাদেরকে আমরা হিরো বলে মালা পরাই, এদেরকে কিন্তু আমরা সেইভাবে মানে মালাও পরাই না, কোনো সম্মানও জানাই না, কিছুই না। অথচ তারা কীভাবে আমাদেরকে রক্ষা করে চলেছে, বন্য প্রাণীকে রক্ষা করে চলেছে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত। আরও কয়েকজনের কথা বলবো, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে একটা গান। শুনুন গানটি, 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর এখন সময় 6:36। আজ বিশেষ একটা দিন, আজ ওয়ার্ল্ড ফরেস্ট রেঞ্জার ডে, আর আজকের দিনে বনরক্ষীদের জীবন নিয়ে কথা বলছি। তো বনের রক্ষীরা আসলে না আননোটিসড হিরোজ, এদেরকে তো কেউ লক্ষ্য করে না, এরা কি মানে সাংঘাতিক একটা কাজ করে যাচ্ছেন দিনের পর দিন। তো আমি এমন একজন মানুষের কথা বলবো, 30 বছর ধরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে যিনি চাকরি করেছেন, তার নাম হচ্ছে ডিম্বেশ্বর দাস। কিছুদিন আগে তার এই মানে জঙ্গলের জন্য তার অবদানের জন্য আর্থ হিরো গ্রিন ওয়ারিয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন। আমাদের দেশে তো 500টিরও বেশি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 100টি জাতীয় উদ্যান রয়েছে, যেগুলো বিপুল সংখ্যক বিপন্ন প্রাণীদের আশ্রয়স্থল। কিন্তু জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, বন উজাড় হয়ে যাচ্ছে, গাছ কেটে কেটে মানুষের হাত পড়ায়, মানুষ শিকার করছে, বিলুপ্তির মানে কাছাকাছি চলে এসছে বেশ কিছু প্রাণী। যদিও দেশে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কেন্দ্রীয় রাজ্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে, কিন্তু শুধুমাত্র সামনের সারিতে থাকা কয়েকজন ব্যক্তির কথাই আমরা জানতে পারি। আর কিছু মানুষ আছেন যারা নীরবে প্রাণীদের ভালোবেসে তাদের সেবা করে যান, তাদের মধ্যেই একজন হলেন ডিম্বেশ্বর দাস, যিনি আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গন্ডারদের সুরক্ষায় তার জীবনের 30 বছর উৎসর্গ করেছেন। ভাবুন তো, গন্ডারের মতো একটা জন্তু যদি তাড়া করে, যদি শিং ঢুকিয়ে দেয়, বাঁচার কিন্তু কোনো রাস্তা নেই। আর বনরক্ষীদের বাঁচার রাস্তাটা কি? তাদের হাতে একটা লাঠি ছাড়া আর কিচ্ছু থাকে না। রেঞ্জারদের কাছে যদিও বা বন্দুক থাকে, কিন্তু সেইটা চালানোর মানে অনুমতি নেই প্রায়। কোনো মানুষকে কো বাঘের ক্ষেত্রেও পারমিশন নিয়ে ডিসিশন নিতে হয়। তো সেইখানে অত গন্ডার কাজিরাঙ্গা উদ্যানে, সেই গন্ডারদের 30 বছর ধরে তিনি দেখাশোনা করে গেছেন। এরকম অনেক মানুষ আছেন যারা একদমই আননোটিসড হিরোজ, যারা জঙ্গলে জঙ্গলকে বাঁচান, জঙ্গলের সঙ্গে থাকেন, সেটাও কিন্তু একটা

মানে অদ্ভুত ভালোবাসার জায়গা থেকে তারা এই কাজটা করেন। তারা সংসার, বন্ধু বান্ধব সমস্ত কিছু ছেড়ে জঙ্গলকে ভালোবেসে জঙ্গলেই থেকে যান। সামান্য টাকার চাকরিতে তারা জীবন কাটিয়ে দেন শুধু এই বন্য প্রাণীদের সঙ্গে, জঙ্গলের সঙ্গে থাকবেন বলে। আরও কিছু মানুষের কথা জানাবো, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে একটা গান। ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবো। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজকে একটা বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড ফরেস্ট রেঞ্জার ডে। জঙ্গলরক্ষীদের জীবন নিয়ে কথা বলছি। তো জঙ্গলরক্ষীরা একটা সময় তো শুধু ছেলেরাই হতেন, তারপর আস্তে আস্তে কিন্তু মেয়েরাও জঙ্গলরক্ষী বা বনরক্ষী হিসেবে তাদের কাজ করা শুরু করেন। তো 2013 সালে ডেজার্ট ন্যাশনাল পার্কের DNP সুদাসারি রেঞ্জে মাঠ পর্যায়ে

নিয়োগ পান প্রথম মহিলা প্রহরী, তার নাম ছিল সুখপালি। তো সুখপালি তিনি তার শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করেছেন, একটা লেখা বেরিয়েছিল, সেই লেখা থেকে আমি যেটা পেয়েছি সেটাই জানাচ্ছি যে বিচ্ছিন্ন পথে টহল দিতেন আর চেক পয়েন্টগুলোতে সঙ্গী হিসেবে কেবল পুরুষ প্রহরীরাই তার সঙ্গে থাকতেন। তো কোনো মহিলাই কিন্তু যেতে চাননি, কারণ তারা জানতেন যে তাদের মরুভূমিতেই থাকতে হবে, সবাই অফিসে বা নার্সারিতে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু সুখপালি দায়িত্বটা নিয়েছিলেন। সুখপালি কিন্তু গ্র্যাজুয়েশন করেছেন, বিএড করেছেন, স্কুলে চাকরি পাননি, তারপর অ্যাপ্লাই করেছেন বনরক্ষীর চাকরির জন্য এবং সেই চাকরি পেয়েছেন। প্রথম দেখাতে তার ভালো লাগেনি, কিন্তু তিনি মেনে নিয়েছিলেন যে এটাই আমার ঘর। 3162 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল সুখপালির আবাসস্থল। ডিএনপি কোনো জাতীয় উদ্যান নয়, বরং একটা বন্যপ্রাণী অভয়ারণ্য যা বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য 1980 দশকের শুরুতে ঘোষিত হয়েছিল। এটা পশ্চিম ভারতীয় রাজ্য রাজস্থানের বৃহত্তম সংরক্ষিত এলাকা, যা জয়সলমের আর বারমের জেলা জুড়ে কিন্তু এই এলাকাটা। তো বন্যপ্রাণী বিভাগের বনরক্ষীর কাজ তো সহজ নয়, পুলিশের টহলদারির কাজের সাথে তুলনা করলে চলবে না। কিন্তু বনরক্ষীদের সাধারণত দুর্গম সংরক্ষিত এলাকার ভেতরে থাকতে হয়, তারা একটানা কয়েক কিলোমিটার টহল দেন এবং অন্যান্য সরকারি পদের মতো তাদের নির্দিষ্ট কোনো কাজের সময় নেই। আত্মরক্ষার জন্য ডিএনপির রক্ষীরা বিপদ এড়াতে কেবল লাঠি বহন করেন। তো ডিএনপিতে চিংকারা, নীলগাই, মরুশিয়াল এবং পার্কের প্রকৃতি যে প্রতীকী পাখি যেটা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এর মতো বিভিন্ন ধরনের বন্যপ্রাণীদের আবাস। তো স্থানীয়ভাবে গোদাবন নামে পরিচিত মহাবিপন্ন গিনিপিগ মরু বাস্তুতন্ত্রের একটি নির্দেশক প্রজাতি। এটা অন্যতম ভারী উড়ন্ত পাখি এবং এর প্রায় 200 সদস্যের একটি ছোট্ট ও বিচ্ছিন্ন জনগোষ্ঠী রয়েছে। গিনিপিগের ওজন 15 কেজি পর্যন্ত হতে পারে আর উচ্চতা 1 মিটার পর্যন্ত বাড়তে পারে। এই প্রজাতিকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু ওই এলাকায়, মানে মরু এলাকায় যারা রক্ষা করেন সেই মানে বনরক্ষীদের। সুখপালি কিন্তু এক নাগাড়ে রক্ষা করে গেছেন মরু এলাকার বন্যপ্রাণীদের। সেখানে তিনি মা হয়েছেন, তার বাচ্চা বেড়ে উঠেছে ওই মরুভূমির মধ্যে, যেখানে মানে জল 2 দিনে একবার আসে, যেখানে খাবার দাবার ট্রাকে করে এলে তবেই তারা রান্নাবান্না করতে পারেন, এই রকম জায়গায়ও কিন্তু লড়াই করে গেছেন। তো এই মানুষগুলো, এই আননোটিসড হিরো যারা, তাদেরকে আজ স্যালুট জানানোর দিন। আরও কথা বাকি রয়েছে, কিন্তু তার আগে একটা গান আসতে চলেছে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: ভোরাই শুনছেন 107 FM রেইনবোয়ে, সঙ্গে রয়েছি আমি অরুণিমা। সময় এখন 6:50। আজকে একটা বিশেষ দিন, ওয়ার্ল্ড ফরেস্ট রেঞ্জার ডে, আর আজ জঙ্গলরক্ষীদের জীবন নিয়ে কথা বলছি। জঙ্গলরক্ষীদের জীবন নিয়ে কথা বলতে বলতে ফরেস্ট রেঞ্জারের কথাও বললাম, সেই সঙ্গে সঙ্গে মহিলা রক্ষীর কথাও বললাম। তবে এই যে যারা সরকারি চাকরি করেন বন রক্ষা করার জন্য, তার বাইরেও কিন্তু বনের পাহারাদার আছেন, এদেরকে অস্থায়ী মজুর হিসেবেই নেওয়া হয়। পুলিশে যেমন সিভিক ভলেন্টিয়ার, তেমনি বনরক্ষী বাহিনীতে এরা। তবে ওদের নামের আগে ভলেন্টিয়ার গোছের কোনো শব্দ নেই, নেই সরকারি উর্দিও, খাতায় কলমে ওদের পরিচয় দিন মজুর হিসেবে। বনকর্তারা জানাচ্ছেন, বনরক্ষীর ঘাটতি মেটাতে এই দিন মজুরেরাই এখন দফতরের ভরসা। শুধু কাই শ্রম নয়, জঙ্গলের টহল থেকে শুরু করে সমীক্ষা, চোরা শিকারী পাকড়াও করার যে অভিযান, এরা যেহেতু লোকাল লোক হয়, এরা কিন্তু জঙ্গলটাকে অনেক বেশি চেনে, সব কিছুতেই কাজে লাগানো হয় এদের। একজন ফরেস্ট গার্ড, মানে এই যে যারা নামাঙ্কিত গার্ড, তার বাইরেও দিনমজুর হিসেবে যারা ফরেস্ট গার্ড হিসেবে কাজ করছেন, তারা তো শুধু বন পাহারা দেন না, স্থানীয় মানুষকে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কেও সচেতন করেন। আমার মনে আছে, একবার জঙ্গলে বেড়াতে গিয়ে আমাদের টিমে একজন ছিলেন আর কি, তিনি খুব পারফিউম টারফিউম লাগিয়ে গাড়িতে উঠেছেন, তাকে না এরম একজন ফরেস্ট গার্ড, আমার এখনও মনে আছে, তিনি হয়তো কোনো স্থায়ী চাকুরে নন, উনি ওই যখন জঙ্গলে সাফারিটা হয় সেই সাফারির সময় উনি থাকেন। ওনার বেশ বয়স হয়েছে এবং উনি একসময় হাতির পিঠে করে মানুষকে ঘোরাতেন, এখন আর সেই শক্তি নেই, সেই জন্য উনি গাড়িতে করে ফরেস্ট গার্ড হিসেবে কাজ করেন। কোথায় জন্তু জানোয়ার রয়েছে তাদের সম্পর্কে নানান কিছু বলেন টলেন। উনি না গাড়িতে ওঠার আগেই ওই ভদ্রলোককে বললেন যে আপকো লেকে হাম নেই যা সকতে। তো ভদ্রলোক তো খুব রেগে গেছেন, না ম্যানে বুক কিয়া, মানে নেই আপ ইয়ে বদবুদার শার্ট ছোড়কে আইয়ে, মানে উনি যে পারফিউম লাগিয়েছেন সেটাকে বলছেন যে বদবু, মানে বাজে গন্ধ। আসলে জঙ্গলে যেতে গেলে জঙ্গলের তো কিছু নিয়ম থাকে, জঙ্গলে কিন্তু জঙ্গলের গাছপালার মতো রঙের জামাকাপড় পরতে হবে, কোনো রকম মেকআপ পারফিউম কিচ্ছু ব্যবহার করা যাবে না, আপনার শরীরের গন্ধ ব্যাস ওইটুকুই থাকবে। তা না হলে কিন্তু এই যে যারা রক্ষী, যারা নাক টেনে বলে দিতে পারেন বাঘের অবস্থান, সিংহের অবস্থান, হাতির অবস্থান, তারা কিন্তু তাদের মানে সেই গন্ধ নেবার ক্ষমতাটায় গণ্ডগোল হয়ে যাবে। আর জঙ্গলের পশু পাখিরা একদম পছন্দ করে না এইরকম বাইরের গন্ধ, তাদের নাকে এলে কিন্তু তারা লুকিয়ে পড়তে পারে বা আক্রমণ করতে পারে, যা কিছু হতে পারে। এই ফরেস্ট গার্ডের জীবন কঠোর পরিশ্রমের, সাহসের, দায়িত্ববোধের, তাদের নিরলস প্রচেষ্টার কারণেই আমাদের দেশের বন ও বন্যপ্রাণী অনেকটা সুরক্ষিত আছে। তাই তাদের কাজের প্রতি সম্মান দেখানো আমাদের প্রত্যেকের উচিত এবং বন সংরক্ষণে সকলের সহযোগিতা করা আমাদের কর্তব্য। আসুন আজ সেটাই করি, জঙ্গলকে বাঁচাই, এবং জঙ্গলে যারা চোরা শিকার করে বা যারা গাছ কাটে তাদের সম্পর্কে একটুও জানলে আমরা যেন বন বিভাগের অফিসে সঙ্গে সঙ্গে জানাই। বনকে বাঁচিয়ে রাখলে, বন্য প্রাণীকে বাঁচিয়ে রাখলে তবেই কিন্তু মানুষ সুরক্ষিত থাকবে। আর যেটা তারা মানে যারা এটা বাঁচান, বনরক্ষীরা, রেঞ্জাররা, তাদের সবাইকে আরেকবার স্যালুট জানালাম। আমি অরুণিমা এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে, পরের ঘন্টায় আপনার জন্য নিয়ে আসছি নমস্কার কলকাতা। মাঝখানে রয়েছে লতা মঙ্গেশকরের গাওয়া একটা গান, আর তারপর খবর, ফিরে আসছি তারপর। শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আমবাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক

0: নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল ছটায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সমাজমাধ্যমে এক বার্তায় গতকাল তিনি বলেন, বিগত কয়েক বছরে কেন্দ্র রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যার মুখোমুখি হওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে। তিনি বলেন, এই বিষয়টিকে মাথায় রেখে কেন্দ্র রাজ্য উভয় ক্ষেত্রেই শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা অনিয়ম রুখতে আনা সংশোধনী বিল সংসদের উভয় কক্ষেই পাশ হয়েছে। বর্তমানে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল নিয়ে গতকাল আলোচনায় জবাবী ভাষণে কর্মী বিষয়ক এবং জন অভিযোগ মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থায় সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 গতকাল সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত বিলে জাতীয় সঙ্গীত জনগণ মনের মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল শিক্ষায় সিলেবাসে আমূল পরিবর্তন হবে বলে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন। এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, সরকার ইতিমধ্যেই রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার কথা ঘোষণা করেছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে 18 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, 24 জন সেখানে আটকে পড়েছেন বলে খবর। মিথেন গ্যাস জমে যাওয়ার ফলেই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 কেজি বিভাগে রূপো পেয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং, নমস্কার।

নমস্কার কলকাতা, 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা, আজ আপনার সঙ্গী। মিষ্টি মিষ্টি বৃষ্টি মাখার সকালে চায়ের কাপে দিন চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা জমুক। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর এখন রেখে গেলাম রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে ঝিরিঝিরি 107 FM রেইনবোয়ে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দিনের ডায়েরি,
3: খুললাম দিনের ডায়েরি 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আজ ওয়ার্ল্ড ফরেস্ট রেঞ্জার ডে। জঙ্গল রক্ষা করতে গিয়ে যারা নিজেদের সংসার, নিজেদের মানুষজন, বন্ধু সবাইকে ছেড়ে জঙ্গলে জীবনটা কাটিয়ে দেন জঙ্গলকে রক্ষা করার জন্য, অনেক সময় প্রাণের ঝুঁকি নিয়ে তাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে তাদের প্রাণও চলে যায়, সেই সমস্ত আননোটিসড হিরোদের আজ স্যালুট জানাই। আপনিও জানান জঙ্গলরক্ষীরা যে কী কাজ করে যাচ্ছেন বা রেঞ্জাররা যে কী কাজ করে যাচ্ছেন আমাদের জন্য, এই পৃথিবীকে বাঁচানোর জন্য। আর তাদের কথা আমরা খুব একটা কিন্তু বলি না। আচ্ছা, আপনি অ্যাভোকাডো খেতে ভালোবাসেন? আজকাল তো সবই পাওয়া যায় অনলাইনে। তো অ্যাভোকাডো দিয়ে একটা টোস্ট হয় জানেন তো, স্রেফ পাউরুটিটার ওপর অ্যাভোকাডো একটুখানি লাগিয়ে নিন, তারপর স্যান্ডউইচ মেকারে দিয়ে খেয়ে নিন, অপূর্ব খেতে লাগে। আজকে অ্যাভোকাডো ডে, তাই এটা মনে করালাম আপনাকে, ব্রেকফাস্টে এটা আজকে রাখতেই পারেন। আর আজ আরও একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনটা হলো কিছু কিছু যন্ত্র আছে যেটা আমাদের জানার বাইরে, মানে আমরা খুব বেশি সেই সমস্ত যন্ত্র সম্পর্কে জানি না। কিছু ইনস্ট্রুমেন্ট যেমন ঘাটটাম, তাও পরিচিত, এরকমই বেশ কিছু বিনা আছে যেগুলো আমরা জানি না। তো আজকে হচ্ছে সেই সমস্ত যন্ত্র, সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট যেগুলো লুপ্ত প্রায়, যেগুলো প্রায় ব্যবহার হয় না, তো সেই সমস্ত যন্ত্রপাতিদের সম্পর্কে অ্যাওয়ার করার দিন। শরৎ, সানাই, তবলা, এগুলো তো মোটামুটি আমাদের জানা, কিন্তু যেগুলো অজানা, অচেনা, সেই সমস্ত যন্ত্রপাতিদের রক্ষা করার দিন আজকে। কাজেই চেষ্টা করুন না আমাদের যেটা শিকড় সেটাকে রক্ষা করার। মৃদঙ্গমের কথা বলা যায়, তারপরে সারেঙ্গির কথা বলা যায়, বাঁশি তো আছেই, বাঁশি তবুও পরিচিত, ঢোলকের কথা বলা যায়, এরকম আরও অনেক যন্ত্র আছে, অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো লুপ্ত প্রায়। তো দিনের ডায়েরি এবার বন্ধ করি। বন্ধ করলাম দিনের ডায়েরি। আর এইবার আপনার জন্য যে গানটা আসতে চলেছে নমস্কার কলকাতা, সেটা উদিত নারায়ণ ও লতা মঙ্গেশকরের ডুয়েট ফ্রম দ্য মুভি দিল তো পাগল হ্যায়। শুনুন গানটা, এই বৃষ্টি ভেজা সকালে মনটা ভালো হয়ে যাবে। আমি অরুণিমা, ফিরছি ঠিক 5 মিনিট পর 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় এখন 7:24, আর এইবার জানিয়ে দেব হাওয়া অফিসের হালচাল। আবহাওয়া দপ্তর কি বলছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের। পূর্বাভাসে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সকালবেলা মেঘলা আকাশই থাকবে, আর হালকা থেকে ভারী বৃষ্টি, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ

0: উচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97%, সর্বনিম্ন 88%, আর গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 9.6 মিলিমিটার। সেই সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু আলাদা করে কোনো সতর্কবার্তা নেই। তাহলে জানিয়ে দিলাম তো হাওয়া অফিসের হালচাল।
1: হাওয়া অফিসের হালচাল, হালচাল।
0: আর আজ এই শ্রাবণের সকালে আপনার জন্য রেখেছি যে গানটা, রূপঙ্কর বাগচির গাওয়া। শুনুন গানটা, ফিরছি ঠিক 5 মিনিট পর 107 FM রেইনবোয়ে।

What is mobile number? What is your smile number? What is your

0: लगता है कि जो आज तक का सबसे बेहतरीन परफॉर्मेंस हमारा रहा है वो गोल्ड कोस्ट में ऑस्ट्रेलिया में, जब हमारे 3 गोल्ड 3 सिल्वर और 3 ब्रॉन्ज आए थे, मुझे लगता है कि उससे बेहतर परफॉर्मेंस हमारा इस बार होगा।
1: इन जूडो देयर विल बी द मेंस 60 किलोग्राम राउंड ऑफ 16 इन विच हर्ष सिंह विल बी रिप्रेजेंटिंग इंडिया। देयर विल बी वुमेन्स 52 किलोग्राम राउंड ऑफ 16 इन विच श्रद्धा कादुबल चौपाड़े शैल बी रिप्रेजेंटिंग इंडिया। देयर विल बी मेंस 66 किलोग्राम राउंड ऑफ 16 इन विच रोहित बासिर Majgul shall be representing India. Then there will be women's 48 kilogram event quarterfinals in which Ashmita Day will be representing India. Then there will be women's 57 kilogram quarterfinal event in which Yamini Maurya shall be representing India.
2: Athletics में decathlon की स्पर्धाएं जारी रहेंगी। तेजस्विन शंकर पदक की होड़ में बाकी बची 5 स्पर्धाओं में उतरेंगे। मिक्स 4x400 रिले होगी जिसमें अंशु बाबू, नीरू पाठक, रशदीप कौर और विशाल टीके 400 मीटर हर्डल्स में शाश पलाक्ष और संतोष कुमार टी मैदान में उतरेंगे।
1: In track cycling, there will be men's 4,000 meter individual pursuit event in which Dinesh Kumar and Harshveer Singh Sekhaw shall be representing India. There will be men's Keirin first round events in which Ronaldo Singh, David Beckham and James Singh will be representing India. In lawn ball, the men's pair sectional play event shall be happening in which Navneet Singh and Dinesh Kumar will be representing India. There will be women's single sectional play in which Nayanmoni Sekhia shall be representing India.
3: बहुत practice किया है, 6 घंटा compulsory है, कभी ज़्यादा भी होता है। अभी इस मौका में पहुँचा है कि ताकि हम लोग इंडिया के लिए कुछ कर सके।
1: It's time now to have a look at the latest updated medal tally at the end of day 8 of Glasgow Commonwealth Games 2026. On the first spot is Australia with 51 gold, 24 silver, 35 bronze, their total number of medals being 110. On the second spot is England with 15 gold, 30 silver and 20 bronze, their total number of medals being 65. And on the third spot is Canada with 15 gold, 13 silver and 17 bronze medals, their total being 45. India presently is on the 10th spot with a total of 17 medals, which includes 3 gold medals, 10 silver medals and 4 bronze medals. That is all that we had with all the updates that we had to bring to you on day 8 of the ongoing Glasgow Commonwealth Games 2026. This program was brought to you by our producer Shahnawaz Khan, editor Vandana Bharadwaj, my co-commentator and anchor Anupam Pathak and myself Sakshi Mandwal. That is all that we had for you for now. Thank you so much for listening in. Goodbye. Namaskar.
4: Glasgow. The Commonwealth Games.
5: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
6: শুনছেন নমস্কার কলকাতা,
7: নমস্কার কলকাতা
6: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
7: নমস্কার কলকাতা।
8: শুনছেন নমস্কার কলকাতা, ফিরে এলাম আবার 107 FM রেনবোর নমস্কার কলকাতার প্রথম ঘন্টার একেবারে শেষে। আর এইবার যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে এক্ষুনি শহরের ইতিকথা।
9: শহরের ইতিকথা,
8: আলিপুর মান মন্দিরের কথা জানাবো। আলিপুর অবজারভেটরি, যাকে বলা হয় ভারতের আবহাওয়া পর্যবেক্ষণের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল 1877 সালের 1 এপ্রিল। আলিপুর মান মন্দির প্রতিষ্ঠিত হয়, এর আগে কলকাতার পার্ক স্ট্রিটের সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়ার অফিস থেকে 1829 সাল থেকে আবহাওয়া পর্যবেক্ষণের কাজ চলত, সেই দায়িত্ব পরে আলিপুরে স্থানান্তরিত হয়। ব্রিটিশ আমলে এটি ভারতের অন্যতম প্রধান আবহাওয়া গবেষণা ও পূর্বাভাস কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। একসময় ভারতীয় আবহাওয়া দপ্তরের IMD-র গুরুত্বপূর্ণ কার্যক্রমও এখান থেকেই পরিচালিত হতো। এখানে আবহাওয়া পর্যবেক্ষণের পাশাপাশি ভূমিকম্প, বায়ুচাপ, তাপমাত্রা, বৃষ্টিপাত এবং সময় নির্ধারণের জন্য বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করা হয়। কলকাতার সরকারি সংকেত, সময় সংকেত, যেটা টাইম সিগন্যাল পরিষেবা, 1837 সাল থেকেই চালু ছিল, যা পরবর্তীতে এই কেন্দ্রের গুরুত্বপূর্ণ কাজের অংশ হয়ে ওঠে। বর্তমানে এটা ভারতের আবহাওয়া বিভাগের রিজিওনাল সেন্টার, কলকাতার প্রধান কেন্দ্র এটা RMC। আর পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কীকরণ এখান থেকেই জারি করা হয়। 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন আলিপুর মানমন্দিরের অতিথিশালায় ছিলেন, তার স্মৃতিতে সেই ঘরটা রবীন্দ্র জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়েছে। আলিপুর মানমন্দির আজও ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত।
9: শহরের ইতিকথা।
8: শহরের ইতিকথার পর তিনেককে তিন গানের হ্যাট্রিক, প্রথম গান সোনু নিগমের কণ্ঠে।
6: FM রেনবোতে তিন।

0: FM Rainbow Team. Tine ke tin. Tine ke tin. Ganer hat trick. Ganer hat trick.
1: তিনেকে তিন গানের হ্যাট্রিকে পরে দুটো গান, প্রথম গান রূপম ইসলামের গাওয়া ঝাপসা শহর, আর তারপর ফিরিয়ে দিও না গোড়ায় তিমির বিশ্বাস ও সোমলতা আচার্য চৌধুরী গাওয়া, আমি অরুণিমা। এই দুটো গান শোনাতে শোনাতেই নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায় ঢুকে পড়ব।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। বর্তমানে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিল পাশ নিয়ে সরকারের ভূয়সী প্রশংসা করে

0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে বলেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করে তুলবে। নীতি আয়োগের সদস্য ডক্টর অরবিন্দ ভিরমানির নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল গতকাল সরকারি সফরে পুদুচেরিতে পৌঁছেছে। বিকশিত ভারত 2047 লক্ষ্য বাস্তবায়নে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নীতি আয়োগের যে ধারাবাহিক কার্যক্রম চলছে, এই সফর তারই এক অঙ্গ। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিংয়ের 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। গাদার পার্টি এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য উধম সিং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিকার করতে 1940 সালের 13 মার্চ ব্রিটিশ পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডয়ারকে লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাক্সন হলে হত্যা করেন। পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল সুরক্ষার লক্ষ্যে সৌদি আরব ও আরও 13টি দেশ একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে। রিয়াদে একাধিক দেশের সামরিক অধিকর্তারা মিলিত হয়ে এই যৌথ বিবৃতিতে বলেন, বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলির মোকাবিলা করাই হল সামুদ্রিক প্রতিরক্ষা জোটের লক্ষ্য। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পাকিস্তানি সেনার ধারাবাহিক হামলায় এখনও পর্যন্ত 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাওয়ালকোট এবং মিরপুরে মহিলা বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয়। জেএসি, রাষ্ট্রসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের কাছে এ বিষয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছে। এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রসংঘ। লেখক কবি তসলিমা নাসরিন আজ প্রায় 2 দশক পরে কলকাতায় ফিরছেন। 3টি সংগঠনের উদ্যোগে আগামীকাল রবীন্দ্র সদনে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সমাজ মাধ্যমে একাধিক পোস্টে তাঁর কলকাতায় ফেরার বিষয় জানিয়ে তসলিমা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 5 বারের ফুটবল বিশ্বকাপজয়ী ব্রাজিল ভারতীয় দলের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী 3রা অক্টোবর এই ম্যাচটি হবে। গতকাল ভারতীয় ফুটবল সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: সকাল সকাল কানে মন্ত্র দেব 107 FM রেইনবো এর নমস্কার কলকাতায় মর্নিং মন্ত্র নিয়ে আমি অরুণিমা আপনার সঙ্গে। আর সময় এখন 8:07। একটা জিনিস দেখবেন, যে কোনো হোয়াটসঅ্যাপে বন্ধুদের গ্রুপে একজন পুরো নীরব থাকে, যবে থেকে আপনি মানে গ্রুপটা করেছেন সেই থেকে শেষ অবধি, মানে বেশ কয়েক বছর হয়ে গেছে, সে কিন্তু নীরবই থাকে, তার কোনো ব্যাপারে কোনো বক্তব্য নেই। কেন, কাকে ভয়? নাকি বাংলা বানান ভুল হয় ইংরেজিতে লিখতে, মানে ল্যাটিন অক্ষরে লিখতে ভুল হয়, হতেই পারে। আরে বন্ধুরা ক্ষমাঘেন্না করে দেবে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু সে সবসময় নীরব থাকে, অথচ সামনাসামনি কখনো দেখা হলে কিরে তোরা তো কাল রাতে এই নিয়ে প্রচুর ঝগড়াঝাটি করলি, বা কোনো একটা পুরনো ডেট তুলে কিরে ওই দিন তো এই হয়েছিল, সব কিন্তু দেখে, কিন্তু কোনো মন্তব্য নেই, ভালো খারাপ কোনো ব্যাপারে কোনো মন্তব্য নেই। এটা কিন্তু সব ক্ষেত্রে আমি ভালো বলতে পারি না, হয়তো আপনি বলতে পারেন যে মানুষটি লাজুক, লাজুক, কিন্তু নিজের ছোটবেলার বন্ধুদের কাছে লাজুক হওয়ার তো মানে হয় না। তো একটা কাজ করুন, এই ধরনের মানুষদের যারা এরকম গুটিয়ে গুটিয়ে থাকে, শামুকের মতো খোলের ভেতরে নিজেকে রেখে দেয়, একটা সময় এরা খুব একা হয়ে পড়ে। সেই জন্যই তো বন্ধুদের এই গ্রুপগুলো তৈরি হয়। দেখবেন প্রত্যেকটা মানে স্কুলের বন্ধু বান্ধবদের খুঁজে বার করে ব্যাক টু স্কুল একটা গ্রুপ হয়, প্রায় প্রত্যেকেরই হয় আর কি। তো সেই বন্ধুটাকে খুঁজে বার করে যে সবসময় নীরব থাকে, তাকে পরের বারের পিকনিকের দায়িত্বটা দিয়ে দিন। তারপর দেখুন, সে প্রথমে না না করবে, না না আমি পারবো না পারবো না, তো তার সঙ্গে একজন দুজন অ্যাক্টিভ কাউকে জুড়ে দিন, যারা ভীষণ অ্যাক্টিভ, দৌড়ে দৌড়ে কাজ করতে ভালোবাসে। তারপরে দেখবেন এ কিন্তু আস্তে আস্তে পার্টিসিপেট করছে, কারণ আমাদের বন্ধুদের জীবনটাকে একটু ভালো রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। হয়তো গানের মতো শোনাচ্ছে, কিন্তু এটাই সত্যি। আজকাল তো কারুর সাথে কারুর যোগাযোগ নেই, মুখোমুখি দেখা হয় খুব কম, সেক্ষেত্রে অনলাইনে এইভাবে যোগাযোগ রাখাটাই একটা রাস্তা। কাজেই কোনো বন্ধু যদি এরম চুপচাপ থাকে, সে কী অবস্থায় আছে, সে কোনো মানসিক অবসাদের শিকার কি না, সে কোনো শারীরিক নিগ্রহের শিকার কি না, কিছুই আপনি জানেন না। কাজেই তার সাথে আস্তে আস্তে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করুন, দরকার হয় দু চারজন মিলে একদিন তার বাড়িতে হানা দিন, আর তাকে দায়িত্ব দিন যাতে সে গা বাঁচিয়ে না চলে, যাতে সে আপনাদেরই একজন হয়ে ওঠে। তো আজকে মন্তরটা একটু অন্যরকম ছিল, কিন্তু এরকম কোনো বন্ধু আপনাদের গ্রুপে থাকলেও তার সম্পর্কে সচেতন হন। মর্নিং মন্ত্রার পর যে গানটা আসতে চলেছে সেটা রণজয় ভট্টাচার্যের কণ্ঠে, দরজা খুলে দাও। শুনুন 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা চলছে আর সময় এখন 8:13, 14 মিনিট হয়ে গেল। যাই হোক, এবার যেটা জানাতে চাই সেটা হচ্ছে পয়লা আগস্ট থেকে দুটো স্টেশনে দাঁড়াবে না শিয়ালদাহ রানাঘাট এসি লোকাল। তো এটা রেল কর্তৃপক্ষ থেকেই জানা গেছে যে যাত্রীদের সুবিধে ও চাহিদা যাচাইয়ের জন্য প্রথমে শিমুরালী, হালিশহর, ইছাপুর, জগদ্দল ও কাকিনাড়া এই পাঁচটা স্টেশনে পরীক্ষামূলকভাবে এসি লোকালে স্টপেজ চালু করা হয়েছিল। তো শিয়ালদা রানাঘাট এসি লোকালের জন্য কাকিনাড়া ও জগদ্দল স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা স্টপেজ এবার থেকে বন্ধ করা হবে। পয়লা আগস্ট থেকে এই দুটো স্টেশনে ট্রেন আর দাঁড়াবে না। তো কাকিনাড়া জগদ্দল থেকে যারা ট্রেনে উঠছিলেন তাদের নিশ্চয়ই উপকার হলো এটা শুনে। শিয়ালদা রানাঘাট এসি লোকাল যাত্রীদের সুবিধে ও চাহিদার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আর এইবার যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে একটা টপিক দেব, সেই টপিকে আপনাকে মেসেজ করতে হবে। আজকে তো একটা বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড ফরেস্ট রেঞ্জার ডে। তো ফরেস্ট রেঞ্জারদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা কি আপনার হয়েছে, বা বনরক্ষী কাউকে দেখার কি অভিজ্ঞতা হয়েছে? তাদের জীবনে জানা অজানা অনেক কাহিনী থাকে। তো আপনার সঙ্গে তার ইন্টারাকশানটা কীভাবে হলো, কোন জঙ্গলে বেড়াতে গিয়ে, সেই অভিজ্ঞতাটাই শেয়ার করুন, ছোট্ট করে, বেশি বড় করে নয়। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আমি বলতে পারি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা অনেক বছর আগে, আজ থেকে 25 বছর আগে বেড়াতে গিয়েছিলাম লাভা লোলেগাঁও। তো ছোট্ট অল্প বয়সী দুজন ছেলে মেয়ে, তারা সদ্য বিবাহিত আর কি, আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা ওখানে যাবার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে তখন চারিদিকে জঙ্গল, লাভাতে কিছুই ছিল না, হোটেল টোটেল, খালি ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ ছিল। তো রাত্রিবেলা ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজের বাইরে না সেই নোক আছড়ানোর শব্দ আমরা পেতাম ভীষণভাবে, কেউ যেন আছড়াচ্ছে দেওয়াল। তো আমরা দুটো দিন এটা লক্ষ্য করি, আর চেয়ার টেয়ার যা ছিল সব দরজার মধ্যে ঠেলে দিতাম। হ্যাঁ, তো সকালবেলা রেঞ্জার সাহেবকে বললাম যে এইরকম না, রাত্রিবেলা খুব আছড়ানো শব্দ হচ্ছে, কেউ কি আসছে, কেউ কি হাঁটাহাঁটি করছে? বলছে, ও না কিছু না, নেকড়ে উড়িয়ে। বাবা, নেকড়ে! পরের দিন কালিম্পংয়ে পালিয়ে এসেছি। মানে আমরা তখন একেবারে সদ্য গ্রাজুয়েশন করা দুটো ছেলে মেয়ে, ভাবুন তো কী ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। তো এইরকমই, তাদের কাছে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের কাছে ভয়ঙ্কর ব্যাপার। এরকমই কোনো অভিজ্ঞতা আপনার জীবনেও হয়েছে কি না? 9909365992, এটা হচ্ছে নাম্বার, জানিয়ে দিন আমায়। আর এখন আপনার জন্য আসতে চলেছে একটা গান, যে গানটা আমি জানি আপনার ভালো লাগবে, মোহন কান্নানের কণ্ঠে 107 FM রেইনবোয়ে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন। নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর প্রথম মেসেজ আমাকে আজ যে পাঠিয়েছে সে হলো সৌভিক সরকার ফ্রম কসবাহালতু। লিখেছে, সুপ্রভাত দিদি, আজ মর্নিং মন্ত্র খুব ভালো ছিল। এক সময় আমি খুব চুপচাপ হয়ে যাই মা চলে যাবার পর, কারণ মা ছাড়া কাছের কেউ আর ছিল না। তাই এখন কিছুটা ঠিক আছি, আর আশেপাশে এমন কেউ থাকলে চেষ্টা করি তাকে স্বাভাবিক জীবনে আনার জন্য। ধন্যবাদ এত সুন্দর সাজেশন দেওয়ার জন্য। আর টপিকে বলি, এই রকম হয়েছিল, সুন্দরবনে গিয়ে একজন গার্ড ছিল, সে এমন অভিজ্ঞতার গল্প বলছিল আমাদের পুরো লোম খাড়া হয়ে গিয়েছিল। বাঘের কথা এমন বলছিল ওই গার্ড কাকু যে ভয়ে হাত পা কাঁপছিল। কিন্তু দিদি, আমি লাভালোলেগাঁও গেলাম এইবার, সেই রকম জঙ্গল দেখলাম না, কমে গেছে। ওই জায়গাটায় আরও হোটেল আর ভিউ পয়েন্ট হয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সবই তো বদলে যায়, আর পাহাড় তো খুব দ্রুত বদলায়, কারণ পাহাড়ে প্রচুর মানুষ বেড়াতে যায়। তো তারপরের মেসেজ, উৎপল মাইতি বেহালা থেকে লিখেছে, উই তরুণীমাদি, আজ ওয়ার্ল্ড ফরেস্ট রেঞ্জার ডেতে বনরক্ষীদের কথা বলেছ। বনরক্ষীদের হাতে কোনো অস্ত্র থাকে না, থাকে একটা লাঠি। কত রিস্কের কাজ। তোমার অনুষ্ঠান শুনতে শুনতে ভাবছিলাম লাইফে কত রিস্ক নিয়ে এরা চাকরি করেন। ভোরাই খুব স্মার্ট হয়েছে, ঠিক তোমার মতো। থ্যাংক ইউ। আজ মন্ত্রটা বাস্তব, নীরবদের সরব করা খুব মুশকিল আর কঠিন কাজ। এরা ছোট থেকেই ঘরকুনো, বাড়ির এক ছেলে হলে খুব মুশকিল, বাইরে মিশতে দেবে না, ছেলে খারাপ হয়ে যাবে। এদেরকে বাবা মায়েরা সঙ্গে করে নিয়ে যায়, নিয়ে আসে পড়াশুনো, স্কুল আর ঘর। এর বাইরেও যে একটা জগৎ আছে সেটা এই ছেলেটা টের পায় না, বাবা মারাও টের পেতে দেয় না। জঙ্গল আর জল আমার প্রিয় নয়, আমার প্রিয় পাহাড়। বনরক্ষীদের সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, তবে নেক্সট ইয়ার জিম কর্বেট ন্যাশনাল পার্ক মানে নৈনিতালে যাবার খুব ইচ্ছে আছে। দেখা যায় সময় হয় কি না। নিশ্চয়ই সময় হবে, অবশ্যই যাবে, কারণ জিম কর্বেটই প্রথম মানুষ যিনি আমাদের দেশে এই যে এত অভয়ারণ্য তৈরি হয়েছে টাইগারদের জন্য, টাইগার রিজার্ভ যেগুলো, সেটা তৈরিতে উদ্যোগ নিয়েছিলেন। উনি শিকারই ছিলেন, কিন্তু পরবর্তী জীবনে উনিই বাঘদের রক্ষা করে গেছেন।

আর অদ্ভুত ব্যাপার কি জানো, উনি মানুষ খেকো বাঘছাড়া মারতেন না। এবারের মেসেজ সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, ভেরি নাইস মর্নিং আর যে অরুণিমাদি, এই উইকে তিন দিন সুন্দর অনুষ্ঠান করবার জন্য আপনাকে মেনি মেনি মেনি থ্যাংকস, ভেরি নাইস মর্নিং মান্ত্রা অ্যান্ড টপিক। আমার এই রকম এক্সপিরিয়েন্স নেই, তো গান মিলান্তিতে উনি একটা গানের রিকোয়েস্ট করেছেন, তো আমি নিশ্চয়ই শোনাবো। আর এবারের মেসেজ মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, শুভ সকাল, আজ সকাল থেকে রোদ উঠেছে, জানি না কতক্ষণ এই রোদ থাকবে, সত্যি জামা কাপড় পাঁচ দিনেও শুকোচ্ছে না, কি সাংঘাতিক অবস্থা। যাই হোক, বিষয় বলি, 1992 সালে সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম, সজনেখালির ব্যাঘ্র প্রকল্পের কাছে দেখেছিলাম বনরক্ষীদের হাতে সেই পুরনো দিনের দোনালা বন্দুক। তারা পর্যটকদের দিকে কড়া নজর রেখেছে, তবে কোনো কথা হয়নি, অভিজ্ঞতা বলতে এইটুকুই। আরও অনেক মেসেজ এসছে, সেগুলো আস্তে আস্তে পড়বো, তবে এখন একটা খুব মিষ্টি গান, আমপাতা জামপাতা, ছোটবেলায় আমরাও খেলেছি, আমাদের মায়েরাও খেলেছে, তো সেটা নিয়েই গানটা, অন্বেষা জয় সরকারের গাওয়া। শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সত্যি কথা বলি,
4: এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে।
3: গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা,
4: বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
5: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। একটা জিনিস জানতে পেরেছেন কি? হাতে মোবাইল না থাকলেও নাকি হোয়াটসঅ্যাপ করা যাবে, হোয়াটসঅ্যাপে অডিও ভিডিও কল করা যাবে। এটা নতুন চমক, হোয়াটসঅ্যাপ মানেই তো চমক। ইউজারদের জন্য নিত্য নতুন ফিউচার নিয়ে আসে মেটা। কেবল মেসেজ চালাচালিই নয়, সেই সঙ্গে সঙ্গে কলিংয়ের জন্য অনেকেই বেছে নিয়েছেন এই জনপ্রিয় মেসেজিং অ্যাপকে। কারণ ইন্টারন্যাশনাল কলের ক্ষেত্রে কোনো পয়সা লাগে না হোয়াটসঅ্যাপে কল করলে, বা অনেক সুবিধাজনক আর কি এই কলটা। তবে এতদিন কলিং করা যেত কেবল মোবাইল থেকে, এবার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেও কল করা যাবে, মানে অডিও ভিডিও কল করা যাবে। পাশাপাশি এবার থেকে গ্রুপ কলেও ইউজারদের আরও বেশি নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হচ্ছে। শোনা গিয়েছে এই ফিচার ইতিমধ্যেই এসে গেছে, ধীরে সুস্থে সারা পৃথিবীর মানুষেরাই এই ফিচারের সুবিধে নিতে পারবেন। আমরাও অপেক্ষায় রইলাম, আর এটা খুবই ভালো হবে, কারণ এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলো কিন্তু ফোনের টাওয়ারের সমস্যা থাকে বা কিছু, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এটা একটা সুবিধাজনক ব্যবস্থা হলো। আর এইবারে যে গানটা আসতে চলেছে সেটা ইমন চক্রবর্তীর কণ্ঠে, আপনারা কিন্তু মেসেজ পাঠাতে থাকুন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আর আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। বন জঙ্গল নিয়ে কোনো অভিজ্ঞতার কথা জানতে চেয়েছিলাম, তো এইবারে যে মেসেজটা পড়বো, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, বন জঙ্গল আমি নতুন করে দেখতে চাই না, কেননা আমি বন জঙ্গল ঘেরা গ্রামে জন্মেছি, তাই আমি নিজেই বনরক্ষী। খুব ভালো। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে উনি মেসেজ করেছেন, উনি কিন্তু গান মিলান্তির মেসেজই করেছেন। আর টপিকে মেসেজ করেছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, লিখেছেন, একবার এক গার্ডের মুখে শুনেছিলাম যে জঙ্গলে চলার সময় চোখ কান খোলা রেখে চলতে হবে, একবার সে এক প্রাণীকে রক্ষা করে, ওটা ছিল তার সেরা অভিজ্ঞতা। তারপরের মেসেজ, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখেছে, সুপ্রভাত অরুণিমা, বাড়ির ছাদ থেকে যখন টিনের চালে হনুমানগুলো লাফালাফি করে, তখন আমি ভাবি কোন অরণ্যে বেড়াতে এসেছি এবং ভয়ে আতঙ্কে গায়ের লোম খাড়া হয়ে যায়। এর পরের মেসেজ আমাকে পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে অমিত দত্ত। অমিত লিখেছে, আমার বাড়ি কামাখ্যা পাহাড়ে, কামাখ্যা মন্দিরে আপনারা যান সেই জায়গাটা জমজমাট, কিন্তু পাহাড়ে যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ফাঁকা, আর ওখানে রাতে লেপার্ড ঘুরে বেড়ায়। একবার আমাদের বাড়ির সামনের রাস্তায় লেপার্ড ঘুরে বেড়াচ্ছিল, তারপর রাতে যারা রাস্তা পাহারা দেন তারা ভয়ে আমাদের বাড়িতে ঢুকে গিয়েছিলেন। এটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, তো সেটা শেয়ার করলাম। সত্যিই তাই, এরকম যদি হয়, মানে আমি একবার শুনছিলাম ভুবনেশ্বরে একজনের বাড়িতে যে কোনোভাবে হোক একটি বাঘ, মানে তার বাড়িটা জুয়ের কাছে, তো একটি বাঘ তার বাড়ির বাইরের যে টয়লেটটা সেটাই ঢুকে পড়েছিল। সে বেচারা নিজেও আতঙ্কিত, আর বাড়ির লোকের কথা তো ছেড়েই দিন, একজন বুদ্ধি করে বাইরে দিয়ে ছিটকিনিটা আটকে মানে বনরক্ষীদের ফোন করেছিল। সে তো মানে বাঘের মাথার ওপর থেকে বাঘার চাবি নেওয়ার মতো ব্যাপার আর কি। আমার এটা শুনে তাই মনে হচ্ছিল কি প্রচণ্ড সাহস, না হলে বাঘের মুখের সামনে দরজা বন্ধ করা, ভাবুন তো। অনেক অভিজ্ঞতাই আপনার আমার প্রত্যেকেরই আছে, তো সেই অভিজ্ঞতাগুলো, জঙ্গলে বেড়াতে গেলে তো অনেক গল্পই আমরা শুনি, একটু শেয়ার করুন না, আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়। আর এখন যে গানটা আসতে চলেছে সেটা গান মিলন্তিতে সৌভিক ঢাকুরিয়া থেকে রিকোয়েস্ট করেছিল শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, আমার সারাটা দিন বৃষ্টি তোমাকে দিলাম।
4: গান মিলন্তি, গান মিলন্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: ফুড ফান্ডা
4: ফুড ফান্ডা। আর ফুড ফান্ডায় আজকে একটা অন্য রকমের ব্রেকফাস্ট রেসিপি বলবো আপনার সঙ্গে রয়েছি নমস্কার কলকাতায়, আমি অরুণিমা। আর ফুড ফান্ডায় আজ যে ব্রেকফাস্ট রেসিপিটা বলবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট মাফিন। ওই মিষ্টি মিষ্টি মাফিন আমরা যেটা খাই সেটা নয়, হ্যাঁ, মানে বেক তো হবেই কিন্তু এটার টেস্টটা আলাদা। এই মাফিনগুলো ভীষণই পুষ্টিকর, খেতে খুব ভালো, আর সকালের খাবারের জন্য মানে ব্রেকফাস্টের জন্য দারুণ। আমি যে রেসিপিটা বলছি তাতে ছটা মাফিন হবে। কি কি লাগবে? ডিম 4টে, দুধ 2 টেবিল স্পুন, ময়দা 1/2 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ, নুন লাগবে 1/2 চা চামচ, আর গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, কুচি করা পেঁয়াজ 1/4 কাপের, কুচি করা ক্যাপসিকাম ওটাও কিন্তু 1/4 কাপের, কুচি করা গাজর এটাও 1/4 কাপের, কুচি করা ধনে পাতা 2 টেবিল স্পুন, আর গ্রেট করা চিজ, চিজটা আমি দিই, ভাল লাগে, টেস্টটা ভালো হয়, 1/2 কাপ, আর গলানো মাখন বা তেল 2 টেবিল স্পুন। এবার কিভাবে বানাবেন? ওভেনে 180 ডিগ্রি তে মানে ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে নিন। এবার একটা বড় পাত্রে ডিম দুধ ভালোভাবে ফেটিয়ে নিন, ময়দা বেকিং পাউডার নুন আর গোলমরিচ মিশিয়ে ব্যাটার তৈরি করুন। এবার পেঁয়াজ ক্যাপসিকাম গাজর ধনে পাতা আর চিজ যদি দেন মিশিয়ে দিন। মাফিন ট্রেতে হালকা তেল বা মাখন ব্রাশ করে ছোট ছোট কাপে এগুলো ফেলতে হবে, প্রত্যেকটা কাপের 1/4 ভাগে 3 ভাগ দেবেন, মানে খুব কম নিচেটায় ব্যাটার। তো এরপর 20-25 মিনিট বেক করুন, অথবা ওপরের অংশ সোনালি হওয়া পর্যন্ত বেক করুন। টুথপিক ঢুকিয়ে একবার দেখে নেবেন, টুথপিক যদি একদম সোজা উঠে আসে, কিছু লেগে না থাকে তাতে, তাহলে বুঝবেন মাফিন তৈরি হয়ে গেছে। এই মাফিনটা বুঝতেই পারছেন এটা অন্যরকম খেতে, এটা একেবারেই মিষ্টি মিষ্টি মাফিন নয়, এটা ব্রেকফাস্ট মাফিন। আর সবজি টবজি দিয়ে বানানো একটু নোনতা টেস্টের, খুবই ভালো খেতে। তো ব্রেকফাস্টে এটা ট্রাই করে দেখতেই পারেন। আর এবার গান মিলান্তিতে যে গানটা শোনাতে চলেছি সেই গানটার জন্য রিকোয়েস্ট করেছে বৈদেহী সরকার সল্টলেক ইসি ব্লক থেকে। গানটা হচ্ছে রিমঝিমে ধারাতে, তো শান আর শ্রেয়া ঘোষালের গানটা আসছে এরপর আপনার জন্য।
3: ফুড ফান্ডা
5: গান মিলান্তি গান মিলান্ত

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা আপনার সঙ্গে। সময় এখন 8:51, মানে নমস্কার কলকাতার শেষ ঘন্টা, তৃতীয় ঘন্টার দিকে এগোনোর সময় হয়ে গেছে। প্রচুর মেসেজ এসছে, মেসেজ পড়া শুরু করি। আবার এই মেসেজটা পাঠিয়েছেন সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। সুপ্রভাত বোন, মাথার উপর শ্রাবণের কালো মেঘ, দুপাশে গভীর জঙ্গল, বাইকের স্পিড 100, চলছে কোভিড পিরিয়ড, না পারলাম না বনপথ শেষ করতে। মুষলধারায় বৃষ্টি নামলো, পরিত্যক্ত ভাঙা বাড়িতে ঢুকলাম, সাদা পোশাক পরা এক ব্যক্তি, হাতে লম্বা লাঠি। তিনি বললেন সে বনরক্ষী। অন্ধকারে মুখ দেখতে পেলাম না। দূরে এক বৃদ্ধা সাদা শাড়িটা হাঁটুর ওপর তুলে যাচ্ছেন। রক্ষীকে বললাম, এই অবস্থায় রাস্তায় হাঁটছেন, এরা কারা? বললেন, ওদের সাথে কথা বলবেন না, তাহলেই আপনার ভালো, নইলে বৃষ্টি কমেছে কিনা দেখে ফিরেই এসে দেখি রক্ষী নেই, তাকে তো আমার দিকেই যেতে হবে, নয়তো গভীর জঙ্গলে। সত্যি তাই, এটা না ভীষণ একটা গা ছমছমে ব্যাপার হলো, কিন্তু ওই শাড়ি পরে কাকে হাঁটছিল আমি জানি না। তারপর গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে লিখেছেন, রৌদ্র বৃষ্টির লুকোচুরির শুভ সকাল। প্রথমেই বলি আমার প্রিয় আরজে ফ্রেন্ড অরুণিমাদিকে এই সপ্তাহে 3 দিন নমস্কার কলকাতা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমারও তো ভাল লাগে আসতে। আর আজকের টপিকে বলি, বন জঙ্গল আমার অন্যতম প্রিয়। আর বিশেষ করে বর্ষাকালে বন জঙ্গল একটা অন্য রূপ আছে আছে, কিন্তু বর্ষাকালে বেশিরভাগ জঙ্গলই বন্ধ থাকে। বন জঙ্গলে বলতে গেলে আমার উত্তরবঙ্গের ডুয়ার্স, জলদাপাড়া, গরুমারা এই সবের কথা মনে পড়ে। আর লেখকের কথায় জঙ্গলেই মঙ্গল, তবে আমার বন জঙ্গল সম্পর্কে বলার মতো সেই রকম কোনো অভিজ্ঞতা নেই। আর এটাই বলবো, বনরক্ষীদের দিকে, তাদের দিকে নজর দেওয়া অবশ্যই উচিত উদাসীন না থেকে, কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে তাদের কর্তব্য পালন করে যাচ্ছেন। সত্যি তাই। আর এর পরের মেসেজ লিখেছেন, নমস্কার অরুণিমা দিদিভাই, সুপ্রভাত জানাই, আজকে নমস্কার কলকাতা খুব ভালো হচ্ছে, জার্নি করতে পারি না তাই সেরকম কোনো অভিজ্ঞতা নেই। একটা গানের রিকোয়েস্ট রইল, উনি রিকোয়েস্ট করেছেন হচ্ছে রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, চেষ্টা করব পরে শুনিয়ে দেবার। আর এখন যেটা আরেকটা মেসেজ আছে, লালমোহন মাঝি, জালালসি বৌবাজার হাওড়া থেকে, শুনছি তোমার অনুষ্ঠান 6টা থেকে, ভালো লাগছে। আমার জঙ্গলে যাওয়ার সৌভাগ্য হয়নি, তবে মেয়েকে গত বছর পাঠিয়েছিলাম জঙ্গলে। ওরা কলেজ থেকে ডুয়ার্সে গিয়েছিল, কলেজ থেকে এসে গল্প করছিল, যখন জিপে করে বেড়াতে বেরিয়েছিল সাথে একজন গাইড, তখন জঙ্গল দিয়ে জিপ যাচ্ছে, কথা বলতে দেয়নি, চুপচাপ, জিপের হর্নও বাজাতে যায়নি, গার্ড বোঝাচ্ছিলেন জঙ্গলের কথা, পশু পাখিদের কথা। মেয়ে ভিডিও করে এনে দেখিয়েছিল, দেখলাম দুধের স্বাদ ঘোলে মেটালাম। চলে যান না জঙ্গলে, জঙ্গলের একটা অদ্ভুত ভালো লাগা আছে, কিন্তু একটা টান আছে। একবার যদি জঙ্গলে যাওয়া শুরু করেন দেখবেন জঙ্গল আপনাকে টানছে, প্রত্যেকবার বেড়াতেই আপনি ঘুরে ফিরে জঙ্গলের দিকেই যাচ্ছেন, এটা কিন্তু হয়। তো এবার পরের ঘন্টার দিকে এগোতে এগোতে যে গানটা রেখেছি, গল্প হলো শুরু অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল আর আরমান রশিদ খানের কণ্ঠে, শুনুন গানটা। আর তারপর খবর, ফিরে আসছি তারপর নমস্কার কলকাতার শেষ ঘন্টায়।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধে সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। স্কুলছুট শিশুদের মূলধারা শিক্ষায় ফিরিয়ে আনতে জাতীয় মুক্ত বিদ্যালয় NIOS সঙ্গে সমঝোতা স্মারকপত্র MOU স্বাক্ষর করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, সচিব বিনোদ কুমার, সমগ্র শিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা বিভু গোয়েল এবং NIOS এর সচিব কর্নেল শাকিল আহমেদ উপস্থিত ছিলেন। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন করা হবে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে কথা জানান। তিনি বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি করা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার যে ঘোষণা করেছে তার প্রেক্ষিতে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে রেহাই দিয়েছে। আপাতত 6 অগস্ট পর্যন্ত পুলিশকে কোনো কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রসিদ্ধ হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ মুন্সী প্রেমচাঁদকে গল্পের সম্রাট বলে অভিহিত করেন। তিনি বলেন, মুন্সী প্রেমচাঁদ তাঁর সাহিত্যকর্মে ঘটনাগুলিকে জীবন্তভাবে ফুটিয়ে তুলেছিলেন। উত্তরবঙ্গে আগামী 5 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আচ্ছা, আজকে কি আপনার জন্মদিন? 107 FM রেনবো তরফ থেকে তাহলে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম আমি অরুণিমা। এবার আপনাকে জানিয়ে দিই আপনি কোন কোন বিশিষ্ট মানুষের সঙ্গে আপনার জন্মদিন শেয়ার করছেন। বিশিষ্ট হিন্দি সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মদিন আজ। আজ জন্মদিন জাদুকর পিসি সরকার জুনিয়রের, আজ জন্মদিন অভিনেত্রী মুমতাজের, আর আজ জন্মদিন অভিনেত্রী কিয়ারা আডবাণীর। ভাবতে পারছেন কি সাংঘাতিক সব মানুষের সঙ্গে আপনি নিজের জন্মদিন শেয়ার করছেন? মানে এক একটা দিকে তারা এক একজন এতটাই সফল মানুষ এবং এতটাই আমাদের প্রিয় যে তাদের প্রত্যেককে জন্মদিনের শুভেচ্ছা আরেকবার জানালাম 107 FM রেনবোর তরফ থেকে, আর আপনাকেও জানালাম। আজকে যেহেতু কিয়ারা আডবাণীর জন্মদিন, তাই কবির সিং থেকে, মানে যেই ছবি দেখে আমরা প্রথম কিয়ারাকে ভালোবেসে ফেলেছিলাম, তার স্নিগ্ধ রূপ, তার অসম্ভব সুন্দর অভিনয়, আধো আধো কথা, ভারী ভাল লেগেছিল এই সিনেমায় কিয়ারাকে। তো সেই সিনেমা থেকেই অরিজিৎ সিং এর গাওয়া তুঝে কিতনা চাহনে লাগে হাম এই গানটা আসছে 107 FM রেনবোয়ে। আরেকবার জানিয়ে দিই হ্যাপি বার্থডে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আর আপনাদের মেসেজেস প্রচুর এখনও এসে যাচ্ছে, তো কিছু কিছু পড়ে দিই। তার কারণ হচ্ছে যে 9:30 বেজে গেলে তো হ্যালো ডক্টরে আজ চলে আসবেন ডায়েটিশিয়ান, তো তার কাছ থেকে এই বর্ষার ডায়েটের ব্যাপারে আপনারা যদি কিছু জানতে চান তাহলে মেসেজ করতে পারেন এখন থেকেই, কারণ 9:30 পরে আমি ওই মেসেজগুলোই পড়বো, এই মেসেজ পড়বো না। সায়ন্ত পান সাগর মধ্যপ্রদেশ থেকে লিখেছেন, শুভ সকাল। জঙ্গলের প্রতি আমার ছোটবেলা থেকে ভালোবাসা। আমার পিসিমণির বাড়ির পাশে জঙ্গল আছে, যখনই যেতাম ওখানে ঘুরতে যেতাম, অনেকবার হাতিও এসে যেত তা দেখেছি। আমরা এখন সাগরে থাকি, এর চারপাশে অনেক বন আর জঙ্গল, এখানে বর্ষাকালে খুব ভালো লাগে, আলাদা শান্তি। সায়ন্তনী এই মেসেজটা পাঠিয়েছে আমাদের। আর সৌমেন ব্যানার্জি পানিহাটি থেকে লিখেছেন, গুড মর্নিং অরুণিমা ম্যাডাম, আমার জঙ্গল খুব পছন্দের। কিছুদিন আগে জয়পুর ফরেস্টে ঘুরে এসেছি, তার আগে পুরুলিয়া দোলাভাঙা গ্রাম ঘুরে এসেছি, জায়গাটা খুব সুন্দর। তবে সুন্দরবন যাওয়ার খুব ইচ্ছে, এখনো অবধি যাওয়া হয়ে ওঠেনি, এই শীতকালে চলে যান। আর তারপর শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন, বেতলা ফরেস্ট, নেতারহাট, হাজারিবাগ কিংবা কাঁকড়াঝোড়, ছোট বড় নানা অভয়ারণ্য ঘোরা হয়েছে মোর। বাঘ দেখতে পালামৌতে বেরিয়েছি নৈশ অভিযানে, শুয়ে শুয়ে নানান জন্তুর ডাক শুনেছি কানে। জানুয়ারি শীতের সন্ধ্যা, ঝিরি বৃষ্টি ঝিরি ঝিরি, মোমের আলো নেতারহাটে, ঘটনা বিচ্ছিরি। খাবারের গন্ধে কালো জন্তুটা ঢুকেছে আমাদের ঘরে, ভাল্লুক ঢুকেছে বলে সবাই উঠল চিৎকার করে, পরে গার্ড এসে আমাদের সন্দেহ করে দূর। মহুয়া খেতে আসা ভাল্লুক নয়, খাবারের গন্ধে এক কালো কুকুর। অভয়ারণ্যের নানান গল্প আমার ঝুলিতে ভরপুর। একটা গল্প তো শুনলামই, কি সুন্দর কবিতার ছন্দে গল্পটা পাঠিয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। তারপর মেসেজ পাঠিয়েছেন বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে, সুপ্রভাত অরুণিমা। কয়েক বছর আগে আমরা বন্ধুরা মিলে ডুয়ার্স বেড়াতে গিয়েছিলাম, সেখানে 3 রাত্রি থেকে গহন বনের অদ্ভুত নিরবতা প্রত্যক্ষ করেছি। গভীর রাতে নানান বন্যপ্রাণীর ডাক শুনেছি, সে এক অসাধারণ অনুভূতি। দোতলা থেকে দেখছি রাস্তায় চিতাবাঘ হেঁটে বেড়াচ্ছে। একদিন জিপে করে বনে ঢুকেছি, হঠাৎ কোথা থেকে এক বিশাল হাতির তাড়া খেয়ে কোনো রকমে ড্রাইভার ব্যাক গিয়ারে গাড়ি চালিয়ে সে যাত্রা রক্ষা করেছিলেন। তারপরে যে মেসেজটা, সেই মেসেজটা অনেক বড়, শাওন বারাসাত থেকে লিখেছে, 2000 সালে মধ্যপ্রদেশ ঘুরতে গেছি, যাচ্ছি উজ্জয়িনী থেকে অমরকণ্টক, প্রায় 14-15 ঘন্টা লাগার কথা। সব ঠিকঠাক থাকলে রাত 12:30 অমরকণ্টক পৌঁছানোর কথা ছিল। আমি 8 নাগাদ বাসের মধ্যেই ঘুম লাগিয়েছি, হঠাৎ অনুভব করলাম যে বাসটা কোথাও একটা দাঁড়িয়ে গেল। আমি ভাবলাম কোনো দরকারে হয়তো দাঁড়িয়েছে, আমি আর বেশি কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি বাস সেখানেই দাঁড়িয়ে আছে, তখন জানতে পারলাম যে বাস ব্রেকডাউন করেছে, ড্রাইভার সাহেব অন্য একটা গাড়ি করে 25 কিলোমিটার দূরে অমরকণ্টক গেছে মেকানিক ডেকে আনতে। আমি বাবা মায়ের সাথে বাস থেকে নামলাম একটু আশেপাশে কি আছে দেখার জন্য, দেখছি দূরেই একটা ছোট ঝর্ণা, স্বাভাবিকভাবে ওইদিকেই গেলাম, সঙ্গে আরো কয়েকজন কোটুরিস্ট। ঝর্ণার কাছে গিয়ে যা দেখলাম, দেখে চক্ষু চড়ক গাছ, ঝর্ণার পাশে ভেজা মাটিতে কোনো এক জন্তুর পায়ের ছাপ। প্রথমে গরুর পায়ের ছাপ ভাবলেও পরে খেয়াল হলো ওটা বাঘের পায়ের ছাপ, এবং সেগুলো সদ্যই পড়েছে। তড়িঘড়ি করে দৌড় বাসের দিকে, ফিরে আসতে আসতে দেখি অদূরেই বাঘের সাইনবোর্ড। শাওন বারাসাত থেকে, ভাগ্যিস বাঘ দেখনি। জঙ্গলে গেলে না, গার্ডেরা অনেক সময় বলে বাঘ না দেখাই ভালো, বিশেষ করে সুন্দরবনে। আমরা যখন জলে যাচ্ছিলাম নৌকো করে, তো তখন বাঘ দেখবো বলে লোকজন তো খুব উত্তেজিত। তখন যিনি গার্ড ছিলেন উনি বলছিলেন যে আপনারা আসেন বাঘ দেখতে, কিন্তু জানেন তো বাঘ না দেখাই ভালো, কারণ কে যে বাঘের ব্রেকফাস্ট হয়ে যাবে সেটা তো বলা যায় না, সেই জন্যই উনি আমাদের সাবধান করেছিলেন। এবার এগিয়ে যাই পরের গানের দিকে, একটু জঙ্গল ছেড়ে শহরে চলে আসি, চলুন ট্রামলাইনের কথা শুনি শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে, আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। আর একটা আনন্দের ব্যাপার জানিয়ে দিই, সেটা হচ্ছে শিয়ালদহ স্টেশনে যারা যাতায়াত করেন, শিয়ালদার দিয়ে যারা যাতায়াত করেন তাদের জন্য এই সুখবরটা। শিয়ালদহ স্টেশনে চালু হতে চলেছে সেন্ট্রাল গেট, পুজোর আগেই দূরপাল্লার যাত্রীদের উপহার এটা রেলের তরফ থেকে। আর নতুন গেট চালু হওয়ায় মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা সরাসরি তাদের প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন। এতদিন যাত্রীরা প্রফুল্লদ্বার, উত্তর প্রধান এবং দক্ষিণ প্রবেশদ্বারের ওপর নির্ভর করত। নতুন গেট চালু হওয়ায় মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা সরাসরি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন। পাশাপাশি গেটের বাইরে থাকা প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডেও সহজে যাওয়া যাবে। রেলের দাবি, এতে স্টেশনের ভিড় কমবে এবং যাত্রী চলাচল আরও সুশৃঙ্খল হবে, বিশেষ করে প্রবীণ মানুষেরা, মহিলা, শিশু ও ভারী মালপত্র বহন করেন যারা, সেই সব যাত্রীরা উপকৃত হবেন। তো সময় তো এগিয়ে যাচ্ছে, 9:26, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই হ্যালো ডক্টরে চলে আসবেন।

বিশিষ্ট ডায়েটিশিয়ান সমভাষা ব্রহ্ম, তার কাছ থেকে বর্ষাকালের ডায়েট সম্পর্কে কিছু যদি জানার থাকে। বর্ষাকালে আমাদের তো প্রচণ্ড পেটের অসুখ হয়, নানান রকম সমস্যা হয়, পেট ফাঁপা, গ্যাস, অম্বল, এইসব নিয়ে যদি কিছু জানার থাকে যে ডায়েটটা কীরকম হলে আমরা সুস্থ থাকতে পারবো, তাহলে মেসেজ করতেই পারেন। 9903653992 হচ্ছে নাম্বার। আর এখন ফসিলসের গাওয়া আরও একবার আপনার জন্য 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যালো ডক্টর,
3: 107 FM রেইনবো, নমস্কার কলকাতা, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর আপনাকে ঠিক যেমন কথা দিয়েছিলাম, বারবার মনে করিয়েছিলাম, আজ বিশিষ্ট ডায়েটিশিয়ান সম্ভাষা ব্রহ্ম আমাদের সঙ্গে থাকবেন। গুড মর্নিং।
4: গুড মর্নিং,
3: কেমন আছেন আগে বলুন। আচ্ছা, তো অনেকেই ভালো নেই, কারণ এই বর্ষাকাল, বর্ষাকালে খাওয়া দাওয়ার একটু এদিক ওদিক হলেই নানান রকম পেটের সমস্যা হয়। তাছাড়া জলবাহিত রোগ তো আছেই, টাইফয়েড, জন্ডিস, এসব তো আছেই। তো এই বর্ষায় আমরা নিজেদের শরীরটা কিভাবে ঠিক রাখবো, কি ডায়েট প্ল্যানে চললে আমরা ঠিকঠাক থাকতে পারবো, সেটা একটু আমাদের জানান।
4: হ্যাঁ, মানে সবার আগে বলে নিই যে বর্ষাকালে কি কি সমস্যা হতে পারে। মানে এই জল থেকে মেইনলি যেটা হয়ে যায় যে আমরা যদি কোনো খারাপ জল বা কোনো ডার্টি ওয়াটার এগুলো থেকে কন্টামিনেটেড হতে থাকে, তো সেখান থেকে ডায়রিয়া হওয়ার একটা সব থেকে আগে চান্সেস থাকে আর কি। তো সেটার পরে টাইফয়েড হওয়ার একটা চান্সেস থাকে, যদি কন্টামিনেটেড ব্যাকটেরিয়া, কন্টামিনেটেড জল আমরা কোনোভাবে ইনটেক করি। তো তারপরে আপনার হেপাটাইটিস হতে পারে, সেখান থেকে জন্ডিস হতে পারে। তো এই জিনিসগুলো এই বর্ষাকালে হতে পারে। তো সেইখান থেকে আমাদের প্রিভেনশন রাখার জন্য সবার আগে জলটা আমরা কি খাচ্ছি, কোন জলটা খাচ্ছি, মানে সেটা যদি আমাদের কাছে সেরকম ফিল্টার না থাকে তাহলে আমরা জলটা যদি ফুটিয়ে খেতে পারি বা কিভাবে, মানে সেইভাবে রাখতে পারি। হতেই পারে যে সবার ক্ষেত্রে হয়তো ফিল্টার, মানে মেশিন ফিল্টার জল খাওয়া পসিবল হচ্ছে না, রাখতে পারছে না। তো সেই ক্ষেত্রে একদম পুরনো ঘরোয়া পদ্ধতিতে জল ফুটিয়ে রেখে সেটাকে ছেঁকে আমরা খেতে পারি। ঠিক আছে, আরেকটা যেটা হতে পারে যে বাইরের অনেক সময় কাটা ফল যেগুলো বিক্রি হয়, বা আমরা বাড়িতেও ফলটাকে অনেকক্ষণ আগে কেটে রেখেছি তারপরে ভাবছি হয়তো খাবো, তো সেইটা যাতে না হয়। কারণ কাটা ফল থাকলে সেখানে ব্যাকটেরিয়া গ্রোথ করার চান্সেস বেশি থাকে। বাইরে ফল কাটা থাকলে তো সেখানে ধুলো বালি আসছে, প্লাস যেখানে কাটা হচ্ছে সেটা কোন জলে ধোয়া হচ্ছে, কিভাবে রাখা হচ্ছে, সেটা তো একটা ব্যাপার থাকছে। তো কোন র ফ্রুটস যদি খেতে হয় সেটাকে গোটা ফল যদি খায় তাহলে খুব ভালো হয়। আর বাড়িতেও যদি খায় তাহলে কেটে রাখার উইদিন 15 মিনিটস যদি খাওয়া পসিবল হয় তাহলে সেইভাবে যদি আমি ফলটা কেটে রাখতে পারি আর কি।
3: আচ্ছা, এইভাবে খেতে হবে। আর আমাদের এক বন্ধু লিখেছেন, তার নাম কৌশিক সামন্ত, বেলঘড়িয়া থেকে, উনি লিখেছেন, বর্ষাকালে আমার জানি না খাওয়া দাওয়ার দোষে কি না, আমার খুব গ্যাস হয় আর প্রচুর ভাজাভুজি খেয়ে ফেলি বর্ষাকালে, এটা থেকে কি করে।
4: বর্ষার আসলে মুডটাই এমন থাকে যে আমরা একটু ভাজাভুজি থেকে চপ সিঙ্গারার দিকে মনটা টেনে যায়। মানে সন্ধ্যেবেলা বর্ষাকাল তো একটু চপ তো নিশ্চয়ই চাই, এরকম একটা মনে হয়। আফটারঅল আমরা বাঙালি, খেতে ভালোবাসি। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটু হোমমেড করার চেষ্টা করতে পারি, ভাজাভুজিতে আপত্তি নেই, কিন্তু যদি সেটা একটু হোমমেড হয় তাহলে ভালো হয়। কারণ

0: বাইরের চপ বা ভাজাভুজি যেটা করছেন সেটা সেই মেইন সমস্যা জল, কোন জল থেকে সেটা করছে। এবং এখানে যেহেতু ওয়াটার কন্টেমেন্ট হওয়ার চান্স থাকে এবং চারিদিকে জল জমে আছে, সে কোন জল ওরা ইউজ করছে, সেই জলটাকে কিভাবে করছে, তো সেই ক্ষেত্রে একটা হতে পারে। যেহেতু বর্ষাকালে ব্যাকটেরিয়া গ্রোথ হওয়ার চান্সেস হাই থাকে এবং গাট আমাদের মানে জিআইটা একটু আপসেট থাকে, তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি ডায়রিয়া হওয়ার বা অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্স হওয়ার চান্সেস খুব বেশি থাকে।
1: তো সেইভাবে আমাদের তাহলে সাবধানতা নিতে হবে, আর সাবধানতা নিলেই আমরা ভালো থাকবো।
0: সাবধানতা নিলেই আমরা ভালো থাকবো, মেইন সমস্যা হচ্ছে জল। তাছাড়া ওই আমরা একটু জলটা যদি ফুটিয়ে খাই, একটু ফিল্টার করে খাই, একটু যে কোনো খাবার যদি ঢেকে রাখি, কারণ এই সময় মাছি বা এগুলো পোকামাকড়ের উপদ্রবটা বেশি হয়, তো আমরা যদি কোনো খাবারগুলোকে একটু বেশি ঢাকার চেষ্টা করি, বা আমরা লিফি ভেজিটেবল যদি খাই সেটাকে যদি একটু নুন জলে ভিজিয়ে সোক করে রেখে ওয়াশ করে খুব ভালো করে খেতে পারি, বা কোনো ভেজিটেবল আসলে সেটা জলে ধুয়ে শুকিয়ে তারপর যদি খেতে পারি, একটু যদি রিচ খাবারগুলোকে কম করে একটু গরম গরম খাবার করা যদি চেষ্টা করি, একটু বাসি খাবার কম খাওয়া যদি চেষ্টা করি, মানে অনেক সময় অনেকক্ষণ বাসি খাবারটাকে যদি আমরা আবার খেতে থাকি, সেই বাসি খাবারের ব্যাকটেরিয়া গ্রোথ হওয়ার চান্সেস খুব হাই থাকে।
1: ঠিক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের মধ্যে এতটা সময় আমাদের দিলেন, খুব ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।
2: হ্যালো ডক্টর, ডক্টর।
1: আর এবার তিন এককে তিন গানের হ্যাট্রিক। গানের হ্যাট্রিকের প্রথম গানটা অরিজিৎ সিং এর গাওয়া পিয়া বিনা, আর তারপরের গানটা জুবিন গার্গের গাওয়া মন তোকে দিলাম, আর শেষ গানটা বলছি একটু পরে। শুনতে থাকুন 107 FM রেনবো। নমস্কার, কলকাতার সঙ্গে রয়েছি আমি অরুণিমা।
3: FM রেনবোতে তিনে।

0: FM Rainbow-তে তিনে কে তিন গানের হ্যাট্রিক
1: গানের হ্যাট্রিকের শেষ গানটা দুর্নিবাস সাহার কণ্ঠে সাত জন্মের পরিচয় কিলবিল সোসাইটি থেকে। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি অরুণিমা। এবার তো আস্তে আস্তে কথা আমার ফুরলো, নোটে গাছটি মুড়লো, কিন্তু যাবার আগে পৌঁছে যাব লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, জেনে নেব কী অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটের। গুড মর্নিং 107 FM রেইনবো থেকে অরুণিমা বলছি, কী অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটের একটু জানান। তাহলে রাস্তাঘাট মোটামুটি ঠিকঠাক, নিশ্চিন্তে বাড়ি যাওয়া যাবে। কিন্তু বাড়ি যেতে যেতে একটা কাজ করে যেতে চাই, কয়েকজনের মেসেজ এসছে যেগুলো পড়া হয়নি, একেবারে শেষে তারা পাঠিয়েছেন। যাই হোক, নামগুলো অন্তত বলে যাই। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে মেসেজ পাঠিয়েছেন, মেসেজ পাঠিয়েছেন মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে, মেসেজ পাঠিয়েছেন সঞ্জয় বাগ কোলাঘাট থেকে, আর মেসেজ পাঠিয়েছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে। পরশুদিন ওনার মেসেজ পড়া হয়নি, জাস্ট নামটা মেনশন করেছিলাম, তাই মেসেজটা পড়েই দিই। গুড মর্নিং দিদি ভাই, গত বছরই জলদাপাড়া অভয়ারণ্যে জঙ্গল সাফারি করে এলাম, গন্ডার দেখলাম, কিন্তু সেরকম কোনো আওয়াজ দেখতে পেলাম না, কিন্তু হাতির দাপাদাপিটা প্রচুর, ভয়ের কোনো কারণ নেই, গাইড থাকে আর পাহারাদারও অনেক আছে, জলদাপাড়া অভয়ারণ্যে জঙ্গল সাফারি আরামদায়ক ও সুষ্ঠু পরিবেশে ঘুরতে পারেন। দীপক কুমার তুং এই মেসেজটা পাঠিয়েছিলেন। আর এবার আমি চললাম, যেতে যেতে রাখলাম যে গানটা, সেটা আজ মুমতাজজির জন্মদিন, হরে রামা হরে কৃষ্ণা থেকে কাঞ্চি রে কাঞ্চি রে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের ডুয়েট এই গানটা রেখে গেলাম। শুনতে থাকুন 107 FM রেইনবো, আমি অরুণিমা আজকের মতো চললাম।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল গতকাল রাজ্যসভায় পাশ হয়েছে। বর্তমানে তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ওই বিল নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, সরকারি পরীক্ষা ব্যবস্থার সততা, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারতের কঠোর পরিশ্রমী তরুণ ও মেধাবীদের অধিকার রক্ষায় কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রসিদ্ধ হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ মুন্সী প্রেমচাঁদকে গল্পের সম্রাট বলে অভিহিত করেন। তিনি বলেন, মুন্সী প্রেমচাঁদ তাঁর সাহিত্যকর্মে ঘটনাগুলিকে জীবন্তভাবে ফুটিয়ে তুলেছিলেন। স্পেনের সিউতার স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত এক সপ্তাহে মরক্কোর কয়েকশো নাগরিক স্পেনের উত্তর আফ্রিকান এনক্লেভে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। এর ফলে সেখানকার স্থানীয় ব্যবস্থার উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। স্পেনের সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের বালুচিস্তানে এক কয়লা খনিতে বিস্ফোরণের ফলে কমপক্ষে 32 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। 10 জন শ্রমিক এখনও আটকে রয়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। সরকারি খনি পরিদর্শক ঘানি বালোচ আশ্বাস দিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা হবে। মার্কিন সৌদি বিমান হামলায় সম্প্রতি ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্তত 20 জন সদস্য নিহত হওয়ার ঘটনায় ইরাকের জড়িত থাকার সবরকম দাবি খারিজ করেছে বাগদাদ। সে দেশের সরকারের মুখপাত্র হায়দার আল আবৌদি এই হামলার সঙ্গে ইরাকের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচায় পাথর ব্যবসায়ী মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডলের ম্যানেজার কাউসার মোল্লার বাড়িতে গতকাল দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছে পুলিশ। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গতকাল টুলু মণ্ডলের 3টি বাড়ি ও গোডাউনেও তল্লাশি চালানো হয়। বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আগামী 2 অগস্ট নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর প্রস্তুতি হিসেবে গতকাল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল আর এন রবি। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম ডেনব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গ্লাসগো কমনওয়েলথ গেমসে পুরুষদের 110 কেজি বিভাগে ভারোত্তোলনে রৌপ্য পদক জয়ী লাভপ্রীত সিং এবং মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক জয়ী ক্রীড়াবিদ সীমা কালিমারানকে অভিনন্দন জানিয়েছেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক আজ বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশ সচিব দুই দেশের দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার অগ্রগতি ও ভারত ভুটান অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে রাজাকে অবহিত করেন। মার্কিন সৌদি বিমান হামলায় সম্প্রতি ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্তত 20 জন সদস্য নিহত হওয়ার ঘটনায় ইরাকে জড়িত থাকা সবরকম দাবি খারিজ করেছে বাগদাদ। সেদেশের সরকারের মুখপাত্র হায়দার আল আবাউদি এই হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলির সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে বোর্ড অব পিস একটি সিদ্ধান্তে পৌঁছেছে। সমাজমাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, এর ফলে গাজায় নতুন প্যালেস্তিনীয় সরকার বোর্ড অব পিসের সঙ্গে সেখানকার জনগণের স্বার্থে ঘনিষ্ঠভাবে কাজ করবে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, চাষিদের স্বার্থ রক্ষায় সরকারের মূল লক্ষ্য, সে কারণে প্রতি কুইন্টালে ধানের মূল্য 200 টাকা করে বাড়ানো হয়েছে। সরকার ব্যবসায়ীদের বিরোধী নয় বলেও স্পষ্ট করেছেন তিনি। ডোরান কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে ইস্টবেঙ্গল আগামী আজ সিআইএসএফ প্রোটেক্টরসের মুখোমুখি হবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: বাংলাদেশের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা নেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
3: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো, আর স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় এখন 11:09 হয়ে 38 সেকেন্ড। স্টুডিওর এ প্রান্তে আমি সুদীপ রায়,
1: আর আমি রয়েছি বিদিশা দাশগুপ্ত, আর আপনি রয়েছেন অনুষ্ঠান গান দরিয়ায়।
0: আর যেহেতু আজ শুক্রবার, তো শুক্রবার মানে আপনারা জানেন যে শুক্রবার
1: কাজী সাহেবের
0: গান, নজরুলের গান, আর সে গান দিয়েই আমরা আপাতত দুয়ার খুলেছি। এবং দুয়ার খোলার পর যেটা বলার আর কি, সেটা হচ্ছে যে আমরা গল্প তো করব, গল্প করার সাথে সাথে গানও শুনবো শোনাবো, সবটাই চলবে। কিন্তু তার আগে যেটা মূল বিষয়, যে সেটা হচ্ছে আমরা কী বিষয়ে কথা তথা বলবো, কারণ কাজী নজরুল এমনই এক ভার্সেটাইল ক্যারেক্টার, এমনই এক
1: বর্ণময়
0: ব্যক্তিত্ব, চরিত্র,
1: তার সাহিত্য সৃষ্টি,
0: তার সাহিত্য সৃষ্টি, তার সঙ্গীত সৃষ্টি, সবইতেই যে বৈচিত্র্য এবং বর্ণময়তা, তা আমাদেরকে বিস্মিত করে। আমরা সেই সাহিত্যের ছোঁয়ায় তার যে অমোঘ আকর্ষণ, তাতে আমরা আকর্ষিত হই। এসব কিছু মিলেমিশে কাজী নজরুল এক অনন্য চরিত্র, একথা বলাই বাহুল্য।
1: দেখো, যে মানুষটার সৃষ্টিশীল যে জীবনটা বলা যায়, সেটা কিন্তু বলা যায় ওই মোটের উপর দু দশকের, তাই না?
0: একদম,
1: খুব বেশি হলে দু দশকের,
0: কারণ রবীন্দ্রনাথ চলে গেলেন, তারপরেই নজরুল কার্যত নির্বাক হয়ে গেল।
1: হ্যাঁ,
0: তারপর তার যে জীবনের অবশিষ্ট অংশ, তিনি অদ্ভুতভাবে তার সেই বিখ্যাত এবং সরল শিশুর মতন চোখ দিয়ে তিনি শুধু চেয়ে থাকতেন, অভিব্যক্তিতে কিছু বোঝাতেন, এবং সে এক অন্যরকম জীবন, সে এক অন্য নজরুল, যেখানে তিনি শুধুমাত্র তার ভাব প্রকাশ করতেন বিভিন্ন ইশারায়, কিন্তু আর কোনো সৃষ্টি সেই সময় তিনি করতে পারেন না। না না,
1: সৃষ্টি থেমে গিয়েছিল, হয়তো আমরা জানি না তার মাথায় কিংবা তার মনের ভেতর সৃষ্টির খেলা নিয়ত চলতো, কিন্তু সেই সৃষ্টির প্রকাশ তিনি তো লেখনীর মাধ্যমে বা তার বাকশক্তি রহিত হয়ে যাওয়ার দরুন কথার মাধ্যমে করতে পারেননি। তো যত মানে যতটুকু তার সৃষ্টিশীল জীবন, তার মধ্যেই যে রত্ন তিনি ফলিয়েছেন, সেই রত্নের মধ্যে প্রকৃতি প্রেম একটা খুব বড় জায়গা নিয়ে আছে। কারণ এই মানুষটা তো বলা যায় একেবারে স্বভাব বাউন্ডুলে, এবং তার ললাট লিখনও তাকে সেইভাবেই ঘুরিয়ে নিয়ে গেছে এক জায়গা থেকে আর এক জায়গায়, কখনো কোনো জায়গায় তিনি স্থির হয়ে থাকেননি। তো সেইভাবেই যখন যে স্থানে গেছেন, সেই স্থানের যে আবহ মানে আবহ, সেটা কিন্তু তাকে ভীষণভাবে মানে কি বলবো প্রভাবিত করেছে তার রচনায়, সেটার তার ছাপ আমরা তার রচনায় দেখতে পাই। সেরকমই আজকে যদি আমরা তার প্রকৃতি প্রেম নিয়ে একটু টুকটাক ছুঁয়ে যাওয়া কথা বলা, মূলত গান, মূলত তার গান,
0: মূলত গান। এবং দেখো, এই বিষয়ে কথা বলার আগে মানে নজরুলকে যদি আমরা একবার দেখি, যে নজরুল একজন এমন মানুষ যিনি অত্যন্ত গোছানো, এবং মানে গোছানো এই অর্থে বলছি যে তার পোশাক পরিচ্ছদের মধ্যে অদ্ভুত একটা শালীন এবং একটা সুন্দর ব্যাপার থাকতো সব।
1: হ্যাঁ, কিন্তু সৃষ্টিশীল মানে তার সৃষ্টিশীলতাকে তিনি একেবারেই বুঝতে পারেননি।
0: আমি ওই জন্যই প্রথমে গোছানো বলি, তারপর ওটাকে কার্যত ওখান থেকে একটু টার্ন করলাম
1: একেবারেই,
0: কারণ সৃষ্টিশীলতার ক্ষেত্রে তার যে অগণিত সৃষ্টি, কত মানুষ সেটাকে নিজের বলে চালিয়ে দিয়েছে,
1: একদম, কত জিনিস হারিয়ে গেছে,
0: কত জিনিস হারিয়ে গেছে, কত ক্ষেত্রে এমন হয়েছে যে খুব অল্প দুখিলি পানের বিনিময়ে তিনি দুটো তিনটে গান মানুষকে লিখে দিয়েছে, যে গান দুষ্প্রাপ্য, যে গান অমূল্য, যে গান বাংলা যে সঙ্গীত জগৎ, বাংলা যে সঙ্গীতের সম্ভার, তাতে অমূল্য রত্ন হয়ে হয়তো খচিত হতো, কিন্তু সেই গানগুলো হারিয়ে গেছে কালের গর্ভে। আবারও হয়তো এমন হয়েছে যে সেখানেও গানও অনেক কিছু যা ভিন্ন নামে আমরা জেনেছি, আদতে সেটি কাজী সাহেবের সৃষ্টি গান। তো তাই জীবন চর্চায় তিনি একেবারেই প্রকৃত শিল্পীরা যেমন হন, বাউন্ডুলে, উদাসীন,
1: এলোমেলো,
0: ঠিক সেরকমই ছিলেন। কিন্তু তার পোশাক পরিচ্ছদ, তার মধ্যে সব কিছুই, আমরা জানি যে তার জীবনের শুরুর দিকে অভাব ছিল, দারিদ্র ছিল, এবং সে দারিদ্র যে শুধু শুরুর দিকে বললে ভুল, সে দারিদ্র তাকে দীর্ঘ সময় তাড়া করেছিল, কিন্তু তার অর্থ যে তার এমন নয়, তিনি যা পোশাক পেতেন তাই পরতেন, কিন্তু তা পরলেও তার মধ্যে অদ্ভুত একটা সৌন্দর্য ছিল। এক মাথা ঝাঁকড়া চুল, 5 ফুট 5 ইঞ্চি তার ছিল উচ্চতা, এবং অদ্ভুত তার শরীর, খুব একটা স্থূলকায় ছিল তাও নয়, আবার তিনি যে একদম রোগা পাতলা ছিলেন তাও নয়, বেশ বেশ একটা সুঠাম কবি যেরকম হতে পারেন আর কি, ঠিক সেরকমই ছিলেন। তো এতটা বলা এই কারণেই যে তার নিজের দিকে যেমন একটা দৃষ্টি ছিল, নিজেকে সুন্দর দেখার যে একটা দৃষ্টি ছিল, ঠিক সেরকম প্রকৃতির সৌন্দর্য দেখার একটা দৃষ্টি ছিল, এবং এই কথা তিনি স্বীকার করেছেন, একথা তিনি তার রচনায় ফুটে উঠেছে, গানে ফুটে উঠেছে, কবিতায় ফুটে উঠেছে, তার প্রেমে ফুটে উঠেছে।
1: তাহলে এই যে গৌরচন্দ্রিকা হলো, এটার মানে বোঝা গেল তো যে তিনি নিজের প্রতি যেভাবে, নিজেকে যেভাবে ফুটিয়ে তুলেছেন সবার সামনে সমাজে, ঠিক সেইভাবেই প্রকৃতিও তার কাছে ধরা দিয়েছে তার নিজস্ব রূপ রসগন্ধ নিয়ে। আমরা আবারও গানে চলে যাব। আমরা শুনছিলাম, একদম অনুষ্ঠান শুরু করেছিলাম যে গান দিয়ে, দীপাবলী দত্তের কণ্ঠে সেই গান ছিল। এবারে আপনারা গান শুনবেন শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: আমরা কিন্তু জেগে আছি
1: না এইখানে। ওই যে যাকে যার ঘুমানোর কথা কবি বলছেন,
0: হ্যাঁ,
1: যে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমাই ওই, তো এই যে পাহাড় তার কিন্তু ভীষণ প্রিয় ছিল।
0: হ্যাঁ, পাহাড়কে নিয়ে তিনি বারবার তার রচনায় সৃষ্টি করেছেন।
1: এবং দেখো মানে আমার মনে হয়েছে এই কথা কবিতা শুনে, তুমি যখন দার্জিলিং এর ঘুম স্টেশনে পৌঁছবে তখন ঠিক এই কথাটাই মনে হবে যে আকাশে হেলান দিয়ে পাহাড় বোধহয় ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এবং সে ঘুমে খুব আয়েশ করে, খুব আরাম করে সে ঘুমোচ্ছে এবং বাকি সকলকে সেই হাতছানি দিচ্ছে, সেই ডাক যে ঠিক আছে আমাদের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটিও না, হ্যাঁ তোমরাও নিশ্চিন্তে আমাদের সাথে এই ঘুমের যাত্রায় সামিল হও।
0: একেবারে আমরা নজরুল সাহেবের গান এবং তার প্রকৃতি প্রেমের কথায় রয়েছি, এবং এটা বলা একেবারেই অত্যুক্তি হবে না যে তিনি ভীষণভাবে প্রকৃতি প্রেমী ছিলেন। তাকে নৈসর্গিক বসুন্ধরার বিভিন্ন অনুষঙ্গ তার সৃষ্টিশীল কাজে সতত অনুপ্রেরণা দিয়েছে, এবং এই যে পাহাড়ের রূপলাবণ্য সেটা কিন্তু তাকে বারবার হাতছানি দিয়ে ডেকেছে, এবং সেই জন্যই তার রচনায় পাহাড় বারবার এসেছে। পাহাড়ের নিজস্ব তো কোনো সুর থাকে না, পাহাড় একটা নিরেট পাথর, হ্যাঁ, তো তার রূপ রসও যে খুব, কিছু পাহাড় থাকে যেগুলি সবুজে ঢাকা, কিছু পাহাড় থাকে একেবারে ন্যাড়া,
1: হ্যাঁ,
0: তো সেই রকম পাহাড়ের সৌন্দর্যও তাকে টেনেছে। আবার মাটির ওপর যে দাঁড়িয়ে আছে পাহাড় সে, এবং পাহাড়ের যে মনোমুগ্ধকর রূপ, যেখানে যেখানে এই যে দার্জিলিং এর প্রসঙ্গ এলো, বা আপনারা যে যে হিল স্টেশনে গিয়েছেন সেখানে দেখেছেন এক একটা জায়গার রূপ এক এক রকম, তাই তার রচনাতেও কিন্তু পাহাড় বিভিন্ন রূপে বারবার ধরা দিয়েছে।
1: একদম, একদমই তাই। এবং শুধু তাই নয়, মানে নজরুলকে তো আমরা চিরকাল চিনে এসেছি মানবতার কবি হিসেবে, তার যে মানবতার গান, তার যে সাম্যের গান, তার যে বিদ্রোহের স্রষ্টা, তার যে প্রেমের চেতনা, কিন্তু এই যে ধরো মৌনী হিমালয় একটু আগে যার কথা বলছিলাম, তার যে ব্যক্তিত্ব, তার যে বিশালতা, সেও কিন্তু কবিকে বারবার টেনেছে। তো কবি যে পাহাড় নিয়ে গান রচনা করেছেন এমন নয়, কবি সেই চিত্তকে, মানে সেই অনুভূতিকে, সেই চিত্তকে তিনি তার হৃদয়ে ধারণ করেছেন এবং তার থেকেই সৃষ্টি হয়েছে তার অগণিত সৃষ্টি।
0: একদম, একদম। আমরা আবারও গানে চলে যাব, এবং এখন যে ঋতুতে আমরা রয়েছি অর্থাৎ বর্ষা, এই বর্ষা কিন্তু কবি লেখক সবাইকে, মানে যারা সৃষ্টিশীল কাজে রয়েছেন, যারা সৃষ্টিশীলতায় মগ্ন থাকেন, বর্ষা তাদের ভীষণভাবে নাড়া দেয়।
1: একদম,
0: মানে বর্ষার এত রূপ, শুধু বৃষ্টি নয়, আকাশে মেঘের যে খেলা, বিভিন্ন রকমের মেঘ বিভিন্ন সময় বিভিন্নভাবে আকাশে ধরা দেয় বর্ষার সময়। আমরা একটি বর্ষার গানে চলে যাই, শিল্পী ইন্দ্রাণী সেন।

আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: দেখো, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। যে কথা একটু আগে বলছিলাম যে তিনি যে পাহাড় নিয়ে গান লিখেছেন তা নয়, তিনি এই যে পাহাড়ের বিশালত্ব বা মরু বা নদী তাকে তার চিত্তে ধারণ করেছেন, তার সঙ্গে মিশিয়েছেন তার ইতিহাস চেতনাকে, তার নৈসর্গিক এই সবটাকে তার সঙ্গে মিশেছে দেশাত্মবোধ। এই যে গানটা আমরা এই জন্যই এই গানটা এই মুহূর্তে চালালাম, কালজয়ী গান, এ বিষয়ে তো কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, এটা তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ডেডিকেট করেছিলেন। এবং দেখো কি অসাধারণ বিষয়টা, যে মানে বলছেন যে আমরা এই এই সেই কাণ্ডারি কথা বলছি যে আমাদের এই যে এত প্রতিকূলতা
1: সবগুলোকে,
0: যেটা যেটা যেটা কিনা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে
1: যাত্রীরা
0: হুঁশিয়ার। মানে আমরা তো সচরাচর কেউ রাতের বেলায় মরু পর্বত বা মানে মরু বা পর্বত কেউ তো পার হতে চায় না, আমরা সেটা দিনের আলোই করতে যাই,
1: দুর্গম স্থান আমরা দিনের আলোতে পার হতে
0: রাতে যাত্রা স্থগিত হয়ে যায়। কিন্তু কবি বলছেন যে এটা এতটাই দুর্গম যে রাতের বেলায় পার হওয়ার সামিল, তো সেই পার হওয়ার সামিল আমরা এমন একজন কাণ্ডারিকে চাই যে এই সমস্ত প্রতিকূলতাকে জয় করে ওই যে গঙ্গায় ডুবিয়ে আছে হায় ভারতের দিবাকর, এখানে এক ইতিহাস চেতনার সঙ্গে প্রকৃতির চেতনা, বাংলার শেষ স্বাধীন নবাব পলাশীর প্রান্তরে যিনি পরাজিত হলেন, সেই সেখানেই কিন্তু ভারতের স্বাধীনতার সূর্য আবার উদিত হবে, আর উদিত করবেন কে না, ইনি নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এই যে ইতিহাস চেতনা, দেশাত্মবোধ, তার সঙ্গে প্রকৃতি, এই সবটাকে তিনি চিত্তে ধারণ করেছেন, এই জন্যই নজরুল অনন্য।
1: এবং দেখো এইটাকে তো তিনি রূপক হিসেবে ধরেছেন,
0: একদম
1: যে কান্ডারি কিংবা দুর্গম মরু
0: দুর্গম গিরি কান্তার মরু, একদম
1: এটা তো পুরোপুরি রূপক। রূপকেও তিনি আনছেন কাকে, প্রকৃতিকে।
0: প্রকৃতিকে
1: তিনি কিন্তু অন্য ভাষা ব্যবহার করতে পারতেন, কারণ কবি লেখকরা তো ভাষা নিয়েই খেলেন, ভাষা নিয়েই তো তারা তো ভাষার কারবারি, তো সেই ভাষাতেও তিনি কিন্তু ব্যবহার করলেন প্রকৃতিকে রূপক হিসেবে, যে শক্ত কঠিন পণ সে নিয়েছে তার জন্য কিন্তু এইগুলো মানে এইগুলো লঙ্ঘনের যে কষ্ট তার থেকেও অনেক বেশি কষ্ট সেই পণ মানে সেই প্রতিজ্ঞা পূরণ করতে গেলে। এবং সত্যি কথা সেই গান কাকে আর তিনি নিবেদন করবেন। এবং আমরা এই কারণেই এই গানটা শোনালাম যে প্রকৃতি তার কাছে কিভাবে ধরা দিয়েছে,
0: যেহেতু তার আগের সময়তে তার আগের গানের আগে আমরা বলছিলাম যে তিনি শুধু যে ডিরেক্টলি মানে অনেকে থাকেন তার মধ্যে কোনো অন্যায় নেই, তার মধ্যে একটা সৌন্দর্য আছে যে সরাসরি প্রকৃতির কথা বলেন, নদীর কথা বলেন, পাহাড়ের কথা বলেন, জঙ্গলের কথা বলেন, অরণ্যের কথা বলেন, কিন্তু নজরুল এক্ষেত্র ব্যতিক্রম।
1: হ্যাঁ
0: তিনি বলেছেন, কিন্তু তিনি এমনভাবে বলেছেন, এমনভাবে রূপক কল্পনা করেছেন, তার সঙ্গে এমনভাবে ইতিহাসকে মিশিয়েছেন, দেশাত্মবোধকে মিশিয়েছেন, যে সেটা সারা বিশ্বের যত সাহিত্য সৃষ্টি তার মধ্যে আনপ্যারালাল হয়ে উঠেছে।
1: আসলে তার এত অভিজ্ঞতা না, ছোট থেকেই তিনি যেভাবে জীবন কাটিয়েছেন, কখনো মক্তবে, কখনো পল্টনে, সেনাবাহিনীর পল্টনে, কখনো জেলে মানে কারাগারে, মানে যেভাবে তিনি সময় কাটিয়েছেন, তাই তার লেখনীর মধ্যে না সমস্ত জায়গাগুলো কিভাবে একে অপরের সঙ্গে মিলে মিশে গেছে। আমরা আবারও গানে চলে যাব, এবারে শিল্পী শান্ত।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: দেখো এই যে বৃষ্টি, বর্ষা, বর্ষায় ছোটবেলায় যখন আমরা বর্ষা রচনা লিখতাম না, বর্ষাকাল নিয়ে রচনা লেখো, সেখানে কিন্তু একটা খুব বড় মানে কি বলবো অংশ থাকতো বর্ষায় কি কি ফুল ফোটে, তাই না?
1: একদম,
0: মানে বর্ষা বিশেষত সাদা ফুল, সাদা রঙের ফুল কিন্তু আমরা বর্ষায় প্রচুর পাই,
1: প্রচুর দেখতে পাই।
0: হ্যাঁ, গাঁদা এখন কিন্তু তুমি একদমই পাবে না,
1: মানে
0: যদিও এখন সব ফুলই সারা বছর পাওয়া যায়, তাকে স্টোর করে রাখা হয়, কিন্তু বর্ষায় যে ফুলগুলি আমাদের মানে বর্ষা বলে যে ফুল প্রথমেই আসে ওই বয় বয় মিলে গেল বেলফুল। হ্যাঁ, তো এই ফুল দিয়েও কিন্তু মানে প্রকৃতি এবং প্রকৃতির নদী প্রান্তর মাঠ আকাশ পাহাড় সব নিয়েও যেমন লেখা হয়েছে, তেমন নজরুল কিন্তু তার গানে ফুলকে এনেছেন বারে বার।
1: হ্যাঁ, ডেফিনেটলি
0: বিভিন্ন ফুলের কথা বলেছেন,
1: বিভিন্ন ফুলের কথা বলেছেন, এবং নজরুলের শুধুমাত্র যে গানে নয়, নজরুলের যে ছোটদের ছোটদের কবিতা,
0: ছোটদের যে কবিতা
1: ছড়া, সেখানেও কিন্তু বারবার বিভিন্ন ফুলের কথা, প্রাণী।

0: কথা উঠে এসেছে যে ভোর হলো দোর খোলো খুকুমনি উঠোরে, ওই ডাকে জুঁই শাখে
1: ফুলকুকি
0: ছোটরে খুকুমনি উঠোরে, রবি মামা দেয় হামা
1: গায়ে
0: রাঙা জামা ওই। তো এই যে দেখো রবি মামা, আমরা জানি যে সূর্যি মামা চাঁদা মামা ছোটরা বলে থাকে যে সূর্য চাঁদ তাদের কাছে মামা, আসলে কিছুই নয়, এইভাবে কিন্তু তারা সূর্যকে চাঁদকে চিনতে শেখে,
1: একটা নৈকট্য বোধ তৈরি হয় তাদের মধ্যে।
0: এই যে সেন্সাস অফ প্রক্সিমিটি এটা যে তৈরি হচ্ছে, নজরুল কি অনায়াস ভঙ্গিমায় তার কবিতার মধ্যে কিন্তু এগুলো তুলে ধরলেন যে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ও একটা বাচ্চা সে, কারণ ভোর বেলা তো প্রভাত, এখন মধ্যাহ্নে
1: বড় হয়নি,
0: বড় হয়নি
1: সবে এলো,
0: হ্যাঁ এখনো তার সেই পূর্ণ তাপ মধ্যাহ্নে সূর্য হতে তার বেশ দেরি, তাই রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, এখানে তো প্রকৃতি চেতনা অসাধারণ।
1: এবং ছোট ছোট বাচ্চাদের তিনি তুলনা করছেন কার সঙ্গে, সুন্দর নিষ্পাপ ফুলের সঙ্গে।
0: একদম,
1: আমরা তো বলেই থাকি কথা যে শিশুরা হচ্ছে ফুলের মতো একেবারে অপাপবিদ্ধ, ঠিক সেরকমই আমরা আবারও একটা বর্ষার গানে যাই, তার সঙ্গে নজরুলের ফুলের গান শুনবো। আমরা এক্ষুনি যে গানটি শুনছিলাম আমার গহীন জলের নদী, সেই গানটি শুনলাম মনোময় ভট্টাচার্য কণ্ঠে, এবারও পরপর দুটি গান শুনবো, প্রথমে মানবেন্দ্র মুখোপাধ্যায় তারপর ফেরদৌস আরা।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: বেশ,
1: আমাদের ঘড়ি কিন্তু বেশ দৌড়চ্ছে
0: দৌড়চ্ছে এবং সেটা জানান দিচ্ছে যে এখন 11:57 হয়ে
1: একটু বাকি, একটু
0: 57 মিনিট হতে একটু বাকি, 56 মিনিট হয়ে 52 সেকেন্ড। তো যাই হোক, তো এখানে সময় আমরা খুব দ্রুত আরেকটা গান শুনে নেব, কারণ তারপরে আমরা একটা বিজ্ঞাপনের বিরতি এবং সংবাদ
1: বিরতিতে চলে যাব,
0: এই দুই মিলিয়ে বিরতি শেষ করে আবার আমরা ফিরে আসব আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে।
1: একেবারে সঙ্গে রয়েছি বিদিশা আর সুদীপ্ত, এবারে শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

0: আকাশবাড়ি কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়ম প্রতিরোধে সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর সোশ্যাল মিডিয়ার এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত কয়েক দশক ধরে কেন্দ্র রাজ্য সরকারগুলি প্রশ্নপত্র ফাঁসের সমস্যায় ভুগছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। সংসদে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস নিয়ে সরকারের ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করে তুলবে। তিনি আরও বলেন, পরীক্ষা ব্যবস্থার অপরাধের বিরুদ্ধে এই নতুন আইনটি একটি অত্যন্ত শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করবে। বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজও লোকসভার অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতবি হয়ে গেছে। অন্যদিকে রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। একই ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে রাজ্যসভার অধিবেশন আগামী সোমবার পর্যন্ত মুলতবি হয়ে যায়। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিংয়ের 87তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। এই উপলক্ষে তার জন্মস্থান পাঞ্জাবের সুনামে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। হরিয়ানা সরকারও আজ সানৌরে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহীদ উধম সিংয়ের আত্মবলিদান দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে তিনি বলেন, শহীদ উধম সিংয়ের অসাধারণ সাহসিকতা ও আত্মত্যাগ দেশবাসী সারা জীবন মনে রাখবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ ভারতীয় সাহিত্যের অমরস্রষ্টা মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেন, প্রেমচাঁদ তাঁর লেখনীর মাধ্যমে সাহিত্যকে সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছিলেন। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: স্টুডিওর ঘড়ি বলছে 12:08, একেবারে 9 মিনিট হয়েই গেছে, আমরা ফিরে এলাম
1: 12:09:28। আর আমরা যেটা বলছি তোমাকে থামিয়েই বলছি, কারণ বিষয়টা হচ্ছে যে আমরা বলে গেছিলাম যে আমরা আবার দ্বিতীয়ার্ধে ফিরে আসবো
0: একদম
1: বিজ্ঞাপন এবং সংবাদ বিরতির পরে। তো সংবাদ এবং বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে এসেছি।
0: আচ্ছা, আমরা কারা?
1: আমি সুদীপ্ত,
0: আমি বিদিশা। যদি কেউ প্রথম ঘন্টায় কোনো কারণে টিউন করতে ভুলে গিয়ে থাকেন এবং চটপট করে দ্বিতীয় ঘন্টা টিউন করে ফেলেছেন, তাই আরও একবার বলি, 107 FM রেনবোয় আপনি শুনছেন গান্দরিয়া, বিদিশা এবং সুদীপ্ত রায়ের সঙ্গে। আর গান্দরিয়া আজ শুক্রবার, শুক্রবার মানে কাজী সাহেবের গান। আর আজ কাজী সাহেব মানে প্রকৃতি প্রেমিক কাজী সাহেব, তার রচনায় প্রকৃতি যেভাবে ধরা দিয়েছে, কখনো প্রকৃতিকে তিনি রূপক রূপে নিজের রচনায় এনেছেন, কখনো তিনি একেবারে সরাসরি বলেছেন বেলফুন এনে দাও, কখনো তিনি বলছেন কাবেরী নদীর জলে, কখনো তিনি রেবা নদীর তীরে ঘুরছেন, কখনো তিনি সেই নদীর নাম সই অঞ্জনা, নদীকে তিনি বন্ধু করেছেন, নানাভাবে প্রকৃতি তার কাছে ধরা দিয়েছে, তার কাব্যে, তার সাহিত্যে, তার গানে, তার কবিতায় ছড়ায় পর্যন্ত। সেইভাবেই ছোট্ট ছোট্ট করে আমরা ধরার চেষ্টা করছি, তার গান শুনছি এবং মাঝে মাঝে ওই দু একটি উল্লেখ করছি আর কি।
1: একদম। এবং দেখো, মানে আমার কখনো কখনো মনে হয় যে নজরুল এত স্পেসিফিক, মানে কোনো ফুল তার পছন্দ হয়েছে, সে ফুল নিয়ে গান লিখেছেন
0: লিখেছেন।
1: হ্যাঁ, যেমন ধরো আমি যদি বলি যে হলুদ গাঁদার ফুল, গানটা আমরা শুনবো পরে, তো প্রকৃতিতে প্রচুর ফুল আছে। এবং যদি তোমার গোলাপের কথা বলো, মানে গোলাপ যেহেতু প্রেমের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে হয়ে আছে, তাই গোলাপ নিয়ে অনেকের অনেক ভালো লাগা মন্দ লাগা আছে। কিন্তু গাঁদা ফুল আমাদের সর্বত্র কাজে লাগে বটে, কিন্তু গাঁদা নিয়ে যে খুব বিশেষ গান হতে পারে এটা কিন্তু নজরুল ভেবেছিলেন। তো ঠিক সেরকমভাবেই, যে আমরা একটু আগে যেমন বলছিলাম যে তিনি যেমন একাধারে পাহাড়, তার যে ভাব গম্ভীর সৌন্দর্য, তার যে ব্যক্তিত্ব, নদী, মরু, এই সব কিছুকে তিনি যেমন দেখেছেন একদম সরাসরি, খুব কেঠো গদ্যে তাদের কথা বলেননি, তিনি তাকে চিত্তে ধারণ করেছেন, তার সঙ্গে ইতিহাস চেতনা মিশিয়েছেন, তার সঙ্গে তার নৈসর্গিক চেতনা মিশিয়ে তিনি যেমন সৃষ্টি করেছেন একদিকে, আবার অন্যদিকে খুব স্পেসিফিক যে কোনো ফুলকে ভালো লেগেছে, কোনো নদীকে ভালো লেগেছে, সেইটাকে নিয়েও কোনো কালকে ভালো লেগেছে তিনি কিন্তু গান রচনা করেছেন, কাব্য রচনা করেছেন।
0: এবং দেখো, এমন অনেক ফুল আছে যা হয়তো আমরা আশেপাশে দেখতে পাই না, হ্যাঁ, কিন্তু তিনি সেই সব ফুল নিয়েও লিখেছেন, নার্গিস সেই নিয়ে লিখেছেন তিনি, মানে তার কবিতায় রচনায় সেই ফুলের নাম এসেছে। আমরা বরং গান শুনবো পরপর দুটি, তার প্রথমটিতে বলো,
1: ওই যে বলছিলাম হলুদ গাঁদার ফুল গানটা,
0: সেটা কি শুনবে বলছো?
1: শুনিনি একটু।
0: নিশ্চয়ই
1: পুরবিদত্তের কণ্ঠে গানটা শুনিনি আমরা।
0: বেশ বেশ বেশ বেশ,
1: ঠিক আছে।

0: পলাশ ফুল।
1: তো এই হলুদ গাঁদার ফুল আর রাঙা পলাশ ফুলের কথা কিন্তু আলাদাভাবে উঠে এসেছে, মানে কোনোভাবেই যে কোনো ফুল ব্রাত্য নয়, এবং প্রকৃতির মধ্যে যে অসংখ্য ফুলের সমাহার, তার যে সমারোহ, সেটাও যে কবির চোখ এড়ায়নি, এ কথা কিন্তু এই গানের ছত্রে ছত্রে তার প্রমাণ রয়েছে
2: একদম। এবং দেখো,
1: এবং আর একটা, হ্যাঁ সেটা তো রয়েছে, আমি যেটা বলছি, এবং গানটা কিন্তু যথেষ্ট পপুলার গান, মানে বিভিন্ন অনুষ্ঠানে তুমি নজরুলের, মানে নজরুল সন্ধ্যা এহেন অনুষ্ঠানে অন্ততপক্ষে ছোটদের এই গানে একটা নৃত্যায়ন বা এই গানটার উপস্থাপনা কণ্ঠে ধারণ করা, এটা কিন্তু থাকবে। মানে আমি অন্ততপক্ষে সে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বেশ কয়েকবার।
2: কোনো রবীন্দ্র নৃত্য বা নজরুল গানের প্রতিযোগিতা হলেই হলুদ গাঁদার ফুল এই গানটাতে
1: খুব খুব খুব
2: আসবেই আসবে, যে কোনো কোনো না কোনো একটি বাচ্চা সেই গানে নাচবে। তবে এই যে তুমি বললে না যে প্রচুর ফুলের কথা তার সাহিত্যে কাব্যে এসেছে, সত্যি কথাই, শুধু কবিতাগুলোতে রয়েছে প্রায় 50-এর ওপর ফুলের নাম, এবং যেসব ফুলের নাম তিনি উল্লেখ করেছেন, একটা দুটো বলি, ভারী সুন্দর নামগুলো, কদমকে নিপ্প বলছেন, পদ্ম, তারপর নার্গিস, যেটা নার্সিসাস, লালা, টিউলিপ, চাঁপা, পূর্ণাঙ্গ চাঁপা, যেটাকে সুলতান চাঁপা বলা হয়, হিজল, কামিনী, জবা, বাবলা, কাশফুল, হাসনাহেনা, পারিজাত, স্বর্গের পুষ্প, আমরা পড়েছিলাম না ছোটবেলায় বাক্য সংকোচনে, স্বর্গের পুষ্প মানে পারিজাত, কিংবা দোলন চাঁপা।
1: এবং দেখো দোলন চাপা নিয়ে তো তিনি, মানে দোলন চাপা তো তার একটা
2: কাব্যগ্রন্থ
1: বটে। তো আরেকটা বিষয় দেখো যে এক্ষেত্রে তার অদ্ভুত মিল তাঁরই মানস গুরু রবীন্দ্রনাথের সাথে। তিনি যেরকম, রবীন্দ্রনাথ যেমন অসংখ্য ফুলকে ভালোবাসতেন, তার নামকরণ করতেন, কাউকে ফাগুন বউ, কাউকে অমলতাস, তো ঠিক সেরকম ভাবে নজরুলও কিন্তু ব্যতিক্রম নন। সেও কিন্তু তার পছন্দের ফুল, প্রকৃতির বুকে অনেক জানা অজানা ফুলকে তিনি নিজের নামে নামকরণ, মানে নিজে তার নামকরণ করতেন।
2: যেমন এই যে একটা ভারী সুন্দর ফুল ঝুমকোলতা, নাগকেশর, জারুল, সুদি ফুল যাকে সাপলা বলা হয়, আলোকলতা অর্থাৎ স্বর্ণলতা, দুলাল চাঁপা মানে দুলি চাঁপা, এই যে ফুল মেহেদি, এই মেহেদি কথাটা তো ভীষণ, মানে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে, হেনা হেনা পুষ্প যেটা, তো এইভাবে তিনি নিজের গানে, কবিতায়, বিশেষত কবিতায় ফুলকে বারবার, এবং ফুল মানে প্রকৃতির কথা বলবো আর সেখানে ফুলের কথা বলবো না, তাহলে তো বলাটাই, মানে প্রকৃতি প্রসঙ্গে বলতে গেলে একটি বিশেষ অংশই পুরোপুরি অধরা থেকে যায় যদি আমরা ফুলের কথা না বলি। গানে গানে এবার ডক্টর অনুপ ঘোষাল।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

দেখো যে কথাটা বলছিলাম, যে নজরুলের যেমন রবীন্দ্রনাথের প্রকৃতি চেতনা নিয়ে আমরা বহুবার কথা টথা বলেছি, নজরুলের ক্ষেত্রে সে প্রকৃতি চেতনা নিয়ে কথা হয়তো কম হয়েছে, কিন্তু নজরুলের গানের মধ্যেও কিন্তু ঋতু বৈচিত্র্য ছিল এবং নজরুল সঙ্গীতের মধ্যে তোমার ধরো এই ধরনের বিষয় বৈচিত্র্যের কোনো অভাব নেই। স্বদেশী চেতনা, লোকসঙ্গীত, কাব্যগীতি, হাসির গান, ভক্তিগীতি, গজল, কীর্তন, হামদ, নাথ, হরি, পাহাড়ি, টপ্পা, ঠুংরি, কাওয়ালি, রাগভিত্তিক এইসব যেমন

0: হয়েছে এবং সেগুলো বাংলা গানের যে বিপুল যে সম্ভার সেখানে যেমন স্থান পেয়েছে, তো সেরকম তার কিন্তু ঋতু বৈচিত্র্য তার কবি মানুষকে যেমন আকৃষ্ট করেছে এবং তার গানের অন্যতম উপজীব্য যে হয়নি একথা কিন্তু বলার অবকাশ নেই। তার গানের মধ্যে বিভিন্ন ঋতু কিন্তু বারবার ধরা দিয়েছে বিভিন্ন রূপে বিভিন্নভাবে।
1: এই যে ঋতুর কথা বলছো এবং ঋতু যে ধরা দিয়েছে, দেখো এক একটা ঋতুর তো এক এক রকম বৈশিষ্ট্য, বর্ষার একরকম বৈশিষ্ট্য, শরতের একরকম বৈশিষ্ট্য, ঠিক সেভাবেই মানে যে ধরনের কাব্যগ্রন্থ তিনি লিখছেন, একসঙ্গে একটা কবিতা গুচ্ছ তৈরি হচ্ছে এবং সেখানে কিন্তু ধরো বিভিন্ন ঋতু নিয়ে তিনি যখন কথা বলছেন তার সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে সেই ঋতুতে কী ধরনের ফুল আমরা দেখতে পাই, প্রকৃতি কেমনভাবে সেজে ওঠে সেই কথাও তিনি কিন্তু বলছেন, তাই না? এবং তার প্রকৃতি প্রেমে বিভিন্নভাবে প্রকৃতি কি মানে ধরা কিভাবে দিয়েছে, কখনো তিনি চাঁদের সঙ্গে নিজের প্রিয়ার তুলনা করছেন। হ্যাঁ, প্রকৃতি আমরা তো চাঁদকে প্রকৃতিতেই পাই, তাহলে সেই প্রিয়ার তুলনা করছেন। কখনো আবার পল্লীবালা যে একটা ছোট্ট গ্রামের মেয়েকে তিনি ভোরবেলায় সে মেয়েটি হয়তো ফুল তুলতে যাচ্ছে, যে গানটা আমরা এক্ষুনি শুনলাম শিউলিতলায় ভোরবেলা মমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, এই যে তার তিনি হয়তো কখনো চোখে দেখেছেন, এটা তো খুব পরিচিত দৃশ্য, তাই না? শিউলি ফুলের সময় যদিও এটি নয়, যদিও আসছে, ধীরে ধীরে আসছে, কিন্তু তাহলেও এই যে ছবিটা তার চোখে ধরা পড়েছে এবং এই ধরা পড়া ছবিকে তিনি এঁকে দিলেন কোথায়, নিজের মনের মতো করে গানে কবিতায়। তো এই যে আশেপাশের ছবিগুলি তার চোখে ধরা দিয়েছে, প্রকৃতির যে রূপগুলি তার চোখে ধরা দিয়েছে, সেগুলো সবটাই কিন্তু তিনি এঁকেছেন তার গানে কবিতায় গল্পে।
0: এবং দেখো কি অসম্ভবভাবে, এই যে তুমি বলছিলে চাঁদ তারাকে তিনি তার প্রিয়ার সঙ্গে মিলিয়েছেন, যে মোর প্রিয়া হবে ঈশ্বরানী দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল।
1: এই যে
0: তৃতীয়া তিথির যে চৈতি
1: চাঁদটা হয়
0: তার যে দুল সেটা কর্ণে দোলাবো, মানে যে অদ্ভুত ভাবে চাঁদের যে প্রতিটা তিথিতে তার যে রূপ তার যে বদল সেটা কিন্তু তার চোখে ধরা পড়েছে।
1: আমরা বরং প্রিয়ার কথা একটু গানে গানে শুনবো, তবে তার আগে একটা বিজ্ঞাপন বিরতিতে চলে যাব, তারপর একটি গান বিরতি নিয়ে ফিরব।
0: বেশ,
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন,
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানের যে ভাব, গানের যে অনুষঙ্গ এবং গানে যে রূপক, মানে রূপক হিসেবে প্রকৃতিকে আনা, এই যে চাঁদ হেরিছে চাঁদ মুখতার, কোন চাঁদ কোন চাঁদকে যে দেখছে সেটা যে কি সুন্দর করে তিনি উপস্থাপিত করেছেন সেটা আমরা শুনলাম শিল্পী ধীরেন বসুর কণ্ঠে।
1: আসলে বিভিন্ন সময় আমার বিভিন্ন গান শুনতে গিয়ে মনে হয়েছে,
0: কাজী সাহেবের গান,
1: কাজী সাহেবের গানের ক্ষেত্রে বলছি, যে চাঁদের ক্ষেত্রে চাঁদের প্রতি তার একটা অদ্ভুত ভালোবাসা ছিল, চাঁদকে তিনি বিভিন্নভাবে দেখেছেন। আমি আরেকটি গান শোনাতে চাইব, চাঁদের মতো নীরবে, ইন্দ্রাণী সেনের কণ্ঠে।
0: নিশ্চয়ই,
1: তারপর আবার আসছি এই কথাতে যে কেন কেন উল্লেখ করলাম।
0: হ্যাঁ, কারণ আমাদের সময় তো দ্রুত ফুরিয়ে আসছে, 12:39 হয়েই গেছে। আমরা চেষ্টা করব আরো বেশ কিছু কাজী সাহেবের গান যেখানে প্রকৃতির উল্লেখ আছে সেই গান আপনাদের কণ্ঠে, আপনাদের কর্ণে পৌঁছে দেওয়া।
1: একদম একদম।

0: দেখো কি অসম্ভব সুন্দরভাবে চাঁদের যে নীরবতা, সত্যি দেখো চাঁদের সঙ্গে যে নীরবতার একটা সম্পর্ক আছে, এটা আমরা কজন ভাবি যে চাঁদ যে সময়টাতে মূলত আমাদের দেখা দেয় সেটা রাতের সময়।
1: হ্যাঁ,
0: রাত এমন একটা সময় সারা দিনের ক্লান্তি শেষে যখন তুমি কিছুটা তোমার নীরবতা, কিছুটা নিজের সারা দিনের যে কাজ তাকে রিকল করা, এবং সেই সময়টা আমাদের অনুভূতিগুলো ভীষণ সজাগ থাকে
1: একদম,
0: কারণ সারা দিন একটা কর্মব্যস্ততার পর যখন বিশ্রামের সময় আসে তো তখন এই অনুভূতিগুলো আমাদেরকে বুঝতে শেখায়, আমাদেরকে ভাবতে শেখায়, আমাদেরকে চিন্তা করতে শেখায়, সারা দিনের যে ভুল ভ্রান্তি, তার যে সংগ্রাম, তার যে লড়াই, আবার একটা নতুন দিনের শুরুর আগে কিছুটা নীরবতা। তো সেই নীরবতার অন্যতম সাক্ষী থাকে চাঁদ, সেও নীরবভাবে, যদিও সে নিজে সূর্যের আলোয় আলোকিত হয়তো মহাজাগতিকভাবে, কিন্তু আমাদের কাছে চাঁদ তখন তার তার অল্প আলো নিয়ে ভীষণভাবে স্নিগ্ধতা নিয়ে ভীষণভাবে, এবং শুধু আলো আর স্নিগ্ধতার বাইরে দাঁড়িয়েও তার যে রূপকথা নিয়ে, চাঁদকে নিয়ে কতই তো গল্প, কতই তো রূপকথা,
1: মানে সেই মিথের মতো হয়ে,
0: মিথের মতন হয়েছে, চাঁদের বুড়ি, চাঁদের চাঁদের পাহাড়, এ তো এ তো অসংখ্য উপমা, বা প্রিয়াকে চাঁদের মতন সুন্দর বলা,
1: একেবারে একেবারে।
0: তো সেই সমস্ত মিশিয়ে চাঁদের যে নীরবতা, চাঁদের যে সৌন্দর্য, চাঁদের যে লালিত্য, কবি কি অসাধারণভাবে তার একাধিক গানে ফুটিয়ে উঠেছেন, আমরা তার বেশ কয়েকটা শোনানোর চেষ্টা করলাম।
1: এবং দেখো তিনি কিন্তু মানে তার ধর্মীয় চেতনাকেও কখনো কখনো প্রকৃতির সঙ্গে কি সুন্দর করে মিশিয়ে দিয়েছেন। আমরা একটা গান শুনি বরং, শুনে আর অল্প সময়ই রয়েছে, সেরকমই প্রকৃতির সঙ্গে ধর্মীয় চেতনা মিশে যায় কিভাবে।

0: সময় বলছে, মানে ঘড়ি বলছে 12:52 হয়ে 3 সেকেন্ড, মানে আর ওই 7-8 মিনিটের মতোই আমাদের কাছে আছে গান শোনা।
1: তবে ঝট করে বলে দিই, কারণ এইসব পরে মাঝে মাঝে ভুলে যায় বলতে, সেটা হচ্ছে যে আবারও আমরা ফিরে আসবো,
0: নিশ্চয়ই
1: ফিরে আসবো, 1 ঘন্টা পরে ফিরে আসবো এবং এসে বাংলা নাটক শোনাবো আমরা। তো আমরা এখনো যাচ্ছি না, আমরা 3টে পর্যন্ত আছি, নিশ্চিত ভাবে আছি,
0: এবং আপনি তো অবশ্যই থাকছেন রেডিওর উপরে।
1: কিন্তু এই যে পর্ব, মানে নজরুলকে নিয়ে কথা বলার যে পর্ব, আসলে আমাদের শ্রোতারা সবটাই জানেন, তাও একটা রুটিন আমাদের বলে নেওয়ার মতন থাকে, তাই আমরা একবার বলে নিচ্ছি যে আমরা ঠিক একটার সময় আমাদের এই পর্বের যে অনুষ্ঠান শেষ করব। তো যাই হোক, আমরা যে কথায় ছিলাম, তো সেটা হচ্ছে যে আমরা প্রকৃতি এবং নজরুল একে অপরের সাথে যে আত্মিক যোগাযোগ এবং আমাদের সঙ্গে তার যে আত্মিক, মানে এই দুয়ের যে আত্মিক যোগাযোগ, সে বিষয়ে আমরা কথা বলছিলাম।
0: দেখো বিভিন্ন সময় এই যে পাহাড়ের কথা বলা, হ্যাঁ, পাষাণের ভাঙিছে ঘুম, বা এই ধরনের অনেক ধরনের গানই তো তিনি লিখেছেন পাহাড়ের প্রসঙ্গে। আবার ধরো এই যে গগনে কৃষ্ণ মেঘ দোলে, কৃষ্ণ কথার অর্থ তো কালো,
1: ঠিক,
0: কালো মেঘ অর্থাৎ ধরো বর্ষা, আমরা ধরে নিচ্ছি বর্ষা, বর্ষার সেই কালো মেঘ, মানে বৃষ্টি জল ভরা মেঘ যেটা, সেই মেঘের রূপ দেখে তিনি বলছেন গগনে কৃষ্ণ মেঘ দোলে ধানি রঙের ওড়না। এই যে ধানি রঙটা, ধানি কথাটা কিন্তু আমরা মানে সচরাচর চলিত বাংলায় কি ব্যবহার করি? করি না, কিন্তু হ্যাঁ, কারণ ধানি শব্দটা বললেই না যেন মনে হয় যে প্রকৃতিতে যত সবুজ আছে সেই সবুজকে আমরা
1: বোঝাতে চাইছি।
0: বিশেষত ধরো ক্ষেতে যখন ফসল ফলছে, মানে যখন সেগুলো পাকেনি, যখন সবে সেগুলো মানে মানে ফসল তৈরি হয়েছে আর কি, তখন সেগুলোতে সোনালি রং ধরেনি, সেই যে ধানি সবুজটা, হ্যাঁ, সেই ওড়নার সঙ্গে তুলনা হচ্ছে রাধার ওড়না, মানে সেই রঙের সঙ্গে তুলনা হচ্ছে। তো এই যে প্রকৃতি থেকে বার বার,
1: এবং একটু আগে তুমি যে কথাটা বলছিলে যে এই যে ধর্মীয় চেতনা,
0: হ্যাঁ ধর্মীয় চেতনা, মানে তুমি
1: খেয়াল করে দেখো আমরা আজকে কথা বলতে বলতে কতগুলো শেড পেলাম, যে প্রকৃতি চেতনা, প্রকৃতিকে দুটো ভাগে, মানে এক যে নিছকই যা প্রকৃতি,
0: হ্যাঁ,
1: সেটাকে দেখা
0: একেবারে ডিরেক্টটাকে অ্যাড্রেস করছেন,
1: আরেকটা তার যে ক্যারেক্টার, তার যে নিজস্ব চরিত্র প্রকৃতির, সেটাকে নিজের অন্তরে উপলব্ধি করা, কখনো তার সঙ্গে ইতিহাস চেতনা মেশানো, কখনো তার সঙ্গে ধর্মীয়
0: চেতনা মেশানো।
1: এইভাবেই এই যে বিপুল আকারে ভাবতে পেরেছিলেন বলেই তিনি চিরন্তন, তিনি চিরকালীন নজরুল। আবারও আমরা অন্য কোনো সময়, অন্য কোনো দিন আরও বিস্তৃত আলোচনা, আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতন আমাদের পথ চলা এই পর্যন্তই, যেতে যেতে আমরা
0: আমরা আরো একটা একটা ছোট্ট দিক, মানে ছোট্ট দিক বলবো না, মানে প্রকৃতির যে ভাষা, নদীর জলের তীর তীর কুলকুল শব্দ, কিংবা পাখিদের যে ভাষা, সেই ভাষা তো খুব মন দিয়ে শুনলে কিন্তু হয়তো আমরা কিছুটা বুঝতেও পারি, তাই না?
1: মানে
0: কোকিল ডাকলো, বসন্ত এলো, শহরের ইটকাঠের যে কি বলবো, মানে ইটকাঠের বুকেও যে বসন্ত আসছে, কিংবা
1: সেটা অনুরণিত হলো,
0: অনুরণিত হলো, কিংবা কোকিল ডাকুক না ডাকুক, হ্যাঁ, বসন্ত তো মানুষের মনে আসতেই পারে, তাই
1: একদম।
0: আমরা বরং সেই বসন্তের বাণী দিয়েই আজকের মতো গান্দরিয়া থেকে বিদায় নিচ্ছি, শিল্পী অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভার অধিবেশন বেলা ১২টা এবং রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিং এর ৮৭তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। এই উপলক্ষে তাঁর জন্মস্থান পাঞ্জাবের সুনামে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। হরিয়ানা সরকারও আজ সানৌরে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহীদ উধম সিং এর আত্মবলিদান দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬ পুরুষদের ১১০ কেজি বিভাগে ভারোত্তোলনে রৌপ্য পদকজয়ী লাভপ্রীত সিং এবং মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে পদকজয়ী ক্রীড়াবিদ সীমা কালিরামনাকে অভিনন্দন জানিয়েছেন। প্রায় ২ দশক পর শেষ পর্যন্ত কলকাতায় এসেছেন তসলিমা নাসরিন। আজ ১২:৩০ নাগাদ তাঁর উড়ান নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে পৌঁছয়। যে তিনটি সংগঠনের উদ্যোগে তাঁর এই কলকাতায় আসা, তাদের পক্ষ থেকে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়। পশ্চিমবঙ্গের বর্ধমানে রেনেসা টাউনশিপ থেকে জৈশ ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, ধৃত হামিদ মণ্ডল সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি, আজ তাকে আদালতে পেশ করা হবে। ভূমিকম্পের মুহুর্মুহু আঘাতে শুক্রবার ভোরের দিকে চীন, তিব্বত ও নেপালের কিছু অংশ বিপর্যস্ত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ৪.৫। ডুরান্ড কাপের ১৩৫তম আসর আজ শিলংয়ে শুরু হচ্ছে। এই শহরে টুর্নামেন্টের গ্রুপ ইর অন্তর্গত মেঘালয়ের ৩টি ফুটবল ক্লাব শিলং লাজং, নংকেশে স্পোর্টস অ্যান্ড সোশ্যাল কালচারাল ক্লাব, লাংসানিং ফুটবল ক্লাব ও মুম্বাই ফুটবল ক্লাবের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যাঁ।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। নিটিশুতে ছাত্র আন্দোলনের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভার অধিবেশন বেলা ১২টা এবং রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। স্বাধীনতা সংগ্রামী শহীদ উধম সিংয়ের ৮৭তম আত্মবলিদান দিবসে দেশের মানুষ আজ তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এই উপলক্ষে তার জন্মস্থান পাঞ্জাবের সুনামে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। হরিয়ানা সরকারও আজ সানৌরে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহীদ উধম সিংয়ের আত্মবলিদান দিবসে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রায় দুদশক পর শেষ পর্যন্ত কলকাতায় এসেছেন তসলিমা নাসরিন। আজ ১২:৩০ নাগাদ তাঁর উড়ান নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে পৌঁছয়। যে তিনটি সংগঠনের উদ্যোগে তার এই কলকাতায় আসা, তাদের পক্ষ থেকে বিমানবন্দরে স্বাগত জানানো হয়েছে তাঁকে। দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয় যে বিক্ষোভ মোকাবিলায় সামনের সারিতে থাকা আধিকারিকদের ঘিরে ফেলে পাথর ছোড়া হয়। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, ধৃত হামিদ মণ্ডল সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি, আজ তাকে আদালতে পেশ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগ রয়েছে ওই জঙ্গির বিরুদ্ধে। আজ ভোরের দিকে চীন, তিব্বত ও নেপালের কিছু অংশে ভূকম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী চীনের আঘাত হানা সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল ৪.৫। গুজরাট ও মধ্য মহারাষ্ট্রে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। এদিকে সকাল থেকে প্রবল বর্ষণে গুজরাটের সুরাট, খেড়া এবং আনন্দ জেলায় জনজীবন ব্যাহত। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা, এখন স্টুডিওর ঘড়িতে সময় 2:03 হয়ে 14 সেকেন্ড। এখন শুনবেন বাংলা নাটক।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো তে, নাটকের দুপুর, নাটকের দুপুর।

0: আজকের নাটক জানি তুমি পাশেই আছো। মূল কাহিনী সেলমা লেগেরলাফ, বেতার নাটক অরূপ রতন ঘোষ, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। জানি তুমি পাশেই আছো,
1: এডিথ। এডিথ,
2: দেখুন মা, আজ সিস্টার এডিথকে কি সুন্দর দেখাচ্ছে।
1: হ্যাঁ,
2: চোখ দুটো বোঝা, মনে হচ্ছে কোথায় যেন ঘুরে বেড়াচ্ছে ও, যেন এখানে এই বিছানায় শুয়েও ও আর আশ্রমে নেই, যেন সেই বস্তিতে গিয়ে নোংরা পরিষ্কার করতে করতে মেতে উঠেছে, যত বদ অভ্যেস ছাড়তে বলছে। আজ অসুস্থ হয়েও ঠিক তেমনি করে বিছানায় শুয়ে শুয়ে সব খবর নিচ্ছে, তাই না মা?
1: হ্যাঁ তাই। হেডিত, হেডিত, কেমন লাগছে তোর এখন মা? আমাদের ছেড়ে যাবি না তো? আর কিছুক্ষণ পরেই 12টার ঘন্টা বাজবে গির্জায়, নতুন বছর শুরু হবে। হেডিত, হেডিত, কথা বল, কথা বল না মা।
3: ডেভিড, ডেভিড হল, মা, ডেভিড হলকে ডেকে নিয়ে এসো মা। মা কতবার বললাম একটু ডেভিড হলকে।

0: রাত 12টা বাজতে আর কত দেরি?
1: বড়জোর 5-6 মিনিট বাকি।
0: আমার এক দোস্তের কথা মনে পড়ছে ভাই, আর একটু পরেই রাত 12টার ঘন্টা বাজবে। খুব সাবধান, বেশি নেশা টেশা করো না যেন।
1: বলো তো।
0: আমার এক বন্ধু ছিল জর্জ তার নাম, সে ভীষণ মদ খেত বুঝলে, কিন্তু কিন্তু বছরের শেষ দিন সে একদম ছুটো নেশা। কারণ হলো, যদি কেউ ঠিক রাত 12টার সময় মরে না, মানে মরে যায়, তাহলে জমের গাড়ি আসে তাকে নিয়ে যেতে।
1: জমের গাড়ি?
0: হ্যাঁ, জমের গাড়ি। একটা এক চোখ আর যে জিড়ে বুড়ো ঘোড়া জোড়া আছে তার সঙ্গে। চাকায় এত ধুলো আর কাদা যে কিসের তৈরি সেটাই বোঝা মুশকিল। আর কোচবান যে ঘোড়া চালায় না, তার ঠোঁট কালো, গালে কাল শিরে, চোখ দুটো আয়নার মতো মিশমিশে কালো, আলখাল্লা পরা, মুখ ঢাক একটা টুপি পরে, হাতে একটা মরচে বড়া কাস্তে নিয়ে দিন রাত ঘোড়া চুটিয়ে চলেছে মড়াগুলোতে। সেই হলো জমের দূত। তবে
1: তবে
0: তবে এই জমের গাড়ি কোচবান কিন্তু প্রত্যেক বছর বদলে যায়। এই যে বছরের বছরের এই শেষ দিন না, ঠিক রাত 12টার সময় যে মারা যাবে, তাকেই হতে হবে নতুন কোচবান। তাই আমার বন্ধু একদম একদম বছরের শেষ দিন একদম মাল খেত না, মানে যদি নেশার ঘোরে মারপিট করে ঠিক 12টার সময় ওই মানে পট করে মরে যায়, তখন
1: তখন
0: তখন তাকে গাড়ি ঠেলতে হবে 1টি বছর

0: ভিতরে, কিন্তু কি হলো জানো?
1: কি
0: ঠিক বছরের শেষ দিনটাতেই ও মারা গেল।
1: ঠিক 12টার সময়?
0: তা ঠিক জানি না, তবে তবে আজ থেকে এক বছর আগে এই রাতটাতেই।
1: আমি আমি উঠে যাই, আমি উঠে যাই, আমি বাড়ি যাই।
0: আরে রাখো তোমার বাড়ি, 12টা তো বাজলো বলে গির্জার ঘন্টা শুনতে শুনতে এসো এসো, আর এক ধোঁক খাওয়া যাক। আরে জানো আমার আবার এক সমস্যা হয়েছে, যেখানে যাই খালি সিস্টার এডিথের লোক এসে বলছে, সিস্টার এডিথ মরতে বসেছে, তুমি ডেভিড হল ম্যাগাবাতটি চলো। কেন বাবা, কেন আমি যাব, কেন যাব, কেন?
2: সিস্টার এডিথ, সিস্টার এডিথ মারা যাচ্ছেন, তিনি তোমাকে ডেকেছেন, তবু তুমি যাওনি?
0: না যাইনি, বেশ করেছি, বেশ করেছি। আমি নচ্ছার মেয়ে ছেলে,
1: তোমাকে যেতেই হবে, তোমাকে যেতেই হবে যখন সিস্টার এডিথ ডেকেছেন।
0: নচ্ছার মেয়ে ছেলে আমাকে কিটানেই টানছে না সারা বছর ধরে।
1: চুপ, ওর নামে বাজে কথা বলবে তো তোমায় মেরে
0: মারবে নাকি? হ্যাঁ, সিস্টার এডিথের চামচে।
1: Hey!

0: ঘুমটা ভেঙে গেল। এ কি স্বপ্ন নাকি? এ কি জমির গাড়ির গল্পটার স্বপ্নের মধ্যে আছি? হয়তো লং স্ট্রিটের কাছ থেকে একটা গাড়ি আসছে, কালো আলখাল্লা পরা কোচোয়ান, এক চোখো বুড়ো ঘোড়া। আরে কি, আরে কি, গাড়িটা যে আমার কাছে এসে গেছে। আরে কে কে মারিয়ে চলে যাবে নাকি? সরে যাই। আরে কি, আমার আমার শরীরটা তো, আমার শরীরটা সরছে না কেন? আমার শরীরটা, আরে কোচোয়ান দেখছি জর্জ, সেই রোগা কাঠের মতো চেহারা।
1: ডেভিড হল, তোমার এমন হলো বিশ্বাস করো আমি চাইনি।
0: কইছে জর্জ, আর ইয়ার কি না করে আমায় কাউকে ডেকে হাসপাতালে পৌঁছে দাও তো।
1: ডেভিড, ডেভিড, তুমি কি কিচ্ছু বুঝতে পারছো না? আমি যখন রোগীর পাশে যাই তখন ডাক্তার ডাকার সময় পার হয়ে যায়। আমার মৃত্যুযানের দিকে তাকিয়ে দেখো।
0: আরে আরে আরে, গাছটা কি স্বচ্ছ! আরে আরে আরে আরে, লেবু গাছের ডাল থেকে এক ফোঁটা শিশির জর্জের হাতের ভেতর দিয়ে গড়ে গিয়ে মাটিতে পড়লো।
1: আমি আর সেই জর্জ নই, আমার শরীরের কোনো ওজন নেই। আমি আয়নার বাইরে বেরিয়ে আসা একটা ছায়া, কি বলে, মরণাপন্ন, আর মৃত মানুষরাই আমাকে দেখতে পায়। বন্দি, কারাগার থেকে বের হয়ে এসো, ওই দেখো।
0: একি একি দেখছি, আমারই সামনে আমার সুন্দর বিরাট দেহটা ধুলো হয়ে রক্তে মাটিতে শুয়ে আছে। চোখে রাস্তার একটা আলো এসে পড়েছে। জর্জ, জর্জ, এ কি করছো? আমার শরীর নেই, আমি তো ছায়া হয়ে গেছি।
1: হে আত্মা, তুমি নববর্ষের রাত্রি ১২টা বাজার সঙ্গে সঙ্গে দেহ থেকে মুক্ত হয়েছ। তুমি আমাকে আমার কাজ থেকে অবসর দেবে, আর একটা বছর মরণাপন্নদের দেহ থেকে পীড়িত আত্মাকে মুক্তি দেবে।
2: যাচ্ছি, আমি আবার যাচ্ছি হলমকে আনতে। ওর বউ বলেছিল রাত ১২টার পর সে আসবে।
3: হ্যাঁ হ্যাঁ, যাও গুস্তাফসন। শোনো শোনো গুস্তাফসন।
2: কি?
3: বুঝতেই পারছি তুমি মোটেই লোকটাকে খুঁজে সিস্টার এডিথের সামনে আনতে চাইছো না।
2: চাইছি নাই তো, আগেও খোঁজ করেছি, ২বার ওর সঙ্গে দেখা হয়েছে, ও আসতে চাইনি, আর সেজন্য আমি খুশিই হয়েছি।
0: আমাকে আমাকে খুঁজতে যাচ্ছে, জানে না একটু আগে মরে ভূত হয়ে ওদের বাড়িতেই মেঝেতে শুয়ে রয়েছি। এই ছেলেটার তো একটু বুদ্ধি আছে। জর্জ, আমাকে এখানে নিয়ে এলে, এই সেই সিস্টার এডিসের বাড়ি, মেয়েটার কথা মতো ঠিক এই দিনে আসতে হলো। বেঁচে থাকলে কিন্তু কিছুতেই আসতাম না জর্জ।
1: চুপচাপ শুয়ে দেখ হলম, নড়াচড়া করো না, তাহলে শান্তি পাবে।
0: আচ্ছা আচ্ছা, ওরা আমাদের দেখতে পাচ্ছে না? না,
1: কোনো জীবিত মানুষ আমাদের দেখতে পায় না। চুপ করো, চুপ কর হলম, শান্তি পাবে।
0: শান্তি, মরে গিয়ে খুব বেকায়দায় পড়ে গেছি, আমি দেখাতাম।
1: হলম,
2: কেন চাইবো বলতে পারেন? একটা মাতাল বদমাইশ লোক এখানে এসে সিস্টার এডিথের সামনে এসে যা তা বলে যাবে, বিদ্রুপ করে যাবে, বলে বলে তোমার মুক্তি ফৌজের একজন সিস্টার তাকে এমন ভালোবাসে যে তাকে না দেখে মরতে পারছে না।
3: সত্যি সে ভালোবাসে হালমকে, আর আর এটা তার শেষ অনুরোধ। বিছানায় শুয়ে কেবল হালমকে দেখতে চাইছে।
2: ঠিক আছে আমি যাচ্ছি মেরি, হালমকে ডেকে আনতে যাচ্ছি।
3: শোনো শোনো একটু গুস্তাফ সেন, শোনো, তোমার এটা জানা দরকার। এই শহরে আজ থেকে ঠিক এক বছর আগে নববর্ষের দিনে উদ্বোধন হলো আমাদের এই ছোট্ট আশ্রমটির।

0: সিস্টার মেরি, সিস্টার মেরি, দু নম্বর ঘরে একটা লেপ কম পড়েছে আর চার নম্বর ঘরে দুটো বালিশ, কিনবার সময় কি হিসেবে ভুল হয়ে গেছে?
1: ও সব ঠিক আছে, তুই বস তো একটু চুপ করে, তখন থেকে কেবল ছুটোছুটি।
0: মেরি, আজ নববর্ষ প্রথম উদ্বোধন হলো আমাদের আশ্রমে, আসছে আমাদের এখানে,
1: তাই তো। কিরে বাবা, যার মূর্তিমান বদমাস, কি জঘন্য পোশাক!
0: অতিথি আসছে আমাদের আশ্রমে শুভ নববর্ষে।
1: অতিথি? এডিথ, এডিথ, ওকে ঢুকতে দিও না, বলে দিই আশ্রম এখনো তৈরি হয়নি পুরোপুরি।
2: এই, আজ রাতটা এখানে কাটানো যাবে?
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে, কোনো অসুবিধা নেই, তোমাদের জন্যই তো এই আশ্রম।
2: আচ্ছা, এক কাজ করো তো, কিছু খাবার নিয়ে এসো ফটাফট।
0: এখনই এখনই আনছি।
1: তারপর তারপর জানো গুস্তাফসন, লোকটা ঘুমিয়ে পড়ল। সিস্টার এডিথ বেশ দুঃখিতই হলো, এত তাড়াতাড়ি ঘুমোলো যে তার সঙ্গে কিছু কথা টথা বলা গেল না। লোকটার কোটটা বাইরে ঝোলানো ছিল। ও কি জঘন্য কোট, মদ আর ধুলো কাদার গন্ধ। কিন্তু এডিথ সেটা হাতে নিয়ে যত্ন করে ছেঁড়া জায়গাগুলো সেলাই করতে লাগলো, বোতাম বসাতে লাগলো। আমি বললাম, এডিথ, কোট জীবাণুমুক্ত না করে হাত দিও না, খারাপ অসুখ হতে পারে। তবু জানো গুস্তাফসন, এডিথ কিন্তু সারা রাত জেগে সেলাই করতে লাগলো, বেচারি ঘুমোতেই পারল না, শুধু ভোরের দিকে একটু বিছানায় শুয়েছিল। লোকটা ঘুম থেকে উঠেই বলল,
2: এই যে আমার কোট কে সেলাই করেছে?
1: সিস্টার এডিথ।
2: তাকে ডাকো, ডাকো এদিকে।
1: এডিথ, এডিথ, তোকে লোকটা ডাকছে।
0: আমাকে, আমাকে ডাকছে? এই যে, এই যে আমি।
2: আমার কোট কে সেলাই করেছে?
0: আমি।
1: এডিথ ভেবেছিল লোকটা খুশি হয়ে ওকে ধন্যবাদ দেবে, কিন্তু লোকটা লোকটা কোটটাকে কোটটাকে আরো ছিঁড়তে লাগলো। এডিথ খুব অবাক হয়ে গেলেও শান্ত হয়ে সব দেখতে লাগলো। লোকটা বলল,
2: ছেঁড়া কোটি আমাকে ভালো মানায়, বুঝলে? আমি চললাম।
0: আবার আগামী বছর নববর্ষের দিন তুমি এখানে এসো, নেমন্তন্ন রইল।
2: নেমন্তন্ন?
0: হ্যাঁ, আমি রাতে প্রার্থনা করেছি আমাদের নববর্ষের প্রথম অতিথি সারা বছর যেন বিপদ থেকে নিরাপদে থাকে, আবার যেন তাকে অতিথি হিসেবে নববর্ষের দিনে পাই। তাই তুমি আবার এসে দেখাবে, ঈশ্বর আমার প্রার্থনা পূর্ণ করেছেন।
2: ঠিক আছে, ঠিক আছে, আমি এসে দেখাবো যে তোমার পাগলামিতে বেটা ভগবানের কোনো মাথা ব্যথা নেই। যত সব।
3: ও সিস্টার মেরি, আপনি সেই লোককে আবার এখানে আনতে বলছেন?
1: হ্যাঁ, আজ সেই নববর্ষ, এডিথ মারা যাচ্ছে গুস্তাফসন, তারই জন্য, তারই কোর্টের থেকে যক্ষার ছোঁয়াচ লাগিয়ে ফেলেছিল এডিথ। তারপর থেকে এডিথ আর কখনো সুস্থ থাকেনি।
3: ও ঈশ্বর করুণাময়।
1: ঈশ্বর করুণাময়, ঈশ্বর করুণাময়। তারপর থেকে হালমির সঙ্গে মাঝে মাঝে দেখা হয়েছে এডিথের, কিন্তু কিন্তু এডিথকে শুধু বিদ্রুপ করেছে লোকটা।
3: আর আর এডিথ শুধু ভালোবেসেছেন। ঈশ্বর,
1: তুমি তো জানো গুস্তাফসন, গরিব মানুষদের প্রতি তার কত দরদ, কত ভালোবাসে তাদের।
3: ও, আপনি সেই ভালোবাসার কথা বলছেন?
1: না না, সে হালমকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসত।
3: জানি জানি।
1: দুঃখ করো না গুস্তাফসন, যে আমাদের থেকে সব দিক দিয়ে শ্রেষ্ঠ, তাকেই তো আমরা আমাদের নিবিড় ভালোবাসা দিতে পারি, যে ভালোবাসায় নারী পুরুষ এক অচ্ছেদ্য বন্ধনে বাঁধা পড়ে। তুমি তুমি কাঁদছো গুস্তাফসন?
3: না না তো।
1: এডিত তো জানতো না গুস্তাফসন যে হলম বিবাহিত। হঠাৎ তার কাছে এক বিবাহিতা মহিলা এসে বলল যে সে হলমের স্ত্রী। তখন এডিতের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মনে হলো ও যেন কারো মৃত্যুর খবর শুনছে। একটু পরেই ও সামলে নিল নিজেকে। মহিলাটি বলল সে অনেকদিন আগে হলমের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, তবে এখনও শুনেছে হলম এখন এ শহরে থাকে, আর তার ঠিকানাও নাকি সিস্টার এডিথ জানেন। তারপর এডিথ হলমের সঙ্গে তার স্ত্রীর যোগাযোগ করিয়ে দিল গুস্তাফসন, আর হলম তার স্ত্রীর সঙ্গে বাস করতে লাগলো। কিন্তু এই কাজের জন্য এডিথ যেন অনুতাপে মরে যেতে লাগলো। সে জানতে পারল হলম তার স্ত্রীর উপর ভীষণ অত্যাচার করে। এডিথ এর শরীর কেবল খারাপ হতে লাগলো।
3: ঠিক আছে মেরি, আমি যাচ্ছি, হলমকে খুঁজে আনি।
4: হলমকে আনতে পারলে না মা?
5: ওকে আনতে লোক পাঠিয়েছি এডিথ।
1: হ্যাঁ এডিথ, গুস্তাফসন গেছে।
4: হয়তো হলম রান্নাঘরের পাশে দাঁড়িয়ে ডেকে আনো না ওকে এখানে মা।
5: কই না তো।

0: ওখানে তো কেউ নেই মা।
1: হয়তো হয়তো ওখানে হল দেখতে পাচ্ছি, মা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, মাকে বলি খানটা বড় করে নিয়ে যেতে, তাহলে ভালো করে দেখতে পাবো। আমাকে ঘরের মাঝখানটায় নিয়ে চল না মা।
0: হ্যাঁ নিয়ে যাচ্ছি, মেরি একটু ধরো তো মা।
1: অন্ধকারের একটা আকৃতি, হাতে একটা কাস্তে, তবে কি হল নয়? এই যে দেখছি কালো আলখাল্লা, মাথায় মুখ ঢাকা টুপি, হাতে কাস্তে, তুমি তুমি আমার হাতটাকে নিয়ে যেতে এসেছ বুঝি, কিন্তু আলোকে না দেখে তো আমি যেতে পারবো না। আমাকে আমাকে আর একটা দিন সময় দাও, আমি তাকে ভীষণ ভালোবাসি, মরার আগে আমি ওর একটু পরিবর্তন দেখে যেতে চাই।
2: তুমি তো অনেক চেষ্টা করেছো, পারবে কি?
3: জর্জ, শুধু শুধু ওকে কষ্ট দিচ্ছ, বলে দিলেই তো হয় আমি মরে ভূত হয়ে গেছি। ওর খাটের পাশেই তো আমি শুয়ে আছি।
1: এই আজ বিকেলে একটা ঘটনা ঘটলো, স্বপ্ন কি সত্যি আমি এখনো ঠিক বুঝতে পারছি না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়িতে গেলাম, কোনো দিন যেন যাইনি সেই বাড়িতে। একটা ঘরে দেখি তিনজন মেয়ে কি আলোচনা করছে, তাদের মধ্যে একজন হলমের বউ। হলমের অত্যাচারী কি চেহারাটা না হয়েছে তার, সে কেবল কাঁদছে। আমাকে কেউ ওরা লক্ষ্য করলো না, অন্য দুজন মহিলা তাকে কেবল বোঝাচ্ছে। হলমকে যেন রাজি করাতে পারেও, হলম যেন অনাথ আশ্রমের ফর্মে সই করে, যাতে করে হলমের দুজন ছেলে মেয়েকে অনাথ আশ্রমে রাখা যায়।
4: ওই তো এসে গেছে হলম।
5: কি হয়েছে?
4: ওগো ওগো শুনছো, ওরা এসেছেন পিটার আর পলিকে নিয়ে আশ্রমে রাখতে। তুমি অমত করো না, এতে দেখবে ওদের ভালো হবে।
5: আমি ছেলেদের ছেড়ে থাকতে পারবো না।
4: একটিবার ভেবে দেখো, ওরা বেঁচে যাবে, এখানে থাকলে ওদেরও তো অসুখে ছোঁয়াচ লাগবে। ওগো দোহাই তোমার, অবুঝো না।
5: আমি ছেলেদের ছেড়ে থাকতে পারবো না, সব কথা।
4: দেখলেন তো, দেখলেন তো, ও একটা খুনি, খুন করবে আমাদের সবাইকে।
1: আমাকে আমাকে ওরা কেউ দেখতে পেলো না, আর খুব ঘেন্না লাগলো। অনাথ আশ্রমের মহিলাটিও কত বোঝালো হলমকে, হলমের সেই এক ও যেন বেশ উপভোগ করছে দৃশ্যটা। আমি আর কাঁদতে লাগলাম, ওকে তো কেউ ভালোবাসে না, আমি বাসি।

0: কাঁদছিলাম। মনে হলো সৎ পথে আনার জন্য ভয় দেখাই, বলি ঈশ্বরের কাছে তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। মনে হলো বলি আমার মৃত্যুর ঠিক আগের মুহূর্তে ঈশ্বরের পিছার সিংহাসনের তলায় নিজের ছেলেদের হত্যা করার দায়ে তোমাকে অভিযুক্ত করছি। আমি সাক্ষী দেব ঈশ্বরকে। কিন্তু বলতে গিয়ে দেখি আমি আর ডেভিডের ঘরে নেই, মায়ের ঘরে শুয়ে শুয়ে আমি মৃত্যুর অপেক্ষা করছি। মৃত্যুদূত, মৃত্যুদূত আমাকে আর একটু সময় দাও, ওকে একবার একবার না দেখে আমি মরতে পারবো না।
1: কিন্তু তুমি আর তাকে অনুতপ্ত করতে পারবে না, ও যে ভীষণ নিষ্ঠুর, হৃদয়হীন। তুমি তো একটু আগেই শুয়ে শুয়ে সে ঘটনা দেখেছো।
0: আরাম করে বলো না, বলো না আরাম করে।
2: সিস্টার এডিথ, তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু কিন্তু আমি তোমার কাছে কি করে যাব? আমাকে হাত পা বেঁধে জর্জ ফেলে রেখেছে, আর তা হয়ে তোমার ঠিক পায়ের কাছে এখন শুয়ে আছে। জর্জ বন্ধু, তুমি ওকে আর কষ্ট দিও না, তুমি তুমি ওকে বলে দাও আমি মরে গেছি।
1: শোনো সিস্টার, অনেকদিন আগে অন্য একটা শহরে বিকেলবেলায় এক কয়েদি খালাস পেয়ে জেল থেকে বেরোলো। বাইরে বেরিয়েই কিন্তু সে খুব আঘাত পেল, শুনল যে তার ভাই একটা খুন করে ওই একই জেলে জেল কাটছে। নিজের ভাই তা খুব দুঃখ হলো, কারণ এই ভাইটাকে সেই খারাপ পথে এনেছিল। এদিকে জেল থেকে বেরিয়ে হলম স্ত্রীকে দেখতে পায়নি, তার আরও কষ্ট হচ্ছিল। বাড়ি এসেও সে স্ত্রীকে দেখতে পেল না, শুনল অনেক দিন হলো তার বউ কোথায় পালিয়ে গেছে। প্রতিবেশীরা তাকে বিদ্রুপ করতে লাগলো। তখন সে ঠিক করল এর প্রতিহিংসা সে নেবেই, স্ত্রীকে যেমন করে পারে খুঁজে বের করবে। এই এই হলো ডেভিড হলমের আগের কথা।
0: চুপ করো আর বলো না। আমি আবার ওর স্ত্রীর সঙ্গে ওর মিলন করিয়ে দিলাম।
1: হ্যাঁ, আর বেশি সময় নেই।
0: না না, আর একটু, আর একটু, কয়েক সেকেন্ড। ঠিক এই মুহূর্তে ওকে যত ভালোবাসছি, এত ভালো, এত ভালো কখনো বাসিনি।

0: আমি বুঝতে পারছি, এসে তার জমা লাগছে শরীরে।
1: আমি আমি হল তোমার তোমার পবিত্র হাতে আমি চুম্বন করছি।
0: আমি সব বুঝতে পারছি, তোকে তোকে চিরকাল ভালোবাসবো।

0: 说，东海，东上的，다악보
1: 오니가라갈테게메로해줘

0: জর্জ, তুমি হাসপাতালে এলে কেন? কি করছো? ওই রবিটার মাতার কাছে দাঁড়াচ্ছ কেন? ও তো আমার ভাই, এখনো বন্দী রয়েছে।
1: আমাদের তো কোনো স্বাধীন ইচ্ছে নেই, ওর সময় ঘনিয়ে এসেছে, তাই এসেছি।
0: জর্জ, তুমি ওর আত্মাকেও নিয়ে যাবে?
2: বনের ধারে ছোট্ট একটা কুঁড়ে বার্নার্ড।
1: তুমি আর বেশি কথা বলো না, কষ্ট হচ্ছে, আমরা সব জানি।
2: জানো কি করে জানলে?
1: জানি তুমি জেল থেকে পালিয়ে গিয়ে বনের মধ্যে এক ছোট্ট কুঁড়ে ঘরে শুধু একটা বাচ্চা ছেলে শুয়ে আছে দেখে ঢুকে পড়লে। বাচ্চাটা জেগে উঠল, তোমাকে বলল জেল থেকে একটা লোক পালিয়েছে, তাকে সবাই খুঁজছে। তুমি বাচ্চাটার কাছ থেকে চাবি নিয়ে ওদের চোর কুটুরিতে লুকিয়ে রইলে। বাচ্চাটার নাম বার্নার্ড।
2: বার্নার্ড,
1: কয়েকজন লোক তোমাকে খুঁজতে এলো, বার্নার্ডকে জিজ্ঞেস করলো ঘরে কেউ ঢুকেছে কি না। বার্নার্ড বলল ঢুকেছিল, তবে কোথায় যেন পালিয়ে গেছে। তারপর তুমি বার্নার্ডের পরিবারেই থেকে গেলে, ওদের পরিবারের বন্ধু হয়ে গেলে।
2: হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে ভাই? তারপর বার্নার্ডের খুব অসুখ হলো, ওর বাবা মা আমাকে বলল বার্নার্ডকে সমুদ্রে স্নান করাতে নিয়ে যেতে, আর বলল ওদের চাষবাসের কাজ দেখার চাকরি আমাকে দেবে। তবে তার আগে আমার ছেলের পুরো মেয়াদটা শেষ করে আসতে হবে। আমার মেয়াদ শেষ হয়ে গেলেই আমি বার্নার্ডকে সমুদ্রে স্নান করাতে নিয়ে যাব।
1: তুমি একটা শিশুর জন্য এত ত্যাগ স্বীকার করেছ, তাই তোমার শাস্তি কমিয়ে দিলাম। তোমার জন্য এনেছি আমি স্বাধীনতা, চলে এসো।
2: কিন্তু আমি যে কথা দিয়েছি বার্নার্ডকে স্নান করাতে নিয়ে যাব, ছোট ছেলের কাছে কথা দিলে তা রাখতে হয়।
1: তাহলে তুমি স্বাধীনতা চাও না?
2: না, আমি স্বাধীনতা চাই। তুমি চেয়েও না, শুধু যদি কেউ থাকতো যে বার্নার্ডকে দেখবে। আমার তো কেউ নেই। হয়তো দাদা ডেভিড। দাদা, তুমি বার্নার্ডকে দেখো দাদা।
1: ও নিজের ছেলেদের দেখে না, পরের ছেলেদের দেখে।
2: আমার চোখের সামনে কেবল সবুজ মাঠ আর সমুদ্র দেখতে পাচ্ছি।
0: আমি প্রতিজ্ঞা করছি ওই ছেলেটি আর যারা তোকে সাহায্য করেছে তাদের আমি দেখব। তুই যা, তুই মুক্ত হ, অনন্ত জীবন লাভ কর।

0: বন্দি, তোমার কারাগার ছেড়ে বাইরে যাও।
1: এই মাত্র তুমি মৃত্যুদণ্ড ঘোষণা করলে, মৃত্যুদূতের কাজ শেখানো সম্পূর্ণ হলো। একটু পরে আমি চলে গেলে তুমি আরো এক বছর মৃত্যুদূত হয়ে কাজ করবে।
2: আমি পারবো না জর্জ, আমি পারবো না, আমি পারবো না, আমি গাড়ি চালাতে পারবো না জর্জ, আমি এ বীভৎস কাজ করতে পারবো না।
1: পারতেই হবে, অবাধ্য হয়ে কোনো লাভ নেই। আমি একজন সামান্য চালক, কিন্তু এক বছর গাড়ি চালাতে চালাতে আমি যা দেখলাম সেই অভিজ্ঞতা মানুষকে শোনাতে চাই। তুমি তো এরই মধ্যে দেখলে মানুষের অকাল মৃত্যু হচ্ছে রোগ আর দারিদ্র্যের জন্যে। এই রোগ আর দারিদ্রকে মানুষ যদি জয় করতে পারত, আমাদের কাজ তাহলে সহজ হতো।
2: তুমি কি এই বাণী মানুষকে শোনাতে চাও?
1: না, এই পৃথিবীতে এমন দিন আসবে যেদিন মানুষ নিজেদের শুভেচ্ছায় আর বিজ্ঞানের সাহায্যে নিজেদের রোগ দারিদ্র্যকে জয় করবে। তবুও মৃত্যুদূতের কষ্ট কমবে না। ডেভিড, নববর্ষের সকাল হতে আর দেরি নেই। নতুন মানুষ যেন প্রার্থনা করে আমার জীবনে মৃত্যু আসার আগেই যেন আমার আত্মা পরিণতি লাভ করে।
3: আর সময় নেই, এক্ষুনি হল মিশে পড়বে, জল ফুটছে।
2: কি করছে ও, জলে বিষ মিশিয়ে গেল।
3: পিটার, পল, তোরা জেগে ওঠ। কি করব বল, এছাড়া তো আর কোনো রাস্তা নেই।
2: জর্জ, জর্জ, তুমি দেখতে পাচ্ছ না?
1: দেখছি, সবই দেখছি।
2: ও যে ছেলেদেরকেও মারতে যাচ্ছে জর্জ।
1: জর্জ,
2: জর্জ, একটা কিছু করো, দোহাই তোমার, ওদের বাঁচাও। ওদের তো কোনো দোষ নেই, আমি কামনা করছি ওরা যেন যেন সৎ পথে চলে। আমি মৃত্যুযান চালাতে রাজি আছি জর্জ, তুমি আমাকে দৃশ্য শুধু আর দেখিও না। জর্জ, জর্জ, আমি কি করব, আমি কার কাছে প্রার্থনা করব আমি জানি না। তুমি ভগবান বা যীশু খ্রিস্ট যেই হও, তুমি আমাকে দয়া করো, আমাকে তুমি নিঃশেষ করে দাও। শুধু এই তিনটি নিরীহ প্রাণীকে রক্ষা করো তুমি।
3: যাক, যাক, গুঁড়োটা জলে মিশে গেছে, এবার একটু ঠান্ডা হোক, তারপর।
1: ডেভিড, ডেভিড, তোমার প্রার্থনা যদি আন্তরিক হয় তবে ওদের বাঁচাবার একটা মাত্র উপায় আছে।
2: কি উপায়?
1: তুমি তুমি গিয়ে তোমার স্ত্রীকে বলো।
2: হ্যাঁ, বলো বলো বলো
1: বলো যে তোমার থেকে তার আর কোনো ভয় নেই।
2: কি করে তা হবে জর্জ? আমার কথা ও কি শুনতে পাবে?
1: পাবে। গির্জার পাশে পড়ে থাকা মৃতদেহের মধ্যে তুমি আবার ফিরে যাও। যাবে?
2: যাবো, যাবো, কিন্তু আমাকে মৃত্যু যান চালাতে হবে না?
1: না, আমি চালাবো, আরো একটা বছর আমি চালাবো। কারণ আমি জানি আমার বন্ধু আর সৎ পথে গিয়ে আমাকে কষ্ট দেবে না।
2: জর্জ, জর্জ,
1: বন্দি, কারাগারে প্রত্যাবর্তন করো।
2: এখনো ভোর হয়নি না? জর্জ কোথায়? গির্জার পাশে ঝোপের মধ্যে শুয়ে রয়েছি, এতক্ষণ কি স্বপ্ন দেখছিলাম? না না, মৃত্যু দূত আমার বাড়িতে দাঁড়িয়ে আছে। বউটা বোধ হয় বিষ এতক্ষণ খেয়েই ফেলেছে, শরীরে ঠিক একটু একটু জোর নেই, তবু তো যেতেই হবে।

0: বিশ্বাস করো আমি ভালো হব। আমি আর তোমাদের কোনো অমঙ্গল করব না।
1: তুমি তুমি তুমি কাঁচো আলু।
0: তুমিও তো কাঁচো।
1: আমি ভীষণ খুশি, ভীষণ খুশি হল।
0: আমি তোমার ছোঁয়া পাচ্ছি রিত, তুমি এসেছ, আমি ভালো হয়ে গেছি। আমি সবাইকে দেখাবো এডিথ অপাত্রে ভালোবাসা দেয়নি। বার্নার্ডকে সমুদ্রে স্নান করাতে নিয়ে যাব, মৃত্যুদূতের বাণী সবার মধ্যে আমি প্রচার করব, তারপর আবার ফিরে গিয়ে তোমার আত্মার সঙ্গে মিলিত হব। হে ঈশ্বর, আমার জীবনে মৃত্যু আসার আগে আমার আত্মা যেন পরিণতি লাভ করে। হে ঈশ্বর, হে ঈশ্বর।

0: জানি তুমি পাশেই আছো, নাটকটি এখানে শেষ হলো। মূল কাহিনী সেলমা লেগেরলাফ, বেতার নাটক অরূপ রতন ঘোষ, অভিনয় করেছেন জর্জ দেবতোষ ঘোষ, গুস্তাফসন, অসিত মুখোপাধ্যায়, হালেমের ভাই অলক রায় ঘটক, প্রথম সঙ্গী তুষারকান্তি ঘোষ, দ্বিতীয় সঙ্গী গৌতম বসু, জনৈক সিস্টার মিনতি দে, হালেমের স্ত্রী ইন্দিরা মুখোপাধ্যায়, ইদিতের মা কল্যাণী রায়, মেরি শর্বরী চক্রবর্তী, সিস্টার ইদিত শর্মিলা ঘোষ এবং ডেভিড হালাম সত্য বন্দ্যোপাধ্যায়। শব্দ সংযোজনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন 107 FM রেইনবো। স্টুডিও ঘড়িতে এখন সময় 2:48 হয়ে 36 সেকেন্ড। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক আগামীকাল থেকে সারা দেশে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ 2026 পালন করবে। সপ্তাহব্যাপী এই প্রচার কর্মসূচির লক্ষ্য হল পরিবার, সমাজ এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের মধ্যে জন্মের পর থেকে প্রথম ৬ মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো এবং ২ বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পানের পাশাপাশি উপযুক্ত পরিপূরক খাবার প্রদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জেইশ ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, ধৃত হামিদ মণ্ডল সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি। আজ তাকে আদালতে পেশ করা হবে। মুখ্যমন্ত্রীর ওপর হামলার ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগ রয়েছে ওই জঙ্গির বিরুদ্ধে। দিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই ছাত্র বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশের আধিকারিকদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছিল বলে আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা দাবি করেছেন। আহত পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে এই ধরনের হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং জন আন্দোলন চলাকালীন পুলিশদের আরও বেশি নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে। ভোরের দিকে আজ চীন, তিব্বত ও নেপালের কিছু অংশে ভূকম্পন হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী চীনে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল 4.5। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গুজরাট ও মধ্য মহারাষ্ট্রে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। এদিকে সকাল থেকে প্রবল বর্ষণে গুজরাতের সুরাট, খেরা এবং আনন্দ জেলায় জনজীবন ব্যাহত। অন্যদিকে ওড়িশায় প্রধান নদীগুলির জল এখনও বিপদসীমার ওপরে থাকায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। ৫৭টি ব্লকে প্রায় ৮ লক্ষ মানুষ জলমগ্ন হয়ে পড়েছেন। অপরদিকে কেরালার ১১টি জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ৩টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: হুগলির ভদ্রেশ্বরে হাওড়া বর্ধমান মেন লাইনে আজ সকালে একটি ব্যান্ডেলগামী মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে, ফলে আপ এবং রিভার্স লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বর্তমানে কেবল একটি ডাউন লাইন দিয়ে ট্রেন চালানো হচ্ছে। অফিস টাইমে এই বিপত্তির কারণে চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। সরকার রাজ্যের তিনটি বিমানবন্দরকে কেন্দ্রীয় বিমানবন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করার জন্য প্রস্তাব পাঠিয়েছে। পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, পুরুলিয়ার ছড়রা এয়ারস্ট্রিপের পরিকাঠামো উন্নয়নের জন্য আবেদন জানিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক আগামীকাল থেকে সারা বিশ্বে বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ 2026 পালন করবে। সপ্তাহব্যাপী এই প্রচার কর্মসূচির লক্ষ্য হল পরিবার, সমাজ এবং স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের মধ্যে জন্মের পর থেকে প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো এবং দুই বছর বা তার বেশি সময় পর্যন্ত মাতৃদুগ্ধ পানের পাশাপাশি উপযুক্ত পরিপূরক খাবার প্রদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জৈশ ই মোহাম্মদের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সূত্রের খবর, ধৃত হামিদ মণ্ডল সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি, আজ তাকে আদালতে পেশ করা হবে। মুখ্যমন্ত্রীর উপর হামলার ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগ রয়েছে ওই জঙ্গির বিরুদ্ধে। প্রায় দুদশক পর শেষ পর্যন্ত কলকাতায় এসেছেন তসলিমা নাসরিন। আজ 12:30 নাগাদ তার উড়ান নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে পৌঁছয়। যে তিনটি সংগঠনের উদ্যোগে তার এই কলকাতায় আসা, তাদের পক্ষ থেকে বিমানবন্দরে স্বাগত তাকে জানানো হয়। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও লকার থেকে 3.5 কেজি সোনা উদ্ধারের ঘটনার তদন্তে নেমে দক্ষিণ কলকাতার শর্ট স্ট্রিট ও খিদিরপুর সহ রাজ্যের 12টি স্থানে একযোগে অভিযান চালাচ্ছে ইডি। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: ঘড়ির কাঁটা বলছে 4:03, আর তোমার সঙ্গে রয়েছে আমি আরজে শ্রেয়া এবং আরজে অরিজিৎ। কোথায়
5: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: বাড়ির লোকজন যখন অনেক দূরে থাকে, তারপর অনেকদিন পরে বাড়ি ফিরে অনেক কিছু নিয়ে আসে, তাই আমরাও তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। কিন্তু তার জন্য তোমায় থাকতে হবে আমাদের সঙ্গে 107 FM রেনবোতে। এই যে 4:02 থেকে শুরু হলো উইকেন্ড ক্যাফে, এই সময় থেকে একেবারে 6:30 পর্যন্ত।
2: অ্যাবসলিউটলি। আর শ্রেয়া, অরিজিৎ যখন তোমার সঙ্গে, আজ শুক্রবার মানে আমার একটু মনটা না খুব উড়ু উড়ু হয়। নর্মালি আমি মানে রাত্রিবেলা আসি, তো আজকে একদম বিকেলে তোমার সঙ্গে চলে এসেছি, না রাত্রি পর্যন্ত থাকবো না। কিন্তু বিকেলে আজকে না অনেকগুলো ব্যাপার রয়েছে, মানে একদিকে তো আমাদের গরম কফির কাপ রয়েছে, একদিকে আমাদের উইকেন্ড ক্যাফে রয়েছে, একদিকে উইকেন্ড ক্যাফেতে যা যা থাকে সমস্ত কিছু রয়েছে, আর তার সঙ্গে একটা স্পেশাল যে একটা আমাদের বিষয় থাকে প্রতি শুক্রবার, সেটাও কিন্তু থাকছে 5:00 থেকে 6:30। কিন্তু এক্ষুনি আমি সেটা রিভিল করছি না, বাট তার আগে তোমার জন্য একটা সাউন্ড ট্র্যাক থাকলো, তারপর শ্রেয়া অরিজিৎ ফিরছে তোমার কাছে, আর 9903655992 তোমার জন্য খোলা থাকছে। তুমি আমাদেরকে জানাতেই পারো যে আজকে তুমি আমাদের সঙ্গে তোমার মনের যদি কোনো কথা থাকে, মানে যেটা নিয়ে আড্ডা দিতে চাইছো সারাটা সপ্তাহে, ওখানে কোনো একটা বিষয় নিয়ে বেশ একটা মনে দাগ কেটে গেছে, তাহলে সেটাও শেয়ার করতে পারো। চলো

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: শ্রেয়া রুডি, উইকেন্ড ক্যাফেতে তোমার থেকে এটাই আজকে জানতে চাই, এই যে এক ঘন্টার আমাদের যে স্প্যানটা, যে এক ঘন্টা শুধুমাত্র তোমার সঙ্গে আমরা আড্ডা দেবো, তারপর আরও একজন আমাদের সঙ্গে আড্ডা দিতে আসবে, কিন্তু এই যে সময়টা, এই সময় আমি তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাইছি, যে মানে ফ্রাইডে স্যাটারডে অর্থাৎ এই উইকেন্ডে তোমার কাছে সবচেয়ে স্পেশাল বিষয় কোনটা থাকে, মানে যে কোনো উইকেন্ডেই তুমি এই বিষয়টা একটু সেলিব্রেট করো, এই বিষয়টাকে তোমার বেশ ভালো লাগে, মানে উইকেন্ড মানে তুমি জাস্ট ওয়েট করো সারা সপ্তাহটা এই একটা স্পেসিফিক বিষয়ের জন্য, সেটা কোনটা তোমার কাছে, আমাদেরকে জানাও 9903657992 তে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে।
2: এক্স্যাক্টলি। আর এই উইকেন্ডে তোমার জন্য যেহেতু আমরা ব্যালেটটাকে একেবারে স্পেশালি সাজিয়ে নিয়ে এসেছি, তাই তুমি বলতেই পারো এই উইকেন্ডকে মি টাইম চাও নাকি সবার সঙ্গে জুড়ে যেতে চাও, কারণ আমি জানি যে তোমরা ভীষণভাবে জুড়তে চাও আমাদের সঙ্গে, তাই ওই টাইমটা একদম আলাদা করে রাখা আছে। এক্স্যাক্টলি। কিন্তু কিন্তু কিন্তু এই যে তোমার নিজের টাইমটা, সেই টাইমটা যেটা অরিজিৎ বললো, সেটা তুমি কীভাবে কাটাতে চাও সেটাও আমাদের জানাতে পারো 9903657992 তে। আর ততক্ষণে একটা সুন্দর গান তো তোমাকে শোনাবো, কিন্তু কিন্তু কিন্তু তোমার ওই যে অপেক্ষা, সেই অপেক্ষায় আমরা একটু কর্পূর ঢালবো। না, তার মানে এটা নয় যে আমরা কিছু বলবো। দেখো, কর্পূর ঢালা মানে কি, এই যে ধুনুচির মধ্যে আমরা যখন সেটা ঢালি, আগুনটা বেশ দাও দাও করে জ্বলে ওঠে, আমরা এখন হালকা হালকা করে ঢালবো এবং তোমরা দেখতে থাকবে তারপরে যখন দাও দাও করে জ্বলে উঠবে, মানে ওই ওই একটা আগ্নেয়গিরি
1: থেকে, যেহেতু তোমরা আমাদেরকে দেখতেও পাবে, সেই কারণে ওই রকম মিলিয়ে বলছে, অনেক শক্ত কথা বলছি, এত কথা শুনো না, তোমার জন্য এই সাউন্ডট্র্যাকটা থাকুক, ফিরছি ঠিক কত মিনিট পর ভাই, ও 3 মিনিট 46 সেকেন্ড পর।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: শ্রেয়ার অর্জিতের সঙ্গে, তুমি শুনছো উইকেন্ড ক্যাফে। আর 9903659992 তে তোমার মেসেজ এই মুহূর্তে আমাদের কাছে। মেসেজটা কোথা থেকে এসছে? বেগমপুর।
2: Yes, বেগমপুর থেকে আমাদের মেসেজ এসছে। আর 9903659992 তে তুমিও যদি চাও মেসেজ করতে পারো। তবে হ্যাঁ, এখন যার মেসেজটা আমার হাতে সেটা একটু চটপট পড়ে ফেলি। প্রিয় শ্রেয়া দিদি ভাই এবং অরিজিৎ দাদা ভাই, সপ্তাহের যে কোনো দিন হোক না কেন, এই সময়ে যদি পড়াশুনো না থাকে তবে এই সময়টা আমার আনন্দের সঙ্গে কাটানোর সময়, এবং তোমাদের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে শেয়ার করার আমার কাছে খুবই আনন্দের। এই বিনোদন অনুষ্ঠান উইকেন্ডে বেড়াতে যাওয়ার থেকেও আমার কাছে অনেক বেশি শ্রেয়। অনুষ্ঠান ফাটাফাটি আর গানের মধ্যে দিয়ে হচ্ছে এবং খুব ভালো থেকো তোমরা। উত্তম দালাল লিখেছে।
1: থ্যাংক ইউ সো মাচ উত্তম, তোমার এই উত্তম মেসেজ এবং উত্তম তোমার ব্যবস্থা মানে ব্যাপার স্যাপার শুনে আমাদেরও বেশ ভালো লেগেছে। একটা বিষয়ে একটু খবর দিয়ে দিই যে এই উইকেন্ডে যেটা হয়, আমরা সচরাচর একটু এদিক ওদিক সেদিকে বেড়াতে যাই, ক্লোজ একটু কলকাতা থেকে 3-4 ঘন্টার মধ্যে। তো সেখানে এই মুহূর্তে একটা ট্রেন্ডিং লিস্টে রয়েছে ঝাড়গ্রাম, রাইট? ঝাড়গ্রামে আমরা সবাই বেড়াতে বেড়াতে যাচ্ছি, প্রচুর রিলস ফিলস দেখা যাচ্ছে। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে আগামী 2-3 ঘন্টার মধ্যে ঝাড়গ্রামে একটু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে যেটা রয়েছে, একটু সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং মালদাতেও ওই আগামী 2-3 ঘন্টার চিত্রটা একই থাকবে। সো দ্যাট যারা যারা এই জায়গায় রয়েছো, একটু ওই সময়টা একটু সাবধানে থাকবে, এটুকুই বলা। একটা হালকা ইয়েলো ওয়ার্নিং রয়েছে, ঠিক আছে?
2: যেখানেই থাকো না কেন, না আমাদের কোনো ওয়ার্নিং নেই, প্রোটেকশন মাস্ট, এবং সেটা সঙ্গে রাখো, ছাতা এবং রেনকোট সব কিছু সঙ্গে রাখো। অরিজিৎ এবং শ্রেয়া, গুড ইভিনিং। এই সপ্তাহে আমার মনের দাগ কাটা বিষয় হলো অঝোর শ্রাবণ ধারা আমাকে আনন্দে আত্মহারা করেছে। এই যে তুমি এতক্ষণ এই ওয়ার্নিং এর কথা বলছিলে, আর একজন আত্মহারা হয়ে গেছে। বৃষ্টির জলে মন ভিজছে এবং মনে পড়ছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অরূপ সৃষ্টি। সুভাষ চক্রবর্তী, উত্তর বাউলি থেকে।
1: ও সুভাষ দা, সেই গান নিয়ে আপনি মোটামুটি, এই গানটা এখন মার্কেটে চলছে প্রচন্ড, মানে এত পুরনো গান তাও, কিন্তু আপনার জন্য এই গানটা রাখছে পাচ্ছি না, বাট একটা মিষ্টি গান থাকছে। আর তারপর ফিরছি আরও একবার, যদিও সুভাষ দাকে আমরা একটুখানি ফ্ল্যাশব্যাকে নিয়ে যাবো, এটুকু বলতেই পারি।
2: এবং তোমাকেও
0: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song।

0: ফ্ল্যাশব্যাক থেকে সরাসরি আমরা স্টুডিওতে, কারণ স্টুডিও ক্লক বিকেল 4:35 হয়েছে 40 সেকেন্ড। আর আজ আমাদের এই 9900365999 আমরা তোমার কাছে যেটা জানতে চাইছিলাম যে এক্স্যাক্টলি তোমার কাছে উইকেন্ডের স্পেশালিটি কোনটা, তুমি উইকেন্ড বলতে ঠিক কী বোঝো এবং কোন বিষয়টাকে সেলিব্রেট করো, তো সেরকম একটা মেসেজ এসেছে বলো।
1: আমাদের রেগুলার লিসনার সৌভিক ঢাকুরিয়া থেকে বলছে, খুব সুন্দর গান হচ্ছে, অনুষ্ঠান শুনছি, এভাবেই চলতে থাকুক দাদা ও দিদি। তা আমি যে অপেক্ষা করি বন্ধুদের আড্ডা আর আশেপাশে ঘুরতে যাওয়া নিয়ে, অফবিট খাওয়ার দাওয়ারে জমে যায়। ভালো লাগছে শুনছি, সাথে আছি শর্মিষ্ঠা মুখার্জি হাওড়া থেকে। থ্যাংক ইউ। আরো মেসেজ আমাদের কাছে রয়েছে বেশ কিছু, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তবে তার আগে আমাদের যে রেগুলার লিসনার রয়েছে, জানি লিস্টটা বড়, এমন নয় যে একজনের নাম বলছি বলে বাকিদের নাম বাদ যাচ্ছে। মাধাই দাস মহরু ঘোষপাড়া থেকে বলছে, রোদ ঝলমলে সুন্দর বিকেল, উইকেন্ড ক্যাফে শুরুতেই সুন্দর উপস্থাপনা, তবে আমার কাছে উইকেন্ড বলে কিছু নেই, কারণ সোমবার যা ছুটির দিনও তা। আচ্ছা, তবে সুযোগ পেলে যে কোনো দিন উইকেন্ড পালন করি সপরিবারে, কয়েক ঘন্টার জন্য দোকান বন্ধ রেখে চলে যাই কাছাকাছি সমুদ্র তটে, আমাদের এখান থেকে বকখালি খুব কাছাকাছি, দোকান বন্ধ রেখে চলে যাই বকখালিতে, সকালে বের হয়ে সন্ধ্যায় ফিরে আসি, আর সারা দিন আনন্দ হুল্লোড়ে সমুদ্রের ঢেউ দেখে মজা নিয়ে চলে আসি।
0: আরে মাদাইদা, আপনার তো জীবনটাই অন্যরকম, আপনি যখন খুশি মনে করছেন বকখালি চলে যাচ্ছেন,
1: পানি পানি,
0: আর শ্রেয়া অরুজিতের পকেটটাই শুধু খালি থেকে যাচ্ছে। যাই হোক, বিষয়টা হচ্ছে তোমার মেসেজ আসতে থাকুক, আর তার সঙ্গে আমাদের একটা সাউন্ড ব্রেক থাকুক।
1: ইয়েস, আর 9903653992 তে
0: হ্যাঁ সেগুলো তোমার মেসেজ আসতে থাকুক, এটা সবাই জানে, এগুলো নতুন করে বলার দরকার নেই, যেটা বলার দরকার আছে
1: ছেড়ে দিচ্ছি, পুরো দায়িত্ব ছেড়ে দিচ্ছি
0: লিসনারদের উপর। গান রেখে তোমার জন্য, এই গানটা মানে অপূর্ব, আর সাউন্ডট্র্যাকটা ফিরছি 6 মিনিট পর।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে। আর উইকেন্ড ক্যাফে তো শ্রেয় অরিজিৎ তোমার সঙ্গে। 9903655992 প্রচুর মেসেজ এবং 5টা থেকে একটা ধামাকার একটা আসতে চলেছে, যেটা ক্যাফে আনপ্লাগড তোমাদের সঙ্গে হবে। সেই একটা নির্ভেজাল আড্ডা, মানে ইভেন যেখানে কোনো সং ব্রেকও থাকবে না, সেখানে আড্ডার মধ্যেই আড্ডা, আড্ডার মধ্যেই ব্রেক।
2: সব কিছু যখন একসঙ্গে হয়ে যায় তখন কেমন লাগে, তখন দুর্দান্ত লাগে। আর আমাদের সঙ্গে আজকে কে আছে সেটা কি আমরা এখন বলবো না কি? আরো আরো আরো সাসপেন্স, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেটা চলতে থাকুক। এবং তার সঙ্গে সঙ্গে 9903655992 তোমাদের মেসেজ রয়েছে, তোমাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম উইকেন্ডে তুমি স্পেশাল কি করতে চাও। একজন আমাদেরকে লিখেছে, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। হ্যালো সুশান্ত, আমার কাছে উইকেন্ড মানে আপনাদের রেডিও শো এর অনুষ্ঠানের গান, কথা, গল্প এবং খবর শুনে শুনে গরম গরম চায়ের সাথে সিঙ্গারা খেয়ে উইকেন্ড।
1: উফ, এইসব কেন বলছেন? ওই বিকেলবেলা সিঙ্গারার কথা শুনলে মনটা কেমন কেমন করে। কিন্তু ঘটনা হচ্ছে এই, মানে যারা যারা আমাদের কাছে মেসেজ করছেন এত সুন্দর বেশ কিছু জায়গা থেকে করছেন, মাদাইদা করলেন হচ্ছে বকখালির কাছাকাছি থেকে, আপনি করলেন কোথায়, রাঁচি থেকে। এবং রাঁচি বর্ষায় এমন একটা সুন্দর জায়গা হয়ে যায়, মানে মানুষজন হই হই করে বেড়াতে যাচ্ছে সেখানে, দারুন। থ্যাংক ইউ সো মাচ।
2: আমাদের কাছে আরো আরো, হ্যাঁ আরো আরো প্রচুর মেসেজ রয়েছে। কেউ কেউ এরকম লিখছে যে খাবার রেডি করে রাখছি তোমাদের জন্য, কিন্তু কে যে রাখছে সেটা আর আমাদেরকে বলেনি
1: এবং কোথায় রাখছে সেটাও,
2: হ্যাঁ সেটাও বলে দেয়নি। ঠিক আছে, তোমরা রেডি রাখো আমাদের জন্য সবকিছু, এত এত ভালোবাসা আমরা কোথায় রাখবো।
1: যেখানে রাখবো সেটা হচ্ছে একটা, তোমারই কাছে রাখবো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে তুমি শুনছো। আর তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে অরিজিৎ। দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে 4:50 হয়ে গিয়েছে, আর খুব বেশি সময় নেই। সেই মুহূর্তটার অপেক্ষা আমাদের সঙ্গে আজকে। আজকে ভীষণ স্পেশাল একজন গেস্ট তো রয়েছেই, কারণ আজকের দিনটা এমনি স্পেশাল। তোমরা ভীষণ স্পেশাল করে দিচ্ছ, এই যে বারবার বলছো অরিজিৎ আর শ্রেয়া, তোমরা

0: এতদিন পরে একসঙ্গে এসেছো, খুব ভালো লাগছে। অ্যান্ডি আমাদেরকে বলছে হ্যালো সুইট, আচ্ছা সুইট স্মাইল বয় বোধ হয় বলতে চাইছে, মানে
1: প্রচুর কিছু বিশেষ।
0: আর আর স্মার্ট, আচ্ছা স্মার্ট হ্যান্ডসাম ওরি, তোমায় ওরিটাকে, আচ্ছা। আর শান্ত, ঠান্ডা, শ্রেয়া অনেকদিন পর এলে দুজনে একসঙ্গে, খুব ভালো লেগেছে। অ্যান্ডির ভীষণ মজা হয়েছে, আর শোটা জমে যাচ্ছে। আমার কাছে উইকেন্ডের আলাদা করে কিচ্ছু নেই, বাড়িতেই সংসার আর কাজকর্ম আর FM রেইনবো শোনা ছাড়া। বাড়ি যেতে ভালো লাগে না তাহলে, আচ্ছা বাইরে যেতে ভালো লাগে না তাহলে, না হলে তোমাদের মিস করব। একদম ঠিক কাজ করো অ্যান্ডি, এইটাই করবে তুমি, একদম সব সময় আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবে।
1: অ্যাবসলিউটলি, তুমি এইভাবেই আমার সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো রাদার, আর আমরা তোমার সঙ্গে থাকবো। একটা সাউন্ড ব্রেকে যাচ্ছি আর তারপর ফিরছি তোমারই কাছে, এবং এইবার যখন ফিরবো তখন অবভিয়াসলি রিভিল করবো আমরা যে আমাদের সঙ্গে এই ক্যাফে আনপ্লাগড সেশনে কে থাকছে, কে স্পেশাল গেস্ট হয়ে আসছে।

ঘড়ির কাঁটা বলছে চারটে বেজে পঞ্চান্ন মিনিট, মানে আমরা পাঁচটার দিকে ক্রমশ এগোচ্ছি এবং আমাদের আজকে স্পেশাল গেস্ট আসছে ঠিক 5:02 পর্যন্ত নিউজ ব্রেক, আর নিউজ ব্রেকের পরে শ্রেয়া আর অরিজিৎ নিয়ে আসছে কাকে, ওয়েট করো তার জন্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, পূর্বতন সরকারের শীর্ষে থাকা ব্যক্তির প্রশ্রয়েই বীরভূমে পাথর ও বালি মাফিয়া মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের এত রমরমা সম্ভবপর হয়েছে। বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা গ্রামে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশের অভিযান চলেছে। মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেন, দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত থাকবে তাদের কাউকেই রেয়াত করা হবে না। টুলু মণ্ডল বিদেশে পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ফ্ল্যাট ও লকার থেকে 3.5 কেজি সোনা

0: উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে দক্ষিণ কলকাতার শর্ট স্ট্রিট ও খিদিরপুর সহ রাজ্যের ১২টি স্থানে একযোগে অভিযান চালাচ্ছে ইডি। এই বিপুল পরিমাণ সোনা কেনা দুর্নীতি বা তোলাবাজির টাকায় কেনা হয়েছিল কিনা এবং তার ঘোষিত আয়ের সঙ্গে সম্পত্তি সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখে সোনার আসল উৎসের সন্ধান করতেই তদন্তকারীরা এই তল্লাশি চালাচ্ছেন। ভদ্রেশ্বর স্টেশন সংলগ্ন এলাকার ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় চার ঘণ্টার বেশি ট্রেন চলাচল ব্যাহত হয়। হাওড়া থেকে ভদ্রেশ্বরের দিকে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়েছে। আকাশবাণী আইজলের হীরক জয়ন্তী উপলক্ষে এক বার্তায় আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন বলেন, দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি আকাশবাণী একটি নির্ভরযোগ্য জনসেবামূলক সম্প্রচারক হিসেবে সুনাম অর্জন করেছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ১১০ কেজি বিভাগে রৌপ্য জয়ের জন্য লাভপ্রীত সিংকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ২০২৬ মহিলাদের ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ পদক জয়ের জন্য সীমা কালীরামনাকে অভিনন্দন জানিয়েছেন। গুজরাট ও মধ্য মহারাষ্ট্রে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: Unplugged on 107 FM Rainbow. Cafe Unplugged. Cafe Unplugged. Cafe Unplugged.
1: ক্যাফে আনপ্লাগড। এবার শ্রেয়া অরিজিৎ, ঠিক যে ধামাকাটার জন্য বলা হচ্ছিল এবং এই গানটা মানে একটা আমরা একটা গান শুনছিলাম অভিজিতের গড়া ফাটাফাটি সাউন্ড ট্র্যাক, এবং সেই সাউন্ড ট্র্যাকের প্রত্যেকটা কথার সঙ্গে মিল আছে আজকে আমাদের সঙ্গে যে গেস্টটা রয়েছে। এবং আই হোপ এই মুহূর্তে আমরা লাইভ হয়ে গেছি, তো লাইভে যারা যারা আমাদেরকে দেখছো মানে 100.1 FM গোল্ডের পেজ এবং আকাশবাণী কলকাতার পেজে যারা যারা আমাদেরকে দেখছো তারা বুঝেই গেছো যে কে এসছে, কিন্তু যারা রেডিওতে শুনছো তাদের জন্য তো বলতে হবে।
2: গেস, তাদের জন্য আজকে আমরা এত এত এত ভেবে জায়গায় নিয়ে এসেছি, তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি দেবলীনা দত্ত। আর আমাদের ভীষণ ভীষণ পছন্দের, ইনফ্যাক্ট অরিজিৎদা মানে আমাদের ছোটোবেলাটা যাকে দেখে কেটেছে এবং এখনও যাকে দেখে কাটছে, এবং আমাদের মনে হয় যে আলফা মানে জেনারেশন আলফা যারা আসছে তাদেরও কিন্তু তাকে দেখে কাটবে। দেবলীনাদি, তোমাকে প্রথমে জিজ্ঞাসা করব, কেমন আছো বলো?
3: আমি খুব ভালো আছি।
2: কেমন লাগছে আমাদের এখানে এসে?
3: আমার এই জায়গাটা খুবই নস্টালজিক জায়গা আমার জন্য, কারণ এই জায়গাটাতে যাতায়াত ছিল, আমি যখন ছোট ছিলাম তখন আমার মায়ের যাতায়াত ছিল তোমাদের এখানে, নিয়মিত যাতায়াত ছিল। মহিলা মহলের গ্রিন কার্ড হোল্ডার ছিলেন আমার মা, আর আমি মায়ের সঙ্গে আসতাম, মা অনুষ্ঠান করতে আসতেন, আমি মায়ের সঙ্গে এখানে আসতাম আমি ছোটোবেলায় প্রায়ই আর কি মায়ের হাত ধরে। কাজে এই জায়গাটার সঙ্গে আমার অনেক নস্টালজিয়া আছে, তাই এখান থেকে যখনই আমি ডাক পাই আমি একটু প্রায়োরিটি বেসিসে আগে ডেটটা বার করি।
1: রাইট, আর সেই ডেট যখন আমাদেরকে দিয়েই দিয়েছো, এবং এই যে দেড় ঘন্টা একটা জমি আড্ডা হবে, মোটামুটি আর দেড় ঘন্টা নেই যদিও, 1 ঘন্টা 10 মিনিট মতো আমাদের হাতে রয়েছে, তো সেই সময় তোমার জন্য একটা প্রচুর প্রশ্ন টশ্ন রয়েছে বুঝতে পারছো, কিন্তু এগুলোকে প্রশ্ন উত্তরের মধ্যে আমরা রাখবো না, এই বিষয়টা জাস্ট আমাদের একটা আড্ডা, একদম মানে কুল একটা আড্ডা। সেই আড্ডার ফার্স্ট যদি আমি বিষয়টা তোমার কাছে রাখি যে ক্যামেরার সামনে দেবলীনা নাকি ক্যামেরার বাইরে দেবলীনা, এই দুটোর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কি?
3: পুরোটাই পার্থক্য, কোনো মিলই নেই ক্যামেরার সামনে আর ক্যামেরার পেছনে। দেবলীনার কথা বলছো, ক্যামেরার সামনে দেবলীনা মানে এই মুহূর্তেও তো আমি ক্যামেরার সামনে দেবলীনা, মানে ইন্টারভিউয়ের দেবলীনার কথা যদি বলো, যে বহু সময় আমি ক্যামেরার সামনে দেবলীনা, দেবলীনা ক্যামেরার সামনে, সেই দেবলীনা আর ক্যামেরার পেছনের দেবলীনার মধ্যে যেটুকু প্রাইভেট আর যেটুকু পাবলিক সেইটুকু বাদ দিয়ে আর কোনো পার্থক্য নেই। আর বাকিগুলো তো সবকটাই চরিত্র, কোনোটাই দেবলীনা নয়, কাজেই বেশিরভাগ চরিত্রই আমার এরকম চরিত্র বাছি আমি, আমার বাঁচতে ভালো লাগে, যেগুলোর সাথে দেবলীনার কোনো রকম কোনো মিল নেই, সেটা করাই বেশি চ্যালেঞ্জিং সবসময় একজন অভিনেতার ক্ষেত্রে। তো চরিত্রের ক্ষেত্রে তো তারা চরিত্র, তারা কোনোটাই আমি নই, আমি চাই না আমার কোনো সত্তা সেই চরিত্রের মধ্যে থাকুক। অনেক সময় মনে হয়, বলেন অনেকে যে একটা করে নিজের সত্তা থাকে, আমার ভালো লাগে না, আমার ইচ্ছে করে সবসময় যে যখন আমি একটা চরিত্র করব আমার একটু কোনো সত্তাই থাকবে না সেটার মধ্যে, একদম একটা নতুন জীবন আমি বাঁচবো, একটা নতুন চরিত্র বাঁচবো। তবে এই মুহূর্তে যেভাবে আমি ক্যামেরার সামনে রয়েছি সেটাকে যদি বলো, তাহলে এই দেবলীনা আর ক্যামেরার পেছনের দেবলীনার মধ্যে খুব একটা বেশি তফাত নেই, এক্সেপ্ট আমি এখন একটু মেকআপ করে রয়েছি, তখন বাড়িতে যখন থাকি তখন মেকআপটা থাকে না, আর একটুখানি আমি ঠিকঠাক পোশাক আশাক পরে আছি, বাড়িতে ছেঁড়া গেঞ্জি পরে থাকতে খুব ভালো লাগে, সব থেকে কমফোর্টেবল হচ্ছে ছেঁড়া গেঞ্জি, আর এই আর কি, এইটুকুই খুচখাচ একটু তফাত, আর বিশেষ কিছু নেই।
2: তাহলে ক্যামেরার সামনে আর পিছনে নিয়ে যখন কথা হলোই, তোমার থেকে এটা জানতে ভীষণ ইচ্ছা করছে, তোমার প্রথম ক্যামেরার এক্সপিরিয়েন্স বা প্রথম সেই অডিশন, সেই যে একটা হার্ট বিট করছে ওই যে সময়টা, একটু শেয়ার করো না আমাদের সঙ্গে।
3: আমার অডিশনের অবকাশ হয়নি, কারণ 94 আমার পিসি, আমার মেজো পিসি আমাকে একটি বিউটি কন্টেস্টে আমাকে না জানিয়ে নাম লিখে দিয়েছিলেন, সেটাতে আমি পার্টিসিপেট করি এবং আমি থার্ড হই। তারপর আবার 96 আমার বান্ধবী সুদেশনা গাঙ্গুলি, তোমাদের এখানে অনেক অনুষ্ঠান করে ও, সিঙ্গার, ও আমাকে একটি বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করায় আমি সেখানে ফার্স্ট হয়ে যাই। এবার সেই সময় কি হতো, বিউটি কন্টেস্টে ক্রাউন পেলে প্রচুর প্রিন্ট মিডিয়াতে মডেলিংয়ের অ্যাসাইনমেন্ট আসতো, তখন তো মোবাইল ছিলই না, ফলে প্রিন্ট মিডিয়াতে আমি প্রচুর মডেলিংয়ের কাজ করতে শুরু করি, আবার সেই প্রিন্ট মিডিয়ার ছবি দেখে ডাকা হতো অভিনয়ের জন্য। তো এই চিরাচরিত পদ্ধতিতেই আমি এসেছি অভিনয়, আমার সেই প্রিন্ট মিডিয়ার ছবি দেখে আমার প্রথম ডাক আসে, ফলে অডিশনের অবকাশটা আমার হয়নি। সেই সময় আমার ডান্স ট্রুপ ছিল, আমি কোরিওগ্রাফ করতাম, আমি জানতাম ওটাই আমার প্রফেশন হবে, তৎসত্ত্বেও আমি গিয়েছিলাম ডাকটা পেয়ে, কেননা অভিনয় করার ইচ্ছে ছিল, যেহেতু আমার মা ভালো অভিনেত্রী, একজন ভালো পেইন্টার। তো প্রথম অভিনয় তমাল দাশগুপ্ত, সিরিয়ালের নাম মানসী, মুনমুন সেনের সাথে কাজ করেছিলাম, যেটা কোনোদিন এরে আসেনি, আজ পর্যন্ত এরে আসেনি। কিন্তু সেইখানে যখন আমি অভিনয় করছিলাম, আমার যারা টেকনিশিয়ানস ছিলেন এবং যারা কো অ্যাক্টার্স ছিলেন, তাদের নিশ্চয়ই কোনোভাবে আমার কাজ ভালো লেগেছিল, তারা আরও অন্য অন্য জায়গায় আমার নাম রেফার করেছিলেন, এবং সেই সূত্রে আমার কাছে তারপরে আসে সীমারেখা 96-এই। এবং সীমারেখা আমার প্রথম আমাকে দেখতে পায় মানুষ ক্যামেরার সামনে, টেলিভিশনে আমাকে প্রথম দেখা যায় সীমারেখা, প্রথম কো অ্যাক্টার, প্রথম নায়ক আমার কৌশিক সেন, আমি কৌশিক সেনের অন্ধভক্ত। সেই সময় আমার কাছে ফ্যান গার্ল মোমেন্ট ছিল, তো আমার অভিনয় করতে যতটা না বুক ধরপড় করছিল, তার থেকে বেশি বুক ধরপড় করছিল কৌশিক সেনের নায়িকা হচ্ছি বলে, কারণ তখন অর্কর সবাই ভক্ত, কৌশিকদার যে সিরিয়ালটা হতো সেটার সবাই ভক্ত। তখনও কৌশিক সেন আমার কাছে বাবান্দা হননি, ফলে সেটার জন্য আমার বেশি বুক ধরপড় করছিল। আদারওয়াইজ এইটা আমি, এটা হয়তো আমার সৌভাগ্য যে আমার ক্যামেরা ফেস করার সময় বুক ধরপড় একদম করে না, আমার মজা লাগে, আমার নার্ভাস লাগে না, ওটা আমার স্টেজের সময় লাগে, ওই নার্ভাসনেসটা আমার থিয়েটারের সময় হয় মারাত্মক।
1: আচ্ছা, তো এবার এই প্রিন্ট মিডিয়ার কথা হচ্ছিল যখন, তখন সেখান থেকে একটুখানি আজকের, একদম আজকের সময়ের কথায় আসি। তোমার লাস্ট কাজ রিসেন্ট কাজ, একদম রিসেন্ট কাজ ছবিওয়ালা, সেই ছবিওয়ালায় তোমার কাজ নিয়ে তো শুনতে চাইবই একটু, তার সঙ্গে সঙ্গে রাহুলদার সঙ্গে কাজ করার, মানে আমাদের সকলে আমাদের দেখার সুযোগ লাস্টবার হবে বা হয়েছে, আর তোমাদের কাজ করার সুযোগ বোধ হয় লাস্টবার হলো, তো সেইটা একটু যদি আমাদের
2: ওই অভিজ্ঞতাটা তুমি যদি একটু শেয়ার করো আমাদের সাথে।
3: আমার ওর সাথে কাজ করার তো ছবিওয়ালাতেই সুযোগ হলো ঠিকই শেষ, কিন্তু এটা এর পরেও বাবিন অনেকগুলো কাজ করেছে, ছবিওয়ালার পরেও অনেকগুলো কাজ করেছে, তার মধ্যে একটা তো ওর ডাবিংও শেষ হয়নি, সেটা আমাদের সুজন মানে নীল, ও করলো ডাবটা, আমাদের ছবিটা সম্পূর্ণই বাবিন শেষ করতে পেরেছে ডাবিং টাবিং, কারণ আমরা 2024-এ শ্যুট করেছিলাম ছবিটা, 2 বছর ধরে আমরা রিলিজের চেষ্টা করে

0: এসেছি, কিন্তু আমরা বিভিন্ন কারণে রিলিজ করতে পারিনি, বাধা এসছে বিভিন্ন। আলটিমেটলি শেষমেশ তো রিলিজ হলো, এই মুহূর্তে বর্তমান ছবিটি চলছে হলে। ফল কিন্তু হ্যাঁ, বাবিনের সাথে আমার অভিনয় যদি বলো শেষ অভিনয় এটাই, বাবিনের নাম ভূমিকায় বাবিন, মানে ছবিওয়ালার ছবিওয়ালা চরিত্রটিই বাবিনের আর কি, বিশ্বকর্মা বলে একটি ফটোগ্রাফারের চরিত্র আর কি, গলায় ঝোলানো যে ক্যামেরা, সেই ক্যামেরা নিয়ে ঘোরে এরকম একজন ফটোগ্রাফারের চরিত্র, আমি ওর স্ত্রী মালা, সেই নাম ভূমিকায় বাবিনের এটা শেষ ছবি। এবং দ্বৈত চরিত্রে বাবিন আছে এখানে, মজার কথা, পিতা পুত্র দুই চরিত্রেই বাবিন, সেটা ওর একমাত্র দ্বৈত চরিত্র। আমি নিশ্চিত ছবিওয়ালার যে ক্লেমেশন এই মুহূর্তে পাচ্ছে তাতে আমরা আপ্লুত বললে ভীষণ কম বলা হবে, আমরা অবাক হয়ে যাচ্ছি, কিন্তু বাবিন সেটা দেখছে এই ব্যাপারে আমরা নিশ্চিত, উপভোগও করছে। কিন্তু বাবিন যে উপভোগ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি না চোখে, এইটা আমাদের একটা ভীষণ কষ্টের জায়গা, কারণ বাবিন আমার পারিবারিক বন্ধু, আমি সবসময় ক্যামেরার সামনে ওর নায়িকাই হয়েছি যখন যখন কাজ করেছি, কিন্তু অনেকটা ছোট আমার থেকে, আমাকে দেবুদি বলে ডাকে এখনও ডাকে, এবং ও আমার ভাতৃসম, ওর পরিবার আমার পরিবার, ওর যে সারমেয় ছানাটি সেও, তার সাথেও আমার সাংঘাতিক আত্মিক সম্পর্ক। ফলে বাবিনের লসটা আমার কাছে একটা পার্সোনাল লস, সেটাকে সামলে এই যে ছবিওয়ালা চলছে এখন, তার প্রমোশন, হল ভিজিট, এই সবটা আমাকে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট দুটোই কনসাল্ট করে করতে হচ্ছে, এতটাই কঠিন হচ্ছে বিষয়টা। আবার পাশাপাশি খুব আনন্দও হচ্ছে যে সাংঘাতিকভাবে অ্যাক্লেমড হচ্ছে এই ছবিটা এবং বাবিনের কাজ।
1: থ্যাংক ইউ, তুমি এই যে যা কিছু শেয়ার করলে আমরাও জানতে পারলাম, আমাদেরও ভালো লাগলো, এবং আমরা উইশ করি এটা ভীষণ ভীষণ আরও আরও ভালো হোক। তবে একটু বড়বেলার থেকে ছোটবেলায় যাবো, কারণ কারণ তুমি হচ্ছো আমাদের,
2: ভারী হয়ে গেছে ব্যাপারটা
1: একটু হয়েছে,
0: একটু দর্শকদের জন্য বলে দিই যে নন্দন আর রাধা এই দুটো জায়গায় ছবিওয়ালা এই মুহূর্তে দেখা যাচ্ছে, যারা শুনছেন এই মুহূর্তে আমাদের কথা তাদেরকে বলে দিই যে মাল্টিপ্লেক্সগুলোতে আমাদের ছবি আর নেই, এই মুহূর্তে খুঁজলে পাবেন না, কিন্তু নন্দন আর রাধা এই দুটি হলে ছবিওয়ালা আপনারা পাবেন, আপনারা আসুন, আপনারা দেখুন।
1: কিছু মানুষ, কিছু ক্ষত আমাদের থাকে যেগুলো যেগুলো হয়তো মিটে যায় না, কিন্তু আমরা আস্তে আস্তে সেটার সাথে অভ্যস্ত হয়ে যাই, এমনটাই বোধ হয়। তবু তোমার সঙ্গে রাহুলদার এই সম্পর্ক, তোমাদের কাজ, সবটা শুনে সত্যি সত্যি খুব ভালো লাগছে, আরও পেতে পারলে ভালো হতো। তবে আমরা না এখান থেকে একটু, মানে তুমি না আমাদের চাইল্ডহুড ক্রাশ, তো একটু ছোটোবেলায় যাই। ছোটোবেলায় যখন দেখতাম তোমায় টিভিতে, মনে হতো যে ইনি কে, মানে ঠিক পদ্মফুলের পাপড়ি খোলার মতন করে চোখ খুলছে, ঠিক এটাই ফিল হতো। হ্যাঁ, একদম তোমায় দেখে এটা মনে হয়েছিল। তোমায় বলি যে ছোট, তুমিও যখন ছোট ছিলে বা ওরকম একটা সময় টিনেজ, এরকম হয়েছে যে কেউ তোমায় বলেছে রঞ্জনা আমি আর আসবো না, পাড়ার কোনো দাদার ভয়, এরকম করেছে, হয়েছে এটা?
2: মানে শুধু নামটা বদলে গেছিল, দেবলিনা আমি আর আসবো না।
0: না, আমার প্রথম এটা আমার হয়নি, রঞ্জনা আমি আর আসবো নাটা হয়নি। আমার প্রথম প্রেম জীবনের যেটা, সেটা একদম পাড়া তো প্রেম, পাড়ার মধ্যে প্রেম আর কি, যে সে বন্ধুরা একসাথে একটা দল থাকে যারা খেলতে খেলতে বড় হয়, তারপর সেই দলেরই একটি মেয়ের সঙ্গে একটি ছেলের প্রেম হয়ে যায় বড় হওয়ার পর, সেই যে চেনা গল্পটা সেটাই আমার জীবনে হয়েছিল। এবং যেহেতু সে পাড়ার ছেলে ছিল, ফলে পাড়া থেকে তাকে ঠ্যাং খড়া করে দেওয়ার মতো কেউ ছিল না আর কি, ফলে আমাদের প্রেমটাকে সবাই মেনেই নিয়েছিল, তাই রঞ্জনা আমি আর আসবো না হয়নি। আমি বেশ সুন্দরভাবেই সেই প্রেমটা উপভোগ করেছিলাম, সেই প্রেমটা প্রায় 7.5 বছর চলেছিল, তারপর সেই প্রেমটা আর থাকেনি, যেমন হয় আর কি, তার সাথে আমার যোগাযোগ যদিও এখনও আছে, সে এখন সপরিবারে তিনি রয়েছেন এবং আমি তো রয়েছি আমার মতো করে, কিন্তু আমাদের কথাবার্তা হয়, যোগাযোগ হয়, সব হয়,
1: কিছু অনুভূতি থাকে না, খুব মিষ্টি অনুভূতি, সেগুলো শেষ কখনো হয় না, অনেকটা সময় পরেও মুখে হাসি এনে দেয়।
0: আমি আসলে, আমি ব্যক্তিগতভাবে আসলে শেষ এই বিষয়টাতে বিশ্বাসী নই, যতদিন আমি জীবিত রয়েছি আর কি, আমার ব্যক্তিগতভাবে কোনো কিছুর ক্ষেত্রেই আমি বলছি, আমি একটু ফরএভার পার্সন, অ্যান্ড দে লিভড হ্যাপিলি ফরএভার ফরএভার আফটার, আমি একটু ফরএভার পার্সন, মানে যে কোনো সম্পর্কই আমি বলছি, সেটা কেন

0: সেটা কেন শুধু প্রেম নয়, সেটা বন্ধুত্ব হোক বা যাই হোক বা যে কোনো সম্পর্কই হোক, দিদির মতো কেউ হলো বা বোনের মতো কেউ মতো অনেক রকম সম্পর্ক আমাদের হয়, সেই যেটাই যদি আমার চোজেন সম্পর্ক, বিশেষ করে রক্তের সম্পর্ক তো বাই ডিফল্ট হয়, মানে সেটা আমরা নিয়ে জন্মাই, আমাদের হাতে নেই, আমাদের কন্ট্রোলে নেই, আমি চাই বা না চাই সেটা আমার সম্পর্ক, কিন্তু জীবনের পথে চলতে চলতে যে সম্পর্কগুলো আমরা তৈরি করি সেটা আমরা বাছি, আমাদের চয়েস, সেই বাছা যে সম্পর্কগুলো সেগুলো আমি আজীবনে বিশ্বাসী, মানে যেমনটা শুরু হয়েছিল সবসময় সব সম্পর্ক ঠিক তেমনটাই আজীবন থেকে যায় না, হয়তো যেমনটা শুরু হয়েছিল সেটা একটু বদলে গেল কিছুদিন পর, কিন্তু বদলে গেলেই দাঁত নখ বেরিয়ে আসবে, আক্রোশ বেরিয়ে আসবে, আর কেউ কারো মুখ দেখবে না, এ বড় কষ্টের। আমার মনে হয় একই জীবনটা ছোট্ট, এমনি একটা সময় আমরা আর কেউ থাকবো না, কেউ কারো মুখ দেখতে পাবো না, তাহলে জীবনটা থাকতে এই মুখ না দেখা দেখি এই বিষয়টা আমার খুবই মানে মনে হয় বোকামি হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা, সেই জন্য আমার সাথে মোটামুটি সবারই সম্পর্ক ভালো, দু একজন দুষ্টু লোক ছাড়া।
1: না, দুষ্টু লোকেদের সঙ্গে একটু সম্পর্ক দূরে রাখাই ভালো। একটা প্রশ্ন যাচ্ছে, একটু ইচ্ছে করছে জানতে যে মাঝে মাঝে কি কখনো তোমার লাইফে ব্রেক নিতে ইচ্ছে করে?
0: সবসময় ইচ্ছে করে, হ্যাঁ, মানে আমার সেই মাঝে মাঝেটা খুব ঘন ঘনই হয় আর কি, ব্রেক নেবার যে ইচ্ছেটা, কারণ আমি বেড়াতে ভালোবাসি, ফলে বেড়ানোর যে ইচ্ছে, তাগিদ, চাগার, ওইটাই আমার ব্রেক। এই পৃথিবীতে যখন পদার্পণ একবার হয়েছে তখন পৃথিবীটা যতটা ঘুরে নেওয়া যায়, যতটা দেখে নেওয়া যায় ততই ভালো মঙ্গল, কারণ একটাই তো সুযোগ, এই যে এসছি আর চলে যাব, তার মাঝখানে সুযোগ হচ্ছে এই অপূর্ব পৃথিবীটা যতটা সম্ভব এক্সপ্লোর করে দেখে নেওয়া। কাজেই আমার কিছুদিন অন্তর ব্রেক নিতে ইচ্ছে করে, কিন্তু যতটা ঘন ঘন ইচ্ছে করে ততটা ঘন ঘন ব্রেক নেওয়া সম্ভব না, তাহলে কাজ একেবারে লাটে উঠবে, এবং উপার্জন বলেও একটা বস্তু আছে যেটা ব্যালেন্স করে চলতে হয় আমাদের জীবনে, তাই যখন যখন আমার মনে হয় সব দিকটা ব্যালেন্স করে ব্রেক নেওয়া যাবে আমি নিয়ে নিই। আর আমি তো অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে খুব ভালোবাসি, কাজে আমার ব্রেকগুলো একটু স্পেসিফিক হয়, মানে আগে থেকে প্ল্যান করে, জায়গা ঠিক করে, আমি কোথায় গিয়ে পাহাড় থেকে লাফাবো, না আমি হেলিকপ্টার থেকে লাফাবো, নাকি আমি সমুদ্রের তলায় যাব এক্সপ্লোর করতে, সেগুলো আগে থেকে ব্যবস্থা করে, ডেট ঠিক করে, বুকিং করে, অনেক কিছু করে আমাকে ব্রেকটা নিতে হয়, কারণ আমার জীবনের রসদটাই হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস, ওটা ছাড়া আমি বাঁচতে পারবো না, সেই জন্য একটুখানি ঘন ঘন নেওয়া হয় না, কিন্তু মনের ইচ্ছা ঘন ঘন নেওয়ার।
2: তার মানে তুমি চেকলিস্ট বানিয়ে নিয়ে প্যাকিং করো?
0: চেকলিস্ট বানিয়ে নিয়ে প্যাকিং করি, একদমই তাই।
2: পারফেকশনিস্ট?
0: না, আমি পারফেকশনিস্ট এমনি অভিনয় ছাড়া আমি আমার জীবনের ক্ষেত্রে একদম পারফেকশনিস্ট নই, আমি বরং একটু এলোমেলো আর কি, একটু বোহেমিয়ান আমি বলা যেতে পারে, যে ক্ষেত্রে আমাকে আমি বাধ্য পারফেকশনিস্ট হতে, মানে যেরকম আমি যখন স্কাইডাইভিং করেছিলাম প্রথমবার, আমার জন্মদিনের দিন আমি নিজেকে নিজের স্কাইডাইভিং উপহার দিয়েছিলাম, আমি যদি কোনো রকম আগে থেকে বুকিং না করে দুম করে ডুবাই গিয়ে দুম করে ঢুকে গিয়ে একটা সিনেমা হলে কাউন্টারে টিকিট কাটার মতো টিকিট কেটে ফ্লাইটে উঠে 13,000 ফিট ওপর থেকে লাফাতে পারতাম, আমার সেটাই মজা হতো, কিন্তু ওটা করা যায় না, ওরা পারমিট করে না, ওরা কলকাতা থেকে প্রায় 1.5 মাস আগে বুকিং করতে হয় যে কোম্পানির সাথে আমি করেছিলাম স্কাইডাইভ, তাও আবার ওদের অনেক নিয়ম আছে, মানে ডেবিট কার্ডে বুকিং করা, এটা ক্রেডিট কার্ডে বুকিং করতে হবে, হ্যান ও ত্যান ওইসব নানান ব্যাপার আছে, হেলথ চেক এইসব কিছু, তাই জন্য যেগুলো আমি বাধ্যতামূলকভাবে আমাকে পারফেকশনিস্টের মতো করে করানো হয় সেটা আমি করে নিই, তা বাদে আমি কিন্তু এলোমেলো একটু এলোমেলোটাই ভালোবাসি, যেটা অফ ক্যামেরা দেবলি না, অন ক্যামেরা আমি ভীষণ পারফেকশনিস্ট, আমার একেবারে মাথার চুল থেকে পায়ের নখ অবধি একটা চরিত্রকে আমি নিজে সাজাতে ভালোবাসি, এবং সব কিছু যতক্ষণ না ঠিক হচ্ছে পারফেক্ট হচ্ছে ততক্ষণ আমার মনে শান্তি নেই, সেইভাবেই আমি অন ক্যামেরা কাজ করি, তারপরেও আর কি এত কিছু করার পরেও প্রত্যেকটা কাজ শেষ হওয়ার পর আমার যখন আমি দেখি ডাবিং করতে গিয়ে আমার মনে হয় যে খুব জঘন্য হয়েছে, এবং আমি পরিচালককে বলি এটা কি একটু রিশুট করা যাবে, এটা আমার একটা প্রবলেম, প্রত্যেকটা কাজের পরই আমার মনে হয় একটু রিশুট করলে ভালো হতো, কারণ আমি খুব জঘন্য করেছি।
1: এইসব শুনে টুনে শ্রেয়া যেটা মনে হচ্ছে যে আমাদের আড্ডা কিন্তু অলরেডি একটা মানে ফ্লো নিয়ে নিয়েছে, ঠিক আছে, তো এই ফ্লোতে আমি একটুও কাটতে চাইছি না, এবং যেখানে দেবলীনা আমাদের সঙ্গে রয়েছে, তো দেবলীনা তোমার জন্য আরও একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে মানে তোমার জীবনে এমন একটা সিদ্ধান্ত, রাইট, যেটা তোমার আজকের দিনে দাঁড়িয়েও মনে হয়েছে বদলায়নি।

0: করেছি, মানে ওই ডিসিশনটা নিয়েছিলাম, মেবি হয়তো ভুল, মানে হয়তো আক্ষরিক অর্থে দেখতে গেলে হয়তো ভুল, তখন মনে হয়েছিল ভুল, কিন্তু এখন মনে হচ্ছে নিয়েছিলাম বেশ করেছি, এরকম কোনো একটা ডিসিশন?
1: সব ডিসিশনই তাই আমার জীবনে, আমার জীবনে এখন অবধি একটাও, আমার জীবনে এখন অবধি একটাও সিদ্ধান্ত এরকম নেই, ছোট থেকে শুরু করে এখনো অবধি ফলাফল মানে সেই মুহূর্তে মনে হচ্ছে ভুল, এরকম তো অসংখ্য ঘটেছে আমার জীবনে, মানে আমি মানে সিনেমার মতন আর কি অনেক অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে, কিন্তু তৎসত্ত্বেও আমার এখনো অবধি বর্তমান যেতে বলি না, এটা বর্তমান দেব না আর বক্তব্য, আমার ঠিক উল্টোটা, মানে সেই সময় দাঁড়িয়ে ভুল মনে হচ্ছে না, সেই সময় হয়তো মনে হয়েছে ভুল, কিন্তু বর্তমান দেব না একেবারে নিশ্চিত এই ব্যাপারে যে প্রত্যেকটা সিদ্ধান্ত আমি ঠিক নিয়েছি, কেননা সেই সিদ্ধান্তের যে যে সিদ্ধান্ত আমার জীবনে নেতিবাচক দিকে আমাকে ঠেলে দিয়েছে, সেই সিদ্ধান্ত সেই নেতিবাচক দিকটা পেরিয়ে ওঠার পর আমি প্রত্যেকবার যেভাবে রাইজ করেছি ফিনিক্স পাখির মতো, আমি প্রত্যেকবার যেভাবে একটা করে নতুন ভেতরের আমিকে খুঁজে পেয়েছি, শুনতে শুনে মনে হবে ভীষণ কাব্য কথা, কিন্তু এটার মধ্যে দিয়ে যেতে হয় এটা খুঁজে পাওয়ার জন্য, যেভাবে খুঁজে পেয়েছি সেই সিদ্ধান্তগুলো না নিলে আমি এই এই দেবলীনাকে খুঁজেই পেতাম না, যেটা বর্তমান দেবলীনা, মানে কোনো সম্পর্ক নেই দশ বছর আগে দেবলীনার সাথে বর্তমান দেবলীনার, একদম একটুও কোনো সম্পর্ক নেই আর কি, একদম আলাদা ছিলাম আমি, কিন্তু বর্তমান যে আমিটা বদলে যাওয়া, আমার সব থেকে ফেভারিট ভার্সন অফ মি হচ্ছে বর্তমান আমিটা, তো এই বর্তমান আমিটা হওয়ার কারণটাই হচ্ছে আমার নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত, সেটা ঠিক এবং ভুল সবকটা মিলিয়ে, তো সেই ভুল সিদ্ধান্তগুলো যদি আমি না নিতাম তাহলে অসম্পূর্ণ থেকে যেত জীবনটা, কারণ আমি এখন যেভাবে উপভোগ করতে শিখলাম, দেখলাম, জানলাম এই পৃথিবীটাকে, সেটাই জানতে পারতাম না, কুপমণ্ডুক হয়ে থেকে যেতাম, সেই জন্য সবই যা যা করেছি সবকটা বেশ করেছি।
0: এই বেশ করাতে আমার আর একটা প্রশ্ন মাথায় এসছে, যে বেশ করেছো তো আমরাও এটা মোটামুটি অনেক ক্ষেত্রে স্বীকার করি যে যা হয়েছে বেশ করেছি, এখন ঠিক আছি, মানে ব্যাপারটা সামলে নিয়েছি, ওকে ডান। এইবার ধরো এই বেশ করাতে বলতে গিয়ে এমন কোনো একটা,
2: তোমার এই বেশটা কিন্তু আমি গেস করতে পারছি।
0: কি গেস করছো?
2: ঠিক আছে তুমি বলো আমি শুনি।
0: না না বলো, যদি গেস করতেই পারো।
2: তুমি কি এমন কোনো কিছুর কথা বলছো ধরো যেটা করে ফেলার পর মোছা যাচ্ছে না কিন্তু মোছার অপশন থাকলে ভালো হয়?
0: ট্রু, অ্যাবসলিউটলি। লাইক হোয়াটসঅ্যাপে তুমি কাউকে একটা চ্যাট করেছো, রাইট? আর চ্যাটে কিছু একটা কথাবার্তা হয়েছে, লিখে ফিখে ফেলেছো, সেন্ড করে দিয়েছো, সঙ্গে সঙ্গে মনে হয়েছে এতটা এরকম না বললেই হতো, ভাগ্যিস ডিলিট ফর অল বাটনটা আছে, যদি না থাকতো এরকম কোনো কেস খেতে, মানে কখনো এরকম মনে হয়েছে?
1: তো অনেকবার হয়েছে,
0: বা এর মেসেজ ওকে পাঠিয়ে দিয়ে
1: সব করেছি আমি এরকম।
0: এডু এডু বলো কেসটা।
1: আমি ভুলো গন্ডগোল করি এরকম ভীষণ, এর মেসেজ ওকে পাঠিয়ে দেওয়া, এটা আমি কতবার করেছি আমি গুনে শেষ করতে পারবো না। তার মধ্যে আমি রেগে গেছি কোনো একজনের ওপর, গ্রুপ চ্যাটে কথা হচ্ছে, আমি গ্রুপ চ্যাট থেকে বেরিয়ে এসে গ্রুপের একজনকে আরেকজনের ওপর যে রেগে গেছি সেই মেসেজটা পাঠাতে গিয়ে যার ওপর রেগে গেছি তাকে পাঠিয়ে দিয়েছি, এটাও আমি করেছি। তার কিছুক্ষণ পরেই আমাদের গ্রুপ মিটিং হবে, ফলে যার ওপর রেগে গেছি সে আমার মেসেজটা পড়ে ফেলেছে, পড়ে ফেলার পর তার সাথে আমার কিছুক্ষণ পর দেখা হয়েছে, এইসব আমি অনেক করেছি। এবং ভুল মেসেজ পাঠিয়ে দেবার পর আমার মনে হচ্ছে যে এটা না পাঠালেই খুব, না পাঠালেই ভালো হতো, এতটা তো মানে নাই পাঠালে ভালো হতো, কেন পাঠালাম, এটাও অসংখ্যবার হয়েছে। ডিলিট ফর অল অপশন আছে ঠিকই, কিন্তু এখানে সমস্যাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে ডিলিট ফর অল ব্লুটিক হওয়ার আগে করে নিলে মেসেজ হ্যাজ বিন ডিলিটেডটা দেখা যায়, আমি যে একটা কোনো মেসেজ পাঠিয়ে সেটা আমি ডিলিট ফর অল করেছি সেটা সে দেখতে পাবে। এবারে কোনো একটা মেসেজ আমি কাউকে পাঠালাম সেটা আমার একটুও ইচ্ছে নয় যে সে পড়ুক, কিন্তু তার থেকেও খারাপ হচ্ছে সে দেখবে আমি তাকে একটা মেসেজ পাঠিয়ে আবার ডিলিট করেছি, তখন তার মাথায় ঘুরবে যে দেবলীনা একটা জিনিস পাঠালো পাঠিয়ে ডিলিট করলো, কি কেস, এইটা আরও খারাপ। তো যখন যখন এরকম মনে হয়েছে যে ডিলিট করলে ভালো হতো কিন্তু অপশন নেই পাঠিয়ে ফেলেছি, তখন তখন ছেড়ে দিয়েছি, ঠিক আছে ভুলটা করে ফেলেছি, এবারে রিয়াকশন এলে সামলে নেবো, ফেস করবো, ফেস করে নেবো, কিন্তু ওই ডিলিটটা করা যাবে না, কারণ ওটা আমি কল্পনার তার কল্পনার উপর ছেড়ে দেবো আর কি ব্যাপারটা, সে যা খুশি ভাববে কেন ডিলিট করলো, এটা করা এটা করি না ওই জন্য। আমি
2: আমরা যেই জোনটায় ঢুকছি সেখানে না, আমি আমি আরেকটুখানি আরও ভেতরে ঢুকতে চাই তোমার সাথে, মানে এরকম আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স থেকে

0: তোমায় বলি, ধরো আমাদের কিছু ব্যাপার থাকে না যেগুলো আমরা লোকের সামনে আনতেই চাইছি না, বা লোকে জানে না, কোনো একটা ভাবে জানে না, এরকম কিছু ফানি ব্যাপার থাকে। তোমার এমন কোনো ফুড কম্বো আছে যেটা জানলে সবাই অবাক হবে?
1: কি জানি অবাক হবে কিনা, আমি তো পিওর ভেজিটেরিয়ান। আমার আর আমি খুব একটা ডায়েট ফলো করি, স্ট্রিক্ট, মানে আমি খুব ডিসিপ্লিনড খাওয়া দাওয়ার ব্যাপারে আর কি। যে ডায়েটটা আমি ফলো করি সেটা আমার চিট ডে ছাড়া আমি আমাকে কেউ ভাঙ আমাকে কেউ খাওয়া বা ব্রেক করাতে পারবে না, ওই ডায়েটটাই আমি ফলো করি। তো সেই যে ডায়েটটা, সেই ডায়েটটাই যখন কেউ শোনে তখন অনেকেই বলে যে এটা তুমি কি করে ফলো করো। তো সেটাই আমি, আমার যেরকম দিনটা শুরু হয় হচ্ছে প্রথম খাবার আমি কি খাই ঘুম থেকে উঠে, সেটা হচ্ছে 1 ইঞ্চি কাঁচা হলুদ খাই, 1 ইঞ্চি কাঁচা আদা খাই, 10টা কাঁচা কারি পাতা খাই, 10টা কাঁচা নিম পাতা খাই। এটা আমার প্রথম খাদ্য দিনের শুরুতে, আর 1 কাপ উষ্ণ গরম জল 1 চিমটে নুন দিয়ে, সেটা না হয় ঠিক আছে। এটা যখন অনেকে শোনে তখন সবাই বলে যে বাবা ঘুম থেকে উঠে প্রথম খাবার এটা, কিন্তু এর যে কি উপকারিতা, মানে বাইরের দিক থেকে বলছি না, ভেতর দিক থেকে বলছি আর কি, শারীরিক উপকারিতা যে ঠিক কী সেটা আমার বয়সে পৌঁছলে মানুষ বুঝতে পারবে যে এটা এটা করে গেলে দিনের পর দিন। তো আমি তো এটা খুব উপভোগ করে করি, তো এইটা একটা অদ্ভুত কম্বিনেশন বলতে পারা যেতে পারে, যে ঘুম থেকে উঠেই আমার প্রথম জিনিস হচ্ছে এইটা। আবার যখন আমি চিট ডে করি সেদিনকে আমার হচ্ছে ফুলকো লুচি মাস্ট, সেদিনকে আমাকে ফুলকো লুচি খেতেই হবে, ফ্রেঞ্চ ফ্রাইজ খেতেই হবে। কিন্তু আমার সব থেকে বড় চিট মিল কী সেটা যখন আমি কাউকে বলি তখনও অনেকে বলেন যে এত আনইন্টারেস্টিং চিট মিল তারা কোনো দিন শোনেননি, কিন্তু আমার সব থেকে বড় চিট মিল হচ্ছে গোবিন্দভোগ, অনেকখানি ঘি দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলু সেদ্ধটা মাখা, তার সাথে বেগুনি এবং ধনে পাতার বড়া, এটা হচ্ছে আমার সব থেকে বড় চিট মিল। এবার এটা যখন আমি অনেককে বলি অনেকে বলে যে এর থেকে বোরিং খাবার আর কিছু নেই, কিন্তু আমার কাছে এটাই সব থেকে ইন্টারেস্টিং কম্বিনেশন, এর থেকে ভালো খাবার আর কিছু নেই, গোটা পৃথিবীতে নেই।
0: তোমার সাথে একদম একমত আমি, এই এই যে খাবারটা তুমি বললে এরকম খাবার আমিও খাই, দুর্দান্ত খাবার, এরকম সত্যি ইন্টারেস্টিং কিছু হয় না।
2: আর সকালের খাবারটাকে আমরা ট্রাই করতে পারি,
1: সকালের খাবারটা সবার খাওয়া উচিত, বয়স নির্বিশেষে আর কি, যে কোনো বয়সই সকলের খাওয়া উচিত এটা। যেটা আমি আরেকবার রিপিট করে দিই, যদি কেউ খেতে চান যারা শ্রোতা তাদের মধ্যে, 1 ইঞ্চি কাঁচা হলুদ, 1 ইঞ্চি আদা, 10টা কারি পাতা, 10টা নিম পাতা, সবার আগে প্রথমে 1 কাপ, একটা বড় কাপের 1 কাপ উষ্ণ গরম জল 1 চিমটে নুন দিয়ে খেয়ে নিয়ে তারপর এগুলো খেয়ে ফেলা। এটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে ঠিক কী কী পরিবর্তন হতে পারে শরীরে, কীভাবে বয়সটা উল্টো দিকে যেতে পারে, আমি কিন্তু বাহ্যিক বয়সের কথা বলছি না, আমি ইন্টারনাল বয়সের কথা বলছি, সুস্থ থাকার কথা বলছি, ফিটনেসের কথা বলছি, সেটা কীভাবে বাড়তে থাকবে ঠিক 3 সপ্তাহ পর থেকে, সেটা আপনারা করলে বুঝতে পারবেন, তোমরা করে দেখতে পারো।
2: ওকে,
0: ডেফিনেটলি আমরা এটা চেষ্টা তো করবই। তবে এই যে তোমায় বলছিলাম না একটা অদ্ভুত ফুড কম্বো, তোমার আছে এরকম কিছু?
2: না আমার এরকম কম্বো নেই, কিন্তু ওর কম্বোটা আমরা একটা অফিয়ারে শুনছিলাম, বুঝেছো?
0: আমি যখন এটা বললাম যে দেবলীনা দিকে এই কথাটা জিজ্ঞাসা করবো, তখন আমাকে অরিজিতদা বলছে তোর এরকম কোনো কম্বো আছে, তো ঠিক আছে বলেই ফেলি কী আর আছে। সেটা হচ্ছে যখন খুব গরম পড়ে সেই গরমে না কিচ্ছু খেতে ভালো লাগে না, তো আমি একটু ভাতের মধ্যে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম মেখে একটু খাই। ট্রাই করবে একদিন?
1: হ্যাঁ হ্যাঁ,
0: একটু করে দেখো প্লিজ।
1: আমার উইয়ার্ড কম্বো ট্রাই করতে খুব ভালো লাগে, কারণ আমি যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি এবং সেখানকার লোকাল ফুড খাই, বহু সময় হয় সেই খাবারটা আমার একেবারে অপরিচিত, কিন্তু আমার ট্রাই করতে ভালো লাগে। কিন্তু কেন জানি না আমার শুনে মনে হচ্ছে ভাতে ভ্যানিলা ফ্লেভার দিয়ে খুব ভালো লাগবে খেতে, আমার কিন্তু মনে হচ্ছে ভালো লাগবে, পায়েস পায়েস লাগবে খেতে, ভালো লাগবে, ঠান্ডা খেতে ভালো লাগবে এটা বেশি, তাই তো? ঠান্ডা করে খেতে ভালো লাগবে এটা। হ্যাঁ, এটা আমি নিশ্চিত ট্রাই করব, খুব শিগগির ট্রাই করব, এটা ভালো লাগবে,
2: এটা ভালো। আচ্ছা এইবার একটা ভালো জিনিসে যাই, আবার একটুখানি টাইম মেশিন করে তোমার পেছন দিকে যাই, মানে একদম প্রথম দিকে, প্রথম পারিশ্রমিক দিয়ে কি করেছিলে?
1: কিছু করিনি, প্রথম পারিশ্রমিক আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 100 টাকা। সেই 100 টাকাটা দিয়ে আমি অনেক ছোট তখন, মানে তখন আমি অভিনয়ও করি না, মানে অভিনয়ের ডাক আসেনি, আমার শুরুটা তো ওই মানসী সিরিয়ালটা দিয়ে নয়, আমার শুরুটা হচ্ছে অ্যাঙ্কারিং দিয়ে

আমি আমার প্রথম অ্যাঙ্কারিং এর ডাক আসে পদ্মনাভ আর আমি একটি অ্যাঙ্কারিং করতাম গানের অনুষ্ঠানের, সেইটি আমার প্রথম কাজ। সেখানে আমি 100 টাকা পারিশ্রমিক পেয়েছিলাম প্রথম। সেই 100 টাকা দিয়ে আমি বিশেষ কিছু করিনি সেই সময়। আমার মা যেতেন আমার সঙ্গে, বহু বছর আমার মা আমার সঙ্গে শুটে যেতেন। আমরা কলিগ্রাম, ইমনামি, কনীনিকা, এইসব মায়েরা একসাথে বসে

0: এই এই ব্রেন ফাংশনিংটাই ছিল না। তো ওই টাকাটা হাতে এসছে ওটা মায়ের হাতে দিয়ে দিয়েছি, মা আমাকে বই কিনে দিয়েছিলেন, সেটা আলাদা কথা, আমি কিছু আমার কোনো দাবি ছিল না ওই টাকাটা নিয়ে আর কি, কিন্তু মা আমাকে বই কিনে দিয়েছিলেন।
1: এইবার এমন একটা সাবজেক্ট আমাদের কাছে রয়েছে, আমি জানি যে যারা সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে এরকম রিলটা স্ক্রল করবে, যখন এই রিলটা আপলোড হবে জাস্ট এই জায়গাটা থেমে যাবে। একটা তো স্ক্রিনে তুমি রয়েছো, আর একটা ইচ্ছে এই কন্টেন্টটা যদি থাকে। তোমার কাছে একটা মানুষকে চেনার জন্য কোন বিষয়গুলো যথেষ্ট বলে মনে হয়?
0: একটা মানুষকে চেনার জন্য খুব সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে সেই মানুষটাকে নিয়ে এমন একটা জায়গায় যাওয়া দরকার, বেড়াতে যাওয়া দরকার। বেড়াতে যাওয়া মানে আমি বাইরে, কলকাতার বাইরে ওরকম বলছি না, মানে যে কোনো কোথাও, সেটা একটা রেস্টুরেন্ট হতে পারে বা সেটা একটা কোনো সিনেমা হল হতে পারে, এমন একটা জায়গায় সেই মানুষটাকে নিয়ে বেশ কিছু ঘন্টার জন্য বেড়াতে যাওয়ার দরকার, যেখানে তার চেয়ে অধস্তন মানুষরা রয়েছেন এবং তার সম মানুষরা রয়েছেন এবং উচ্চ মানুষরাও রয়েছেন। সেখানে গিয়ে অবজার্ভ করা দরকার কয়েক ঘন্টা ধরে যে সে তার অধস্তন মানুষদের সাথে কী ব্যবহারটা করছে। এটা যদি অবজার্ভ করা যায় খুব সাইলেন্টলি, তাহলেই সেই মানুষটাকে চিনে ফেলা যাবে। এটাই সব থেকে সহজ উপায়, সম মানুষরাও থাকবে, উচ্চরাও থাকবে, আবার অধস্তনরাও থাকবে। সম আর উচ্চদের সঙ্গে ব্যবহারটা কীরম করছে সেটা এক, সেটা সাধারণত আমরা যেটা প্রেডিক্ট করি সেটাই হবে, আমরা একটা সুব্যবহারই দেখতে পাবো, সাধারণত তাই হয় আর কি। কিন্তু সেই মানুষটাই তার অধস্তন মানুষটির সঙ্গে ঠিক কী ব্যবহার করছে এবং সেটা অ্যাট লেন্থ দেখতে হবে, মানে ওই পাঁচ মিনিটের জন্য, আধ ঘন্টার জন্য না, বেশ তিন চার ঘন্টা সময় কাটাতে হবে। সেটা যদি আমরা একটু চুপচাপ লক্ষ্য করে ফেলতে পারি, তাহলে পরে ভেতরের মানুষটাকে চিনে ফেলা যাবে। এটা আমার কাছে, আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি, আমার মনে হয় এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। আর এটা যদি কোনো রেস্টুরেন্ট হয় এবং সেখানে যদি তার অধস্তন মানুষটি কোনো ভুল করে ফেলে, তাহলে তো তাকে একেবারে পুরোটাই চিনে ফেলা যায় এবং পুরোটাই পড়ে ফেলা যায়, মানে কোনো ওয়েটারের হাত থেকে কোনো খাবার পড়ে গেল, ওয়েটারের হাত থেকে জল পড়ে গেল, কফি পড়ে গেল, তার জামার উপর পড়ে গেল, সেই সময় সে কী করছে, তার প্রতি তার কী ব্যবহার, এর থেকে ভালো চেনার উপায় আর কিছু আছে বলে আমার মনে হয় না অন্তত।
2: একদমই, মানে এখানে সত্যি সত্যি থেমে যাওয়ার মতনই একটা জায়গা। তাহলে তোমার থেকে একটা জিনিস জানতে চাইবো যে জীবনে আমাদের অনেক সময় তো অনেক মানুষ অনেক কিছু কাজ করেন, কখনো হয়তো আমরা ক্ষমা করতে পারি না, কখনো করি, কখনো ভুলতে পারি না, ক্ষমা করে জীবনটা কাটিয়ে দেওয়া বেটার নাকি ভুলে যাওয়া, কোনটা এক্স্যাক্টলি তোমার মতে, বা তুমি কোনটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করো?
0: প্রথমত হচ্ছে ক্ষমা না করতে পারলে তো ভুলতেই পারবে না, মানে দুটো একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। একটা কোনো মানুষকে যদি আমি ক্ষমা না করতে পারি, তাহলে তো ভুলবো কী করে, ভুলতেই পারবো না। যদি ভুলতে হয় তাহলে তো প্রথমে ক্ষমা করতে হবে, এটা প্রাথমিকভাবে, তারপরে ভোলার প্রশ্ন আসছে আর কি। আর ক্ষমার ক্ষেত্রে যদি বলো, তাহলে ক্ষমা হচ্ছে জীবনের সবথেকে বড় এবং সবথেকে শক্তিশালী ওষুধ নিজের জন্য। কারণ যতক্ষণ না আমি, যাদের যাদের ওপর আমার কোনো রকম রাগ ক্ষোভ দুঃখ আছে, যে সব মানুষদের প্রতি বা ঘটনাগুলির প্রতি, যতক্ষণ বা যতদিন আমি তাদেরকে ক্ষমা করব না, ততদিন আমার মাথার যে ওপরের কম্পার্টমেন্টটা সেটা জুড়ে তারা থাকবে। এবং তাদের যে, তাদেরকে নিয়ে আমার যে ভাবনা চিন্তা, যেহেতু ক্ষমা করার প্রশ্ন উঠছে মানে আমার ভাবনা চিন্তা নেতিবাচক, তার মানে সেই নেতিবাচক ভাবনাটা নিয়ে আমি বাঁচছি, আমি তাদেরকে ক্ষমা করছি না, প্রত্যেক দিন সেই টক্সিসিটিটা নিয়ে আমি বাঁচছি। তাদের কি হচ্ছে? কিচ্ছু না, ঘোড়ার ডিম, আমি বাঁচছি সেই টক্সিসিটিটা নিয়ে। তাই জন্য বাড়ির কোনায় যে যখন ধুলোবালি পড়ে থাকে, ঝাড় দিয়ে পরিষ্কার করার সময় প্রত্যেকটা কোনা থেকে খুঁচিয়ে খুঁচিয়ে ধুলোবাড়ি পরিষ্কার করাটাই তো ভালো। ঠিক সেরকমই যে মানুষগুলো বা যে ঘটনাগুলো ক্ষমার যোগ্য যত বেশি নয়, সেগুলো তত বেশি ধুলোবালি মাথার জন্য, সেগুলোকে নিজের মাথা থেকে একেবারে ধরে পরিষ্কার করে বার করে দাও। কারণ তাদের কোনো যোগ্যতাই নেই ক্ষমা না পাওয়ার। ক্ষমা করছি না, মাথার মধ্যে রেখে দিয়েছি মানে বিরাট জায়গা দিয়ে দিয়েছি তাদেরকে আমি, কোনো যোগ্যতাই নেই আমার জীবনটাকে তাদের ডিস্টার্ব করার আর কি। সেই জন্য সব থেকে বড় ওষুধ হচ্ছে, নিজেকে সুস্থ রাখার ওষুধ হচ্ছে ক্ষমা করা। ক্ষমা করে দাও এবং মাথা থেকে বার করে দাও। যদি তারা ভীষণ নেতিবাচক হয়, দুষ্টু লোক হয়, তাহলে তাদের সাথে যোগাযোগ রেখো না, জীবনের ইনার সার্কেলের মধ্যে তাদেরকে জায়গা দিও না। কিন্তু ক্ষমা

0: তো করতেই হবে, তার জন্য নয়, নিজের জন্য।
1: ভীষণ সুন্দর একটা লাইফ লেসন, এবং আমার মনে হয় যে এই লেসনটা যদি সবাই নিজের লাইফে একটু অ্যাপ্লাই করতে পারে, সত্যি সত্যি অনেকটা বোঝা হালকা হয়ে যায় নিজের ভেতর থেকে। আচ্ছা দেবনীদি, তোমার আর তোমার মায়ের কিছু গল্প শুনছিলাম যখন তুমি এলে, তোমার মায়ের কারণেই তোমার প্রথম এখানে আসা। তুমি আর তোমার মার একটা কেমিস্ট্রি আছে খুব সুন্দর, তোমরা দুজন মিলে একসঙ্গে অনেক কিছু করো, প্লিজ আমাদের একটু শেয়ার করবে বিষয়টা কেমন, মানে কিভাবে শুরু হলো
0: এইটা? তো আমি আর মা যেটা করি, মা মেয়ে, মেয়ে মা যেটার নাম দিয়েছি আমরা, আমরা ফেসবুকে শ্রুতি নাটক করি, আমরা বিভিন্ন জিনিস পাঠ করি, আমরা কবিতা পাঠ করি। কিছুদিন আগেই শেষ, ইনফ্যাক্ট আমরা শেষ যেটা করেছি সেটা বাবিনেরই একটি লেখা আমরা দুজনে মিলে পড়েছি, একটি কৌতুকপূর্ণ লেখা। এটা শুরু হয়েছে একদম ছোট যখন আমি, তখন থেকে, কারণ আমার মা গভর্নমেন্ট আর্ট কলেজের, মা পেইন্টিং শেখাতেন ছোটবেলা থেকেই আমি দেখে আসছি, এবং শ্রুতি নাটক, আবৃত্তি এগুলো মা এখনও শেখান। মানে মায়ের অনলাইন ক্লাসে স্টুডেন্টদের বয়স 6-70 মায়ের একটি দল আছে যারা প্রত্যেকে রিটায়ার্ড, মা তাদেরকে শেখান এবং তাদেরকে নিয়ে মা নিয়মিত অনুষ্ঠান করেন মঞ্চে আর কি। তো আমি যখন ছোট ছিলাম তখন আমার আমার অভিনয় শুরু, আমার শেখা মায়ের কাছ থেকে, এবং যখন আমি প্রথম অভিনয় শুরু করলাম ক্যামেরার সামনে, মা আমার সঙ্গে যেতেন, প্রত্যেকটা স্ক্রিপ্ট আমি হাতে পাওয়ার পর মা আগে আমাকে স্ক্রিপ্টটা মুখস্থ করাতেন এবং তারপর আমি অভিনয়টা কীভাবে করব সেটা মা আমাকে দেখিয়ে দিতেন মেকআপ রুমে, পুরো তৈরি করে রেডি করে তারপর আমাকে মা ফ্লোরে পাঠাতেন, মেকআপ রুমে রেডি করতেন। তো সেটা আমার মাই করতেন, তো সেই কারণে প্রথম গুরু আমার মাই, আমার প্রথম গুরু আর কি অভিনয়ের। তো এই মা মেয়ে, মেয়ে মা যেটা আমরা শুরু করেছি, এখন এই সোশ্যাল মিডিয়া বস্তুটা যেহেতু এসে গেছে, এরকম একটা করার সুযোগ আছে যেটা আমরা বাড়িতে বসে বসে করতে পারি এবং জনগণের কাছে পৌঁছে যাবে, এটা একরকম আমার মায়ের কাছে আমার গুরুদক্ষিণা বলা যেতে পারে আর কি। যার কাছে শিখেছি তার সাথেই পাশাপাশি একই মঞ্চে তাল মিলিয়ে আর কি বিভিন্ন কিছু করা, যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই ভাবনা থেকেই এটা শুরু করা, এবং এই ভাবনা থেকেই আমরা এটা খুব ক্যাজুয়ালি করি, খুব মজা করে করি, কিন্তু মানুষের ভালো লাগে তাই আমরা করে যাচ্ছি এই আর কি।
2: তোমার আরেকটা বিষয় জাস্ট আমার জানতে ইচ্ছে করছে যে এই যে যখন সোশ্যাল মিডিয়ার কথা হলো, একটা দিন যদি ফোন ছাড়া থাকতে দেওয়া হয় থাকতে পারবে?
0: আমাকে মানে ফোনটা ছাড়াই যদি আমাকে বাকি জীবনটা কাটাতে বলা হয় তাহলে আমার সবচেয়ে ভালো হয় আর কি, থাকতে পারবো না। মানে আমি চাই যে ওই ওই যুগটাতে আমি ফিরে যেতে চাই যে সময় ফোন ছিল না। আমি যেহেতু আমার জীবন, আমার যতগুলো সূর্যোদয় সূর্যাস্ত দেখেছি তার মধ্যে যদি সেটাকে ভাগ করা হয় তাহলে এই যে ফোনের যে আধিপত্য, আমার জীবনের বেশিরভাগ সময়টা আমি ফোন ছাড়া কাটিয়েছি যখন নাকি ফোন ছিল না, কমভাগ সময়টা এই যে ফোনময় যে জীবন হয়ে গেছে আমাদের। তো আমি যতবারই ফিরে তাকাই ততবারই আমি দেখি যে যখন ফোন ছিল না তখন ঢের ঢের ঢের বেশি সুন্দর ছিল জীবন, সেই সৌন্দর্যটা তো আর নেই, এবং আমরা যারা সেই সৌন্দর্যটা উপভোগ করেছি তারা বুঝতে পারি যে কী নেই, কী হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। যারা উপভোগই করেনি, যারা ফোনের যুগেই জন্মেছেন, তারা বুঝতে পারবেন না আমি কিসের কথা বলছি। কিন্তু চিঠি নেই, হাতে লেখা নেই, পোস্ট করা নেই, চিঠি আসে না, কেউ কাউকে চিঠি দেয় না, কাউকে দেখার জন্য অপেক্ষা করতে হয় না, প্রেম জিনিসটার যে ঘনত্ব, যে মাহাত্ম, সেটা অপেক্ষায়। আমার প্রেমিকের সাথে আমার যেদিনকে ডেট সেদিনকে দেখা হবে, রোজ দেখা হবে না, এখন ভিডিও কল করলেই রোজ দেখা। মিস করা, প্রেমে মিস করার যে কি আনন্দ, সেই আনন্দ এখন আর নেই, কারণ একটা ভিডিও কল করলেই একে অপরকে দেখা যায়। কাউকেই মিস করার কোনো আনন্দ নেই। এবার মিস করার পর আবার দেখা, যদি আমরা কোথাও দুটো মানুষ প্রেমে আছে, একজন কোথাও একটা বেড়াতে গেল বা কাজে কোথাও একটা চলে গেল মাসখানেকের জন্য, একটা মাসখানেকের না দেখা এবং সেই মাসখানেকের মধ্যে সপ্তাহে একটা করে চিঠি আসা, একটা করে চিঠি দেওয়া, এবং মাসখানেকের না দেখার পর যে প্রথম দেখা, তার অনুভূতি জানে আজকের ফোনের যুগের মানুষ? কোনো ধারণা আছে কি হয় প্রেমিকের সঙ্গে এক মাস দেখা না হওয়ার পর প্রথম দেখায়? অত ভিডিও কলে দেখে ফেলি আমরা, কাজে আমাকে যদি ওই যুগে ফিরিয়ে দেওয়া হয়, আমি চাইবো এই ফোন ব্যাপারটা ধ্বংস হয়ে যাক, আমি তাহলে সব থেকে খুশি হব, সোশ্যাল মিডিয়া ধ্বংস হয়ে গেলে। কিন্তু উপায় নেই, আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে আছি, কাজ করতে গেলে তো এখন থাকতেই হবে সোশ্যাল মিডিয়াতে, প্রচার তো সোশ্যাল মিডিয়ার দ্বারাই হয়, কাজে কিছু করার নেই।
2: আচ্ছা, এই সোশ্যাল মিডিয়া যখন আমাদের সঙ্গে জুড়েই রয়েছে, সেটা আমরা চাই আর না চাই, এমন কোনো একটা বিষয় ধরো ট্রোলিং নিয়ে নয় পরে আসছি, সেটা আসছি, কিন্তু তোমার এরকম কাজ করতে করতে কখনো মনে হয় যে লাইক দেবলি না না এই রকম, দেবলি না ওই রকম, মানে মানুষের একটা ভুল ধারণা তোমার সম্পর্কে, তুমি এটা ফিল করো যে ভাই এইটা আমার সম্বন্ধে লোকের একটা ভুল ধারণা, এরকম কিছু তোমার আছে মানে জানো তুমি, মানে লোকে ভাবে দেখলি না?
0: একটা নয় তো
2: অনেকগুলো, তো
0: হাজার হাজার আছে এরকম ভুল ধারণা।
2: তিন চারটেরও বলো না।
0: আমাদের সম্পর্কে আমি বলছি, আমরা যারা ক্যামেরার সামনের মানুষ, তাদের প্রত্যেকের সম্পর্কেই মানুষের হাজার হাজার ভুল ধারণা আছে। আমি একা আমার কথা বলছি না, সবার কথা বলছি। কাজেই এটা আমাদের মানে যাপনের মধ্যে পড়ে আর কি, এটার জন্য আলাদা করে কিছু যে বিশেষ বলার আছে তা নয়। তবে কী কী ভুল ধারণা আছে, মানে এত ভুল ধারণা আছে যে আমি কোনটা কোনটা বলবো। আমি দাম্ভিক, ভীষণ দাম্ভিক, ভীষণ নাকুচু, এটা আমি খুব শুনতে পাই যে আমি ভীষণ দাম্ভিক, ভীষণ নাকুচু। যারা যারা আমার সঙ্গে মেশেননি, এগুলো তো তারাই লেখেন, স্বাভাবিক। মানে যারা মিশেছেন তারা তো জানেন তারা কী করে, যতক্ষণ না আমার সঙ্গে কেউ মিশছেন ততক্ষণ বুঝতে পারেন না আর কি, যে আমি একদম মানে মাটিতে বসে মুড়ি মেখে খাওয়া একটা মানুষ, আমি ভীষণ আমি রক্ত মাংস একটা মানুষ, আমি কারোর সাথে আলাপ হলে তার সাথে দেখা করতে ভালোবাসি, তার সাথে কফি শপে যেতে ভালোবাসি, আমি আমার ভালোবাসার মানুষদের ছুঁয়ে কথা বলতে ভালোবাসি, তাদের সাথে একসাথে খেতে ভালোবাসি, একসাথে ঘুমোতে বেড়াতে ভালোবাসি, মানে একদম বিপরীত আর কি। কিন্তু আমায় দেখে কোনো একটা কারণে মানুষের মনে হয় যে আমি খুব দাম্ভিক এবং নাকুচু, কাজেই আমার সাথে বন্ধুত্ব করাটা বা সম্পর্ক রাখাটা বোধহয় খুব একটা কমফোর্টেবল নয়, এরকম একটা ধারণা আমি পাই মানুষের কাছ থেকে। আরেকটা ধারণা আমি পাই, আরেকটা ধারণা আরেকটাও আমি খুব লোকজনের কাছ থেকে আমি শুনি আর কি, যে দেবলীনা দত্ত মনে করেন তিনি সব জানতা, এটা তিনি মনে করেন। তো এটাও একটা ভুল ধারণা, তার কারণ হচ্ছে যে হ্যাঁ আমি সত্যি সব জানতা, আমি প্রচণ্ড পড়াশোনা করি, আমি সব সাবজেক্ট নিয়ে কথা বলতে পারি। যেহেতু আমি সব সাবজেক্ট নিয়ে কথা বলি, যে কোনো বিষয়ে আমি যেহেতু কথা বলি, আমি সোচ্চার একজন মানুষ, আমি চুপ করে থাকি না, চুপ করে থাকলে ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু আমি মানুষটা সেটা না। আমাকে তুমি যে বিষয় নিয়ে প্রশ্ন করবে আমি বলে দেবো, আমার একটা বক্তব্য রাখবো, কিন্তু ওই বক্তব্য রাখি যেহেতু সব বিষয়ে, লোকে বলে দেবলীনা দত্ত সব জানতা, নিজেকে মনে করে না, আমি নিজেকে মনে করি না, আমি যে যে বিষয়গুলো নিয়ে কথা বলি আমার সেই সেই বিষয়গুলো নিয়ে প্রচণ্ড পড়াশোনা আছে, প্রচণ্ড চর্চা আছে, এবং আমি একজন ভীষণ সচেতন মানুষ, সমাজ সচেতন মানুষ আমি একজন, সেই জন্য আমি সব বিষয়ে কথা বলি, কারণ আমি সব বিষয়ে জানি, সেই জন্য আমার জানাটা ভুল হতে পারে, কারণ আমি মানুষ, আমার জানাটা 100% ভুল হতে পারে, কিন্তু আমি নিজে জাস্ট মনে করি আমি সব জানতাম তাই কথা বলি না, আমি চর্চা করে পড়াশোনা করে শিখে তারপর কথা বলি।
1: এই যে তুমি সমাজের কথা বললে, তো সমাজে আমরা তো সামাজিক জীব।
3: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্কফোর্সের অ্যান্টি টেরোরিজম বিভাগ অভিযান চালিয়ে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জঙ্গি যুগে মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিন ফিগোকে আজ গ্রেপ্তার করেছে। ধৃতকে আদালতে পেশ করে এসটিএফের পক্ষ থেকে 14 দিনের জেলে ফেরত চাওয়া হলে বর্ধমান সিজেএম আদালত তা মঞ্জুর করে। 24 বছর বয়সী হামিম আদবে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুম গ্রামের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ গতরাতে রেনেসায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। তার সঙ্গে ISI এর যোগাযোগ আছে বলে এসটিএফের দাবি। হামিমের বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি, অপহরণ ও খুনের ষড়যন্ত্র, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পরিকল্পনা করে আন্তঃসীমান্ত অপরাধ চক্র চালানো এবং হানি ট্র্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতানোর অভিযোগ করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি আইফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, পূর্বতন সরকারের শীর্ষে থাকা ব্যক্তির প্রশ্রয়ে বীরভূমে পাথর ও বালি মাফিয়া মোহাম্মদ নিজামুদ্দিন ওরফে টুলু মণ্ডলের এত রমরমা সম্ভব হয়েছে। তার বক্তব্য, এও সম্পত্তির মালিক হওয়া একদিনে সম্ভব নয়, যদি

0: না শীর্ষ স্তরের মদত থাকে। তিনি জানান, দুর্নীতির কারণে শুধুমাত্র একটা জেলা থেকেই 15,000 কোটি টাকা রাজ্যের ক্ষতি হয়েছে। বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা গ্রামে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি অভিযান প্রসঙ্গে আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলনে শ্রী অধিকারী বলেন, এ রাজ্যের পুলিশ যথেষ্ট দক্ষ এবং তারা এই ঘটনার তদন্ত যথাযথভাবে করছে। দেশে পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার ঘটাতে আজ 5,070 কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট। আজ নতুন দিল্লিতে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত জানিয়ে তথ্য সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, আগামী 5 বছরের মেয়াদে এই প্রকল্পের আওতায় দেশের জলাশয়, খাল ও শিল্পাঞ্চলের পুকুরগুলিকে কাজে লাগিয়ে 5,000 মেগাওয়াট ক্ষমতার ভাসমান সৌর প্যানেল প্রকল্প স্থাপন করা হবে। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: হিংসা, পরশ্রী কাতরতা ওদের মধ্যে নেই। ভালোবাসলে ওরা 100-এ 100% ভালোবাসতে পারে, কোনো কিছুর বিনিময় ছাড়া। কোনো বিনিময় নেই ওদের তো। দেখলাম সব দিক থেকে ওরা উন্নত আমাদের থেকে, কিন্তু আমরা নিজেদেরকে উন্নত ভেবে বসে আছি, তাই জন্য ওদেরকে টর্চার করছি। ওদেরকে দিয়ে সার্কাস করানো হচ্ছে, মানুষ সেটা বসে বসে দেখছে। মানুষ তীর্থযাত্রা করতে যাচ্ছে ঘোড়ার পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে, তারা উল্টে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, পাশে ডেড বডি পড়ে থাকছে, কিন্তু মানুষ তীর্থ করতে চলে যাচ্ছে। হাতির পিঠে চড়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, সেই হাতি রোদ্দুরে হাতি চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু মানুষের মজা হচ্ছে পিঠে চড়ে ঘুরতে। খাঁচায় বন্ধ করে পাখিকে রেখে দেওয়া হচ্ছে, যারা জন্মেছে মাত্রকে ওড়ার জন্য, প্রকৃতি তাদেরকে তৈরি করেছে ওড়ার জন্য, কিন্তু আমি মানুষ আমরা খাঁচায় বন্ধ করে রেখে দিচ্ছি এমনি। দেখবো তাকে আমি জাস্ট খাঁচায় বন্ধ করে রেখে দিয়ে। তো এইগুলো আমার মাথার মধ্যে হঠাৎ করে আর কি শুরু হলো। কেন শুরু হলো আমি বলতে পারবো না। তারপর থেকেই আমার মনে হতে শুরু করলো যে মানুষ যখন, আমি সব থেকে নিকৃষ্টতম প্রাণী কিন্তু ঘটনাচক্রে আমি মানুষ, তাহলে চেষ্টা করি আমাদের থেকে যতগুলো উন্নত প্রাণী রয়েছে কিন্তু তাদের অনেক কিছু করার ক্ষমতা নেই নিজেদের জন্য, তারা অবলা, যদি তাদের জন্য কিছু করা যায়। সেই থেকে আমার অ্যানিমাল অ্যাক্টিভিজমটা শুরু। এবং আমি সব প্রাণী ভালোবাসি, সাপও ভালোবাসি আর কি, ইনক্লুডিং রেপটাইলস। আমি যত রকম প্রাণী আছে সব প্রাণী ভালোবাসি।
2: তো যদি, হ্যাঁ ওইটাই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন।
1: আমিও মানুষ, আমি নিজেকে ভালোবাসি না, মানুষ সত্তাটাকে ভালোবাসি না, বাঘি নিজেকে ভালোবাসি, নিজের প্রেমে আছি, কিন্তু একটা আফসোস যে আমি কেন মানুষ।
3: তোমার বাড়িতে কতজন মেম্বার আছে এরকম?
1: আমার বাড়িতে এই মুহূর্তে 2 জন রেস্কিউ রয়েছে। আমার শুধু রেস্কিউই থাকে বাড়িতে, বাকিটা আমি ভীষণ বিরোধী আর কি পুরো জিনিসটার। কিনে সারমেয়দের কিনে, এটা একটা বিজনেস তো, আর এটার জন্য সারমেয়দের বিক্রি করার জন্য তাদের ফোর্স ব্রিডিং করানো হয়, সেটা ওদের জন্য রেপ আর কি। একটা মানুষকে ফোর্সফুলি রেপ করলে যা করা হয় ওদেরকে ঠিক তাই করা হয় ব্রিডিংয়ের জন্য। তাই কেনার আমি ভীষণ বিরোধী, কিন্তু আবার মানুষ কেনে, কিনে পোষে, তারপর রাস্তায় ফেলে দেয়। অসুখ করলো, কিছু হলো, রাস্তায় ফেলে দিল, বা কিছুদিন পর মনে হলো যে আমি বিদেশে যাব, আমার যে মানুষ সন্তানটি আছে তাকে তো সঙ্গে নিয়ে যাব, কিন্তু যে সারমেয় সন্তানটি আছে তাকে নিয়ে যাওয়া যাবে না। তো এইসব নানারকম হয়, তখন তাদেরকে রেস্কিউ করতে হয়। তো সেরকম এই মুহূর্তে আমার ছিল 4টে, এখন 2 জন চলে গেছে অন্য কোথাও, অন্য কোনো পৃথিবীতে, এখন 2 জন রয়েছে। তা বাদে আমার পাড়ায় রয়েছে 48টি, যে 48টি বাচ্চাই আমার। সেই 48টির মধ্যে 2 জন ছাগল আছে আর 2 জন রাম ছাগল আছে, বিরাট বড় সাইজের, মানে ছোট ঘোড়া সাইজের আর কি 2টো ছাগল আছে। তারাও ছোট থেকে বড় হয়েছে আর কি আমারই আদরে বাদর হয়ে।
2: জীবনে যদি একটা নিয়ম বদলানোর ক্ষমতা থাকতো তোমার, কোনটা বদলাতে?
1: যুদ্ধ একমাত্র জিনিস যেটা এক্ষুনি যদি বদলে দেওয়া যায় তাহলে পরে একদম অন্যরকম হয়ে যাবে পৃথিবীটা। বর্ডার, আমি বলতে চাইছি বর্ডার, এই বর্ডারটা কে তৈরি করলো, এটা আমি একটা প্রশ্ন যেটার উত্তরটা আমি আজ অবধি পাইনি। মানে আমি যদি পেছন দিকে অনেক খোঁজার চেষ্টা করেছি যে 2টো দেশের যখন যুদ্ধ হয় কিসের ভিত্তিতে হচ্ছে, 2টো দেশ কিসের ভিত্তিতে হলো, একটা বর্ডার টেনে দেওয়া হলো, এটা তোমরা, এটা আমরা, আমরাই তো করেছি। একটা বিখ্যাত গান আছে, গান আছে না, যেখানে আমরা হাওয়াকে আটকাতে পাচ্ছি না বর্ডার ক্রস করতে, আমরা পাখিদের আটকাতে পাচ্ছি না, আমরা একটা পশুকে আটকাতে পাচ্ছি না, তারা বর্ডার ক্রস করে এপার ওপার চলে যাচ্ছে, আমরা বৃষ্টিকে আটকাতে পাচ্ছি না, আমরা ওপাশের যে মেঘ সেই মেঘ ভাসতে ভাসতে যখন আমাদের এখানে চলে আসছে তখন আমরা আটকাতে পারছি না, ওপারের যে মেঘ বৃষ্টি দিতে দিতে আমাদের এদিকে চলে এসে বৃষ্টি দিচ্ছে আমরা আটকাতে পারছি না,

0: শুধু আমরা মানুষ একটা বর্ডার টেনে দিয়ে ঠিক করে ফেলছি যে এটা ওরা এটা আমরা, তারপর আমরা আবার যুদ্ধও করছি, এবং যুদ্ধতে কি হচ্ছে, একদম ইনোসেন্ট কিছু মানুষ মারা যাচ্ছে, সোলজার্স যারা তারা প্রাণের ঝুঁকি নিয়ে যুদ্ধ করতে যান, ওটা তাদের চাকরি, তাদেরকে যেতেই হবে, যারা এই চাকরিটা করছেন এটা তাদের উপার্জন, আমরা নিশ্চিত তাদের কাছে খুব কৃতজ্ঞ যে তারা, তাদের জন্য আমরা সুরক্ষিত, তা আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি, কিন্তু এমন পরিবেশেরই কি দরকার যে যেখানে নিশ্চিন্তে ঘুমানোর জন্য কিছু মানুষকে বর্ডারে সারা রাত শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু উপেক্ষা করে জেগে বসে থাকতে হবে যাতে আমরা নিশ্চিন্তে ঘুমোই, এইটা দরকারটাই কি, মানে মানুষের মানুষকে অ্যাটাক করার দরকারটাই বা কি আছে, না করলে কি হতো ক্ষতি, সবাই যদি হেসে খেলে থাকতো আর কি পৃথিবীতে, এইটা বদলে দিতে পারলে ভালো হয় এই যুদ্ধ ব্যাপারটা।
1: তোমার কথা শুনে ভীষণ বিশ্বাস করতে ইচ্ছা করছে, এটা যে আমরা একটা কথা বলি না, বিন্দুতেই সিন্ধু হয়, আমার মনে হয় কেউ কেউ বলে না আমি একা করে কি হবে, কিন্তু আমার মনে হয় যে ওই আমি শুরু করি না একবার,
0: শুরুটা তো আমাকে
1: ভীষণ দরকার। তাই এই তোমার এই মতামতটা জেনে এবং তোমাকে যেটুকু জানি, দূর থেকে যতটুকু জেনেছি আজকে, সামনে থেকে কিছুটা জানলাম হয়তো আরও জানবো, এই একমত হয়ে যাওয়াতে মনে হচ্ছে অনেকগুলো বিন্দু তৈরি হচ্ছে কোথাও, কোনো একদিন হয়তো যুদ্ধ থামবে, আশা রাখি না, কি আছে।
2: অ্যাবসলিউটলি, এই যুদ্ধ থামুক এটাও আমরা চাই। আর তোমরা এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছো, তারা ক্যাফে আনপ্লাগড রয়েছো, শুনছো 107 FM রেনবো, শ্রেয়া আর অরিজিৎ রয়েছে তোমার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছে আজকে ভেরি স্পেশাল গেস্ট দেবলীনা দত্ত, যাদের যাকে আমরা ছোট থেকে দেখে আসছি এবং আজকে একদম সামনাসামনি। আর একটু আগে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল যে এই বিষয়টা নিয়ে, যে না কচু দেবলীনা ভীষণ অহংকারী, হ্যাঁ মানে ভাবা যায় না, কথা বলা যায় না, এরকম একটা ব্যাপার স্যাপার, কিন্তু এই যে একটা 1 ঘন্টা 10 মিনিট মতো অলরেডি আমরা স্টুডিওতে রয়েছি, এবং এতদিন কিন্তু অ্যাটলিস্ট আমি স্ক্রিনে দেখেছি, সেটা ছোট থেকে বড় পর্যন্ত, কিন্তু আজকে দাঁড়িয়ে প্রথম সামনাসামনি দেখা হলো, একদম মনে হচ্ছে না যে না এই মানুষটার সঙ্গে কথা বলা যায় না, এই মানুষটার সামনে একটা বিরাট করে একটা পর্দা রয়েছে, চারপাশে প্রচুর মানুষজন তাকে ঘিরে রেখেছে, ব্যাপারটা এরকম না, ভীষণ ভালো বন্ধু হিসাবে কথা বলা যায় এটুকু কিন্তু ফিল করাই যাচ্ছে। আর এইবার শ্রেয়া যেটা ফিল করছে, মানে এইটুকু স্টপ গ্যাপ দিলাম, কারণ শ্রেয়া পরের প্রশ্নটা ভাবছে, ভাবা হয়েছে
1: কি না, প্রশ্ন কেন ভাববো,
2: না মানে
1: আড্ডা
2: দিচ্ছি, আড্ডা দিতে যারা যারা ক্যামেরা ডিপার্টমেন্টে রয়েছে খুব রাগ করছে,
1: তাই
2: তুমি আমার দিকে আসছো না, পছন্দ করছো না, ঠিক আছে, ক্যামেরাকে পছন্দ করো।
1: এনিওয়ে, কিন্তু আমরা আড্ডার মোডে আছি, তাই আড্ডার থেকে না প্রশ্নতে যেতে ভালো লাগছে না, আমার জানতে ইচ্ছা করছে যে দেবলীনাদি এত কিছু বলছে, এত অনেক অনেক লেসন পাচ্ছি দেবলীনাদির থেকে, তাই তোমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে, এটাও যে আমাদের লাইফে অনেক সময় অনেক কমফর্ট জোন থাকে, তো আমাদের মনে হয় যে এই কমফর্টটা থেকে যদি বেরোই তাহলে একটু রিস্ক হয়ে যেতে পারে, তো সেই রকম জায়গায় যখন তুমি দাঁড়াও তুমি কিভাবে দেখো ব্যাপারটা, হতেই পারে ওই ওই রিস্কটা না নিলে তোমার এমন কিছু ক্ষতি হয়ে যাবে না, এটাও হতে পারে, আর ওই কমফর্টটা থাকলে ভালোই হবে, কমফর্টটা তো তোমার আছেই, কিন্তু সেই রকম সময় দাঁড়িয়ে মনে হবে কি রিস্কটা নেই।
0: আমি তো কমফর্ট জোনে থাকতে ভালোই বাসি না আর কি, মানে আমি রিস্কটা নিতে ভালোবাসি, মানে ওটা আমার অ্যাড্রিনালিন, আমার ওটা পাথেও চলার একরকম বলা যেতে পারে, কারণ যখন আমি একা কাশের নিচে, মানে যেটার জন্য আমাকে মানুষ চেনেন, নন্দিনী না করলে তো আমি আজকে দেবলীনা দত্ত হতাম না, তো নন্দিনীটাই তো একটা জীবনের আমার বিরাট বড় রিস্ক ছিল, তখন আমি নতুন, আমি তখন বেশি কাজ করিনি, আমি তখন একটা সিরিয়ালে জিনাতের চরিত্র করছি, সেখানে যে নায়িকা তাকে আমি ওই একই সিরিয়াল যেখানে নাকি আমি একটা প্রস্টিটিউটের চরিত্র করি, সেই চরিত্রটা থেকে আমি নায়িকার চরিত্রটা আমার কাছে এলো, আমি সেটা নিয়ে নিলাম, কেউ তো নিচ্ছিলেন না আমার আগে চরিত্রটা, অনেককে অফার করা হয়েছিল, এত বড় রিস্ক বলে কেউ নেয়নি, তো সেই তখন থেকে আমার রিস্ক নেওয়া শুরু, তারপরে মানুষ আমাকে ভালোবাসলেন নন্দিনী হিসেবে, আমার চুলটা প্রায় গোড়ালি ছুঁই ছুঁই ছিল, আমি একাকাশের নিচে শেষ হওয়া মাত্রই চুলটা কেটে ফেলেছিলাম দিল্লিতে গিয়ে, পশ্চিমবঙ্গে কেউ আমার চুল কাটতে চাইছিল না, কারণ আমাকে সবাই একই রকম চরিত্র অফার করছিল, এবার একই রকম চরিত্র মানে একাকাশের নন্দিনী, যে নন্দিনীর মতো চরিত্র আমাকে অফার করছিল, এবার ওই যে একটা টিপিক্যাল হিরোইন বলে একটা বস্তু আছে, সেই যে নায়িকা সুলভ চরিত্র, সেটাই পরপর পরপর পরপর করে যাওয়াটাই সব থেকে সেফ একজন অভিনেতার জন্য, তো সেই সেফটা আমি পছন্দ করিনি, আমি তখনও রিস্ক নিয়েছিলাম, আমি নেগেটিভ চরিত্র করা শুরু করলাম চুল কেটে ফেলে, যাতে আমার বোরডম না আসে অভিনয়, আমি অভিনেতা হিসেবে সবটা যাতে কভার করতে পারি, তো এই রিস্কগুলো নিয়েছি বলে আজকে আমি অনেক বেশি উপভোগ

0: করতে পেরেছি জীবনটা অ্যাজ অ্যান অ্যাক্টর, যারা রিস্ক নেননি তাদের থেকে অনেক বেশি। আর এমনি তার বাইরে, অভিনয়ের বাইরে যদি জীবনের কথা বলো, তাহলে একটা মানুষ যখন জন্মায় সে যে ঠিক কতটা, মানে কতগুলো পাপড়ি নিয়ে জন্মায় গোলাপের, সেটা না কিছুতেই তার পক্ষে জানা সম্ভব না। পাপড়িগুলো একটা একটা একটা একটা করে খুলতে খুলতে খুলতে খুলতে যায়, ফুলটা প্রস্ফুটিত হতে হতে হতে হতে জীবনটা এগোয়। যতবার একটা করে রিস্ক নেয় একটা মানুষ, একটা গণ্ডগোলে পড়ে যায়, একটা ভুল করে ফেলে, একটা ভীষণ রকম রিস্ক হয়ে যায়, একটা ভীষণ রকম গণ্ডগোল হয়ে যায় যেটা থেকে তাকে বেরিয়ে আসতে হয়, একটা করে পাপড়ি খুলে যায় এবং জীবনটা আরও বিরাট হয়ে যায় আর কি। তো সেই জন্য ব্যক্তিগত জীবনেও যখনই একটা রিস্কের অপশন থাকে, আমি রিস্কটাই নিতে ভালোবাসি, কারণ আমি জানি যে আমার জীবনের একটা দিক, যেই ওই রিস্কটাকে আমি পার করব, আবার একটা দিক খুলে যাবে আমার, যেটা সম্পর্কে হয়তো আমার জানা ছিল না। আবার যদি এন্টারটেনমেন্টের কথা বলো, তাহলেও আমি রিস্ক নিতেই ভালোবাসি, কারণ আমি বাঞ্জি জাম্পিং করতে ভালোবাসি, আমি স্কাই ডাইভিং করতে ভালোবাসি, আমি স্কুবা ডাইভিংয়ে কোনো রিস্ক নেই, ওটা খুবই সেফ একটা। ইনফ্যাক্ট আমি যেগুলো বললাম কোনোটাতেই কোনো রিস্ক নেই, 100% সেফটি নিয়েই করা হয় সব কিছু, কিন্তু ওই আর কি, বন্ডটা যেহেতু সই করতে হয় যে কিছু হয়ে গেলে আমরা দায়ী নই সেটার জন্য, সেই জন্য হয়তো ভাবা যেতেই পারে একটা রিস্ক আছে, কিন্তু রিস্ক ভাবলে রিস্ক, না ভাবলে রিস্ক নয়। তো আমি রিস্ক ভালোবাসি,
1: আর আমরাও তোমাকে খুব ভালোবাসি।
2: আচ্ছা, তুমি একটা জিনিস যেটা ভালোবাসো না, মানে কোন প্রশ্নের উত্তর দিতে দিতে তুমি বিরক্ত হয়ে গেছো? মানে এই প্রশ্নটা এলেই, মানে এক একটা সিঙ্গারের থাকে দেখবে, যেমন লগ্নজিতার বসন্ত এসে গেছে, শুনলি কেউ খেপে ওঠে, এই প্লিজ আমি অন্য গান জানি, এরকম একটা ব্যাপার আর কি। তো তোমার কোন প্রশ্নের উত্তর দিতে দিতে ভালো লাগে না?
0: হয়নি, আমি এখনো বিরক্ত, আমাকে বিরক্ত করা খুব কঠিন। আমি এখনো অবধি এরকম কোনো প্রশ্ন নেই, আছে এরম প্রশ্ন আছে যেটা কয়েক হাজারবার আমাকে করে ফেলা হয়েছে, আমি কয়েক হাজারবার হাজার রকমভাবে তার উত্তর দিয়েছি, যতটা ভেরিয়েশন আনা যায় উত্তরে সেরকম ভেরিয়েশন করে করে উত্তর দিয়েছি। কিন্তু আমার জীবন নিয়ে প্রশ্ন হলে উত্তরটা তো বদলে যাবে না, উত্তরটা তো হ্যাঁ বা না হবে, বা উত্তরটা যেরকম আমার জীবনের ঘটনাটা সেরকমই হবে, সেটাকে আমি আমার শব্দগুলোকে যতটা রকম নতুন করে সাজাতে পারি। তো এরকম বহু প্রশ্ন আছে যেগুলো আমাকে বারবার বারংবার করা হয়েছে, কিন্তু আমি বিরক্ত হইনি। তার কারণ হচ্ছে যে আমার সবসময় মনে হয় যে এটা আমার একটা বিরাট সৌভাগ্য, মানে কটা মানুষ আছে যার জীবনের কোনো একটা প্রশ্ন তাকে বারবার করা হয়, কেন করা হয় জনগণ জানতে চাইছেন বলে তো, নিশ্চয়ই আমাকে যখনই ওই প্রশ্নটা করা হয় আর আমি যখনই ওই প্রশ্নের উত্তরটা দিই, নিশ্চয়ই নাম্বারস বেশি হয়, নিশ্চয়ই টিআরপি বেশি হয়, নিশ্চয়ই ভিউজ বেশি হয়, কিছু তো একটা হয়, না হলে কেন একই প্রশ্ন লোকে বারবার করবে? সেও তো জানে যে আমি অন্য ইন্টারভিউতে এটার উত্তর দিয়েছি। তা আমার জীবন সম্পর্কে মানুষের এতটা জানার উৎসাহটাকে আমি খুব একটা নেতিবাচক হিসেবে দেখতে পারবো না, কারণ আমার উপার্জনটা পুরোটাই নির্ভরশীল আমার জনগণের ওপর, কাজেই তারা যতদিন উৎসাহ দেখাবেন আমার জীবন নিয়ে ততদিন আমি আছি, আর বাকি তারপর আমি আর নেই। এখন আমি যতক্ষণ ক্যামেরার সামনে আছি আমার চরিত্রগুলো নিয়ে আপনারা উৎসাহ দেখাবেন, আর বাকিটা আপনারা একদম উৎসাহ দেখাবেন না, এরকম কোনো নিয়ম জারি আমি করতে পারি না এবং আমি মনেই করি না যে এরকম কোনো নিয়ম। আমি এম শাহরুখ খানের ভক্ত, আমি একদম শাহরুখ খান আর গৌরীর একটা ভিডিও যদি দেখে আমিও ক্লিক করি, আমারও ভাল লাগে, অফ স্ক্রিন কী হচ্ছে, বিহাইন্ড দ্য সিনস কী হচ্ছে, আমারও ভাল লাগে। কাজে আমার জীবন নিয়ে আমার প্রশ্ন, মানে এক সারা জীবন আমাকে রোজ যদি একটা প্রশ্ন করা হয়, আমি মনে করবো আমার এটা আমার পরম সৌভাগ্য যে এরকম কোনো একটা প্রশ্ন আছে যেটা মানুষ আজীবন জানতে চাইছে আমার সম্পর্কে। সো ইটস গুড,
2: মানে সেই প্রশ্নটা, তার মানে এই সময় ব্যক্তিগত জীবন নিয়ে,
0: ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত আমি এরকম প্রশ্ন সম্মুখীন হয়েছি যেগুলো আমাকে কিছুতেই ছাড়ছে না এখনও, সব জায়গায় সেই তোমরা এখন অবধি আমাকে করনি এরকম কোনো প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি যখনই ইন্টারভিউতে যাই দু তিনটা ব্যক্তিগত প্রশ্ন আছে যেটা কেউ কখনো বাদ পড়ে না, বারবার থাকে। এবার উত্তরগুলো মানুষ জেনে গেছেন, আমি কমেন্ট সেকশনে দেখি যে মানুষ যা বলেন যে উনি তো অনেকবার এটার উত্তর দিয়েছেন, আপনারা তাও জিজ্ঞেস করছেন যে নিশ্চয়ই কোনো কারণ আছে, তারা যখন জিজ্ঞেস করছে, কেউ তো পাগল নয় যে কোনো কারণ নেই তাও জিজ্ঞেস করবে, তাদের কারণ আছে নিশ্চয়ই জিজ্ঞেস করার, আমি জানি না তাদের, যা তাদের জুতোয় আমি পা রাখিনি, কিন্তু আমি মনে করি আমার এটা পরম সৌভাগ্য যে কোনো একটা প্রশ্নও এরকম আছে আমার জীবনে যেটা নাকি মানুষ আজীবন আমাকে জিজ্ঞেস করে যাবেন, সেটা তো এক ধরনের ভালোবাসাও, মানে সেটার তো একটা ইতিবাচক দিক আছে। তো সেই ইতিবাচক দিকটা পাওয়ার জন্য অনেক, মানে অনেক খাটাখাটনি করে মানুষের মনের মধ্যে স্থান পাওয়া যায়।

0: অনেক বছর ধরে খেটে, অনেক বছর ধরে কষ্ট করে মানুষের মনের মধ্যে একটা স্থান আমরা করতে পারি, আমরা পারফর্মিং আর্টিস্টদের কথা বলছি, তারপর তার যেগুলো ফল আউট, যে মানুষ আমার জীবন নিয়ে প্রশ্ন করবে, আমি পাবলিক প্লেসে আমাকে ঘিরে ধরবে, আমার সঙ্গে সবাই 100 জন থাকলে 100 জন সেলফি তুলবে, তো সেগুলো আমার ভাল লাগবে না, এরকম করে হয় নাকি? তো আমার ভাল লাগে, আমাকে নিয়ে বারবার একই প্রশ্ন করা হলে আমার খুব ভাল লাগে। আমি যখন কোনো অনুষ্ঠানে যাই, যদি 150 জন থাকে, আমি যদি দেবলীনা দত্ত হিসেবে যাই, অ্যাপিয়ারেন্স করতে যাই আমি কোনো অনুষ্ঠানে, যদি 150 জন অডিয়েন্স থাকে, তাহলে আমার সঙ্গে আমার যে টিম যায় আমার সঙ্গে, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমি 150 জনের সঙ্গে সেলফি তুলে তারপর বেরোই, যদি 500 জন থাকে আমি 500 জনের সঙ্গে সেলফি তুলে তারপর বেরোই, যদি কেউ না তুলতে চান আমার সঙ্গে সেটা আলাদা কথা, কিন্তু যদি তুলতে চান আমরা সেইভাবেই ব্যবস্থা করি, আমার বেরোনোর আগে আমার টিম ব্যবস্থা করে যে তারা দাঁড়ান লাইন করে, আমি প্রত্যেকের সঙ্গে একটা করে সেলফি তুলে বেরোই, কারণ আমি ওই অনুষ্ঠানটা থেকে উপার্জন করছি, তারা আমায় চেয়েছেন বলে আমি গেছি। তারপর আমি বলবো যে বাবা কি বিরক্ত করে সারাক্ষণ সেলফি, আরে বেশ করে, বিরক্ত করে, তো দ্যাট ইজ ইট।
1: তোমার এই যে তুমি যেগুলো শেয়ার করলে আমাদের সঙ্গে, এমন কোনো ফ্যান আছে তোমার বা হয়েছে এমন কোনো ঘটনা যেটা বলতে গিয়ে এখনও তোমার হার্টটা বিট করে, যে এরকম মানে ওয়াও উফ ভাবতে পারিনি, এরকম কিছু হয়েছে তোমার সাথে?
0: আমার সাথে এরকম অনেক কিছু হয়েছে,
1: একটু শেয়ার করো। তার মধ্যে
0: হ্যাঁ, তার মধ্যে নর্মালি যেগুলো হয়ে থাকে সবার সাথেই হয়ে থাকে আর কি, যে প্রচুর ফ্যান আমরা সাধারণত কি হয়, মানে আমি উত্তম কুমারকে আমার স্বামী বলে মনে করি, আমি বিবাহিত ওনার সঙ্গে, এটা মনে করি আর কি, যেন যারা ফ্যান হই এরকম এই অনুভূতিটাই তো হয়। আমার গৌরবকে বলা আছে তুই আমাকে ঠাম্মা বলে ডাকবি, ও আমাকে ঠাম্মা বলেই ডাকে, তাই ডাকে ও আমাকে, নাম্বারটা সেভ করা আছে আমার নাতি গৌরব হিসেবে, আমি এই অনুভূতিটা হয়। তো সেরকমই ফ্যানেরা বিয়ে করতে চায়, তো এরকম একজন ফ্যান ছিল যে আমাকে বিয়ে করতে চাইতো, যারা যারা চাইতো তাদের মধ্যে একজন, তো সে আমাকে ফলো করা শুরু করেছিল একটা সময়, সেটা মোবাইলের যুগ নয়, তখনও মোবাইল আসেনি। এবার আমি ফেস্টিভ্যালের সময় ভীষণ, আমি এখনও আমার ভাল লাগে ফেস্টিভ্যালের সময় আমি হলে গিয়ে ছবি দেখব, সব ছবি আমরা এখন ইন্টারনেটে পেয়ে যাই, সবই দেখে ফেলা যায়, কিন্তু অন্ধকার হলে বসে তো আর দেখা যায় না বিদেশের ওই ছবিগুলো, তো আমি ভীষণ ঘুরি। তো সেই সময় সে আমাকে ফলো করতে শুরু করেছিল, এবং সোশ্যাল মিডিয়া তখন ছিল না, যেটা ছিল সেটা হচ্ছে একটা বড় ইটের মতো ফোন, সেখানে SMS এটা শুধু করা যেত। তো সে আমাকে প্রত্যেকটা অনুষ্ঠান থেকে আমি বেরোতাম, কোনো একটা ফাংশনে গেলাম বা কোনো একটা সিনেমা দেখতে গেলাম, সে আমাকে তারপরেই SMS করে জানাতো যে তুমি অমুক রোয়ের অমুক সিটে বসেছিলে, তোমার ঠিক পেছনের সিটটায় আমি বসেছিলাম, তুমি এই এই জামা কাপড় পরেছিলে, এই এই কথা বললে, এই এই হলো। তারপরে ফিল্ম ফেস্টিভ্যাল এইটা যখন ঘটছে কয়েক মাস ধরে, সে কিছুতেই ধরা দিচ্ছে না, তারপরে আমি শুরু করলাম পেছনে একটু খুঁজে দেখার, যেখানে যখনই কোনো পাবলিক প্লেসে যাচ্ছি যে বুঝতে পাচ্ছি কি না যে ব্যক্তিটা কে, কিন্তু প্রত্যেকবারই দেখতাম আলাদা আলাদা মুখ, তার মানে সে একই জায়গায় বসতো না আর কি, পেছনে বসলেও। তারপরে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো বলো ঘটনাচক্রে, ফেস্টিভ্যালের সময় দেখলাম সে প্রতিটা ছবিই আমার সঙ্গে দেখছে আমার পেছনে বসে, কেননা প্রত্যেকবারই আমি একটা ছবি দেখে বেরোচ্ছি আর সে ছবির নাম করে আমাকে SMS করছে, তুমি এবার এই ছবিটা দেখে বেরোলে আমি ঠিক তোমার পেছনে বসেছিলাম, কিন্তু আমি কোনোবারই পেছন ফিরে কোনো একটা মুখকে দেখতে পাচ্ছি না, একটা দল দেখতে পাচ্ছি আর কি। তো সেই প্রথম ফেস্টিভ্যালে চলাকালীন আমার যে গ্রুপটা ছিল বন্ধুদের, সেই গ্রুপটার সাথে আমি একটা প্ল্যান করলাম, আমি জানতে চাইছিলাম যে ব্যক্তিটি কে, একটা দল বসছিল বারবার আমার পেছনে, সেটা আমি বুঝতে পারছিলাম যে এই দলের মধ্যেই একজন কেউ একটা, আমি জানতে চাইছিলাম যে ব্যক্তিটি কে, তো কি করে জানবো অতগুলো মুখের মধ্যে কোনটা। আমি তখন ঠিক করলাম যে আমার যে গ্রুপটা ছিল 10-12 জনের, তাদেরকে বললাম শেষ যে ছবিটা সেদিন আমি দেখতে যাব, সেই ছবিটা দেখতে যাওয়ার সময় বললাম যে তোরা ঢুকবি, আমি ঢুকে যাবি, ওরা ততক্ষণে আমার দলটাকে চিনে গেছে, আমি ঢুকবো না। এবং ছবিটা শুরু হওয়ার একটু আগে একটা ফোন নিয়ে কেউ একটা বলবি যে হ্যাঁ কী হয়েছে দেবলীনার, সে কি কেন আসতে পারছে না, এরমভাবে একটা রিয়্যাক্ট করবি, তারপরে দেখ কী হয়। তো সেটাই করা হলো প্ল্যান মাফিক, এবং তখনই সেই দল থেকে একজন ছেলে উঠে দাঁড়িয়ে বলল, আমি ছিলাম পেছনে বসে, ওদের সাথে বসেছিলাম না, পেছনে বসেছিলাম, উঠে দাঁড়িয়ে বলল দেবলীনাদির কি হয়েছে। আমরা জানতে পারলাম যে তিনি সেই আর কি। তখনই আমার বন্ধুরা তাকে ধরে ফেললো, ধরে ফেলে বাইরে নিয়ে এলো, নিয়ে এসে বললো তুমিই কি সেই যে ওকে ফলো করছো? তিনি প্রথমে অস্বীকার করেছিলেন, তারপর তিনি স্বীকার করেছিলেন যে না হ্যাঁ হ্যাঁ আমিই সেই, কিন্তু আমি কোনো ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এটা করছি না, আমি এমনি আমি শুধু শুধু ফলো করছি, আমি কোনো ক্ষতি আমার কোনো ক্ষতি করার উদ্দেশ্য নেই, আমি ওনাকে বিয়ে করতে চাই। তো তাকে তখন বোঝানো হলো, আমিও বোঝালাম যে আমি তখন একটা সম্পর্কে ছিলাম, আমি তাকে বোঝালাম যে আমি তো তোমাকে বিয়ে করব না, ফলে তোমার আমার পেছন পেছন ঘুরে কোনো লাভ নেই, কিন্তু ব্যাপারটা একটু আনক্যানি হয়ে যাচ্ছে, তুমি আমাকে বারবার বারবার জানাচ্ছ যে আমি আপনার পেছনে বসেছিলাম, তো এটা তো একটু অস্বস্তিকর, তুমি এটা বন্ধ করে দাও এবার করা। এবং তিনি বন্ধ করে দিলেন তারপর, এবং তারপর তার এখন বিয়ে হয়ে গেছে এবং তার বউয়ের নাম দেবলীনা, তিনি দেবলীনা নামেরই একটি মেয়েকে বিয়ে করেছেন আর কি, জানিয়েছিলেন।
1: অনুরাগ, উফ কি হচ্ছে, মানে এই এই হচ্ছে মাঝে মাঝে আকাশ পাতাল হয়ে যায় আমার অরিজিৎদার। অরিজিৎদা বললো কি আর আমি কি বললাম।
0: আরেকজন আমার ফ্যান আছে বর্ষা বলে, সে আমার পরিবার হয়ে গেছে, এটাও আমার একটা বিরাট পাওনা। তার সাথে আমার যোগাযোগ শুরু হয়েছিল যখন সে আমাকে যোগাযোগ করেছিল যে রিনি বর্ষা যমজ বন্ধু, যমজ বোন বর্ষা আর রিনি, তারা আমাকে যখন যোগাযোগ করেছিল ল্যান্ড ফোনের যুগে, ল্যান্ড ফোন থেকে ফোন করতো আর কি, 20 বছর প্লাস হয়ে গেছে, ফ্যান হিসেবে যোগাযোগ করেছিল, এখন সে আমার পরিবার, সে আমাকে ছাড়েনি, পুরো ক্রেডিটটা তার, যে এত দিন ধরে সে আমার সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে কোনো রক্তের সম্পর্ক ছাড়াই, যে এই মুহূর্তে সে আমার পরিবারের একজন।
1: তবে একটা জিনিস জানাই দেবলীনাদি, আমি আর আমরা দুজন আজকে একসঙ্গে অনেকদিন পর তোমার জন্য,
0: আমার জন্য, আমিও তোমাদেরই জন্য আছি।
2: হ্যাঁ মানে আমরা বহুদিন পর আজকে
0: একসঙ্গে, তোমরা কি একসঙ্গে অনেকদিন পর আজকে, কেন কি হচ্ছে?
1: না কিছু হয়নি, মানে আমাদের আমাদের অনেক আর্যদের সঙ্গেই তো একসঙ্গে আমরা শো করি, তো আমরা দুজন একসঙ্গে অনেকদিন পর তোমার,
0: অনেকদিন পর আমার জন্য, বেশ।
2: এইবার হচ্ছে মোটামুটি স্টুডিও ক্লক বিকেল 6:23 হয়ে 36 সেকেন্ড, আমরা মোটামুটি আর 4-5 মিনিট মতো আছি, তো 4-5 মিনিটের শেষটা একটুখানি হই হই করেই করবো। কিন্তু তার আগে একটা জাস্ট একটুখানি জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, মানে এই আমাদেরও তো রিলসে যাতে লোকে দেখতে গিয়ে থেমে যায় সেরকম কিছু করতে হবে না, জীবনের সবচেয়ে বড় আফসোস?
0: এই রে, আমার আফসোস নেই, আফসোস করাটা আমার একদম পোষায় না, তার কারণ হচ্ছে যে জীবনে নয় আমরা ঠিক, নয় আমরা শিখলাম, ভুল বলে তো সত্যিই কিছু নেই, বাস্তবে যদি তুমি দেখো তাহলে ভুল বলে কিছু নেই। আমার জীবনে ভুল থাকলে আমি তবে তো আফসোস করব, মানে নয় আমরা জিতে যাই, নয় আমরা শিখে যাই, দুটোই আর কি, জেতাই হলো, হেরে যাই না, হারা বাস্তবে আমরা হেরে যাই না, কারণ আমার জীবনে যেটা যেটা নেতিবাচক ঘটনা ঘটেছে, যে সেই নেতিবাচক ঘটনাগুলো ধরেই তো আমাকে আফসোস করতে হবে, ইতিবাচকগুলো ধরে তো আমি আফসোস করতে পারবো না, কিন্তু প্রত্যেকটা নেতিবাচক ঘটনা আমাকে এত কিছু শিখিয়েছে, এত কিছু দিয়েছে, সেটা অবশ্য একটা চয়েস, বেছে নেওয়ার একটা ব্যাপার থাকে, যখন যখন জীবনটা একেবারে মনে হয় চুরমার হয়ে গেছে সেই সময় সবসময় দুটো দরজা থাকে খোলা, একটা দরজা একটা রোদের দিকে নিয়ে যায়, আর একটা দরজা হচ্ছে আমি উঠতেই পারছি না, এসো আমায় উদ্ধার করো। সেই দরজাটা না বেছে যদি আমরা রোদের দিকের দরজাটা বেছে নিই, তাহলে পরে এত কিছু শেখা যায়, এত কিছু আবিষ্কার করা যায়, ওই যে বললাম গোলাপের এতগুলো পাপড়ি খুলে যায় যে তারপরে নিজেকেই দেখতে এত সুন্দর লাগে তারপরে আর কি, ভেতর থেকে এবং বাইরে থেকে, তখন মনে হয় ভাগ্যিস ওই ভুলগুলো হয়েছিল, কাজেই আফসোস তো আমার সত্যিই নেই, এটা বানিয়ে বলতে।
1: তোমার থেকে একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে, তুমি তো অনেক রকম চরিত্রে কাজ করেছো, স্বপ্নের চরিত্র আছে তো অবশ্যই?
0: হ্যাঁ আছে।
1: কি
0: আমার স্বপ্নের প্রথম যেটা স্বপ্নের চরিত্র সেটা হচ্ছে ওয়েট আনটিল ডার্কে অড্রে হেপবার্নের অন্ধ যে চরিত্রটি, সেইটি আমার দেখা প্রথম ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি, যেখানে আমি কোনো একজন নায়িকাকে অন্ধের ভূমিকায় অভিনয় করতে দেখেছিলাম, অনেক ছোটোবেলায় টিভিতে দেখেছিলাম, সেই সময় যে টিভি ছিল তাতে, সেটা দেখে আমি এমন মুগ্ধ হয়েছিলাম, তখন আমি অভিনেত্রী হব এটাও জানতাম না, যে আমার মনের মধ্যে একেবারে কাট কপি পেস্ট হয়ে গেছিলো, এরম একটা চরিত্র যদি আমায় কেউ দেয় যেখানে চোখের কোনো দেখতে বাইরে থেকে চোখটা একদম স্বাভাবিক, চোখটার কোনো পরিবর্তন করা হয়নি, একদম স্বাভাবিক একটা চোখ, খোলা চোখে একজন মানুষের দৃষ্টি নেই, সেই চোখটা অভিনয় দিয়ে করা, তাকিয়ে আছেন কিন্তু দেখে মনে হচ্ছে দৃষ্টিহীনভাবে তাকিয়ে আছেন, অথচ অড্রে হেপবার্নের তো দৃষ্টি রয়েছে, তো ওই চরিত্রটা আমার একটা ড্রিম চরিত্র, আমি এখনও ওরকম কোনো চরিত্র করিনি। আর আমার আরেকটা ড্রিম চরিত্র হচ্ছে

0: সপ্তপদীর রিনা ব্রাউন, সেইটা আমার একটা ড্রিম চরিত্র যেটা আমি এখন অবধি করিনি।
1: যারা শুনছেন যে সমস্ত পরিচালক যদি আজকে শোনেন, প্লিজ এটা একটু মনে রাখবেন। আর আমরাও চাই তুমি যদি কোনোদিন এমন চরিত্র করো আমরা দেখতে চাই।
2: ট্রু। আর একদম শেষের দিকে এটা বলছিলাম না, হই হই করবো, তা তোমার জন্য একটু র্যাপিড ফায়ার থাকছে, ঠিক আছে? জাস্ট ওয়ান লাইনে।
0: আমি খুব বাজে র্যাপিড ফায়ার।
2: ঠিক আছে, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। ফেম না পিস?
0: পিস।
2: মানি না রেসপেক্ট?
0: রেসপেক্ট।
2: লাভ না ক্যারিয়ার?
0: লাভ।
2: স্ক্রিপ্ট না ডাইরেক্টর?
0: স্ক্রিপ্ট।
2: ওটিটি না সিনেমা?
0: সিনেমা।
2: কলকাতা না মুম্বাই?
0: মুম্বাই।
2: কফি না চা?
0: কফি।
2: মর্নিং না নাইট?
0: নাইট।
2: ইলিউশন না লজিক?
0: লজিক।
2: এটা আগে করেছি বাট থাকুক একটা। কমফোর্ট জোন না রিস্ক?
0: রিস্ক। রিস্ক।
2: পারফেকশন না পিস?
0: এটা বাছা কঠিন, কারণ পারফেকশনের সাথে পিস জড়িয়ে রয়েছে,
2: যেটা আমি যেভাবে ধরবো আর কি। যদি আমি পারফেক্ট করি তাহলে কাজটা ঠিক করব, কাজটা ঠিক হলে তবেই আমার পিস হবে,
0: তবেই পিস হবে।
2: রাইট। হ্যাঁ, গুড।
1: মানে এটা কি কোথাও একটা সাকসেস আর হ্যাপিনেস এর যে ডিফারেন্সটা, আমরা অনেক সময় সাকসেস আমাদের কাছে এক এক রকম হয়, বাট এন্ড অফ দ্য ডে শান্তিতে ঘুমানোটা বোধহয় হ্যাপিনেস।
0: একদমই তাই, সাকসেসের সাথে শান্তিতে ঘুমানোর কোনো সম্পর্ক নেই, দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই।
1: ইয়েস।
2: আচ্ছা, যেতে যেতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের না, আমাদের তো মানে যারা লিসনার তাদের তো একটা এজ গ্রুপটা 8-80, ঠিক আছে? তো এই সময়ের মোটামুটি ধরো তারা একটু ইয়াং জেনারেশনও শুনছে, একটু মেডেজও শুনছে, যে টাইমিংটা রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার থেকে একটা জাস্ট লাস্ট জানা ওয়ান লাইনার, বা একটু তুমি যদি তোমার মতো করে বলো, কারণ আমাদের হাতে 1 মিনিট মতো সময় আছে, যে ইয়াং জেনারেশনের জন্য তোমার কোনো মেসেজ রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে? তুমি যেহেতু মানে অনেকগুলো কথা উঠে এলো, তো তুমি সোচ্চার, তুমি যে কোনো টপিক নিয়ে কথা বলতে পছন্দ করো, এবং তুমি খুব সেন্সিবলি সেই বিষয়গুলোকে দেখো, এটা সবচেয়ে ভালো লাগলো। তো সেই জায়গা থেকে নিউ জেনারেশনের জন্য কোনো ওয়ান লাইনার টু লাইনার?
0: নিউ জেনারেশনের জন্য ওয়ান লাইনার টু লাইনার দেওয়া, ফ্র্যাঙ্কলি আমি বলছি একদম জেন জি যারা এই মুহূর্তে, যারা আমি বলছি সোশ্যাল মিডিয়া কিড যারা আর কি, মোবাইল কিড যারা, তাদের জন্য আমার পক্ষে ওয়ান লাইনার টু লাইনারটা দেওয়া খুব কঠিন। তার কারণ হচ্ছে আমি না ওদেরকে ভালো করে চিনি না, আমার যোগ্যতা নেই ওদের সম্পর্কে কোনো রকম ওয়ান লাইনার টু লাইনার দেওয়ার বা জ্ঞান দেওয়ার বা কিছু একটা বার্তা দেওয়ার যে দেখো এরকম করো তাহলে ভালো হবে, এইটা আমার পক্ষে দেওয়া কঠিন, কারণ আমি যথেষ্ট চিনি না ওদেরকে। আমি যেটাই বলবো, আমি এর আগে চেষ্টা করে দেখেছি, আমি যেটাই বলবো সেটারই একটা কাউন্টার লজিক ওরা দেয়, সেই লজিকটাকে যে আমি খুব একটা কাটতে পারবো তা না, কারণ ওদের জুতোয় পা রেখে ওরা ঠিক। কাজেই আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে ভীষণই মেশিন কেন্দ্রিক হয়ে যাচ্ছে আমাদের জীবনটা, এবং কুপবন্ডুকের মতো মেশিন কেন্দ্রিক হয়ে যাচ্ছে, মানে আমরা ভিডিও গেম মোবাইল এইসব কিছু হয়ে যাচ্ছে বলে যে পৃথিবীটাতে আমরা এসেছি পদার্পণ করেছি, বাইরের পৃথিবীটাকে দেখা এবং ঘোরা ওটা বন্ধ হয়ে যাচ্ছে, ওইটা বন্ধ করো না, ঘুরে বেড়াও।
2: স্টুডিও ক্লকও বলছে যে এবার আমাদেরকে কোথাও না কোথাও একটু কাটতে হবে, সো দ্যাট তোমাকে থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো আজকের আড্ডা দিয়ে, খুব ভালো থেকো তুমি,
1: আবারও দেখা হবে তোমার সাথে,
0: নিশ্চয়ই দেখা হবে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। দেশে পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার ঘটাতে আজ 5,070 কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা PMSSY এর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট। আজ নতুন দিল্লিতে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, আগামী 5 বছর মেয়াদে এই প্রকল্পের আওতায় দেশের জলাশয়, খাল ও শিল্পাঞ্চলের পুকুরগুলিকে কাজে লাগিয়ে 5,000 মেগাওয়াট ক্ষমতার ভাসমান সৌর প্যানেল প্রকল্প স্থাপন করা হবে, যার সঙ্গে মোট 10,000 মেগাওয়াট ঘণ্টার শক্তি সঞ্চয় ব্যবস্থাও যুক্ত থাকবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা PM কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-37 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছর এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের মধ্য দিয়ে কৃষকদের কল্যাণই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি, সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে। মণিপুরে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 অধীনে গণবণ্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সুসংহত করতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য খাদ্য ও গণবণ্টন দপ্তর। আজ ইম্ফলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দপ্তরের অধিকর্তা জানান, বায়োমেট্রিক যাচাইকরণ ও খাদ্যশস্য বিতরণের ওপর রিয়েল টাইম নজরদারির লক্ষ্যে রাজ্যের 2,532টি ন্যায্যমূল্যের দোকানের প্রতিটিতেই ইপস যন্ত্র বসানো হয়েছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও জনগণনার কাজ শুরু হতে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে 2টি ধাপে হবে এই গণনার কাজ। প্রথম ধাপে আগামীকাল থেকে 15 অগস্ট পর্যন্ত নাগরিকরা সশুমারি প্রক্রিয়ায় http://ac.census.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন। দ্বিতীয় ধাপে 16

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেন শর্মা। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছর এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। সারা দেশের সঙ্গে এরাজ্যেও আগামীকাল জনগণনার কাজ শুরু হতে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে 2টি ধাপে হবে গণনার কাজ। প্রথম ধাপে আগামীকাল থেকে 15 আগস্ট পর্যন্ত নাগরিকরা স্বশুমারি প্রক্রিয়ায় http://ac.census.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের তথ্য নিজেরাই নথিভুক্ত করতে পারবেন। দ্বিতীয় ধাপে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্তি ও গণনার কাজ চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, জঙ্গি সংগঠন জেইশের নিশানায় তিনি ছাড়াও রাজ্য মন্ত্রিসভার সদস্য উমেশ রায় রয়েছেন। নবান্নে আজ তিনি বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, জাতীয় নিরাপত্তার স্বার্থে তিনি এর চেয়ে বেশি কিছু বলতে চান না। এসটিএফই আগামীকাল এই বিষয়ে বিস্তারিত জানাবে। আগেই জানানো হয়েছে, বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে ধৃত জঙ্গি মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগোকে 14 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়েছে। বাণিজ্যিক কাজে ব্যবহার করা গাড়ি কলকাতা হাওড়া বিধাননগর পুর নিগম এলাকায় রাস্তার উপর পার্কিং করে রাখলে রাজ্য সরকার আরও বেশি হারে জরিমানা আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ নবান্নে পার্কিং নিয়ে এই 3 পুর নিগম এলাকার পুলিশ কমিশনার ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের জন্য মোট 5,070 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আওতায় আগামী 5 বছর মেয়াদে দেশের জলাশয়, খাল ও শিল্পাঞ্চলের পুকুরগুলিকে কাজে লাগিয়ে 5,000 মেগাওয়াট ক্ষমতার ভাসমান সৌর প্যানেল বসানো হবে। দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেছেন, এই প্রকল্পটি সমুদ্রবক্ষে অনুসন্ধান চালানোর জন্য সমগ্র ভ্যালু চেনকে বিস্তৃত করার কাজ আরও প্রসারিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমুদ্র মন্থনে মন্ত্রিসভার অনুমোদন দেশের শক্তি সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। 2020 সালে দিল্লির দাঙ্গায় তদন্ত ব্যুরো আধিকারিক অঙ্কিত শর্মার হত্যার ঘটনায় দিল্লির একটি আদালত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেন সহ অন্য 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং আজ শুনানি শেষে এই রায় ঘোষণা করে বলেন, এই গুরুতর অপরাধ সমাজকে নাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, জঙ্গি সংগঠন জৈশের নিশানায় তিনি ছাড়াও রাজ্য মন্ত্রিসভার সদস্য উমেশ রায় রয়েছেন। নবান্নে আজ তিনি বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, জাতীয় নিরাপত্তার স্বার্থে তিনি এর চেয়ে বেশি কিছু বলতে চান না। এসটিএফ আগামীকাল এ বিষয়ে বিস্তারিত জানাবে। এদিকে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে ধৃত জঙ্গি মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগোকে 14 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়েছে। কারাকুরম পর্বতমালার ব্রডপিক শৃঙ্গ অভিযানে প্রায় 7,000 মিটার উচ্চতায় তুষার ধসে নিখোঁজ 10 জন পর্বতারোহী, ইতিমধ্যে 4 জনের দেহ উদ্ধার হয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোতে ভারত 3টি পদক নিশ্চিত করেছে। অস্মিতা দে, হর্ষ সিং এবং যামিনী মৌরিয়া নিজ নিজ ওজন বিভাগে ফাইনালে উঠেছেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে

0: দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন শুনছো তুমি, আর আজকে সময়টা ঠিক যখন 9টা বেজে গেছে আর তুমি ভাবছো যে আজকে তো শুক্রবার, শুধু ভালোবাসার একটা ডেডিকেটেড দিন, ডেডিকেটেড শো, তো আজকে হট সিটে কারা কারা আছে সেটা নিয়ে তুমি হয়তো ভাবনায় ছিলে। তো বলে দিই, আজকে হট সিটে আমরা দুজন আছি, অপরূপা আর সৌমিক। আমরা দুজন মিলে আজকে মোটামুটি 12টা পর্যন্ত তোমার ভালোবাসাকে একদম ভালো করে পর্যবেক্ষণ করে, তোমার ভালোবাসার মধ্যে কতটা ভালো আর কতটা মন্দ মিশে গেছে, কতটা ভালোবাসার মধ্যে পূর্ণতা পেয়েছে, কতটা অপূর্ণতা রয়ে গেছে, সবটা তোমাকে আমরা জানিয়ে দেব। মানে একদম জ্ঞানী বিজ্ঞ মানুষদের মতো ভালোবাসা, একদম পিএইচডি করা দুটো মানুষ এখন বসে আছে শুধু তোমার ভালোবাসার কথা বলবে বলে, শুনবে বলে।
2: ঠিক তাই, এবং সৌমিক আর অপরূপা আজকে লাভ জাংশনে বেশ কয়েকদিন পর এসেছে, এবং সৌমিক আর অপরূপা একসঙ্গে যখন এসেছে এবং কথা যখন দিয়েছে যে রাত 12টা অবধি থাকবে, তাহলে তুমি বুঝতেই পারছো যে হয়তো হয়তো আজকের পর তোমার ভালোবাসা রিলেটেড যদি কোনো কিছু সমস্যা বলো বা একটু হয়েছে সেটা হয়তো থাকবে না। তার কারণ ওই যে বললাম, 9903653992 ওপেন হয়ে গেছে, সেখানে তোমার মেসেজ আসতে শুরু করে দিয়েছে, আর সৌমিক আর অপরূপা এক এক করে তোমার সমস্ত কথা শুনবে। আর হ্যাঁ, এই যে প্রথম গানে এই যে আতিফ আসলাম এতক্ষণ ধরে বললো যে প্রথম দেখাতেই একটা জাদু হয়ে গেছিলো, তো তোমার প্রথম দেখায় জাদু হয়েছিল কি না সেটাও কিন্তু আমাদের জানাতে পারো। নাম্বারটা ওই একই, 9903653992। আর যেরকম প্রত্যেক সপ্তাহে লাভ জাংশনে সেই স্পেশাল জিনিসটা, লাভ শর্ট যেটা থাকে সেটাও তোমাকে শোনাবো, লাভ মিটার যেটা অলরেডি আজকে আমাদের 107 FM রেনবো কলকাতার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে পোস্ট হয়ে গেছে, সেখানে সেখানেও গিয়ে তুমি যে ভোট করেছো, কি কমেন্ট করেছো সবটাই বলবো। তবে তার আগে বেশ সুন্দর সুন্দর ভালো ভালো অনেক অনেক অনেকগুলো গান সৌমিক আর অপরূপা তোমার জন্য বেছে রেখেছে, সেগুলো তোমাকে শোনাবে। গান শুনতে শুনতে, ভালোবাসায় মুগ্ধ হতে হতে তুমি আমাদেরকে মেসেজ করবে, নাম্বারটা মনে আছে আশা করি, 9903653992।
1: আর এই গান শোনানোর যে ব্যাপারটা না, জানো তো, ভালোবাসায় তুমি এখন যে মুডে রয়েছো, তোমার এখন নিজের ভালোবাসা নিয়ে যেমনটা মনের মধ্যে একটা টানা পড়েন চলুক বা মনটা খুব একদম গার্ডেন গার্ডেন হয়ে থাকুক, তো তোমার না গান শুনলে দেখবে সেটা আরও বেশি এনহ্যান্স হয়। গান কিন্তু যদি দুঃখে থাকো তখন দুঃখের গান শুনলে যেমন দুঃখ আরও বেশি পেয়ে বসে, সেই রকম প্রেমে থাকলে প্রেমের গানও কিন্তু তোমার প্রেমটাকে আরও অনেকটা উস্কে দেয় আর বলে দেয় যে এত দূরে কেন, চলো কাছে আসি, একে অপরের হাতটা ধরি আর একে অপরকে প্রচণ্ড ভালোবাসি। স্টুডিও ক্লক বলছে 9:12:03, অপরূপা আর সৌমিক আজকে তোমার সাথে লাভ জাংশনে। এই মুহূর্তে অনুপম রায় গাইছেন ভালোবেসে বাসনা। আরে বাবা, এটাই তো কথা, প্লিজ প্লিজ ভালোবাসো।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ওয়ান জিরো সেভেন এফ এম রেনবোতে লাভ জাংশনে আজকে সৌমিক এবং অপরূপা দুজনে একসঙ্গে রয়েছি। এবং একটু আগে তোমায় বললাম 9903653992 তোমার ভালোবাসার কথা জানাতে, তুমি জানিয়েছ এবং এক এক করে আমরা পড়ব। তবে একটা কথা, তুমি SMS করতে পারো, তুমি হোয়াটসঅ্যাপও করতে পারো, কিন্তু প্লিজ দু জায়গায় একসঙ্গে করো না, তাহলে আমরা সব মেসেজ অনেক সময় কভার করতে পারি না। আমাদের এরকম কিন্তু কোনো ইন্টেনশন থাকে না, হ্যাঁ আগেই বলে দিলাম।
2: মানে তুমি ভাবতে পারো যে এই দেখো দেখলে তো আমার মেসেজটা পড়া হলো না, তাহলে তোমাকে আগেই জানিয়ে রাখি যে তোমার মেসেজ পড়বো না বলে আমরা কিন্তু আসি না, তোমার মেসেজ বরং পড়বো বলে আমরা আসি। তবে একটু সুন্দর করে এক জায়গায় মেসেজ পাঠালে সুবিধে হয় দু তিন জায়গায় পাঠানোর চেয়ে, তাই না? আমাদের আপাতত তিনটে জায়গা আছে তোমার মেসেজ পাঠানোর, এক আমাদের হোয়াটসঅ্যাপ, এক হচ্ছে আমাদের ফোন মেসেজ, আর এক হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে DM। তাহলে ফোন নাম্বার এবং মেসেজের যে নাম্বার, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন মেসেজের যে নাম্বার, দুটোই সেম 9903653992। আর পাশাপাশি 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, সেখানে এসেও কিন্তু ডিরেক্ট DM করা যায়।
1: ঠিক তাই। আজকের প্রথম মেসেজ পাঠিয়েছে পিউপা
2: পিউপা পিউপা ঘোষ।
1: ইয়েস, লিখছে হ্যাশট্যাগ লাভ জাংশন,

0: ছুঁয়ে থাকার ভিতরে শুধুই কি স্পর্শ থাকে, তাহলে আমরা চাঁদের কোমল জ্যোৎস্না হাতের রেখায় ধরি কিভাবে? আজ খোলা জানলায় গোটা চাঁদ আর রেডিওতে তুমি, আমার ছোট্ট নীল আলোটা বন্ধ, কেমন একার রাজত্ব পিউপা।
1: ভাবিয়ে দিলে তো। এই যে ধরো, দুটো মানুষ দুজনের থেকে অনেকটা দূরে, সেই দুজন মানুষের মনে কত যন্ত্রণা, কেন আমরা একে অপরকে দেখতে পাচ্ছি না, কেন শুধু ভিডিও কলেই দেখা হচ্ছে, কেন একে অপরকে স্পর্শ করতে পারছি না, অথচ এই দুজন মানুষের মাথার ওপর যে চাঁদ উঠেছে সেই চাঁদ কিন্তু একখানাই, তাই না?
0: ঠিক তাই,
1: একই সময় উঠেছেন সেই চাঁদ বাবাজি, একই, যদি একই দেশে থাকা হয় তাহলে তো ডেফিনেটলি একই সময় সেই চাঁদ বাবাজি উঠেছেন, তো কাজেই সেই চাঁদের দিকে তাকালে মনে হয় যে না, দূরত্বটা বোধ হয় এমন সত্যিই কিছু নয়। তো এই অনেক মন্দের মধ্যে যদি ভালো খুঁজে নিতে হয়, সেরকম অনেক দূরত্বের মধ্যে দূরত্বটা আসলেই কিছু নয় যদি খুঁজতে চাও, তাহলে বোধ হয় পিউপার মতো করে ভাবলে অনেকটা সহজ হবে বিষয়টা।
0: ঠিক তাই। আর এটাও বলার সেটা হচ্ছে যে আজকে লাভ জাংশনের জাস্ট খানিকক্ষণ আগে সৌমিকার অপরূপা দেখছিল যে আজকের চাঁদটা কিন্তু বেশ বড়, অনেকটা
1: খুব সুন্দর,
0: খুব সুন্দর লাগছে।
1: আর আমরা ঠিক যে জায়গাটা থেকে দেখছি, যে অ্যাঙ্গেলটা থেকে দেখছি,
0: সেখানে
1: তোমার সবুজ গাছের পাতা, রাত্রের বেলা ওই ডিপ সবুজ রং আর ওই চাঁদ, গাছের একদম পাতার ফাঁক দিয়ে চাঁদকে দেখা যাচ্ছে। আহা,
0: মানে আজকে বলা যেতে পারে যে একটা পারফেক্ট লাভ জাংশন চাঁদ।
1: একদম তাই, একটা দারুণ সুন্দর সিনেমার কথা মনে পড়ে গেল, আর সেই সিনেমার গানও আমি শোনাবো, তুমি পরের মেসেজটা দেখো, আমি তখন গানটা দেখি পাই কিনা।
0: পরের মেসেজ পাঠিয়েছে আমাদের রেগুলার লিসেনার প্রিয়াঙ্কা গড়িয়া থেকে, মিষ্টি মেয়ে আছে, কি লিখেছে আগে দেখি। ভালোবাসা জিনিসটা নিয়ে এখন আর আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই, মনের মতো একজনকে ভালোবেসেছিলাম তবে তাকে পাইনি। সত্যি বলতে পাওয়া না পাওয়ার হিসেব করে কখনো ভালোবাসা হয় না। এত কিছুর পরও একটা সত্যি কথা হলো, আমি এখনও তাকে ভালোবাসি, প্রচুর ভালোবাসি। পেলাম কি পেলাম না তা নিয়ে আমি ভাবি না, পেয়ে গেলে নাকি ভালোবাসা কমে যায়, তাই কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যাক। হাই প্রিয় লাভ জাংশন, কেমন আছো তোমরা? তোমরা সবাই কেমন আছো? সময় মতো কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি ফিরো, আছি রাত তিনটে পর্যন্ত। ইতি মিষ্টি মেয়ে বলছি প্রিয়াঙ্কা গড়িয়া থেকে। প্রিয়াঙ্কা খুব খুব সত্যি কথা একটা বলেছে, সেটা হচ্ছে যে পাওয়া না পাওয়ার হিসেবে হয়তো সেইভাবে হয়তো প্রকৃত ভালোবাসার এক্স্যাক্ট ডেফিনেশনে যদি আমরা যাই, সেক্ষেত্রে পাওয়া না পাওয়ার হিসেবে হয়তো ভালোবাসা ডিপেন্ড করে না। তবে হ্যাঁ, এটা হয়তো অনেকের প্রোস আছে, অনেক কনস আছে। যেমন প্রোস প্রথমেই যেটা বলা যায় সেটা হচ্ছে যে কোনো কিছু হারানোর নেই। আমি যদি কাউকে না পাই তাহলে তার থেকে আমার হারানোর কিছু নেই। আবার যেটা কনস যেটা বলা, সেটা হচ্ছে যে এই যে ওয়ান সাইডেড লাভের যে একটা কনস সবসময় থাকে, যে আমি একাই ভালোবাসছি, আমি উল্টো দিক থেকে কিছু রিপ্লাই পাচ্ছি না, বা উল্টো দিক থেকে আমার ভালোবাসা যে আমি ব্যক্ত করব সেই সুযোগটা হয়তো আমার নেই, বা আমি হয়তো যে একটা সুন্দর মুহূর্ত কাটাবো, বা আমি একটা সুন্দর সন্ধে কাটাবো, বা এই ধরো আজকে যে এত সুন্দর একটা চাঁদ উঠেছে হয়তো একসাথে চাঁদটা দেখব, সেই সুযোগটা হয়তো পাওয়া যায় না। এরকম অনেকগুলো কনস হয়তো আছে ওয়ান সাইডেড লাভে। তবে হ্যাঁ, সত্যি যে কাউকে পেলাম কি পেলাম না, কাউকে পাওয়ার জন্যই তাকে ভালোবাসবো বা তাকে পেলাম না বলে ভালোবাসবো না, এইভাবে হয়তো ভালোবাসাটা হয় না। তবে এইটাকে কখনোই লাভ জাংশন তোমাকে সাজেস্ট করবে না যে তুমি সারা জীবন এইভাবেই থাকো। তোমার জীবনে যদি এরকম পরে মনে হতে পারে যে আমার এখন নতুন কিছু ভালোবাসছি, আমি একটা নতুন কিছু ভালো লাগছে, তাহলে তুমি অবশ্যই সেখানে মুভ অন করতেই পারো, তুমি অবশ্যই সেখানে এগিয়ে যেতেই পারো। কারণ একটা সময় এরকম মনে হয় যে যখন আমরা ছোট থাকি না, তখন আমাদের অনেক কিছু মনে হয় যে এইভাবেই হয়তো কাটিয়ে দিতে পারবো বা এইভাবেই হয়তো চলে যাবে, কিন্তু বেশ কিছুটা তুমি যখন আরেকটু ম্যাচিওর হয়ে যাই আমরা, তখন আমরা আস্তে আস্তে ফিল করি যে একটা না মানুষ লাগে। একটা মানুষকে যদি আমি একটু মনের কথা বলতে পারতাম, একটা মানুষকে, মানে তুমি কত আর সারাদিন স্ক্রিন দেখবে, তুমি কত আর সোশ্যাল মিডিয়াতে নিউজ ফিড চেক করবে, তুমি কত আর গান শুনবে, সব কিছুরই তো একটা লিমিটেশন আছে। যদি একটা মানুষের সাথে সামনাসামনি কথা না বলতে পারো, যদি একটা মানুষের স্পর্শ না পেতে পারো, তাহলে আমার মনে হয় যে যদি এরকম কেউ পেয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে গিয়ে যাওয়া উচিত।
1: একদমই তাই। আর তোমার ওই চাঁদের কথা শুনতে শুনতে না বলছিলাম একটা সিনেমার কথা খুব মনে পড়ে গেল, সিনেমার নাম সাওয়ারিয়া, আমরা অনেকেই দেখেছি। সেই সিনেমার একটা খুব সুন্দর গান এই মুহূর্তে তোমার গানে রইল। ফিরে আসছি অপরূপা আর সৌমিক তোমাকে সাথে নিয়ে ঠিক 4 মিনিট 37 সেকেন্ড পর।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন।

0: 107 FM Rainbow Day.
1: লাভ জাংশনে আজকে সৌমিক আর অপরূপা তোমার সঙ্গে রয়েছি। তুমি যদি আমাদের এক্ষুনি টিউন করো তাহলে তোমাকে বলবো যে 107 FM Rainbow সেই সেই সেই ভালোবাসার সেই বিখ্যাত যে শো, যে প্রোগ্রাম যেখানে তুমি প্রত্যেক দিন আমাদেরকে শোনো, সেই শুক্রবারের স্পেশাল প্রোগ্রামটা হচ্ছে লাভ জাংশন, এবং সেখানে আজকে সৌমিক আর অপরূপা রয়েছি। এখানে তুমি তোমার ভালোবাসার রিলেটেড যে কোনো ধরনের কথা, সেটা হতে পারে তোমার একটু ভালোবাসাটা হয়তো একটু খারাপ আছে, হয়তো একটু মনোমালিন্য হয়েছে, সেই কথাও যেমন আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, বা হয়তো তোমার কাউকে ভালো লেগেছে, তুমি বুঝতে পারছো না যে তোমার সেখানে অ্যাপ্রোচ করা উচিত নাকি উচিত নয়, বা তুমি এখনও অতটা শিওর নও যে এখনও সেও তোমাকে অতটা ভালোবেসেছে কি না, বা তারও তোমাকে অতটা ভালো লেগেছে কি না অ্যাপ্রোচ করার মতো। যদি এরকম কোনো কনফিউশন থেকে থাকে, নাম্বারটা হলো 9903652992, যেখানে তুমি আমাদের SMS করবে বা আমাদের হোয়াটসঅ্যাপ করবে। তো যাই হোক, যেটা আমরা তোমাকে সবসময় বলি, যে প্রত্যেক লাভ জাংশনে বলি যে সেই যে স্পেশাল সময় যার জন্য আমরাও, যেমন সৌমিক আর অপরূপাও আজকে ওয়েট করছে, অর্থাৎ লাভ শর্টসের সেই আজকের স্পেশাল লাভ শর্টটা তোমাকে শোনাবো। সেটা শোনানোর পর তোমার যতগুলো মেসেজ রয়েছে, যতগুলো, যেমন এখন আমার চোখের সামনে একটা মেসেজ রয়েছে, খুব ছোট্ট মেসেজ তাই পড়েই ফেলি। আমার ভালোবাসা হচ্ছে আমার রেডিও আর FM রেইনবো। আমি অর্ঘ্য বেড়া শ্যামপুর হাওড়া থেকে। ঠিক তাই, আমরাও যখন অনেকটা, ধরো মানে আমি আমার কথাই বলছি, ধরো আমি যখন অনেকটা ছোট ছিলাম তখন আমাদেরও এরকম মনে হতো যে এই যে আজকে ধরো বাড়ি ফিরেছি, তখন ধরো স্কুলে পড়তাম বা ধরো কলেজে পড়তাম, সকালবেলা ঘুম থেকে উঠে আমি রেডিও চালাতাম এবং সেটা পার্টিকুলারলি FM-ই চালাতাম, এবং সেখানে FM-এ আমার পছন্দের যে আর্জে ছিল তার প্রোগ্রাম শুনতাম, বা ধরো বাড়ি ফিরে রাত্রিবেলা শুয়ে শুয়ে অন্ধকারে, ওই যে একটা অন্ধকারে একটু চাঁদ দেখতে দেখতে বা একটু জানলাটা খোলা রেখে একটা ওই মৃদুমন্দ হাওয়া দিচ্ছে, এবং তার সঙ্গে ওই যে সুন্দর সুন্দর গান এবং তার সঙ্গে ওই যে আর্যদের কথা, সেগুলো আমার খুব ভালো লাগতো। এবং এই যে অর্ঘ্যর মেসেজটা, সেটা দেখে আমার এক মুহূর্তে সেই সময়ের কথা মনে পড়ে গেল। কারণ হচ্ছে সেই সময়তে দাঁড়িয়ে হয়তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে আমার ভালোবাসা কি, হয়তো তখন আমি তাকে এই রিপ্লাইটাই দিতাম যে আমার ভালোবাসা হচ্ছে আমার রেডিও, অর্থাৎ FM। যাই হোক, তো এখন তোমায় যেটা বলছিলাম লাভ শর্টসের কথা, তো আজকের সেই লাভ শর্টটা তোমাকে এখন শোনাবো। লাভ শর্টটা শোনানোর পর সৌমিক আর অপরূপা তোমাকে ফিরেই নিয়ে আসবে আবার তোমার মেসেজ 9903652992 তে। লাভ শর্টটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও।

0: আজকের লাভ শর্টসে অপরূপার লেখা শেষ থেকে শুরু, গল্পের ন্যারেশনে সৌমিক, অন্যান্য চরিত্রে দেবারতী, রাজীব ও আম্রপালি। শুরু হচ্ছে লাভ শর্টস শেষ থেকে শুরু।
1: একই অফিসে কাজ করে শতাব্দী আর প্রত্যয়, বহু বছর ধরে একে অপরকে চেনে, সহকর্মীর মতো, বন্ধুর মতো। তবে প্রত্যয়ের শতাব্দীকে অফিসের একদম শুরুর দিন থেকেই বেশ ভালো লাগত, কিন্তু প্রত্যয় তা কখনোই প্রকাশ করেনি। যখন মোটামুটি ঠিক করেছিল শতাব্দীকে মনের কথা বলবে, তখন জানতে পেরেছিল শতাব্দী এনগেজড। বছর ঘুরতে না ঘুরতে শতাব্দীর বিয়ে হয়, আর প্রত্যয়ের মনের কথা না বলাই থেকে যায়। কিন্তু কথায় বলে না, আমাদের জীবনের সমস্ত হিসেব নিকেশের খাতা নিয়ে উপরে নাকি কেউ একজন বসে আছেন, বোধহয় তাহার ইচ্ছেটা খানিকটা অন্যরকম ছিল। 8 মাস আগে শতাব্দীর 4 বছরের সংসার ভেঙে যায়। অফিসে সবাই খবরটা

0: জানে, কেউ সহানুভূতি দেখায়, কেউ কৌতূহল লুকোতে পারে না, কিন্তু একমাত্র প্রত্যয় যে এই বিষয়ে কোনো কথাই কোনোদিনও বলেনি। আজ শতাব্দীকে একদম অন্যরকম লাগছে। অনেকদিন পর ওকে দেখে যেন মনে হচ্ছে ওর মনের কালো মেঘ খানিকটা হলেও কেটেছে। আজও আর পাঁচটা দিনের মতোই অফিসে প্রচণ্ড কাজ। এমন সময় রিমি এসে বলে,
1: শতাব্দী ক্যান্টিনে যাবি?
2: তোরা চা, আমি একটু পরে আসছি।
3: শতাব্দী, আমি কফি আনতে যাচ্ছি। বলছিলাম তোমার জন্য কিছু আনবো।
2: না থ্যাংকস, আমি এই কাজটা সেরে ক্যান্টিনেই যাব।
3: ঠিক আছে।
0: প্রত্যয় আর কিছু না বলে কফি হাতে নিজের ডেস্কে চলে গেল। শতাব্দীও খানিক পরে ক্যান্টিনে গিয়ে রিমির সাথে লাঞ্চ সেরে নিল। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। এদিকে প্রত্যয়ের শতাব্দীকে যে এত ভালো লাগে সেটা আরও কিছুতেই বলে উঠতে পারে না। একদিন হঠাৎ শতাব্দী প্রত্যয়ের ডেস্কে আসে, বলে,
2: এই প্রত্যয়, আজকের গ্রুপ মিটিংটা তুমি একটু সামলে দেবে? আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি একটু বাড়ি যেতে চাই।
3: হ্যাঁ, সে আমি সামলে দেব, কিন্তু তোমার কি হয়েছে? এনিথিং সিরিয়াস?
2: না না, ওই একটু জ্বর জ্বর।
3: আচ্ছা, ঠিক আছে।
0: প্রত্যয় আজও বেশি কথা বলল না। কেন জানি না ও মনে মনে যা অনুভব করে শতাব্দীকে কিছুতেই বলে উঠতে পারে না। আজও ওর শরীর খারাপ শুনে ওর মনটা যে অস্থির হয়ে উঠল সেটাও শতাব্দীকে বুঝতে দিল না। প্রত্যয় যেন শুধু শতাব্দীর পাশে থাকতে চায়, ওর যেন আর কিছুই চাওয়া পাওয়া নেই। এমনিতে কখনোই প্রত্যয় শতাব্দীকে খুব একটা কাজের কথা ছাড়া টেক্সট করে না, কিন্তু আজ ওর বড্ড জানতে ইচ্ছে করছে শতাব্দীর শরীর কেমন আছে। অনেকবার লিখে এবং মুছে ফাইনালি ও মেসেজটা করেই ফেলল।
3: কি গো, শরীর কেমন আছে? কাল সেরকম হলে লিভ নিয়ে নাও না, আমি এদিকটা সামলে নেব। টেক কেয়ার, গেট ওয়েল সুনার।
0: শতাব্দী মেসেজটা দেখল কিন্তু কোনো রিপ্লাই দিল না। ওর এখন খুব ভয় হয়, ভয় হয় নতুন সম্পর্ক গড়তে। সবকিছু থেকেই শুধু পালিয়ে যেতে মন চায়। সৌরভের সাথে 4 বছরের সংসারটা ভেঙে যাওয়ার পর থেকেই ওর কেমন যেন দম বন্ধ লাগে। নিজের জীবনটাকে অদ্ভুত এক যান্ত্রিকতায় বেঁধে ফেলেছে ও। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ, কোনো রকমে দুমুঠো খাওয়া আর রাত জেগে রাতের প্রহর গোনা, এই এখন শতাব্দীর জীবন। পরের দিন অফিসে শতাব্দীকে দেখে প্রত্যয় একটু অবাক হল। কাছে এসে জিজ্ঞেস করল,
3: কি গো, আজ অফিসে এলে? শরীর কেমন এখন?
0: কাল রাতের মেসেজের কোনো প্রসঙ্গ প্রত্যয় তুলল না। শতাব্দী উত্তর দিল,
2: হ্যাঁ, ওই প্যারাসিটামল খেয়ে একটু বেটার, তাই চলে এলাম।
3: বেশ, কোনো রকম অসুবিধা হলে বলো।
0: প্রত্যয়ের যে শতাব্দীকে ভালো লাগে শতাব্দী তা জানে, বা বলা ভালো বোঝে। কিন্তু ওই যে আগেই বললাম, শতাব্দী নতুন করে কিছু ভাবার শক্তি পায় না। কোনো মানুষকে বিশ্বাস করা তো দূরের কথা, ওর নিজের প্রতি বিশ্বাসটাই যেন আজ আর আগের মতো নেই। কখনো কখনো জীবনকেই বড্ড দোষ দিতে ইচ্ছে করে। খালি মনে হয় সৌরভের সাথে সম্পর্কটা কি এতটাই মিথ্যে ছিল যে 4 বছরের সংসার ভাঙার পর আজ অবধি সৌরভের তরফ থেকে একটা ফোন বা মেসেজ এলো না। শতাব্দী আর সৌরভের সম্পর্কটা ভেঙে যাওয়ার একমাত্র কারণ ওর মা না হতে পারা। তার জন্য সৌরভ যে ওকে এতটা একা করে দেবে সেটা শতাব্দী আজও বিশ্বাস করে উঠতে পারে না। মেঘলা দিনের দুপুরে শতাব্দী এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই ভুলেই গেল আজ এখনো লাঞ্চ করা হয়নি। আর তখনই প্রত্যয় এসে বলল,
3: বলছিলাম লাঞ্চ করবে না?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করব, এই যাচ্ছি।
0: শতাব্দী আর প্রত্যয় দুজনে একসাথে ক্যান্টিনে খেতে বসল।
3: আজকের মিটিংটা খুব টায়ারিং ছিল, তাই না?
2: মিটিং এর চেয়ে কখনো একাকিত্বই বেশি ক্লান্ত করে।
0: প্রত্যয় কোনো উত্তর দেয় না, দুজনেই চুপচাপ নিজেদের খাবার শেষ করে আবার ডেস্কে ফিরে আসে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। অফিস ছুটির সময় শতাব্দী প্রত্যয়কে এসে বলে,
2: প্রত্যয় আজ একসাথে একটু বাস স্ট্যান্ড অব্দি হাঁটবে?
3: হ্যাঁ নিশ্চয়।
0: প্রত্যয় আবারও চুপ। ও যেন কিছুতেই নিজের মনের কোনো কথাই শতাব্দীকে বলেই উঠতে পারে না। শতাব্দী কথা শুরু করল,
2: জানো তো প্রত্যয়, সবাই ভাবে ডিভোর্সের যন্ত্রণা মানে কেবল সম্পর্ক ভাঙার যন্ত্রণা, আসলে যন্ত্রণা যে আত্মবিশ্বাস ভাঙার সেটাকেও বোঝে না।
3: সবাইকে কেন তোমায় বোঝাতে হবে বলো তো শতাব্দী? তোমার সম্পর্ক, তোমার জীবন, এইসব নিয়ে মানুষ আজ ভাববে, কাল ভাববে, তারপর ভুলে যাবে। জীবনটা কিন্তু তোমার, এই জীবনে তুমি কিভাবে বাঁচবে সেটা তোমাকেই ঠিক করতে হবে। তাই তোমায় কে বুঝলো আর কে বুঝলো না তাতে তোমার কি যায় আসে?
0: এতদিনে এই প্রথম শতাব্দী আর প্রত্যয় নিজেদের অফিস মিটিংয়ের বাইরে জীবনের কথা বলল। কেন জানি না প্রত্যয় হঠাৎ করে বেশ খানিকটা কনফিডেন্স পেল শতাব্দীকে আরও একটা কথা বলার। প্রত্যয় হঠাৎ বলে উঠল,
3: শতাব্দী তুমি অফিসে প্রথম এসেছিলে সেই 2019-এ, তোমার কতটা মনে আছে জানি না, তুমি সেদিন পড়েছিলে একটা লাল কালারের সালোয়ার। প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়েছিলাম। বয়স কম, উত্তেজনা উন্মাদনা সবই অনেক বেশি। কতবার ভেবেছিলাম তোমায় বলেই ফেলি, মনের কথাটা তোমায় জানিয়ে দিই, কিন্তু পারিনি। তারপর যেদিন রিমি অভিজিৎ আমাকে জোরাজোরি করলো তোমাকে বলার জন্য, সেদিনই তুমি তোমার পাশের টেবিলের পল্লবীকে বলছো তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। ব্যাস স্বপ্ন ভেঙে চুরমার, আমার আর তোমাকে বলা হলো না। তবে যাই বলো, তোমার বিয়ের ফিশ ফ্রাই কিন্তু বেশ ভালো হয়েছিল। বুকে পাথর রেখে নিজের পছন্দের ফিশ ফ্রাইটা কিভাবে যে খাচ্ছিলাম তা শুধু আমিই জানি। যাই হোক, এত কথা বলার একটাই কারণ, আমি চাই তুমি ভালো থাকো, নিজের আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনো। যে গেছে তার অপেক্ষায় বসে থেকে নিজের জীবনটাকে নষ্ট করো না। একটাই জীবন, প্রাণ খুলে বাঁচো। কে বলতে পারে আরও কত প্রত্যয় তোমাকে একটুখানি ভালোবাসার সুযোগ পাবে বলে অপেক্ষায় অপেক্ষায় দিন কাটাচ্ছে।
0: শতাব্দী একদম চুপ, কি বলবে বুঝতে পারছে না। কিন্তু প্রত্যয়ের এই অদ্ভুত মজার ছলে মনের সব কথা বলে দেওয়াটা শতাব্দীর বেশ ভালোই লাগলো।
2: প্রত্যয় এত কথা যখন বললেই তাহলে আর একটা কথাও বলি, তুমি বোধহয় জানো না আমাদের ডিভোর্সটা কেন হয়েছিল।
3: শতাব্দী আমি আমি জানতেও চাই না, প্লিজ। আমার কাছে তুমি একমাত্র সত্য, বাকি আর কিছু জানার নেই আমার।

0: ভালোবাসতে হবে না, আমার সাথে আবার কখনো হেঁটে এতটা হাসতেও হবে না। অফিসে যতটুকু দেখা কথা হয় তা নিয়েই তো কাটিয়ে দিলাম গো এতগুলো বছর, বাকিটাও পারব। তুমি শুধু ভালো থাকো, ব্যাস এইটুকুই চাই আমি।
1: মাঝে কেটে গেছে আরও বছর খানেক, না শতাব্দী আর প্রত্যয় এখন আর শুধুই অফিস কলিগ নয়, ওরা দুজনে দুজনের খুব ভালো বন্ধু, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার সঙ্গী। আজ প্রত্যয়ের জন্মদিন, শতাব্দী নিজের বাড়িতে প্রত্যয়ের জন্য একটা ছোট্ট আয়োজন করেছে। ওদের কমন ফ্রেন্ড রিমিও নিমন্ত্রিত। অফিস ফেরত তিন বন্ধু একসাথে কেক কাটে, আনন্দ করে। শতাব্দী প্রত্যয়কে একটা খাম হাতে দেয় আর বলে,
2: এটা এখন খুলিস না, বাড়ি গিয়ে খুলিস।
1: কথা মতো প্রত্যয় বাড়ি এসে খামটা খোলে আর দেখে শতাব্দীর লেখা একটা চিঠি, যাতে লেখা,
2: আমি কোনোদিনই চাইনি আমার জীবনে তোর আশাটা কেবল সৌরভের শূন্যস্থান পূরণ করুক। আমি চেয়েছি তোর ভালোবাসার মান দিতে, তাই অনেকগুলো বছর পর হলেও আজ আমি বলছি আমি তোকে ভালোবাসি প্রত্যয়। আমার অতীত আমার জীবনের অনেকটা অংশ জুড়ে থাকলেও আমি তোর সঙ্গে একটা সুন্দর ভবিষ্যৎ করতে চাই। সুযোগ দিবি আমায়? উত্তরটা জানানোর তাড়া নেই, তুই তো আমাকে পাবি না যেন এতগুলো বছর অপেক্ষা করলি। আরো কিছুটা অপেক্ষা না হয় এবার আমি করলাম।

সব শর্টসে আজ শুনলে অপরূপার লেখা শেষ থেকে শুরু, গল্পের নারেশনে সৌমিক, প্রত্যয় রাজীব, শতাব্দী দেবারতী, রিমি আম্রপালি।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: আচ্ছা সৌমিক কিছু বলতে যাচ্ছিল, ওকে কথা বলতে না দিয়ে অপরূপা ঢুকে গেছে আজকে মাইক্রোফোনে। বিষয়টা হচ্ছে যে অপরূপা আর সৌমিক আজকে আছে তোমার সাথে 9903659992 তে, সাথে আছো তুমি। এবার বলো সৌমিক।
2: না না, আমি কিছুই বলতে চাইছিলাম না। আমি প্রথমেই বলবো যে মানে অপরূপাকে থ্যাংক ইউ জানাতে চাইছিলাম আর কি। মানে এত সুন্দর একটা লাভ শর্টস লিখেছে, এবং সেটা শুধু আমি বলছি না, প্রচুর মেসেজ এসেছে, সবাই একই কথা বলছে। সেটা হচ্ছে যে আজকে লাভ শটটা একটা অন্য অনুভূতিতে নিয়ে গেল। সব কিছু অর্জন না করে ভালোবাসা যায়, ভালোবাসার কাছে সব অনেক দূরে, জীবন মানে ভালোবাসা। দিদি দাদা খুব ভালো থেকো, আছি কৃষাণু বারাসাত থেকে।
1: থ্যাংক ইউ কৃষাণু। আজ এটাই না আমাদের জানো তো খুব ভালো লাগার একটা বিষয়, কারণ ধরো কোনোদিন একটু শরীরটা খারাপ, কোনোদিন প্রচণ্ড কাজের প্রেশার, সব কিছু ভুলে যখন আমরা এই হটসিটটায় বসি, মানে ধরো অন এয়ার হওয়ার দু মিনিট আগেও যদি শরীরটা বলছিল যে আর না পারা যাচ্ছে না, কিন্তু তোমার সাথে গল্প করতে শুরু করলেই অন এয়ার হলেই কী জানি কী একটা ম্যাজিক ক্রিয়েট হয় যে শরীর মন সবাই একদম তরতাজা হয়ে যায়। তো লাভ জাংশনের তো লাভ জাংশনের মোট চুপ কথার তো স্পেশালিটি এটা যে মন ভালো রাখতে একদম সঠিক

0: দাবাই যদি বলো, সঠিক ওষুধ যদি বলো, সেটা কিন্তু লাভ জাংশন এবং চুপ কথা। আজকে ব্যাক টু ব্যাক দুটো শোই থাকছে, লাভ জাংশন এবং চুপ কথা কারা থাকছে না থাকছে সেটা বলবো ক্রমশ প্রকাশ্য, এখনো সময় আছে অনেকটা।
1: ঠিক তাই। পরে একটা মেসেজ এসেছে। হাই, আমি জিনিয়া বলছি।
0: হাই জিনিয়া,
1: আমাদের বিয়ে হয়েছে 2 ইয়ার্স হলো, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। অনেকদিন ধরে আমি নোটিস করছি সে আমার সাথে কিছু শেয়ার করতে চায় না, তার ফোনে হাত দেওয়াও যায় না, লুকিয়ে রাখে। আমার কেন এমন মনে হয় আমার সাথে চিট করছে। ও আমাকে মিথ্যে কথা বলে, খুব গুছিয়ে সবার সামনে অপমান করে, আমাকে সহ্য করতে পারে না। মাঝে মাঝে এমন ব্যবহার করে মনে হয় ভালোবাসে। আমি ঠিক বুঝতে পারছি না আমার কি করা উচিত।
0: চাপের প্রথম কথা হচ্ছে যে কেউ যদি ফোন লুকিয়ে রাখে সেটাকে আগেই এইভাবে আইডেন্টিফাই করাটা বোধ হয় সঠিক নয়, যে হয়তো তার কিছু লুকোনোর আছে। এবার সে অনেক মানুষ আছেন জানো তো যাদের কিছু লুকোনোর নেই, কিন্তু যাদের কাছে প্রিভেসিটা খুব বড়। এবার এইটা নিয়ে প্রচুর কথা হয়, মানে আমি আমার বিবাহিত বন্ধু মহলে যখন এই কথাটা একবার বলে ফেলেছি ভুলবশত, যে প্রিভেসি বলে তো একটা বিষয় আছে, তারা আমাকে একদম সোজাসুজি চোখে চোখ রেখে বলেছে বিয়ের পর কোনো প্রিভেসি হয় না। কিন্তু আমি এটাই কোথাও একটা দ্বিমত পোষণ করি যে প্রিভেসিটা প্রিভেসি। এবার প্রিভেসি মানেই যে যে মানুষটা নিজের ফোনটা, নিজের সোশ্যাল মিডিয়াটা একটু প্রাইভেট রাখতে চাইছে, সেই মানুষটা কি, তার কি এমন কোনো ঘটনা ঘটছে যেটা লুকোনোর জন্য সে সেটা করছে, নাকি বাই নেচার সে কিছু বিষয়কে, যেমন বাথরুমে স্নানের ঘরের দরজাটা বন্ধ করাটা তার কাছে যেমন প্রিভেসি, সেরকম হয়তো ফোনটাও, নিজের ফোনটা নিজের কাছে রাখা, নিজের ব্যাংক ডিটেলসটা নিজের কাছে রাখাটাও তার কাছে হয়তো একটা প্রিভেসি, এটা হতে পারে। কোনোটাই বলবো না যে হবেই, যেমন এটা একটা কারণ হতে পারে, আবার এটাও হতে পারে যে হয়তো সত্যি তার ফোনে এমন কিছু আছে যেটা উনি চাইছেন না যে তুমি দেখে ফেলো, যেটা দেখলে হয়তো তোমাদের বৈবাহিক সম্পর্কটা ঘাঁটতে পারে। তো আমরা না কয়েনের দুটো পিঠ নিয়ে যদি এগোই, যে দুটোই যদি হতে পারে, তাহলে যদি ব্যক্তিটি প্রিভেসি পছন্দ করেন এবং প্রিভেসি পছন্দ করে তোমার থেকে ফোনটা দূরে রাখতে চান, তাহলে বাকি যে দুটো ঘটনা তুমি বলেছো, যে লোকের সামনে অপমান করে ফেলে এবং খুব সুন্দর গুছিয়ে তোমায় মিথ্যে কথা বলে, তাহলে এই দুটোকে আমাদের এবার কাউন্টার করতে হবে। দেখো, বাড়ি ভর্তি মানুষের সামনে অপমান করে দেওয়াটার মধ্যে তো কোনো স্মার্টনেস নেই। যারা এটা করেন তারা আসলেই ভীষণভাবে বোকামিরই পরিচয় দেন, কারণ রাগ আমাদের প্রত্যেকের হয়। রেগে গিয়ে কোনো একটা মেফাস কথা আমরা কম বেশি সবাই বলে ফেলি, কিন্তু যদি এইটুকু বোধ না থাকে যে কোন কথাটা কোথায় বলতে হয় আর কোন কথাটা কোথায় বলতে হয় না, তাহলে সেটা কিন্তু একটু সমস্যার। সেক্ষেত্রে কল আউট তোমাকেই করতে হবে। আমরা এত দূর থেকে বসে রেডিওর মাধ্যমে তোমার যিনি হাজব্যান্ড জিনিয়া, তাকে তো বলতে পারবো না যে আপনি এটা ঠিক করছেন না। তাই যেখানে যেখানে যা যা বেঠিক মনে হচ্ছে তোমার, প্রথম পদক্ষেপ তোমাকেই নিতে হবে, যে প্রথম কল আউটটা তোমাকেই করতে হবে। এবার আসি তার আরও একটা দিকে, যে খুব গুছিয়ে মিথ্যে কথা বলেন। সম্পর্কটায় না কিছু একটা গণ্ডগোল তো আছে, তাই না সৌমিক? মানে এতগুলো তো খারাপ দিক হতে পারে না। যদি এই বাকি দুটো বিষয় না থাকতো, শুধু ফোনটাই আড়াল করার ব্যাপার থাকতো, তাহলেও না বেনিফিট অফ ডাউট দেওয়া যেত যে হয়তো মানুষটি প্রিভেসি পছন্দ করেন, কারণ ফোন তো এখন আমাদের আরেকটা আয়না, ফোনে আমাদের সব থাকে তো হয়তো। কিন্তু বাকি যে দুটো ঘটনা তার ঘটছে, তিনি যা ঘটাচ্ছেন জিনিয়ার সাথে, তাতে মনে হচ্ছে যে একটু কিছু হলেও হয়তো গণ্ডগোল আছে। তাই জিনিয়া, অপরূপা আর সৌমিক তোমাকে এখন এতটা ভালোবাসা জানাতে পারে, এতটা মনের জোর পাঠাতে পারে, শুধু এইটুকু বলার জন্যে যে কোথাও যদি মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে, তাহলে তোমায় কিন্তু কথা বলতে হবে মুখোমুখি। কারণ আমরা তোমাকে তো এইরকম বলতে পারি না যে তুমি লুকিয়ে লুকিয়ে ফোনটা একটু চেক করে নাও, তুমি লুকিয়ে লুকিয়ে একটু পিছু করো, পিছু নাও যে অফিসের নাম করে, এগুলো তো বলা যায় না এবং এগুলো করাও যায় না। এটা করলে তোমার মানসিক যে শান্তি সেটা বিঘ্ন ঘটবে। তাই তোমাকে যদি ভালো থাকতে হয়, তাহলে যদি মনে হচ্ছে কোথাও কিছু গলদ আছে, তাহলে পরিষ্কার কথা পরিষ্কারভাবে তাকে জিজ্ঞেস করতে হবে এবং তারপর তার উত্তরের অপেক্ষা করতে হবে। এতে যদি মনে হয় সমস্যা আরও বাড়ছে, নিজেদের মধ্যে অশান্তি আরও প্রবল হচ্ছে, কারণ যদি কেউ ভুল করেন, সেই ভুল যদি তাকে চোখের সামনে তুলে ধরা হয়, তাহলে সে কিন্তু সেই ভুলটা মানতে চান না। মানে ধরো

0: আমাকে ডক্টর বলেছেন যে তুমি চিনি খাবে না। আমি চিনি খাই, আমার প্রিয় মানুষ আমাকে হাতে নাতে ধরে ফেললেন যে এই তুমি চিনি খাচ্ছ কেন, প্রথম মুখ থেকে কিন্তু এটাই বেরোবে, কই আমি তো খাইনি, তাই তো? কেউ স্বীকার করবে না, হ্যাঁ আমি না চিনি খেয়েছি, ভুল করেছি, চট করে কেউ স্বীকার করবে না। যতক্ষণ পারবে নিজেকে ডিফেন্ড করে যাবে যে না কই তুমি ভুল, তুমি ভুল দেখেছ, আমি তো চিনি খাইনি। তো তোমার আগামীতে কথা বলতে গেলে, কথোপকথনে জড়াতে গেলে হয়তো সমস্যা আরও বাড়বে, কিন্তু সেই সমস্যাটা যতই বাড়ুক যদি কিছু ভুল হয় তার চেয়ে বড় সমস্যা তো নয়। তাই ভুলটা আইডেন্টিফাই করো, ভুলটা কল আউট করো, আর যদি মনে হয় এই সবটা নিয়ে তোমার পক্ষে চলা সম্ভব হচ্ছে না, তাহলে তোমাকে ভাবতে হবে। কারণ আমরা প্রত্যেকে যারা এই হট সিটে বসি, আমরা প্রত্যেকে চাই তোমরা প্রত্যেকে ভালো থাকো। সেই তোমাদের মধ্যে জিনিয়া যেমন একজন, জিনিয়ার হাজব্যান্ডও একজন। তাই প্রত্যেকের সমস্যা বুঝে প্রত্যেককে ভালো থাকার উপায়টা আমরা বলে দিই। আপাতত জিনিয়া আমার মনে হয় মুখোমুখি বসে কথা বলাটা ভীষণ জরুরি। আর যেহেতু তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ মাত্র 2 বছর বয়স, সব নিয়ে বিষয়টা একটু জটিল হলেও খুব একটা ভুল নয়। তার কারণ মানুষ বহু বছরের চেনা মানুষকে চিনতে ভুল করে ফেলছে। 10 বছর 12 বছর একসাথে থেকে হঠাৎ একদিন সকালবেলা বুঝলো যে মানুষটাকে আমি গত 12 বছর ধরে চিনি, সেই মানুষটা আসলে আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা নয়।
1: ঠিক,
0: প্রতিনিয়ত, কারণ মানুষ প্রতিনিয়ত, আমরা পরিবর্তিত হচ্ছি এবং মানুষ চেনা তো একটু কঠিন। অনেক কিছু বলে দিয়েছি জিনিয়া, কারণ প্রথমেই আমি তো ওনাকে দোষী করে দেওয়া যায় না। তো সব কিছু দেখে শুনে আমার মনে হয় যে তোমার হাজব্যান্ডের সাথে তোমার কথা বলাটা ভীষণ জরুরি।
1: ঠিক তাই, অপরূপা সবটাই খুব ডিটেলে বলে দিয়েছে। সত্যি একবার যদি তুমি সামনাসামনি কথা বলো এবং একদম এই কথাটা প্রথমেই তোমায় বলবো না যে তোমার তার সঙ্গে তোমার হয়তো কিছু বন্ধুবান্ধব থাকলো, তার হয়তো কিছু বন্ধুবান্ধব থাকলো, এরকমটা কিন্তু নয়। তুমি তাকে সোজাসুজি সামনাসামনি বসে তার চোখে চোখ রেখে কথা বলো, তাকে জিজ্ঞেস করো যে সে সত্যি তোমার যেটা হতেই পারে, তোমার একটা হতে পারে যে একটা ডাউট হচ্ছে, তুমি জিজ্ঞেস করো যে আমার এরকম ডাউট হচ্ছে এবং এই ডাউটটার ফল তো আমাদের সম্পর্কটাতে পড়ছে, এই ডাউটটার ফল তো আমাদের যে 2 বছরের ধরে একটা সম্পর্ক, যেটা হতে পারে হয়তো 2 বছর, কিন্তু 2 বছরটাও তো একটা 730 দিন। তো এই এতগুলো দিন যখন একই ছাদের তলায় একসঙ্গে কাটিয়েছো, একবার জিজ্ঞেস করো যে আমার তো এরকম হচ্ছে, আমার মনে হচ্ছে যে এর ফলে আমাদের সম্পর্কটা খারাপ হচ্ছে। তুমি একবার সামনাসামনি কথা বলো তাকে, ডিরেক্টলি গিয়ে জিজ্ঞেস করো। তবে হ্যাঁ, প্রথমে যেটা বললাম যে শুধু দুজনে কথা বলবে, এই দুজনের মধ্যে প্রথমেই একটা বাইরের কাউকে বা বাড়ির কাউকে কখনোই ইন্টারফেয়ার করতে দেবে না। প্রথমে আগে দুজনে কথা বলো সামনাসামনি, তারপর তোমার যেটা মনে হয় তার যে উত্তর আসবে সেই উত্তরের পরিপ্রেক্ষিতে তোমার পরবর্তী ডিসিশন হবে, সেটা পজিটিভ হোক বা সেটা নেগেটিভ হোক, সেটা সবটাই ডিপেন্ড করছে তার উপর।
0: ঠিক তাই, একদমই তাই। আমাদের একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক আছে, সেই কমার্শিয়াল ব্রেকের পর একটা মিউজিক্যাল ব্রেক, ব্যাক টু ব্যাক 2 গানের পর ফিরবো অপরূপা আর সৌমিক তোমাকে সাথে নিয়ে।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: আজকে লাভ জাংশনে সৌমিক এবং অপরূপা তোমার সঙ্গে রয়েছি। এরপরে মেসেজ পাঠিয়েছে, হাই সৌমিক দা, হাই অপরূপা দি, প্রিয় করবি না করবি? আচ্ছা,
2: প্রিয় করবি হবে হয়তো।
1: হ্যাঁ, তো আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমাকে প্রতিটা মুহূর্ত অনুভব করি, দিনের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত, যেখানেই থাকি না কেন, আমার মাথার ভেতর, আমার মনে, আমার শ্বাসে তুমি লেগে থাকো নিঃশব্দে। কখনো মনে হয় তুমি পাশে নেই, তবু মনে হয় তোমার উপস্থিতিটা আমি চারিপাশে দেখি, তোমার ছোট ছোট কথা, তোমার হাসি, তোমার অভিমান, সব কিছু আমার ভেতরে এমনভাবে জায়গা করে নিয়েছে যে আমি চাইলে এগুলো থেকে বের হতে পারি না, আর যদি পারতামও বের হতেও চাই না। তুমি আমার প্রতিটা চিন্তার শুরু আর প্রতিটা রাতের শেষ ভাবনা। তুমি না থাকলেও করবি স্মৃতিগুলো আমার পাশে সারাক্ষণ ঘুরে বেড়ায়। উৎপল মাইতি, বেহালা থেকে। একটাই কথা বলতে পারি, তুমি প্রেমের ফাঁদে পড়েছো।
2: উৎপল আমাদের রেগুলার লিসনার এবং ওর প্রচুর মেসেজ আমরা এর আগেও পেয়েছি, এবং এই যে করবির প্রেমে পড়েছ, এই করবির প্রেমে খুব একটা কোনো সমস্যা নেই, তুমি পড়তেই পারো, কারণ করবির প্রেমে তো আমরা কতজনই পড়ে গেলাম, তাই না?
1: সত্যি তাই। পরের মেসেজ পাঠিয়েছে সুশান্ত সেনগুপ্ত, রাঁচি ঝাড়খণ্ড থেকে, লিখছে, আমার শিশু জীবনে ভালোবাসা হয়েছে ক্লাস সিক্সের সময়, তাকে এত ভালোবেসে ফেলেছিলাম, তাকে না বলতে পারলেও ক্লাস একাদশ শ্রেণীতে তাকে লাভ লেটার দেওয়ার জন্য তাকে আমার কাছে টেনেছিল, তাকে বলে লাভ লেটার পড়তে, কিন্তু সে আমার মনের কথা না বুঝে সে লাভ লেটার পড়া দূরের কথা, ছুঁয়েও পর্যন্ত দেখল না। আর একটা লাস্ট চান্স নিয়েছিলাম, ভাবলাম স্কুলের টেবিলে আমার নাম, আমি যাকে ভালোবাসি তার নাম যুক্ত করে বুঝিয়ে দেবার চেষ্টা করেছিলাম, কিন্তু সে তাতেও আমার মনের কথা বুঝল না। আমার লাভ শটটা ভালো লেগেছে, থ্যাংক ইউ। আর সুশান্ত সেনগুপ্তকে কি বলবো, এটাগুলো তো মানে ওই বলো বলো বলো
2: হ্যাঁ বলো তুমি বলে নাও
1: না, আমি এটাই বলছিলাম যেগুলো তো ওই বাচ্চাবেলার, শিশুবেলার চাইল্ডিশ ব্যাপার স্যাপার, এগুলো তো আমরা প্রায় প্রত্যেকেই সবাই করে থাকি, এবং যেটা কখনোই করা উচিত নয় সেটা এক সময়, এখন হয়তো এটা অনেকটা কমে গেছে, বাট এক সময় বিভিন্ন জায়গায় যখন আমরা ঘুরতে যেতাম, ঠিক আছে, হয়তো সেটা কোনো পাহাড় বা হয়তো কোনো একটা ধরো মনুমেন্ট রয়েছে, হ্যাঁ, মানে সেখানে একটা ধরো লাভ সাইন করে একটা ধরো আর প্লাস পি,
2: মানে ওই যে বেঞ্চের মধ্যে একটা নাম লিখতে হলে তাকে তো অনেকবার অনেকবার তার উপরে বোলাতে হবে না, পেনকে বা পেন্সিলকে, তারপর তো সেটা বেঞ্চে প্রমিনেন্ট হবে। এত কিছুর চেয়ে আমার মনে হয় তুমি সামনাসামনি গিয়ে বলে দিতেই পারতে। আর এই যে ছোট্টবেলার প্রেম, ক্লাস সিক্সের প্রেম, এটা তো দারুণ একটা ব্যাপার সুশান্ত, এইরকমভাবে এত ছোটবেলার প্রেম আজও মনে রাখা, এটা কতজনই বা পারে।
1: সত্যি তাই, এবং আমার মনে আছে যে আমাদের স্কুলেও এরকম ছিল, যদিও সেটা কোয়েট ছিল না আমাদের স্কুল, কিন্তু এরকম লেখা হতো, এবং সেখানে যা ধরো কারুর নাম হয়তো ধরো কি বলবো এ দিয়ে শুরু, এবার মোটামুটি এটা যারা ওটা দেখতো মোটামুটি এটা গেস করা হতো যে প্রথম কথা হচ্ছে এই লেটারগুলোতে কে কে হতে পারে, ধরো একদম একদম আননোন একজন কেউ যে হয়তো সেই বেঞ্চে কখনো বসে না, সে সেই বেঞ্চে বসলো, এবার এ দিয়ে হয়তো ধরো আরো চারটে ছেলের নাম রয়েছে,
2: ঠিক ঠিক,
1: এবার সেটা গেস করা হতো যে এর মধ্যে কে হতে পারে যে এটা লিখতে পারে। তো এইরকম করে একটা মজার ছলে আমরা স্কুলে প্রত্যেকেই জীবন কাটাতাম, এবং সত্যি কথা বলতে এর ফলে অনেক পেন নষ্ট হতো, কারণ ওটা এত চেপে চেপে কাঠের বেঞ্চে লিখতে হতো যার ফলে পেনগুলো নষ্ট হয়ে যেত। তো সেই সব মজার স্মৃতিগুলো তো আমাদের প্রত্যেকের জীবনেই রয়েছে। তোমার জীবনেও যদি এরকম কোনো স্মৃতি থেকে থাকে সেটাও কিন্তু আমাদের লিখে এই সুশান্তর মতো জানাতে পারো, নাম্বারটা ওই একই 9903659992। আর একটা কথা বলার, সেটা হচ্ছে যে আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, সেখানে কিন্তু আজকে লাভ মিটার পোস্ট করা হয়েছে। এবং আজকের লাভ মিটারটায় যে পোস্টটা করা হয়েছে সেটা যদি তুমি ভোট করতে চাও সেখানে গিয়ে ইনস্টা হ্যান্ডেলে সেখানে ভোট করতে পারো। অলরেডি অনেকগুলো ভোট পড়ে গেছে এবং অলরেডি অনেকগুলো কমেন্টও পড়ে গেছে। তো সেই বিষয়ে তোমার যদি কোনো মতামত থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো।
2: আরেকটা মেসেজ পড়ি, তারপর গানে যাব। প্রশান্ত প্রামাণিক আমাদের লিখছো যে, হাই, লাভ শটটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে, দাদা চালিয়ে যাও। দমকা হাওয়ার যেমন ধুলো পড়া ডায়েরির পাতা ঢেকে দেয়, দমকা হাওয়ায় যেমন ধুলো পড়া ডায়েরির পাতা ঢেকে থাকে, তা লেখা কিছুই বোঝা যায় না। তেমনি বর্তমান সময় ভালোবাসা ঠিক তেমনই, তার গাড়ি বাড়ি কিছুই না, প্রেম হবে এখনকার সময়। ভালোবাসা তুমি যুগ যুগ জিও। প্রশান্ত প্রামাণিক আমাদের বাউলি বেনিয়া পাড়া থেকে লিখছেন, দক্ষিণ চব্বিশ পরগনা।
1: প্রশান্ত প্রামাণিকও আমাদের একজন রেগুলার লিসেনার এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে খুব সুন্দর সুন্দর মেসেজ আমাদের করে। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে, যেটা আমরা বলছিলাম, আমি না এখনো অপূর্ব সেই আর কি, আমি আমার স্কুল জীবনে ফিরে গেছি আর কি, মানে এবং আমার চোখের সামনে এরকম বিভিন্ন বেঞ্চে বিভিন্ন মানে কি বলবো লেটারের খেলাগুলো এখন আর কি চোখের সামনে ভাসছে। এবং যদিও হাই স্কুলে যখন আমরা গেছিলাম আমাদের যে স্যারেরা ছিলেন তারা অতটা হয়তো খেয়াল করতেন না, কিন্তু যখন আমরা প্রাইমারি স্কুলে ছিলাম তখনও কিন্তু এগুলো লেখা হতো, ঠিক আছে, কেউ কিছু বুঝতো না বুঝতো এগুলো লেখা হতো। এবং সেই সময় কিন্তু মানে আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম আমার সেখানে স্যার ছিল না, সেখানে আমরা দিদিমণি বলতাম, আমাদের দিদিমণি ছিল এবং তারা ভীষণ মারতো স্কেল দিয়ে এবং প্রচণ্ড বকাবকি করতো, মানে এইসব যদি কেউ লিখতে পারে। এবং ধরো প্রাইমারি স্কুলে প্রত্যেকেই মোটামুটি ধরো বাড়ির কাছাকাছি হয় এবং সেখানে হয়তো ছাত্র বা স্টুডেন্ট সংখ্যা হয়তো কমই থাকে, আর যারা থাকে তারা মোটামুটি বাড়ির আশপাশ থেকেই আসে। এবং যখন ধরো তাকে এবার ধরো বাড়ি থেকে নিতে আসছে, সেই সময় সেই তার গার্জেনকে আর কি প্রচণ্ড বকাবকি করা হতো যে হ্যাঁ এরকম আপনার ছেলে এই করেছে বা আপনার মেয়ে এই করেছে। তো যাই হোক, সেই সবগুলো ছিল আর কি, এটাই বলার।
2: এইভাবেই তো হয় সবটা। আমরা তাহলে একটা গান শুনি।
1: আমরা একটা গান শুনবো এবং এখন যে গানটা আমরা শুনবো গানটা ভীষণ ভীষণ ভীষণ প্রত্যেকের খুব পছন্দের একটা গান, প্রত্যেকের আমাদের কি বলবো যখন একটু একটু বয়স বাড়ছে, যখন একটু একটু আমরা গানের সুরের সঙ্গে সঙ্গে গানের কথাগুলো একটু ভাবার চেষ্টা করছি এবং একটু চেষ্টা করছি যে এই লাইনটা একটু লিখে রাখি কারণ আমাকেও তো গাইতে হবে, এইভাবে আস্তে আস্তে যখন আমরা তৈরি হচ্ছিলাম আর কি, যে সময় আমাদের মানে চাইলেই গুগল সার্চ ছিল না, চাইলেই অমুক গানের লিরিক্স বললে এক পাতা বা এতগুলো ওয়েবসাইট বেরিয়ে আসতো না, সেই সময়ের একটা গান, দারুণ গান, খুব পছন্দের গান, তোমার আমার সবার খুব পছন্দের গান। গানটা শুনে জাস্ট ফিরে আসছি সৌমিকার অপরূপা লাভ জাংশনে তোমার সঙ্গে গল্প করতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন শুনছো তুমি 107 FM রেইনবোতে আর 9903659992-তে তোমার পাঠানো মেসেজ। মেসেজ করেছো সৌরভ আমাদেরকে গড়িয়া থেকে, সম্ভবত সৌর্য আমাদেরকে মেসেজ করো। হ্যাঁ রাইট, গড়িয়া থেকে সৌর্য লিখছো, হাই প্রিয় লাভ জাংশন, আমি ক্লাস 8-এ পড়ি, প্রজেক্ট করতে করতে তোমাদের শুনছি, গানগুলো সেরা হচ্ছে, আছি রাত 3টে পর্যন্ত, লাভ শর্টটার জন্য অপেক্ষা করছি, খুব ভালো থেকো তোমরা আর আমাদেরও ভালো রেখো। সৌর্য, আমরা তো সব সময় চাই তোমাদের খুব ভালো রাখতে, তাই তো?
2: ঠিক তাই, সৌর্য আমাদের রেগুলার লিসেনার, সৌর্য আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে মেসেজ করে, খুব ভালো ভালো মেসেজ করে, চুপ কথা তো অনেকবার সৌর্যর মেসেজ পড়েছি, লাভ জাংশনে তো পড়েইছি, ঠিক তাই। এবং এই মুহূর্তে যারা আমাদেরকে টিউন করেছো, যদি তোমরা লাভ শর্টটা আজকে মিস করে থাকো, তাহলে তোমাকে সেই সুখবরটা দিই, সেটা হচ্ছে জাস্ট খানিকক্ষণ পরেই, মানে আর একটা এসএমএস আমরা পড়ি, আমরা আজকে লাভ শর্টটা প্লে করবো সেকেন্ড টাইম, তো খুব মন দিয়ে শুনতে হবে, মিস করলে চলবে না। এবং লাভ শর্টটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের লিখে জানাতে পারো।
1: একদমই তাই। আরেকটা মেসেজ তুমি লিখছো আমাদেরকে মেসেজটা, তোমার নাম হেমল মান্ডি,
2: ওকে,
1: টলিগঞ্জ থেকে। হেমল আমাদেরকে একটা কবিতা শোনাতে চাইছে,
2: আচ্ছা
1: পড়া যাক তাহলে।
2: একদম।
1: স্মৃতির খাতা বন্ধ করে চলে গেলে দূর অজানায়, রাতের আকাশ সাক্ষী থাকে তোমার চোখের জল কণায়, একলা পথে ছায়ার মতো খুঁজে ফিরি না পুরনো দিন, তোমার দেওয়া ক্ষতগুলো আজ বড়ই বেরঙিন।
2: ঠিক ঠিক ঠিক।
1: বুকের ভেতর মেঘ জমেছে, সব হারিয়ে গেছে হাতে, ভালো থেকো চিরতরে অন্য কারো সাথে।
2: বাহ, মেসেজটার পর একটাই কথা বলা যায়, সেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখে থাকি আর কি, আমার কথা বলতে যেটা ইচ্ছে করছে

0: হচ্ছে ডিপ
1: ডিপ রাইট। আর একটা ছোট্ট মেসেজ পড়ে আমরা চলে যাব আজকের লাভ জাংশনে,
0: লাভ শর্টসে,
1: লাভ শর্টসে রাইট। ডিয়ার অপরূপা আর সৌমিক, আশা করি তোমরা খুব ভালো আছো। রিঙ্কু খান আমাদেরকে হাওড়া আন্দুল থেকে মেসেজ করছেন, আজ প্রায় এক বছর এক মাস চোদ্দ দিন বাদে আমার মনের মানুষটাকে, পুরনো রায়কে আমি ফিরে পেলাম। গত ১২ জুলাই ও দীঘায় বেড়াতে যায়, আর আমি সেই খবরটা পেয়ে গভীর রাতে ডিউটি কমপ্লিট করে ব্যাস ওখানে বাসে চেপে ভোরবেলায় পৌঁছে গেলাম। আর তারপরে একটা নতুন নাম্বার থেকে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে যত অভিমান রাগ ছিল সব মুছে সোজা ওর সঙ্গে কথা বলি, আর তারপরেই কান্নাকাটি আরও কত কিছু। তারপর থেকেই আবার আগের মতো আমরা একে অপরকে ভালোবাসা শুরু করেছি। সব তোমাদের জন্যই সম্ভব হয়েছে, ভালো থেকো।
0: খুব ভালো, খুব ভালো। এরকম ভালো ভালো মেসেজ পেলে আমাদের খুব ভালো লাগে। এরকম যখন ধরো তোমরা একটা কখনো কোনো এক লাভ জাংশনে আমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করেছো, এবং এই হট সিটে যারা ছিল তারা সেটার যে উত্তর দিয়েছে বা যে কথা তার এগেনস্টে বলেছে, এবং সেটা হয়তো তোমার জীবনে যদি অ্যাপ্লাই করে কোনো কাজ হয়ে থাকে সেটাও যদি আমাদেরকে লিখে পাঠাও, সেটাও কিন্তু আমাদের জন্য একটা অনেকটা বড় ইন্সপিরেশন। থ্যাংক ইউ রিঙ্কু আমাদেরকে মেসেজটা করার জন্য। এবং এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে আজকের লাভ শর্টটা ফর দ্য সেকেন্ড টাইম প্লে করবো। লাভ শর্টটা খুব ভালো করে শোনো, যারা যারা মিস করে গেছো তারা যেন আর এরকম কোনো মেসেজ কিন্তু আমরা একদম পড়বো না। সেটা হচ্ছে যে আমি মিস করে গেছি, আরেকবার শোনাও। আরেকবার আমরা শোনাবো, স্টিল মিস করলে চলবে না, দরকার হলে দ্বিতীয়বার দুবার করে শুনবে। কিন্তু আজকের লাভ শর্টটা আরেকবার প্লে করলাম।
2: Shorts.

0: আজকের লাভ শর্টসে অপরূপার লেখা শেষ থেকে শুরু, গল্পের ন্যারেশনে সৌমিক, অন্যান্য চরিত্রে দেবারতী, রাজীব ও আম্রপালি। শুরু হচ্ছে লাভ শর্টস শেষ থেকে শুরু।
1: একই অফিসে কাজ করে শতাব্দী আর প্রত্যয়, বহু বছর ধরে একে অপরকে চেনে, সহকর্মীর মতো, বন্ধুর মতো। তবে প্রত্যয়ের শতাব্দীকে অফিসের একদম শুরুর দিন থেকেই বেশ ভালো লাগত, কিন্তু প্রত্যয় তা কখনোই প্রকাশ করেনি। যখন মোটামুটি ঠিক করেছিল শতাব্দীকে মনের কথা বলবে, তখন জানতে পেরেছিল শতাব্দী এনগেজড। বছর ঘুরতে না ঘুরতে শতাব্দীর বিয়ে হয়, আর প্রত্যয়ের মনের কথা না বলাই থেকে যায়। কিন্তু কথায় বলে না, আমাদের জীবনের সমস্ত হিসেব নিকেশের খাতা নিয়ে উপরে নাকি কেউ একজন বসে আছেন, বোধহয় তাহার ইচ্ছেটা খানিকটা অন্যরকম ছিল। 8 মাস আগে শতাব্দীর 4 বছরের সংসার ভেঙে যায়। অফিসে সবাই খবরটা জানে, কেউ সহানুভূতি দেখায়, কেউ কৌতূহল লুকোতে পারে না, কিন্তু একমাত্র প্রত্যয় যে এই বিষয়ে কোনো কথাই কোনোদিনও বলেনি। আজ শতাব্দীকে একদম অন্যরকম লাগছে। অনেকদিন পর ওকে দেখে যেন মনে হচ্ছে ওর মনের কালো মেঘ খানিকটা হলেও কেটেছে। আজও 8-5 দিনের মতোই অফিসে প্রচণ্ড কাজ। এমন সময় রিমি এসে বলে,
2: শতাব্দী ক্যান্টিনে যাবি?
3: তোরা চা, আমি একটু পরে আসছি।
4: শতাব্দী, আমি কফি আনতে যাচ্ছি, বলছিলাম তোমার জন্য কিছু আনবো।
3: না থ্যাংকস, আমি এই কাজটা সেরে ক্যান্টিনেই যাব।
4: ঠিক আছে।
1: প্রত্যয় আর কিছু না বলে কফি হাতে নিজের ডেস্কে চলে গেল। শতাব্দীও খানিক পরে ক্যান্টিনে গিয়ে রিমির সাথে লাঞ্চ সেরে নিল। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। এদিকে প্রত্যয়ের শতাব্দীকে যে এত ভালো লাগে সেটা আরও কিছুতেই বলে উঠতে পারে না। একদিন হঠাৎ শতাব্দী প্রত্যয়

0: ডেস্কে আসে, বলে,
1: এই প্রত্যয়, আজকের গ্রুপ মিটিংটা তুমি একটু সামলে দেবে? আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি একটু বাড়ি যেতে চাই।
2: হ্যাঁ, সে আমি সামলে দেব, কিন্তু তোমার কি হয়েছে? এনিথিং সিরিয়াস?
1: না না, ওই একটু জ্বর জ্বর।
2: আচ্ছা, ঠিক আছে।
0: প্রত্যয় আজও বেশি কথা বলল না। কেন জানি না ও মনে মনে যা অনুভব করে শতাব্দীকে কিছুতেই বলে উঠতে পারে না। আজও ওর শরীর খারাপ শুনে ওর মনটা যে অস্থির হয়ে উঠল সেটাও শতাব্দীকে বুঝতে দিল না। প্রত্যয় যেন শুধু শতাব্দীর পাশে থাকতে চায়, ওর যেন আর কিছুই চাওয়া পাওয়া নেই। এমনিতে কখনোই প্রত্যয় শতাব্দীকে খুব একটা কাজের কথা ছাড়া টেক্সট করে না, কিন্তু আজ ওর বড্ড জানতে ইচ্ছে করছে শতাব্দীর শরীর কেমন আছে। অনেকবার লিখে এবং মুছে ফাইনালি ও মেসেজটা করেই ফেলল।
2: কি গো, শরীর কেমন আছে? কাল সেরকম হলে লিভ নিয়ে নাও না, আমি এদিকটা সামলে নেব। টেক কেয়ার, গেট ওয়েল সুনার।
0: শতাব্দী মেসেজটা দেখল কিন্তু কোনো রিপ্লাই দিল না। ওর এখন খুব ভয় হয়, ভয় হয় নতুন সম্পর্ক গড়তে। সবকিছু থেকেই শুধু পালিয়ে যেতে মন চায়। সৌরভের সাথে 4 বছরের সংসারটা ভেঙে যাওয়ার পর থেকেই ওর কেমন যেন দম বন্ধ লাগে। নিজের জীবনটাকে অদ্ভুত এক যান্ত্রিকতায় বেঁধে ফেলেছে ও। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ, কোনো রকমের দুমুঠো খাওয়া আর রাত জেগে রাতের প্রহর গোনা, এই এখন শতাব্দীর জীবন। পরের দিন অফিসে শতাব্দীকে দেখে প্রত্যয় একটু অবাক হল। কাছে এসে জিজ্ঞেস করল,
2: কি গো, আজ অফিসে এলে? শরীর কেমন এখন?
0: কাল রাতের মেসেজের কোনো প্রসঙ্গ প্রত্যয় তুলল না। শতাব্দী উত্তর দিল,
1: হ্যাঁ, ওই প্যারাসিটামল খেয়ে একটু বেটার, তাই চলে এলাম।
2: বেশ, কোনো রকম অসুবিধা হলে বলো।
0: প্রত্যয়ের যে শতাব্দীকে ভালো লাগে শতাব্দী তা জানে, বা বলা ভালো বোঝে। কিন্তু ওই যে আগেই বললাম, শতাব্দী নতুন করে কিছু ভাবার শক্তি পায় না। কোনো মানুষকে বিশ্বাস করা তো দূরের কথা, ওর নিজের প্রতি বিশ্বাসটাই যেন আজ আর আগের মতো নেই। কখনো কখনো জীবনকেই বড্ড দোষ দিতে ইচ্ছে করে। খালি মনে হয় সৌরভের সাথে সম্পর্কটা কি এতটাই মিথ্যে ছিল যে 4 বছরের সংসার ভাঙার পর আজ অবধি সৌরভের তরফ থেকে একটা ফোন বা মেসেজ এলো না। শতাব্দী আর সৌরভের সম্পর্কটা ভেঙে যাওয়ার একমাত্র কারণ ওর মা না হতে পারা। তার জন্য সৌরভ যে ওকে এতটা একা করে দেবে সেটা শতাব্দী আজও বিশ্বাস করে উঠতে পারে না। মেঘলা দিনের দুপুরে শতাব্দী এইসব 7-5 ভাবতে ভাবতেই ভুলেই গেল আজ এখনো লাঞ্চ করা হয়নি। আর ঠিক তখনই প্রত্যয় এসে বলল,
2: বলছিলাম লাঞ্চ করবে না?
1: হ্যাঁ হ্যাঁ করব, এই যাচ্ছি।
0: শতাব্দী আর প্রত্যয় দুজনে একসাথে ক্যান্টিনে খেতে বসল।
2: আজকের মিটিংটা খুব টায়ারিং ছিল, তাই না?
1: মিটিং এর চেয়ে কখনো একাকিত্বই বেশি ক্লান্ত করে।
0: প্রত্যয় কোনো উত্তর দেয় না, দুজনেই চুপচাপ নিজেদের খাবার শেষ করে আবার ডেস্কে ফিরে আসে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। অফিস ছুটির সময় শতাব্দী প্রত্যয়কে এসে বলে,
1: প্রত্যয়, আজ একসাথে একটু বাস স্ট্যান্ড অব্দি হাঁটবে?
2: হ্যাঁ নিশ্চয়।
0: প্রত্যয় আবারও চুপ। ও যেন কিছুতেই নিজের মনের কোনো কথাই শতাব্দীকে বলেই উঠতে পারে না। শতাব্দী কথা শুরু করল,
1: জানো তো প্রত্যয়, সবাই ভাবে ডিভোর্সের যন্ত্রণা মানে কেবল

0: সম্পর্ক ভাঙার যন্ত্রণা, আসলে যন্ত্রণা যে আত্মবিশ্বাস ভাঙার সেটাকেও বোঝে না।
1: সবাইকে কেন তোমায় বোঝাতে হবে বলো তো শতাব্দী? তোমার সম্পর্ক, তোমার জীবন, এইসব নিয়ে মানুষ আজ ভাববে, কাল ভাববে, তারপর ভুলে যাবে। জীবনটা কিন্তু তোমার, এই জীবনে তুমি কিভাবে বাঁচবে সেটা তোমাকেই ঠিক করতে হবে। তাই তোমায় কে বুঝলো আর কে বুঝলো না, তাতে তোমার কি যায় আসে?
2: এতদিনে এই প্রথম শতাব্দী আর প্রত্যয় নিজেদের অফিস মিটিংয়ের বাইরে জীবনের কথা বলল। কেন জানি না প্রত্যয় হঠাৎ করে বেশ খানিকটা কনফিডেন্স পেল শতাব্দীকে আরও একটা কথা বলার। প্রত্যয় হঠাৎ বলে উঠল,
1: শতাব্দী, তুমি অফিসে প্রথম এসেছিলে সেই 2019-এ। তোমার কতটা মনে আছে জানি না, তুমি সেদিন পড়েছিলে একটা লাল কালারের সালোয়ার। প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়েছিলাম। বয়স কম, উত্তেজনা উন্মাদনা সবই অনেক বেশি। কতবার ভেবেছিলাম তোমায় বলেই ফেলি, মনের কথাটা তোমায় জানিয়ে দিই, কিন্তু পারিনি। তারপর যেদিন রিমি, অভিজিৎ আমাকে জোরাজুরি করলো তোমাকে বলার জন্য, সেই দিনই তুমি তোমার পাশের টেবিলের পল্লবীকে বলছো তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। ব্যাস, স্বপ্ন ভেঙে চুরমার। আমার আর তোমাকে বলা হলো না, তবে যাই বলো, তোমার বিয়ের ফিশ ফ্রাই কিন্তু বেশ ভালো হয়েছিল। বুকে পাথর রেখে নিজের পছন্দের ফিশ ফ্রাইটা কিভাবে যে খাচ্ছিলাম তা শুধু আমিই জানি। যাই হোক, এত কথা বলার একটাই কারণ, আমি চাই তুমি ভালো থাকো, নিজের আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনো। যে গেছে তার অপেক্ষায় বসে থেকে নিজের জীবনটাকে নষ্ট করো না। একটাই জীবন, প্রাণ খুলে বাঁচো। কে বলতে পারে আরো কত প্রত্যয় তোমাকে একটুখানি ভালোবাসার সুযোগ পাবে বলে অপেক্ষায় অপেক্ষায় দিন কাটাচ্ছে।
2: শতাব্দী একদম চুপ, কি বলবে বুঝতে পারছে না। কিন্তু প্রত্যয়ের এই অদ্ভুত মজার ছলে মনের সব কথা বলে দেওয়াটা শতাব্দীর বেশ ভালোই লাগলো।
0: প্রত্যয়, এত কথা যখন বললেই তাহলে আর একটা কথাও বলি। তুমি বোধহয় জানো না আমাদের ডিভোর্সটা কেন হয়েছিল।
1: শতাব্দী, আমি জানতেও চাই না, প্লিজ। আমার কাছে তুমি একমাত্র সত্য, বাকি আর কিছু জানার নেই আমার। তোমায় আমাকে ভালোবাসতে হবে না, আমার সাথে আবার কখনো হেঁটে এতটা হাসতেও হবে না। অফিসে যতটুকু দেখা কথা হয় তা নিয়েই তো কাটিয়ে দিলাম গো এতগুলো বছর, বাকিটাও পারব। তুমি শুধু ভালো থাকো, ব্যাস এইটুকুই চাই আমি।
2: মাঝে কেটে গেছে আরও বছর খানেক। না, শতাব্দী আর প্রত্যয় এখন আর শুধুই অফিস কলিগ নয়, ওরা দুজনে দুজনের খুব ভালো বন্ধু, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার সঙ্গী। আজ প্রত্যয়ের জন্মদিন। শতাব্দী নিজের বাড়িতে প্রত্যয়ের জন্য একটা ছোট্ট আয়োজন করেছে। ওদের কমন ফ্রেন্ড রিমিও নিমন্ত্রিত। অফিস ফেরত তিন বন্ধু একসাথে কেক কাটে, আনন্দ করে। শতাব্দী প্রত্যয়কে একটা খাম হাতে দেয় আর বলে,
0: এটা এখন খুলিস না, বাড়ি গিয়ে খুলিস।
2: কথা মতো প্রত্যয় বাড়ি এসে খামটা খোলে।

0: আর দেখে শতাব্দীর লেখা একটা চিঠি, যাতে লেখা,
1: আমি কোনোদিনই চাইনি আমার জীবনে তোর আশাটা কেবল সৌরভের শূন্যস্থান পূরণ করুক। আমি চেয়েছি তোর ভালোবাসার মান দিতে। তাই অনেকগুলো বছর পর হলেও আজ আমি বলছি, আমি তোকে ভালোবাসি প্রত্যয়। আমার অতীত আমার জীবনের অনেকটা অংশ জুড়ে থাকলেও আমি তোর সঙ্গে একটা সুন্দর ভবিষ্যৎ করতে চাই। সুযোগ দিবি আমায়? উত্তরটা জানানোর তাড়া নেই। তুই তো আমাকে পাবি না জেনেও এতগুলো বছর অপেক্ষা করলি। আরো কিছুটা অপেক্ষা না হয় এবার আমি করলাম।

সব শর্টসে আজ শুনলে অপরূপার লেখা শেষ থেকে শুরু, গল্পের নারেশনে সৌমিক, প্রত্যয় রাজীব, শতাব্দী দেবারতী, রিমি আম্রপালি।

every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে। নাম্বারটা একই 9903652। শুধু একটাই জিনিস, তুমি যখন গল্পটা লিখবে সেটা মোটামুটি 1200 থেকে 1500 শব্দ মেনটেন করার চেষ্টা করবে, কয়েকটা ক্যারেক্টার এবং ন্যারেটার এই ব্যাপারটা মেনটেন করার চেষ্টা করবে, স্ক্রিপ্ট আকারে পাঠাবে এবং হ্যাশট্যাগ লাভ শর্টস এই কথাটা উপরে লিখে দেবে। যদি তোমার গল্প আমাদের ভালো লাগে, যদি আমাদের মনে হয় যে এটাকে অডিও স্টোরিতে বানানো যাবে, এই লাভ শর্টসের আকারে প্রেজেন্ট করা যাবে, তাহলে অবশ্যই সেটা হবে।
1: একদমই তাই। হ্যালো লাভ জাংশন, কেমন আছো? সৌমিক দা অপরূপা দি, আমি ঐশী বলছি। আজকের লাভ শর্টটা খুব ভালো লাগলো দিদি, তোমাদের একসাথে শুনতে খুব ভালো লাগছে। আজ পুরো সময়টা শুধু তোমাদের শুনবো। ও মা গি মিষ্টি, থ্যাংক ইউ ঐশী, থ্যাংক ইউ।
0: আজকের লাভ শর্টটা আসলেই খুব সুন্দর হয়েছে, এটা অপরূপা যতই বলুক না কেন সত্যিই খুব সুন্দর হয়েছে।
1: শুধু অপরূপা বলছে না,
0: হ্যাঁ মানে
1: সাজানো হয়েছে, সৌমিক আমার পাশে যিনি বসে আছেন, আজকে আমরা দুজনেই সমান এফোর্ট দিয়েছি লাভ জাংশনে, লাভ শর্টে। আমি লিখেছি, তুমি ন্যারেট করেছো। তো সৌমিক এবং আর যে দেবারতী এবং আর যে অরিজিৎ আর আর যে আমরপালি, সবাই মিলে বিষয়টাকে খুব সুন্দর করে সাজিয়েছে। এবং আমাদের
0: আর যে রাজীব
1: আর আমাদের শুভদা তো আছেনই। হাই লাভ জাংশন, লাভ জাংশনে কথা বলছি আমি মান্টি খাতুন। আপনারা সবাই কেমন আছেন? আমি আমার ভালোবাসার মানুষের কাছে কিছু বলতে চাই এই রেডিওর দ্বারাও, মা ডেডিকেট করতে চাইছি। ওকে, আমার ভালোবাসার মানুষটি রেডিও শোনে, আমরা তো একই ক্লাসে পড়ি, নাম হচ্ছে মোর সেলিম। চোখে এবার মেসেজে ঢুকছি, হ্যাঁ, মোর সেলিমের উদ্দেশ্যে আমাদের মেসেজ করছে মান্টি খাতুন। কি লিখছো? চোখে আমাদের কোনো আলো নেই, তবু বছরের পর বছর ধরে তোমার স্পর্শেই আমার ভুবন হাসে। তোমার মিষ্টি গলার সুর আমার অন্ধকারে ছড়ায় আলো, প্রতিটি দিন প্রতিটি ক্ষণ মানটি তোমায় বেসেছে ভালো। আমাদের এই বহুদিনের পুরনো প্রেম আজও জড়িয়ে আছে আমার মন, তুমি কি মানটির হাত ধরে একসাথে কাটাবে সারা জীবন? মিষ্টি,
0: খুব সুন্দর,
1: খুব সুন্দর। 9903652992 তে আরও একটা মেসেজ যেখানে তুমি বলছো, ও ও আগেই বলা আছে যে আমার নামটা বলবে না, বেশ তোমার নাম বলবো না, কিন্তু তুমি বলছো যে আমার আমার প্রেমিকা আজকে আমাকে হঠাৎ মিথ্যে কথা বলে আমার আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছে, আর সেটা আমি জানতে পেরেছি। শুধু জানতে পেরেছি বলবো কেন, আমি ওদের দুজনকে দেখেওছি। এখনও অবধি আমি আমার প্রেমিকাকে কিছু জানাইনি, কিন্তু আমার নিজের দুটো চোখকেই আমি বিশ্বাস করতে পারছি না যে আমি কি দেখলাম। গণ্ডগোল। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি না সবসময় না সৌমিক, এটা আমি নিজের জীবন দিয়েও যেহেতু করি প্রতিনিয়ত, সেহেতু আমার কথাবার্তাতেও এইটাই ফুটে ওঠে, কারণ আমার মনে হয় সবসময় না আমি না একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই। যে কোনো কিছু আমার সামনে যদি খুব আমার চোখ যদি বলে যে এটা খুব বড় একটা বিপদ হচ্ছে বা বড় একটা ঘটনা ঘটছে, আমি তার একটু এপাশ ওপাশ উল্টো দিক সোজা দিকটা একটু নাড়াঘাটা করে দেখতে চাই যে কতটা বিপদ হচ্ছে, যতটা বিপদ আমি দেখছি নাকি তার থেকে কম বা তার থেকে বেশি, আমি একটু ব্যাপারটা নিয়ে ভাবি। তো সেই রকম এই মুহূর্তে আমার এই মেসেজটা পড়েই যেটা মনে হলো, আচ্ছা এমন নয় তো যে তোমার বেস্ট ফ্রেন্ড এবং তোমার প্রেমিকা দুজনে মিলে তোমাকে কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু করছে? কারণ এইরকম প্রচুর ঘটনা আমরা দেখি যে ধরো আমার আমার বেস্ট ফ্রেন্ডের যদি জন্মদিন সামনে আসছে, তাহলে আমি কিন্তু প্রেফার করব যে আমার বেস্ট ফ্রেন্ডের জন্য এমন কিছু একটা পার্টি প্ল্যান করতে যেখানে আমার বেস্ট ফ্রেন্ডের ভালোবাসার মানুষও থাকে, উপস্থিত থাকে।

0: বা ধরো জন্মদিন না হলেও আমার আমার আমার বয়ফ্রেন্ডের জন্য বা আমার গার্লফ্রেন্ডের জন্য যদি কিছু কেনার থাকে, তাহলে যদি আমার সম্পর্কটা খুব নতুন হয়, তাহলে আমি জানি যে তার বেস্ট ফ্রেন্ড একমাত্র জানে তার পছন্দ কি।
1: ঠিক।
0: তো আমি আমার সে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য জিনিসটা কিনতে গেলে আমি তার বেস্ট ফ্রেন্ডকে সাথে নিয়ে যাওয়াটা কিন্তু প্রেফার করব। তাই ওদের দুজনকে একসাথে, এবার তুমি না ভালো বলতে পারবে তুমি তাদেরকে কি ভাবে দেখেছো, যদি দুটো মানুষ, দুজন মানুষ একসাথে কোনো গাড়ি থেকে নেমে বা একসাথে কোনো বাইক থেকে নেমে একটা জায়গা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, সেটা একরকম দেখা। দুজন মানুষ কোনো বাইক থেকে বা গাড়ি থেকে নেমে হাত ধরে চলে যাচ্ছে, সেটা একরকম দেখা। দুজন মানুষ কতটা ঘনিষ্ঠ ছিল, একে অপরকে কি আলিঙ্গন করে এগিয়ে চলেছে, নাকি দুজনে জাস্ট র্যান্ডম দুটো মানুষ রাস্তা হেঁটে চলেছে, সেটা কিন্তু তোমাকে একটু ভাবতে হবে যে তুমি তাদেরকে কীভাবে দেখেছো। তাই তাদের দুজনকে একসাথে দেখেছো মানেই বিষয়টার মধ্যে ভীষণ কিছু জটিলতা আছে, কিছু তারা তোমাকে লুকোচ্ছে বা তারা নিজেরা কোনো একটা সম্পর্কে জড়াচ্ছে তোমাকে, তোমার চোখ এড়িয়ে, সেটা কিন্তু নাও হতে পারে আবার হতেও পারে। এই সবটা হওয়া বা না হওয়াটা নির্ভর করছে তুমি যখন তাদের দুজনকে দেখছো তখন তারা ঠিক কীভাবে যাতায়াত করছিল। কারণ এখনও না, মানে যদি সম্পর্ক বহুদিনের হয়ে যায়, ধরো আমি বলছি যে তিনজন মানুষ, একজন একজনের বেস্ট ফ্রেন্ড, একজন একজনের ওয়াইফ বা হাজব্যান্ড, তারা ১৫-২০ বছর ২৫ বছর একসাথে জীবন যাপন করেছে, তারপর যদি হঠাৎ একদিন বেস্ট ফ্রেন্ড, তার দুই বন্ধু বা বন্ধুর, তাদের মধ্যে তখন তো পরিবারের সম্পর্ক হয়ে যায় না, তো সেটা একরকম। তো তারা একসাথে কথা বলতে বলতে আলিঙ্গন করতে পারে, একসাথে হাত ধরে হয়তো হেঁটেও যেতে পারে পথ দিয়ে, কারণ তখন সবাই সবার পরিবার হয়ে গেছে, সেটা হতে পারে। কিন্তু আপাতত তুমি তাদের দুজনকে কিভাবে দেখেছো, যে তারা কি হাত ধরে যাচ্ছিল নাকি তারা এমনি দুজন দুজনের পথ হাঁটছে, সবটাই না নির্ভর করবে। আগেই খারাপটা ভাবার চেয়ে আমার মনে হয় ভালো মন্দ দুদিক ভাবা উচিত।
1: ঠিক তাই। এবং অপরূপ এর সঙ্গে আরও একটা কথা বলার দরকার, সেটা হচ্ছে যে আজকে এই যে প্রেমিকা, হ্যাঁ, এবং প্রেমিকার এবং যে মেসেজটা করেছে, অর্থাৎ যে প্রেমিক, তার যে বেস্ট ফ্রেন্ড, সে যদি একজন ফিমেল জেন্ডারের হতো তাহলে হয়তো সেই মেসেজটাই করতো না, যেহেতু তার বেস্ট ফ্রেন্ড একটা ছেলে এবং তার প্রেমিকা এই দুজনে মিলে একসঙ্গে হয়তো একসঙ্গে দেখেছে, তারপরেই হয়তো মেসেজটা করছে, সেখান থেকেই হয়তো ডাউটটা এসেছে। তো আমরা, আমাদের ডাউটটা কখনো জেন্ডার ভিত্তিক তো হতে পারে না, যে শুধুমাত্র একটা জেন্ডার আলাদা বলেই সঙ্গে সঙ্গে, মানে এটা তো নিজেও জানে যে আজকে যদি আমার বেস্ট ফ্রেন্ড একটা মহিলা হয় এবং আমার প্রেমিকা যদি তার সেই মহিলার সঙ্গে একসঙ্গে বেরোয়, তখন তো আমি এসব কিছু চিন্তাই করবো না। যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড একটা ছেলে এবং আমার প্রেমিকা তার সঙ্গে বেরিয়েছে, সেই জন্যই আমার মনে যে বিভিন্ন ডাউট আসছে, আমার মনে হয় যেরকম অপরূপা বলল, এর পজিটিভ নেগেটিভ কয়েনের এপিট ওপিট সব দিকটা বিবেচনা করে একবার তোমার ভেবে দেখা উচিত। এবং সবথেকে বড় কথা হচ্ছে ট্রান্সপারেন্সি। যদি তুমি মনে করো যে তোমার প্রেমিকা তোমার সঙ্গে অত্যন্ত ট্রান্সপারেন্ট, এবার এরকম তো দেখা যেতে পারে যেরকম অপরূপা বললো, যে হয়তো কালকে সকালেই দুজনে মিলে একসঙ্গে তোমার বাড়িতে এলো এবং তোমাকে একটা কোনো একটা সারপ্রাইজ গিফট করলো, তখন কিন্তু তোমার কি বলে না ওই যে একটা বাংলায় প্রবাদ আছে না, একগাল মাছি, হ্যাঁ, মানে ওরকম খানিকটা হয়ে যাবে আর কি। তখন তোমার মনে হবে, এ বাবা, আমি কালকে লাভ জাংশনে এই মেসেজটা করলাম, আজকেই দেখো আমি কত সুন্দর একটা সারপ্রাইজ পেলাম। সেটাও কিন্তু আমাদেরকে লিখে জানাবে 9903652992 তে। তো যেটা বলছিলাম যে সেই জন্য, মানে আমাদের কখনো মানসিকতা এরকম যেন না হয়ে যায় যে শুধুমাত্র একটা জেন্ডার আলাদা বলেই এবং তার সঙ্গে একসাথে বেরিয়েছে বলেই, হ্যাঁ হতে পারে সেটা যেরকম অপরূপা বললো যে কি অবস্থায় দেখেছো, যে একসাথে হাত ধরে হাঁটছিল একসাথে, এবং এটা না খুব ভালো করে বোঝা যায় যে কেউ যদি ক্লোজলি হাঁটে বা কেউ বন্ধুর মতো ঠিক কীভাবে হাঁটছে, এইটা দেখে না অনেক কিছু বোঝা যায়। অনেকেই, অনেক দুটো মানুষই একসঙ্গে হাঁটছে, এবার তার মানে এই নয় যে সমস্ত, মানে কি বলবো, সমস্ত পৃথিবীর ছেলে মেয়ে একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে বা একে অপরকে ভালোবাসতে শুরু করে দিয়েছে, এরকম তো নয় ব্যাপারটা। তো এরকম যখন নয় ব্যাপারটা তুমি যখন জানো, আমার মনে হয় যে এই ব্যাপারটা একটু তুমি চিন্তাভাবনা করো বা তোমার প্রেমিকার সঙ্গে একবার ডিরেক্টলি কথা বলো, তাহলে সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। সবসময় যে সব কিছু খুব নেগেটিভলি হবে এরকমটা কিন্তু নাও হতে পারে। পরের মেসেজ পাঠিয়েছে, দাদা ভাই ও দিদি ভাই কেমন আছো? আমি খুব ভালো আছি, তবে আরও ভালো লাগছে আজকের এই লাভ শটটা শুনতে শুনতে। খুব সুন্দরভাবে এটি শুনতে শুনতে নিজের স্মৃতিতে একটি ঘটনাও যেন বারে বারে ভিড় করছিল। কমলেশ গাইন, হিঙ্গলগঞ্জ, সুন্দরবন, উত্তর চব্বিশ পরগনা থেকে। ঠিক তাই, আসলে আমরা যখন কি হয়, আমাদের প্রত্যেকের জীবনে তো বিভিন্ন সময়ে বিভিন্ন ফেজে বিভিন্ন রকম ঘটনা আমাদের ঘটে থাকে, এবং সব সময় যে সবটা আমাদের মনে থাকে এরকমটাও নয়। আমরা অনেক সময় অনেক কিছু বয়সের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যাই, এবং সেটা খুবই স্বাভাবিক। এবং সেই সঙ্গে যখনই আমরা হয়তো খুব রিলেটেবল কিছু একটা দেখি বা শুনি, তখন সেই সময় আমাদের জিনিসগুলো মনে পড়ে যায় যে আমাদের জীবনে কি এরকম কিছু ঘটেছিল। ঠিক যেমন একটা আগের একটা মেসেজে আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে গেল যে হ্যাঁ, সত্যি তো আমার স্কুলেও আমাদের বেঞ্চেও এরকম তোমার লাভ রিলেটেড ব্যাপার স্যাপার লেখা থাকতো, এবং সেখানে অমুক প্লাস অমুক ইত্যাদি লেখা থাকতো আর কি। যাই হোক, কথা যখন হচ্ছেই, তাহলে এখন সেই সময়ের, যে সময়ের জন্য আমরা অপেক্ষা করে থাকি, এবং যে সময় কি বলবো, এই আমরাও একটু জল খাই, এবং অনেকে আমাদের লিখে পাঠায় যে তোমরা একটু ব্ল্যাক কফি খেয়ে নিও, হ্যাঁ অনেকে লিখে পাঠায় যে তোমরা একটু কফি খেয়ে নিও ইত্যাদি ইত্যাদি। সেই সময়টার আর কি সময় আর কি, অর্থাৎ তিনেককে তিন, তিনটে গানের হ্যাট্রিক, পরপর তিনটে দুর্দান্ত গান, দুর্দান্ত, খুব পছন্দের গান, খুব ভালো লাগার গান দুটো, ভালো লাগার গান তিনটে আজকে সৌমিকার অপরূপা তোমার জন্য বেছে রেখেছে। পরপর তিনটে গানের ব্রেকে আমরা যাব, গানের ব্রেকের পর সৌমিকার অপরূপা লাভ জাংশনে ফিরবে, এবং লাভ জাংশনে
0: লাভ মিটার,
1: লাভ মিটার, এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছিলাম। আর লাভ মিটারটা যদি তুমি এখনও না ভোট করে থাকো, তাহলে আরেকবার বলছি, আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107FM রেনবো কলকাতা, সেখানে যাও, সেখানে আজকের যে লাভ মিটার রয়েছে সেটাই ভোট করো, কারণ আর মাত্র 15 মিনিট পর কিন্তু আমরা লাভ মিটার নিয়ে সৌমিক আর অপরূপা লাভ জাংশনে থাকবো।
2: FM রেনবোতে তিন

0: लव जंक्शन लव मीटर लव जंक्शन लव मीटर
1: লাভ জাংশনের আজকে লাভ মিটারের এখন সময় এবং আজকে আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতায় সেখানে যে লাভ মিটারটা পোস্ট করা হয়েছিল সেটা হচ্ছে এখনকার সম্পর্কে অপেক্ষা আর ধৈর্য কমে গেছে। এবার তুমি যদি মনে করো যে হ্যাঁ সত্যি কমে গেছে তাহলে তুমি ইয়েসতে ভোট দিয়েছ, আর যদি তুমি মনে করো যে না এখনও ভালোবাসার সম্পর্কে বা সম্পর্কে ধৈর্য বা অপেক্ষা কোনোটাই কমেনি সেক্ষেত্রে তুমি নো ভোট দিয়েছ। এখন ভোট ইয়েসে পড়েছে হচ্ছে 89% এবং নোতে ভোট পড়েছে 11%। তো অনেকে কমেন্ট করেছো, আমরা কমেন্টগুলো একবার পড়ি আগে। জয়ের দ্বারা জয়, বাবা সে লিখছে যে হ্যাঁ ধৈর্য আর অপেক্ষা অনেকটাই কমে গেছে কিন্তু সত্যিকারের ভালোবাসায় জোরাজুরি থাকে না, সেখানে থাকে শান্তভাবে একে অপরের পাশে থাকার ধৈর্য আর সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করার গভীর বিশ্বাস। আনারুল ইসলাম খোকন লিখছে আজকের মডার্ন রিলেশনশিপে পেশেন্স আর ওয়েটিং পাওয়ার একদম কমে গেছে, ইনস্ট্যান্ট মেসেজিং এর যুগে সবাই ফার্স্ট রেসপন্স আর কুইক সলিউশন চায় কিন্তু ডিপ ইমোশনাল বন্ড তৈরি হতে সময় লাগে, পেশেন্স ছাড়া ভালোবাসার রিয়েল ডেপথ আর সুইটনেস অনুভব করা ইম্পসিবল। আর বিশ্বজিৎ বলছে ইয়েস, পরমাণিক প্রশান্ত লিখছে সত্যি তাই এখনকার ভালোবাসায় ধৈর্য কমে গেছে কারণ যার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে তার একমাত্র প্রেম হচ্ছে, তাই নয় কি দিদি আর দাদা? বলছি
2: আমরা আসছি আমাদের কথায়।
1: আশিস জানা বেশ অনেকটা বড় একটা কমেন্ট লিখেছে, লিখছে আমি আজকে আর স্টেটমেন্টের সপক্ষে কথা বলছি। আচ্ছা এটা কি বলছি না বলবো, কারণ আর্টটা কেন মাঝে দিয়েছে বুঝলাম না। যাই হোক, আমি মনে করি আজকের বক্তব্যটা সত্য, আমি যে কেন এটাকে সত্যি বলিয়া মনে করি তার কারণগুলো একটু বিশ্লেষণ করে দিচ্ছি, দয়া করে পড়বেন। এক নম্বর বলছি শুনুন, এখন সব কিছু ইনস্ট্যান্ট, খাবার 15 মিনিটে, টাকা UPI-তে 2 সেকেন্ডে, মেসেজের রিপ্লাই 1 মিনিটে। এই অভ্যাসের জন্য মানুষ সম্পর্কে সময় দিতে এবং অপেক্ষা করতে ভুলেই গেছে। 2 নম্বর বলছি শুনুন আগে, একটা বন্ধু বা একটা চাকরি ছাড়া উপায় ছিল না, এখন সমস্যা হলেই একটা নতুন মানুষ একটা নতুন কাজ পাওয়াই যায়, তাই একটু মানিয়ে নেওয়ার বদলে ছেড়ে দেওয়াটাই সহজ হয়ে গেছে, তাই বলিতেছি এখন আর ধৈর্য ধরার দরকারই পড়ে না। 3rd আমি বলছি রিলস ও নোটিফিকেশনের জন্য আমাদিগের মনোযোগ 30 সেকেন্ডের, কারো কটা ধৈর্য ধরিয়া, আচ্ছা কারো কথা হবে এটা, কারো কথা ধৈর্য ধরে শোনা, ঝগড়ার পর ঠান্ডা হয়ে কথা বলা, এই সময়টা কেউ দিতে চায় না। 4th কারণ হিসেবে বলি পড়াশুনো, অফিস, সোশ্যাল মিডিয়া, সবাই এই নিয়ে ব্যস্ত, পরিবার বন্ধুদের জন্য বসে অপেক্ষা করা বা তাদের কথা শুনবার সময় আজকাল খুব কম মানুষেরই আছে। শেষ কারণ হিসেবে মেনশন করতে চাই ধৈর্য না থাকলে ছোট বিষয় বড় হয়ে যায়, একটা মেসেজের রিপ্লাই দেরি হলেই সম্মান করে না ভেবে নেওয়া ফলে সম্পর্ক ভাঙছে তাড়াতাড়ি। আমি আবার পরিশেষে বলছি প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে ঠিকই কিন্তু সম্পর্ক লেগে থাকা যে ধৈর্য সেটা কেড়ে নিয়েছে, তাই এখনকার সম্পর্কে অপেক্ষা আর ধৈর্য কমে গেছে। এই স্টেটমেন্টটাকে আমি সমর্থন করি, শুভরাত্রি জানাই সবাইকে। এরপরে মাইতি রীতা লিখেছে এগ্রি, অনেকে ইমোজি লিখেছে, ইমোজি পোস্ট করেছে। নন্দিতা বলছে হ্যাঁ আমার মনে হয় এখন সম্পর্কে অপেক্ষা আর ধৈর্য অনেকটাই কমে গেছে, দুজন জীবনসঙ্গী ধৈর্য ধরতে ভুলে গেছে তাই এত ডিভোর্স বাড়ছে, একে অপরকে সময় দিতে ভুলে গেছে, এখন মানুষ একটু কিছু নিয়ে অশান্তি হলেই আলাদা হয়ে যায়, কোনো কিছু নিয়ে ঝগড়া হলে এখন বেটার কাউকে চাই, একটা সম্পর্ককে ধৈর্য, বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা থাকাটা খুব প্রয়োজন, যেটা এখনকার সম্পর্কে খুব কমই দেখা যায়। মোহন বলছে যে হ্যাঁ অপেক্ষা আর ধৈর্য কমেছে বলা যেতেই পারে কিন্তু কিছু কিছু সম্পর্কতে তো অপেক্ষা আর ধৈর্য দুটোই থাকে, আমার তো অপেক্ষা করেই কেটে গেল, কাউকে আর প্রপোজ করেই উঠতে পারলাম না, একজনকে করেছিলাম সে তাও অ্যাকসেপ্ট করল না। যাই হোক, মোটামুটি এই রিলেটেড আরো অনেকগুলো কমেন্ট রয়েছে
2: এবং আমরা পড়ব,
1: হ্যাঁ সেই মেসেজও পড়ব।
2: তবে আপাতত আমার যেটা মনে হয় সৌমিক, এই যে এই সময় এবং মানে ভালোবাসায় সময় এবং ধৈর্য দুই কমে যাচ্ছে, এতে যে এতজন একমত হয়েছেন, সপক্ষে যুক্তি দিয়েছেন, আসলেই না এটা ঘটছে, এটা ফ্যাক্ট। এবং এই যে 30 সেকেন্ডের রিলে আমাদের যে কনসেন্ট্রেশনটা, এখন তো আমাদের বেশি কনসেন্ট্রেশনেরও চাপ, মানে আমাদের এখন সেই ছেলেবেলায় ফিরে যেতে হচ্ছে। মানে অঙ্ক করতে বসার আগে যে বলা হতো না যে কনসেন্ট্রেট করো, দেওয়ালে একটা কোনো পয়েন্টের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকো, সেটা না হয়েছিল ছেলেবেলার চঞ্চল মনকে স্থির করার জন্যে। এখন তো বড়বেলার চঞ্চল মনকে স্থির করার জন্য এই কনজিউমারিজম বলো, এই চারিদিকে নানান হাতছানির মধ্যে এই বন্ধু এখন অ্যাব্রডে ঘুরতে গেল, ওই বন্ধু ভালো রেস্টুরেন্টে খেতে গেল, সেই বন্ধু গাড়ি কিনে নিল, এর মাঝে না সত্যিই নিজেদের মনঃসংযোগের খুবই সমস্যা হচ্ছে। হ্যাঁ, আর তার ফলে সাফার করছে শুধু না শুধু ভালোবাসা বা নিজেদের প্রেমিক প্রেমিকার সম্পর্ক নয়, সাফার করছে সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক, সাফার করছে বন্ধুদের মধ্যে, এক দুই বন্ধুর মধ্যে। এখন তুমি ভেবে দেখো যে লাস্ট কবে তুমি তোমার প্রিয় সব থেকে কাছের যে বন্ধু যার সাথে তোমার কথা বলে খুব আরাম বোধ করতে, তার সাথে তুমি টানা গল্প করেছো, টানা গল্প করেছো মানে

0: আগে যখন আমাদের হাতে আর কোনো অপশন নেই, তখন কিন্তু আমরা টানা গল্প করতে পারতাম, টানা খেলতে পারতাম একসাথে বসে। সে নানান রকম খেলা, কেউ কোনো পেপারের কোনো গেম খেলছে, কেউ ব্রেভলেট খেলছে। সেখানে এখন বন্ধুর সাথে কথা বলতে বলতে টেক্সট দেখা হচ্ছে, কে কি মেসেজ করলো একটু দেখে নিয়ে রিপ্লাই করা হচ্ছে, হুম আচ্ছা হ্যাঁ ঠিকই বলছিস, বলতে বলতে ফোনে আঙুল আঙুল কিন্তু নিজের কাজ সারছে। তো এটাই হয়ে গেছে, এটাই লাইফ। এবং দিনের শেষে যেন মনে হয় আমরা সবাই কত ব্যস্ত, আমাদের কত ব্যস্ততা, আমরা যেন এই যে কাজটার মধ্যে রয়েছি সেই কাজটা আমি ছাড়া আর কেউ করতেই পারবে না, মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে পৃথিবী। এটা না আমাদেরকে সেট করা হচ্ছে এইভাবে যে জীবনে শুধু দৌড়ে যাও, অক্লান্ত পরিশ্রম করো, দৌড়ে যাও, বাড়ি ফেরো, বাড়িটা শুধু ফেরো খাবারটা খাওয়ার জন্য এবং রাতে ঘুমানোর জন্য, তারপর আবার বাড়ি থেকে বেরিয়ে যাও। এইটা না সব কিছুকে এফেক্ট করছে। যার দরুন এই যে সম্পর্ক বা ভালোবাসায় সময়, কোনো মানুষ যদি সারাক্ষণ পরিশ্রম করতে চান এবং বাধ্য হয়েই করেন, তখন না বাড়ি ফিরে তার ভালোবাসার মানুষের কোনো মান অভিমান চট করে না রেজিস্টার তার করে না। করলেও এখন তুই শুরু করিস না, এখন তুমি আবার শুরু করো না, কালকে আবার সকালে বেরোনো। তো এটাই জীবন হয়ে গেছে আমাদের বাবা মাদের, যে প্রচণ্ড ঝগড়ার পরে যে একটা সুন্দর সময় আমরা ছোট থেকে দেখে এসেছি, যে হয়তো দুপুরবেলা দেখলাম যে বাবা মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হলো, রাত্রিবেলা বাবা হঠাৎ বললো যে চলো আজকে একটু বেরোবো, সবাই মিলে আবার বেরোনো হলো। এই ব্যাপারগুলো না এখন সত্যি সম্পর্কে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক কমে গেছে।
1: সত্যি তাই, আসলে আমি অপরূপে এটা বিশ্বাস করি যে মানে সময় অনেক কিছুর তো সলিউশন দেয়, সময় অনেক কিছু আমাদের শিখিয়ে দেয়, অনেক সমস্যার সমাধান অনেক সহজভাবে সময় করে দেয়, যেটা হয়তো খুব মানে কি বলবো তোমাকে, খুব তাড়াতাড়ি হয়তো সবসময় সলিউশনটা হয় না, কিন্তু একটা সময়ের পর হয়তো সেই সলিউশনটা হয়ে যায়। হয়তো এখন এই সম্পর্কের মধ্যে আমরা যে, বা আমাদের জীবনের মধ্যে যে টানাপোড়েনগুলো চলছে, হয়তো সময়ই একদিন এটার হয়তো কোনো সলিউশন দিয়ে দেবে। যেরকম হয়তো এমন কিছু আমাদের জীবনে আসবে, আমাদের সম্পর্কে তৈরি হবে এমন একটা কোনো ফ্যাক্টর, হয়তো তখন এই জিনিসগুলো একটু মরে মানে একটু চেঞ্জ হয়ে যাবে বা একটু বদলে যাবে এই জিনিসগুলো। কারণ আমরা সবসময় পজিটিভ ভাবতে পছন্দ করি, আমরা সবসময় আশাবাদী যে সম্পর্কগুলো ভালো থাকুক, সম্পর্কের যে দুটো মানুষ রয়েছে সেই দুটো মানুষ খুব ভালো থাকুক, হাসতে থাকুক, দিন শেষে তাকে ঘুমোতে যাওয়ার জন্য যেন অন্য কোনো থার্ড পার্টির সাহায্য না নিতে হয়। সেটা অন্য যে কোনো কিছু হতে পারে, যে কি বলবো, সেটা কোনো স্লিপিং মিউজিক হতে পারে, বা সেটা কোনো কি বলবো একটা সুন্দর রাগ হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, যে মানে সমস্ত কিছুই। তো অনেকেই আমরা দেখবে এরকম যে মানে আমিও নিজে একসময় এরকম করতাম, যে হয়তো খুব ভালো একটা এরকম একটা অ্যাপ ছিল, তো সেই অ্যাপে শুধু বিভিন্ন ক্লাসিক্যাল রাগ শোনা যেত। তো আমি পার্টিকুলার একটা রাগ আমার খুব পছন্দের, সেটা আমি মানে চালিয়ে শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। তো আমিও তো সেই সময়তে দাঁড়িয়ে আমি তো একটা কোনো কিছুর সাহায্য নিয়েই ঘুমাচ্ছি, হতে পারে সেটা স্লিপিং মিউজিক, বাট আমাকে তো সাহায্যটা নিতে হচ্ছে।
0: ঠিক ঠিক।
1: তো হয়তো আমাদের সম্পর্কে হয়তো এই আশা আমরা রাখতেই পারি যে আমাদের কোনো একটা সময় হয়তো সেরকম একটা কিছু আসবে, কোনো একটা ফ্যাক্টর হয়তো নিজে থেকেই সম্পর্কের মধ্যে গ্রো করবে, যার ফলে হয়তো আমাদের এই সম্পর্ক, সম্পর্কের মধ্যে এই যে ধৈর্য, অপেক্ষা, এই জিনিসগুলো হয়তো আর একটু বড়ভাবে আমাদের সামনে উঠে আসবে।
0: একদমই তাই। তাই সবাইকে একটু আবার একটু গা হাত পা ঝাড়া দিয়ে উঠতে হবে, যে চলো ঠিক আছে, হতে পারে মনে হচ্ছিলো যে সবটা ভীষণ একঘেয়ে, হতে পারে সবটা চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, দিন কাটুক না, যাচ্ছে তো দিন যাক না, এরকমভাবেই যখন আমরা কমফোর্টেবল হয়ে গেছিলাম, তখন আবার একটু নড়ে চড়ে বসতে হবে, আবার একটু রঙিন করতে হবে চারপাশ। এই সাদা কালোর পৃথিবীতে মনে হবে যে একটু চলো একটু রঙের খেলা খেলি। তো সেই রঙিন করতে ভালোবাসার মানুষের সাথেই আবার নতুনভাবে নতুন রূপে সম্পর্কটাকে জাগিয়ে তুলতে হবে। আমাদের না স্টুডিও ক্লক যা বলছে তাতে আমরা একটা গান শুনবো, একটা দারুণ গান, সৌমিক ভীষণ এক্সাইটেড গানটা শোনানোর জন্য, কারণ গানটার সাথে আমাদের আজকের এই পুরো বিষয়টার, আমাদের লাভ মিটারের একটা অদ্ভুত মিল রয়েছে। ফিরে আসছি গানের পর লাভ শর্টস নিয়ে অপরূপা আর সৌমিক তোমাকে সাথে নিয়ে 9903659992 তে, তুমি তোমার মেসেজ পাঠাতে থাকো।

0: আজকের লাভ শর্টসে অপরূপার লেখা শেষ থেকে শুরু, গল্পের ন্যারেশনে সৌমিক, অন্যান্য চরিত্রে দেবারতী, রাজীব ও আম্রপালি। শুরু হচ্ছে লাভ শর্টস শেষ থেকে শুরু।
1: একই অফিসে কাজ করে শতাব্দী আর প্রত্যয়, বহু বছর ধরে একে অপরকে চেনে, সহকর্মীর মতো, বন্ধুর মতো। তবে প্রত্যয়ের শতাব্দীকে অফিসের একদম শুরুর দিন থেকেই বেশ ভালো লাগত, কিন্তু প্রত্যয় তা কখনোই প্রকাশ করেনি। যখন মোটামুটি ঠিক করেছিল শতাব্দীকে মনের কথা বলবে, তখন জানতে পেরেছিল শতাব্দী এনগেজড। বছর ঘুরতে না ঘুরতে শতাব্দীর বিয়ে হয়, আর প্রত্যয়ের মনের কথা না বলাই থেকে যায়। কিন্তু কথায় বলে না, আমাদের জীবনের সমস্ত হিসেব নিকেশের খাতা নিয়ে উপরে নাকি কেউ একজন বসে আছেন, বোধহয় তাহার ইচ্ছেটা খানিকটা অন্যরকম ছিল। 8 মাস আগে শতাব্দীর 4 বছরের সংসার ভেঙে যায়। অফিসে সবাই খবরটা জানে, কেউ সহানুভূতি দেখায়, কেউ কৌতূহল লুকোতে পারে না, কিন্তু একমাত্র প্রত্যয় যে এই বিষয়ে কোনো কথাই কোনোদিনও বলেনি। আজ শতাব্দীকে একদম অন্যরকম লাগছে। অনেকদিন পর ওকে দেখে

0: দেখে যেন মনে হচ্ছে ওর মনের কালো মেঘ খানিকটা হলেও কেটেছে। আজও আর পাঁচটা দিনের মতোই অফিসে প্রচণ্ড কাজ। এমন সময় রিমি এসে বলে,
1: শতাব্দী ক্যান্টিনে যাবি?
2: তোরা চা, আমি একটু পরে আসছি।
3: শতাব্দী, আমি কফি আনতে যাচ্ছি, বলছিলাম তোমার জন্য কিছু আনবো।
2: না থ্যাংকস, আমি কাজটা সেরে ক্যান্টিনেই যাব।
3: ঠিক আছে।
0: প্রত্যয় আর কিছু না বলে কফি হাতে নিজের ডেস্কে চলে গেল। শতাব্দীও খানিক পরে ক্যান্টিনে গিয়ে রিমির সাথে লাঞ্চ সেরে নিল। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। এদিকে প্রত্যয়ের শতাব্দীকে যে এত ভালো লাগে সেটা আরও কিছুতেই বলে উঠতে পারে না। একদিন হঠাৎ শতাব্দী প্রত্যয়ের ডেস্কে আসে, বলে,
2: এই প্রত্যয়, আজকের গ্রুপ মিটিংটা তুমি একটু সামলে দেবে? আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি একটু বাড়ি যেতে চাই।
3: হ্যাঁ, সে আমি সামলে দেব, কিন্তু তোমার কি হয়েছে? এনিথিং সিরিয়াস?
2: না না, ওই একটু জ্বর জ্বর।
3: আচ্ছা, ঠিক আছে।
0: প্রত্যয় আজও বেশি কথা বলল না। কেন জানি না ও মনে মনে যা অনুভব করে শতাব্দীকে কিছুতেই বলে উঠতে পারে না। আজও ওর শরীর খারাপ শুনে ওর মনটা যে অস্থির হয়ে উঠল সেটাও শতাব্দীকে বুঝতে দিল না। প্রত্যয় যেন শুধু শতাব্দীর পাশে থাকতে চায়, ওর যেন আর কিছুই চাওয়া পাওয়া নেই। এমনিতে কখনোই প্রত্যয় শতাব্দীকে খুব একটা কাজের কথা ছাড়া টেক্সট করে না, কিন্তু আজ ওর বড্ড জানতে ইচ্ছে করছে শতাব্দীর শরীর কেমন আছে। অনেকবার লিখে এবং মুছে ফাইনালি ও মেসেজটা করেই ফেলল।
3: কি গো, শরীর কেমন আছে? কাল সেরকম হলে লিভ নিয়ে নাও না, আমি এদিকটা সামলে নেব। টেক কেয়ার, গেট ওয়েল সুনার।
0: শতাব্দী মেসেজটা দেখল কিন্তু কোনো রিপ্লাই দিল না। ওর এখন খুব ভয় হয়, ভয় হয় নতুন সম্পর্ক গড়তে। সব কিছু থেকেই শুধু পালিয়ে যেতে মন চায়। সৌরভের সাথে চার বছরের সংসারটা ভেঙে যাওয়ার পর থেকেই ওর কেমন যেন দম বন্ধ লাগে। নিজের জীবনটাকে অদ্ভুত এক যান্ত্রিকতায় বেঁধে ফেলেছে ও। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ, কোনো রকমের দুমুঠো খাওয়া আর রাত জেগে রাতের প্রহর গোনা, এই এখন শতাব্দীর জীবন। পরের দিন অফিসে শতাব্দীকে দেখে প্রত্যয় একটু অবাক হল। কাছে এসে জিজ্ঞেস করল,
3: কি গো, আজ অফিসে এলে? শরীর কেমন এখন?
0: কাল রাতের মেসেজের কোনো প্রসঙ্গ প্রত্যয় তুলল না। শতাব্দী উত্তর দিল,
2: হ্যাঁ, ওই প্যারাসিটামল খেয়ে একটু বেটার, তাই চলে এলাম।
3: বেশ, কোনো রকম অসুবিধা হলে বলো।
0: প্রত্যয়ের যে শতাব্দীকে ভালো লাগে শতাব্দী তা জানে, বা বলা ভালো বোঝে। কিন্তু ওই যে আগেই বললাম, শতাব্দী নতুন করে কিছু ভাবার শক্তি পায় না। কোনো মানুষকে বিশ্বাস করা তো দূরের কথা, ওর নিজের প্রতি বিশ্বাসটাই যেন আজ আর আগের মতো নেই। কখনো কখনো জীবনকেই বড্ড দোষ দিতে ইচ্ছে করে। খালি মনে হয় সৌরভের সাথে সম্পর্কটা কি এতটাই মিথ্যে ছিল যে চার বছরের সংসার ভাঙার পর আজ অবধি সৌরভের তরফ থেকে একটা ফোন বা মেসেজ এলো না। শতাব্দী আর সৌরভের সম্পর্কটা ভেঙে যাওয়ার একমাত্র কারণ ওর মা না হতে পারা। তার জন্য সৌরভ যে ওকে এতটা একা করে দেবে সেটা শতাব্দী আজও বিশ্বাস করে উঠতে পারে না। মেঘলা দিনের দুপুরে শতাব্দী এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই ভুলেই গেল আজ এখনো লাঞ্চ করা হয়নি। আর ঠিক তখনই প্রত্যয় এসে বলল,
3: বলছিলাম লাঞ্চ করবে না?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করব, এই যাচ্ছি।
0: শতাব্দী আর প্রত্যয় দুজনে একসাথে ক্যান্টিনে খেতে বসলো।
3: আজকের মিটিংটা খুব টায়ারিং ছিল, তাই না?
2: মিটিংয়ের চেয়ে কখনো একাকিত্বই বেশি ক্লান্ত করে।
0: প্রত্যয় কোনো উত্তর দেয় না, দুজনেই চুপচাপ নিজেদের খাবার শেষ করে আবার ডেস্কে ফিরে আসে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। অফিস ছুটির সময় শতাব্দী প্রত্যয়কে এসে বলে,
2: প্রত্যয় আজ একসাথে একটু বাস স্ট্যান্ড অব্দি হাঁটবে?
3: হ্যাঁ নিশ্চয়।
0: প্রত্যয় আবারও চুপ। ও যেন কিছুতেই নিজের মনের কোনো কথাই শতাব্দীকে বলেই উঠতে পারে না। শতাব্দী কথা শুরু করল,
2: জানো তো প্রত্যয়, সবাই ভাবে ডিভোর্সের যন্ত্রণা মানে কেবল সম্পর্ক ভাঙার যন্ত্রণা, আসলে যন্ত্রণা যে আত্মবিশ্বাস ভাঙার সেটাকেও বোঝে না।
3: সবাইকে কেন তোমায় বোঝাতে হবে বলো তো শতাব্দী? তোমার সম্পর্ক, তোমার জীবন, এইসব নিয়ে মানুষ আজ ভাববে, কাল ভাববে, তারপর ভুলে যাবে। জীবনটা কিন্তু তোমার। এই জীবনে তুমি কিভাবে বাঁচবে সেটা তোমাকেই ঠিক করতে হবে। তাই তোমায় কে বুঝলো আর কে বুঝলো না তাতে তোমার কি যায় আসে?
0: এতদিনে এই প্রথম শতাব্দী আর প্রত্যয় নিজেদের অফিস মিটিংয়ের বাইরে জীবনের কথা বলল। কেন জানি না প্রত্যয় হঠাৎ করে বেশ খানিকটা কনফিডেন্স পেল শতাব্দীকে আরও একটা কথা বলার। প্রত্যয় হঠাৎ বলে উঠল,
3: শতাব্দী তুমি অফিসে প্রথম এসেছিলে সেই 2019-এ, তোমার কতটা মনে আছে জানি না, তুমি সেদিন পড়েছিলে একটা লাল কালারের সালোয়ার। প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়েছিলাম। বয়স কম, উত্তেজনা উন্মাদনা সবই অনেক বেশি। কতবার ভেবেছিলাম তোমায় বলেই ফেলি, মনের কথাটা তোমায় জানিয়ে দিই, কিন্তু পারিনি। তারপর যেদিন রিমি অভিজিৎ আমাকে জোরাজুরি করলো তোমাকে বলার জন্য, সেদিনই তুমি তোমার পাশের টেবিলের পল্লবীকে বলছো তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে। ব্যাস স্বপ্ন ভেঙে চুরমার। আমার আর তোমাকে বলা হলো না, তবে যাই বলো, তোমার বিয়ের ফিশ ফ্রাই কিন্তু বেশ ভালো হয়েছিল। বুকে পাথর রেখে নিজের পছন্দের ফিশ ফ্রাইটা কিভাবে যে খাচ্ছিলাম তা শুধু আমিই জানি। যাই হোক, এত কথা বলার একটাই কারণ, আমি চাই তুমি ভালো থাকো, নিজের আত্মবিশ্বাস আবার ফিরিয়ে আনো। যে গেছে তার অপেক্ষায় বসে থেকে নিজের জীবনটাকে নষ্ট করো না। একটাই জীবন, প্রাণ খুলে বাঁচো। কে বলতে পারে আরও কত প্রত্যয় তোমাকে একটুখানি ভালোবাসার সুযোগ পাবে বলে অপেক্ষায় অপেক্ষায় দিন কাটাচ্ছে।
0: শতাব্দী একদম চুপ, কি বলবে বুঝতে পারছে না। কিন্তু প্রত্যয়ের এই অদ্ভুত মজার ছলে মনের সব কথা বলে দেওয়াটা শতাব্দীর বেশ ভালোই লাগল।
2: প্রত্যয়, এত কথা যখন বললেই তাহলে আর একটা কথাও বলি। তুমি বোধহয় জানো না আমাদের ডিভোর্সটা কেন হয়েছিল।
3: শতাব্দী, আমি জানতেও চাই না, প্লিজ। আমার কাছে তুমি একমাত্র সত্য, বাকি আর কিছু জানার নেই আমার। তোমায় আমাকে ভালোবাসতে হবে না, আমার সাথে আবার কখনো হেঁটে এতটা আসতেও হবে না। অফিসে যতটুকু দেখা কথা হয় তা নিয়েই তো কাটিয়ে দিলাম গো এতগুলো বছর, বাকিটাও পারবো। তুমি শুধু ভালো থাকো, ব্যাস এইটুকুই চাই আমি।

0: মাঝে কেটে গেছে আরও বছর খানেক। না, শতাব্দী আর প্রত্যয় এখন আর শুধুই অফিস কলিগ নয়, ওরা দুজনে দুজনের খুব ভালো বন্ধু, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার সঙ্গী। আজ প্রত্যয়ের জন্মদিন। শতাব্দী নিজের বাড়িতে প্রত্যয়ের জন্য একটা ছোট্ট আয়োজন করেছে। ওদের কমন ফ্রেন্ড রিমিও নিমন্ত্রিত। অফিস ফেরত তিন বন্ধু একসাথে কেক কাটে, আনন্দ করে। শতাব্দী প্রত্যয়কে একটা খাম হাতে দেয় আর বলে,
1: এটা এখন খুলিস না, বাড়ি গিয়ে খুলিস।
0: কথা মতো প্রত্যয় বাড়ি এসে খামটা খোলে আর দেখে শতাব্দীর লেখা একটা চিঠি, যাতে লেখা,
1: আমি কোনোদিনই চাইনি আমার জীবনে তোর আশাটা কেবল সৌরভের শূন্যস্থান পূরণ করুক। আমি চেয়েছি তোর ভালোবাসার মান দিতে। তাই অনেকগুলো বছর পর হলেও আজ আমি বলছি, আমি তোকে ভালোবাসি প্রত্যয়। আমার অতীত আমার জীবনের অনেকটা অংশ জুড়ে থাকলেও আমি তোর সঙ্গে একটা সুন্দর ভবিষ্যৎ করতে চাই। সুযোগ দিবি আমায়? উত্তরটা জানানোর তাড়া নেই। তুই তো আমাকে পাবি না জেনেও এতগুলো বছর অপেক্ষা করলি। আরো কিছুটা অপেক্ষা না হয় এবার আমি করলাম।

স্ন্যাপশটসে আজ শুনলে অপরূপার লেখা শেষ থেকে শুরু, গল্পের নারেশনে সৌমিক, প্রত্যয় রাজীব, শতাব্দী দেবারতী, রিমি আম্রপালি।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন শুনছো তুমি, আর থাকবো মাত্র 7টা মিনিট, কারণ তারপরেই তোমার সাথে আজকে ভীষণ প্রিয় আমাদের দুজন হটসিটে বসবে। আজকে থাকছে চুপ কথায় কারা কারা। আর একটু তোমাকে একটু ভাবাই, যাওয়ার আগে অবশ্যই বলে যাও আজকে কারা কারা থাকছে চুপ কথায়। একটা মেসেজ আরিফ হোসেন আমাদেরকে লিখছো, আমি সোনালি নামের একটা মেয়েকে ভালোবাসি, এক মাস আগে তার সাথে কথা হওয়া শুরু হয়েছে আমাদের। সেও আমায় বলে যে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু প্রকাশ করিনি কখনোই। তাই আমি আকাশবাণীর মাধ্যমে তাকে ভালোবাসা প্রকাশ করতে চাই। বলতে পারো লাভ জাংশনে এক অভিনব ভালোবাসার প্রকাশ করতে চাইছি আকাশবাণীর মধ্যে দিয়ে। অপরূপা দিদিও দাদা, প্লিজ তাকে বলে দাও যে আমি তাকে খুব খুব খুব ভালোবাসি। হয়তো সেও আমাকে খুব ভালোবাসে, কিন্তু পারিবারিক চাপে পড়ে সে প্রকাশ করতে পারছে না, কিন্তু তার কথা শুনে আমি বুঝতে পারি সেও আমায় খুব ভালোবাসে। অপরূপা দিদি, আজকে লাভ শটটা খুব খুব সুন্দর ছিল, নিজের জীবনের স্টোরিটা কিছুটা প্রকাশ করে ফেলেছে হয়তো অপরূপা দিদি। আচ্ছা
2: আচ্ছা,
1: তোমরা সাবধানে বাড়ি যাও প্রিয় দাদা দিদি, লাভ জাংশন ও চুপ কথা জুড়ে আছি। তোমার মেসেজটা তো অবশ্যই পড়লাম, তোমার অ্যাজাম্পশনটা খানিকটা ভুলের দিকে এগোচ্ছে, বুঝলে তো। আমি আমার জীবনের স্টোরি তো অবশ্যই শেয়ার করিনি, তবে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, তুমি একটা দারুণ ব্যাপার ঘটিয়ে ফেলেছ। তুমি তোমার প্রিয় মানুষকে, ভালোবাসার মানুষকে আমাদের
2: তরফ থেকে
1: ভালোবাসা জানিয়েছো, এটা একটা দারুণ ব্যাপার। আশা করি তোমার প্রিয় মানুষ শুনেছেন এবং এতক্ষণে ভীষণ এক্সাইটেড হয়ে তোমাকে হয়তো ফোনও করে ফেলেছেন। হাই লাভ জাংশন, আমি নাম বলতে চাই না, আমি একটা সম্পর্কে ছিলাম, তখন সবে আমি 18। আমাদের সম্পর্কটা ছিল লং ডিস্টেন্স, আমার বাড়িতে বিয়ের কথা বলে, কিন্তু আমার বাড়িতে তাকে মানেনি।

0: এবং তার বাড়িতেও মানেনি। আমরা ঠিক করি পালিয়ে বিয়ে করব, আমি বাড়ি ছেড়ে চলে যাই তার উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত তার কাছে পৌঁছতে পারিনি। তিন দিন পর আমি ফিরে আসি। এই ঘটনার 3 বছর হয়ে গেছে। ভয় হয় এখন নতুন সম্পর্কে যেতে। কিছু মাস আগেও একজনের সাথে আলাপ হয়, সে তার অতীতের কথা আমাকে বলে, কিন্তু আমি আমার অতীতের এই ঘটনা জানালে সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। ঠিক এই কারণেই আমার ভয় হচ্ছে এখন বিয়ে করতে। যার সাথে বিয়ে হবে সে যদি আমার অতীতের কথা জানতে পেরে আমাকে ছেড়ে চলে যায়, কী করব বুঝতে পারছি না।
1: প্রথম কথা সেটা হচ্ছে যে একটু আমার মনে হয় যে মানে মেন্টাল স্টেবিলিটিটা তো দরকার। এক্ষুনি কোনো নতুন সম্পর্কে যাওয়ার বা নতুন কিছু ভাবার দরকার নেই। তার কারণ হচ্ছে ও যেভাবে মেসেজটা লিখেছে সেটুকুতে এটুকু বোঝা যাচ্ছে যে ও এখনও অবধি সেই ওর জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেখান থেকে কিন্তু একদমই বেরোতে পারেনি। তো সেখান থেকে যদি একজন না বেরিয়েই আবার একটা নতুন কোনো সম্পর্কে এগোতে চায়, তাহলে ব্যাপারটা খুব মানে অদ্ভুত একটা মানে বিধিকিচ্ছির ব্যাপার হয়ে যাবে। না এখান থেকে বেরোতে পারবে, না নতুন সম্পর্কে কনসেন্ট্রেট করতে পারবে। আমার মনে হয় ওর একটু সময় নিক। এক্ষুনি যদি বাড়ি থেকে ওকে বিয়ের জন্য চাপ দেয়, তাহলে বলবো যে বাড়ির লোককে একটু বোঝাতে যে সে এখনও প্রিপেয়ার নয়, তার একটু সময় লাগবে। আদৌ সত্যি এরকম তো হতে পারে যে আদৌ সে বিয়ে করতে চায় কি না, কারণ ও একজনকে ভালোবাসতো, তার সঙ্গে সারা জীবন থাকতে চেয়েছিল, কিন্তু ফাইনালি কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। এবং সেটা নিয়ে কি ও বাঁচতে চায়, নাকি একটা নতুন সম্পর্ক নতুনভাবে নতুন জীবনকে শুরু করতে চায়, সেটা তো একটু ভাবার ওকে সময় দিতে হবে। সেই সময়টা তুমি একটু নাও, নিয়ে একটু পরে মানে বেশ কয়েক মাস পর বা কয়েক বছর পর একটু চিন্তা ভাবনা করো। যদি তখন তোমার মনে হয় যে না তুমি এখন একটা নতুন সম্পর্কে যাওয়ার মতো তোমার মেন্টাল প্রিপারেশন রয়েছে, তাহলে আমার মনে হয় তুমি যেতে পারো।
0: ঠিক,
1: তবে আমার মনে হয় যে এখন একটু মানে ধীর স্থির হয়ে শান্ত হয়ে বসো, এক্ষুনি খুব মানে ডিসিশন নেওয়ার মতো পর্যায়ে চলে যেও না আর কি।
0: এবং আরেকটা ছোট্ট করে আমি একটা কথা একটু অ্যাড অন করতে চাই, সেটা হচ্ছে যে তোমার অতীতের যে কোনো অধ্যায়, তোমার আমার পৃথিবীর যে কোনো মানুষের অতীতের কোনো অধ্যায় শুনে যদি কেউ হাত ছেড়ে দেয় বা হাত ধরতে না চায়, তাদের মেন্টাল পিস তাদের কাছে রইল। তারা অনেক কিছু ভাবনা থেকেই এটা করে, তাতে কোনো অসুবিধে নেই, প্রত্যেকের ভালো থাকার অধিকার রয়েছে। কিন্তু সেটার জন্য তোমার মন খারাপের কোনো কারণ নেই, কারণ যে মানুষটা হাত ছেড়ে দিয়েছে তার ছেড়ে যাওয়াটাই ভালো ছিল, তোমার জন্য ভালো ছিল। কারণ অতীত অধ্যায় আঁকড়ে যে মানুষরা কোনো মানুষকে জাজ করতে পারে বা কোনো মানুষকে ভাবতে পারে না এর সাথে থাকা যাবে না, তাদের না থাকলে খুব একটা ক্ষতি হবে না। তারা তাদের জীবনে ভালো থাকুক, তুমি তোমার জীবনে ভালো থাকো, এভাবে আমরা অনেকগুলো মানুষ একসাথে ভালো থাকি। আপাতত স্টুডিও এন্ড থেকে আমাদের টাটা বাই বাই বলতেই হচ্ছে, কারণ স্টুডিও ক্লক বলছে 11:57 হয়ে গেছে। আমরা একটা খুব সুন্দর গান তোমাকে শোনাতে শোনাতে টাটা বাই বাই বলছি, ফিরে আসবো আবার কোনো একদিন। আপাতত ঠিক 12টার সময় আজকে চুপ কথায় যে দুজন আছেন তাদের দুজনের নাম আমরা বলে দিই।
1: আজকে চুপ কথায় আছে দীপেন্দু এবং সুনন্দা, অর্থাৎ আমাদের সবার প্রিয় দীপদা এবং সুনন্দা দুজনে চুপ কথায়। আজকে সৌমিকার অপরূপ রাত 3টে অবধি শুনবে চুপ কথা একসঙ্গে, সবাই মিলে আমরা শুনবো। নাম্বারটা একই 9903653992।

অবলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: দেখতে দেখতে রাত কিন্তু অনেকটা গভীর হলো। হ্যাঁ, লাভ জাংশনে এতক্ষণ অপরূপার শ্রমিকের সঙ্গে তুমি তো ছিলে, মনের অনেক কথা বলেছো। স্পেশালি তোমার ভালোবাসার জীবনের, ভালো লাগার মানুষটির জন্যে মনের মতন ভালো মন্দ সব কথা কিন্তু বলা হয়ে গেছে ইতিমধ্যে। তবে এর বাইরেও জীবনের অনেক সমস্যা থাকে যার সমাধান প্রতিনিয়ত আমরা প্রতিদিন খুঁজেই যাচ্ছি, কিংবা এমন কোনো কথা থাকে যেটা ইচ্ছে করে গভীর রাতে একজন বন্ধুকে বলতে, যে কোনো জাজমেন্ট ছাড়া তোমার কথাটা শুধু শুনবে, যে তোমাকে তোমার মতন করে বোঝার চেষ্টা করবে অ্যাটলিস্ট, যে তোমার কথার মাঝখানে একবারও বলবে না যে শোন এটা ঠিক করছিস না, তুই ওটা কর সেটা কর না, বরং চুপচাপ শুনবে আর বলবে হ্যাঁ তুই বলে যা আমি মন দিয়ে শুনছি। তো সেই বন্ধু কিন্তু আজ এই মুহূর্তে তোমার সামনে, তোমার সঙ্গে, তোমার কানে এই রাতে রয়েছে, তোমার চুপ কথা রয়েছি আমরা।
2: আমি দীপ রয়েছি তোমার সঙ্গে, আর রয়েছে সুনন্দা, যার মিষ্টি ইন্ট্রোডাকশন এতক্ষণ ধরে শুনছিলে তোমরা। 107 FM রেনবোতে আমরা দুজনে শুরু করছি চুপ কথা, যে চুপ কথা আজ একেবারে মধ্যরাত ছাড়িয়ে একেবারে ভোরবেলা পর্যন্ত আমরা থাকবো তোমার সঙ্গে। নাম্বারটা আমাদের সেই একই রয়েছে, 9903653992। আরও একবার বলছি, 9903653992। এই নাম্বারে খোলা থাকবে রাত 3টে পর্যন্ত, যেখানে তুমি টেক্সট মেসেজ আর হোয়াটসঅ্যাপ করে আমাদের জানাতে পারো যে তোমার মনের মধ্যে গভীর রাতের বেলায় যখন তুমি একলা রয়েছো, যখন তোমার মাথার মধ্যে তোমার সারাদিন ধরে ঘটে চলা বিভিন্ন কাজগুলোর কিছু কিছু প্রতিক্রিয়া তোমার মাথার মধ্যে ধাক্কা দিচ্ছে আর তোমাকে বলছে এই কাজটা না না করলেও হতো, বা ওই কাজটা যদি করতে পারতাম তাহলে খুব ভালো হতো, ওই কথাটা তখন বললো কেন তখন রিপ্লাইটা করতে পারলাম না, এখন কেন ওই উত্তরটা মাথার মধ্যে ঘুরছে, এইরকম আর অনেক কথা যেগুলো সারাদিন কাজের চাপে আমাদের মাথার মধ্যে ধাক্কা মারে না, কিন্তু রাত হলেই যখন তুমি একলা হয়ে পড়ো একটা ঘরের মধ্যে, তখন সেই কথাগুলো তোমার মাথার মধ্যে অবিরত ধাক্কা মারতে থাকে। তখন মনে হয় যে পাশে এমন একজন যদি কেউ থাকতো যে শুধু কথাটা শুনতো তাহলেও মনটা অনেক হালকা হতে পারতো। দেখো, জেনারেলি এখন সবাই বলতে চায়, কেউ শুনতে চায় না, কিন্তু শোনার জন্য আজ সুনন্দা আর দীপ রয়েছে তোমার সঙ্গে, সারা রাত ধরে শুনবো তোমার যে কোনো কথা। সুনন্দা একটু আগেই বললো না যে জাজড হওয়ার ভয় এখানে কিছু নেই, এখানে কেউ তোমাকে জাজ করবে না, তাই নিশ্চিন্তে নির্দ্বিধায় একেবারে খোলা মনে তোমার মনের মধ্যে কি চলছে, 9903653992 নাম্বারে আমাদের জানাতে থাকো। আর দুর্দান্ত কিছু গান তো রয়েছে যেগুলো তোমাকেই মাঝরাতে তোমার মনের মধ্যে একটুখানি কি বলবো, একটু এনার্জি দেবে, তোমাকে একটু একটু একটু সুদিং, একটু রিদমিক তোমার ভালো লাগবে শুনতে, সেরকম গানও কিছু রয়েছে। তো সুনন্দা সিং, আবার বেশ হলো 2-3 মাস আমরা পরপর একসঙ্গে অনেক শো করছি, আমাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিংও বেশ ভালো বাড়ছে, নিজেদের মধ্যে অনেক গল্প হচ্ছে, দেখা হলো জিজ্ঞেস করছি তুই কী দেখলি, ও জিজ্ঞেস করছে তুই কী দেখলি, তো সেরকম জিনিসপত্র নিয়েও গল্প হবে, আমরা কী দেখলাম নতুন, কী কী সিনেমা আসছে, কী কী ভালো ইভেন্ট হচ্ছে চারদিকে, সব খবর সব কিছু নিয়ে আলোচনা হবে। সারা রাত তো আছি তোমাদের সঙ্গে। দুর্দান্ত একটা গান দিয়ে শুরু করেছিলাম, মোহিত চৌহানের গাওয়া, আমার ভীষণ প্রিয় একটা গান, এই গানগুলো আমার প্লেলিস্টে থাকে একদম কমন। আরও একটা গান শোনাবো, এই গানটাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, গানটা শুনতে শুনতে ফেরত আসছি। নাম্বারটা আর একবার বলে যাই, 9903653992, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আর টেক্সট মেসেজ তুমি পাঠাবে, আমরা পড়বো আর শুনবে এই গোটা রেইনবো পরিবার।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আমাদের কাছে কিন্তু অলরেডি তোমাদের মেসেজ আসতে শুরু করে দিয়েছে, তো 9903652 নম্বরে আমরা কিন্তু এক এক করে পড়বো তোমাদের পাঠানো মেসেজ। তো প্রথমে আজকে আমরা কার মেসেজ পড়ছি সুনন্দা?
2: প্রথমেই আজ আমরা পড়ছি সৌভিক সরকারের মেসেজ কসবা হালতু থেকে।
1: রাইট,
2: খুব দারুণ একটা লেখা। একা থাকা মানে একা হয়ে যাওয়া কিন্তু নয়, জীবনের সব পথেই কেউ না কেউ একসময় একা হাঁটে, কেউ ইচ্ছে করে, কেউ আবার পরিস্থিতির কারণে। কেউ একা থাকা বেছে নেয় নিজের মতন করে, কিন্তু একা থাকা মানে জীবন থেমে যাওয়ার নয়, বরং নিজেকে নতুন করে জানার একটা সুযোগ। অন্যের উপস্থিতি ভালো লাগতে পারে, কিন্তু নিজের সঙ্গ উপভোগ করতে পারা সবচেয়ে বড় শক্তি। যে মানুষ একা থেকেও হাসতে পারে, সে নিজের স্বপ্নের জন্য লড়াই করতে পারে, নিজের মনকে শান্ত রাখতে পারে, সেই কিন্তু সত্যিকারের শক্তিশালী মানুষ। মনে রাখতে হবে, মানুষ আসে, মানুষ চলেও যায়, কিন্তু আমাদের স্বপ্ন, আমাদের আত্মসম্মান আর আমাদের সাহস, এগুলো সবসময় আমাদের সঙ্গেই থাকে। তাই কারোর জন্য নিজের মূল্য কখনো কমিয়ে দিতে নেই। নিজের যত্ন নিতে হয়, নতুন কিছু শিখতে হয়, প্রিয় কাজগুলো বারবার করতে হয় আর বিশ্বাস রাখতে হয়। হ্যাঁ, সঠিক সময়ে সঠিক মানুষও আসবে, সঠিক সুযোগটাও আসবে। একা থাকাটা দুর্বলতা নয়, বরং কখনো কখনো এটাই নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার প্রথম ধাপ।
1: দুর্দান্ত একটা মাসে ছবি আমাদের প্রত্যেক সপ্তাহে খুব সুন্দর সুন্দর, খুব ইউনিক এবং খুব খুব কি বলবো, মনকে ছুঁয়ে যায় এরকম কিছু মেসেজ পাঠায়। থ্যাংক ইউ সো মাচ সৌভিক। একলা থাকাটা সত্যি, এখন একলা থাকাটা কার্স বলে লোকে বিশ্বাস করে না, অভিশাপ বলে বিশ্বাস করে না। এখন অনেকেই আছে নিজের মতন স্বাধীনভাবে বাঁচাটাকে একটা পরিপূর্ণতা বলে ভাবে। এবার একলা থাকা ভালো নাকি কারোর সঙ্গে থাকা ভালো, এটা একটা চিরকালীন দ্বন্দ্ব। যারা একলা রয়েছে তাদের মধ্যে অনেকেই পার্টনার খুঁজে পেতে চায়, আবার তুমি যদি উল্টো দিকটায় গিয়ে দেখো যাদের পার্টনার রয়েছে সঙ্গে তারা অনেক সময় একলা থাকতে চায়। এটা একটা চিরকালীন দ্বন্দ্ব। এবং একটা কথা আছে ইংরাজিতে, গ্রাস ইজ অলওয়েজ লুক গ্রিনার অন দ্য আদার সাইড। বাংলায় বলে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপার দিয়ে সর্বসুখ আমার বিশ্বাস। আমি খুব রিসেন্টলি আমরা দুজনেই, আমি আর সুনন্দা দুজনেই একটা ওয়েব সিরিজ দেখছিলাম যার নাম মুসাফের ক্যাফে। সেই ওয়েব সিরিজেও এইটা, এই এই যে দ্বন্দ্বটা যে আমি একলা থাকব নাকি আমি কারোর সঙ্গে থাকব, কোনটায় মানুষের আসল সুখ, একলা থাকার মধ্যে সেটাই সুখ নাকি কারোর সঙ্গে থাকার মধ্যে সেখানে শিকড়, এই নিয়ে একটা ওয়েব সিরিজ। তো আমি সৌভিকের মেসেজটা পড়তে পড়তে আমার খুব অবভিয়াস, আমার এটাই মনে পড়ে গেল যে একলা থাকাটার মধ্যে যেমন কোনো বাহাদুরি নেই, আবার একলা থাকবো না এটা বলার

0: মধ্যেও কোনো লজ্জা আছে বলে আমি মনে করি না। প্রত্যেকটা মানুষের সেলফ চয়েস, যে যেভাবে থাকতে চায়। কারোর একলা থাকতে ভালো লাগতেই পারে, সে মনে করে সেটাই তার চূড়ান্ত স্বাধীনতা। আবার কারোর মনে হতে পারে যে না, আমার একটা স্থায়ী শিকড়ের দরকার আছে, অন্তত এমন একটা মানুষ যে আমাকে দিনের শেষে একবার জিজ্ঞেস করবে যে কী হলো, কখন ফিরবে, এত ফিরতে দেরি হচ্ছে কেন। এবার এটাই, এই প্রশ্নটাই যখন কেউ এইভাবে জিজ্ঞেস করবে যে কী হলো, এত ফিরতে দেরি হচ্ছে কেন, তখন অনেকের মনে হতে পারে তার থেকে একলা থাকাই বেটার। এবার এটা জীবন দর্শনের ওপর, নিজে নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। বাট এটা আনডাউটেডলি একটা খুব বড় ডিবেট। সৌভিকের প্রথম মেসেজটাই আজকে আমাদের মধ্যে একটা চিরকালীন দ্বন্দ্বকে উস্কে দিয়ে গেল।
1: আরও একটা দুর্দান্ত মেসেজ,
0: তোমার বক্তব্য শোনা হলো না।
1: আচ্ছা, আমার বক্তব্য,
0: আমি অপেক্ষা করেছিলাম, আমি ভাবলাম আমি থামলে বোধহয় বলবে
1: না। অ্যাকচুয়ালি না, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি দীপ, যে এই পৃথিবীতে না কোনো কিছু সঠিক ডেফিনেশন কখনো হয় না। মানে যেটা আমরা বলি না, যে তোমার কাছে যেটা ঠিক আমার কাছে ভুল, আমার কাছে যেটা ঠিক তোমার কাছে ভুল।
0: মানে তুমি বলতে সাদা বা কালো না হয়ে একটা গ্রে এরিয়াও থাকতে পারে।
1: থাকতেই পারে। এবার তুমি বলছিলে মুসাফির ক্যাফের কথা, আমার মনে পড়ে গেল হঠাৎ করে রণবীর কাপুর আর দীপিকা পাদুকোনের সেই মুভিটার কথা, যেখানে বানি যখন সানসেট দেখছিল এবং বানির সঙ্গে দীপিকা পাদুকোন ছিল, তখন
0: বলছিল কুছ না কুছ তো ছুট জাতাই হে বানি,
1: কুছ না কুছ তো ছুট জাতাই হে বানি।
0: আবার একটা পছন্দের সিনেমা রুক্তি, মানে বলে না একটা হিন্দিতে কথা আছে, যে দুঃখতি রাগো পর হাত রাখ দিয়া তুমনে।
1: তো তুমি আমার সেই, এটাই হয় আমাদের জীবনে, যে আমরা মনে করি যে আরে এটা করলে এটা ভালো, ওটা করলে সেটা ভালো। অ্যাকচুয়ালি না, প্রেজেন্ট সময়টাতে আমি ঠিক কেমন আছি, আমি যদি একা থেকে নিজেকে স্যাটিসফাইড ফিল করাতে পারি, দ্যান ইটস গুড, ফেয়ার এনাফ। আর যদি মনে হয় যে না,
0: আমি এরকম কিছু মানুষকে চিনি, আমার একদম পরিচিত, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে একা সিনেমা দেখতে যাওয়া বা একা রেস্তোরাঁয় খেতে যাওয়ার মতন সাহস তার আছে কি না।
1: কারণ আমি
0: আমি অ্যাডমিট করে নিয়েছি যে আমার নেই, আমি পারবো না।
1: ওকে,
0: আমি প্রচণ্ডভাবে ডিপেন্ডেন্ট, একলা সিনেমা দেখতে যাওয়া বা একলা খেতে যাওয়ার মতন কাজ আমি কখনো করতে পারবো না। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, তো সে আমাকে বললো আমি না সিনেমা একা দেখতে যেতেই সব থেকে ভালোবাসি। এবং তখন একটা ওডিসি দেখা নিয়ে আমাদের মধ্যে কনভারসেশন চলছিল, তো আমাকে বলে যে এই ওডিসি সিনেমাটা ভালোভাবে দেখার জন্য বা দেখে বোঝার জন্য যতটা কনসেন্ট্রেশন নিয়ে সিনেমাটা দেখতে হবে, যতটা একাত্ম হয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, আমি সঙ্গে করে একজনকে নিয়ে গেলে এতটা মন দিয়ে দেখতে পারতাম না। কারণ আমি সিনেমাটা দেখার আগে পড়াশোনা করেছি, আমার একটা এক্সপেকটেশন আছে, আমি সিনেমাটা দেখতে গেছি, আমি দেখে স্যাটিসফাইড। এবার এইটা শুনে আমার মনে হলো বাহ, কথাটা তো ভুল বলেনি কিছু। কারণ দেখো, দুজন বা বন্ধু বান্ধব নিয়ে সিনেমা হলে গেলেই কিছু কিছু ডিস্ট্র্যাকশন তো হবেই তোমার, তখন তোমার পুরোপুরি মনোযোগ কখনোই স্ক্রিনের দিকে থাকবে না, কিছু কিছু সময় তোমার মনোযোগ একটু ডিস্ট্র্যাক্টেড হয়েই যাবে, এদিক ওদিক তোমার মন যাবেই, কথা বলতেও যাবে, পাশে একটা লোক থাকলে তুমি নিশ্চয়ই তিন সাড়ে তিন ঘন্টা একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবে না। এবার ও আমাকে বলে যে আমি রেস্টুরেন্টেও একা খেতে যাই, আমার তো ভীষণ ভালো লাগে, আমি যেটা গিয়ে অর্ডার করবো সেটা, যেটা আমার সব থেকে পছন্দ সেটা আমি অর্ডার করবো। আমি ভেবে দেখলাম আর এটাও তো ভালো যুক্তি, কারণ হতেই পারে কোনো একদিন আমার চাইনিজ খেতে ইচ্ছে করছে না, হয়তো আমার কন্টিনেন্টাল খেতে ইচ্ছে করছে বা আমার মোগলাই খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি যাকে নিয়ে গেছি তারা তো চাইনিজ খেতে ইচ্ছে করছে, তো তখন আমরা একটা একটা সহমতে আসতে হয়, তখন একটা মাঝামাঝি কিছু বলতে হয়। তো এটাই,
1: তবে আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তুমি সেটা কখনো করোনি তাই তো, অ্যাডমিট করলে
0: না।
1: বাট আমি মুভি দেখাটা এখন অবধি একা হয়নি আমার, কিন্তু আমি বহুবার রেস্টুরেন্টে একা গিয়ে বসে খেয়েছি, একটা জিনিস ফিল করার জন্য। জানো, একদিন আমার খুব ইচ্ছে হলো, যে যারা সত্যিই বলে যে একা যাও খেতে, এটা তো আমিও শুনেছি জীবনের টফ ফেজেস এর মধ্যে, যে তুমি কেন বন্ধু বান্ধব খুঁজছো, সবাই তো চাকরি বাকরি করছে, তোমার হচ্ছে না, ইটস ওকে, তুমি একা নিজেকে বিল্ড আপ করো নতুন করে, একা দেখো না জীবনটা যাপন করতে পারো কিনা, এটার মধ্যে একটা স্ট্রেংথ আছে। একদিন না মাথায় আমার একটা হিরকে উঠলো, যে আমি যাবো তো দেখবো আমি অ্যাকচুয়ালি একা থাকা যায় কিনা। এবং আমি না সেখানে গিয়ে প্রথমত খুব অপ্রস্তুত হলাম, কারণ কখনো একা আমি কোনো রেস্তোরাঁয় যাই, এবং
0: বিশেষ করে মেয়েদের দেখলে ওয়েটার তো খুঁজবে তাকে, যে বিলটা কাকে দেব,
1: তার জন্য বসেছে প্রথম প্রশ্ন ওয়েটারের মনে, বা হ্যাঁ কার সঙ্গে এসেছে বা কার জন্য সে ওয়েট করছে। এবং একটার পর একটা চা খেতে চাইছে, আমি একটা জুস অর্ডার করলাম, তারপর একটা মেইন কোর্স অর্ডার করলাম, স্ন্যাক্স অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি, তো দেখছি মেয়েটা একা একা বসে খাচ্ছে, কেউ আসছে না। এবার অনেক প্রশ্ন মানুষের ভেতরে, তো সেদিন আমি
0: লোকজন তাকাচ্ছিল,
1: হ্যাঁ অবশ্যই, একটা মেয়ে বসে আছে কোন একটা সাইডে একটা গোল টেবিলে, তার আশেপাশে ম্যাক্সিমাম কাপলসরা রয়েছে, বন্ধু বান্ধবরা রয়েছে ছেলে মেয়ে নির্বিশেষে, একটা মেয়ে একা বসে আছে। হ্যাঁ যদি হতো যে অনেকে একটু স্টাইল করে হাতে বই নিয়ে বসে, চল আমি একটু পড়ছি, বা একটা ল্যাপটপ নিয়ে বলছে আমি কাজ করছি, তাই একা, আমার আমার হাতে তো কিছু ছিল না।
0: আমি তো এই ভয় কয়েকটা দামি ক্যাফেটেরিয়াতে কফি খেতে যেতে পারি না, কারণ আমার কাছে এরকম দামি ল্যাপটপ নেই আর কি। হ্যাঁ সাধারণে দেখতে হাত খাওয়া আপেলের চিহ্ন দেওয়া ওই ল্যাপটপ নেই, মানে ওগুলো থাকলে আমি শুনেছি এরকম বড় বড় ক্যাফেতে যাওয়া যায় যেখানে 50 টাকার কফি বা 60 টাকার কফি
1: 500 টাকায়
0: 500-600 টাকায় বিক্রি হয়। ইভেন এখন তো একটা কফি লোকে খুব খায় মাচা, আমি যেটার নাম শুনেছি, গ্রিন কালারে দেখতে হয়, মনে হয় কিছু অ্যাভোকাডো টাইপের কিছু একটা দিয়ে বানায়, আমি জানি না, আমি সত্যি বলতে আমার জ্ঞান এ বিষয়ে একেবারেই নেই, কিন্তু হ্যাঁ প্লিজ কন্টিনিউ, আমি একটা অন্য জিনিস মাঝখানে ঢুকিয়ে দিলাম, প্লিজ বলো।
1: তো
0: হেসো না যেটা বলছিলে সেটা বলো।
1: আমার একাই হাসি উঠছে আমার নিজের কথা ভেবে। তো আমার হাতে ফোন ছিল, তাও আমার ভাঙা ফোনটা, আর কম দামে একটা ফোন, তো আমি কতক্ষণ ফোন ঘাঁটবো, আমি তো কিছু এক্সপেরিয়েন্স করতে যাই, চলো একা যাবো একটা
0: সোশ্যাল এক্সপেরিমেন্ট,
1: সাংঘাতিক একটা কিছু করবো, ওকে ফাইন, গেছি। এবার আমি কিছুটা সময় ফোন ঘাঁটতাম, ঘাটার পর আমি এমনি তো ফোনটা কমই ঘাঁটি, আমি না খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই, মানে ফোনটা খুব বেশি আমি দেখতে পারি না।
0: এই কথাটা কে বলছে, একদম সোশ্যাল মিডিয়া কন্টেন্ট
1: ক্রিয়েটর, এক্স্যাক্টলি, এটা কেউ বিশ্বাস করে না, বাট ইটস ট্রু দীপ। আমার চোখ ব্যথা করে, ইনফ্যাক্ট আমি না খুব টেক্সট করতে পারি না, টেক্সট করা আমার কোনো দিন পছন্দের তালিকায় ছিলই না।
0: আচ্ছা,
1: বরং আমার ইচ্ছে করে যে কেউ একটা ফোন করেছে, চলো কিছুটা সময় আমি বসে কথা বলবো, ইটস গুড ফর মি, বা সামনে বসে আমি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারি, কিন্তু ফোন এতক্ষণ রাখা আমার পক্ষে সম্ভব নয়। ফাইন, তারপর ঘাটলাম ফোনটা, কিছুক্ষণ ঘাটার পর রেখে দিলাম সাইডে। এবার কি করব, সবাই যে যার মতন কথা বলছে, সবাই যে যার মতন হাসছে, ম্যাক্সিমাম মানুষ একটা সময় ঘুরে ঘুরে আমাকে দেখছে, কারণ আমি তো তাদের দেখছি, আমি তো জাস্ট স্টেয়ার করছি, সবাইকে অবজার্ভ করার চেষ্টা করছি, বা তারা একটা সময় আমাকে অবজার্ভ করছে যে মেয়েটা কেন আমাদের অবজার্ভ করছে, কার জন্য বসে আছে। ওয়েটার 2-3 বার এসছে, এসে বলছে ম্যাম আপনি কি আর কিছু অর্ডার করবেন, কেউ কে আসবে? আমি বললাম না কেউ আসবে না, হ্যাঁ আমি অর্ডার করবো এই অমুকটা, আপনি নিয়ে আসুন। ওকে ওকে ফাইন ফাইন, ঠিক আছে বসুন। অনেকক্ষণ বসলাম, বেশ বোর ফিল করলাম, খেলাম দিলাম, ডান দিক দেখলাম, বাঁ দিক দেখলাম, ওপর দেখলাম, নিচ দেখলাম, আমি খুব অকওয়ার্ড ফিল করছিলাম প্রথম দিন। ফাইন, এরপর আরও একদিন গেলাম, পরপর যাওয়া আমার শুরু হলো, আরও একদিন গেলাম, সেদিন যাওয়ার সময় আমি হাতে করে একটা বই নিয়ে গেছি, সেটাও পড়লাম দেখলাম। তো 3 নম্বর দিন যখন আমি গেছি, সেদিন আমি ডিসাইড করলাম যে এভাবে থাকলে তো আমি এনজয় করতে পারবো না, আমাকে যেটা শেখানো হয়েছে বা যিনি আমাকে জ্ঞান দিচ্ছিলেন তিনি তো বারবার আমাকে বলছিলেন যে তুমি কিন্তু নিজেকে ফিল করো, তুমি নিজের খাবারটা এনজয় করো, তুমি নিজের সঙ্গে নিজের সময়টাকে যাও
0: পর্যন্ত, মানে প্রথম এক দুবার যাওয়ার সময় তুমি খাবারটা এনজয় করতে পারো
1: না, আমার তো তখন লজ্জা লাগছে,
0: তখন অ্যাংজাইটি বেশি হচ্ছে,
1: অকওয়ার্ড একটা সিচুয়েশন, আমি একা বসে আছি, লোকে দেখছে আমাকে কি ভাববে, অমুক তমুক অনেক কিছু ঘুরছে মাথায়। তো তারপর 3 নম্বর দিন আমি ডিসাইড করলাম যে যাই ভাবুক ভাবুক, আমি আমার মতন সময় দেখি কি হয়। সেদিন অ্যাকচুয়ালি প্রথমবার আমি টেস্ট করলাম নুডলসের মধ্যে কি কি দেয়, মানে সেদিন আমি এটা অবজার্ভ করলাম, আমি টেস্ট করলাম। আচ্ছা,
0: আমি মাঝখানে একটা, আমি প্লিজ কিছু মনে করো, আমার এটা খুব হাসির কথা মনে করলাম, মাঝখানে বলি যে অনেক সময় আমাদের দেখবে অনেকের অভ্যেস আছে যে ওয়াশরুমে ফোন নিয়ে যাওয়া, দীর্ঘক্ষণ বসে থাকে, আমি এরকম রিলস দেখেছি যে কেউ কোনো একদিন ওয়াশরুমে ফোন নিয়ে যেতে পারেনি, ফোনে চার্জ ছিল না বলে, সে সেদিনকে বাথরুমে কটা টাইলস আছে, জানলায় কটা গ্রিল আছে, দেওয়ালে কটা মশা মাছি বসে আছে, সেগুলো সব গুনে তারপরে বেরোয়। প্লিজ কন্টিনিউ, এটা আউট অফ দ্য কনটেক্সট একটা কথা বললাম, বলো প্লিজ।
1: না তবে এই কথাটা কিন্তু যথোপযুক্ত, আমরা যে এতটা ক্রাউডের মাঝখানে থাকি, বলে না যে নিজেকে খোঁজো, তুমি নিজেকে খুঁজবে কখন?
0: না সেদিনকে তুমি নুডলস খেতে বসে এটা ফিল করলে যে ওদের কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া রয়েছে।
1: ইন ফ্যাক্ট সেদিন থেকে আমি আরো মানুষকে খুব কাছ থেকে অবজার্ভ করতে শুরু করলাম। সেদিন আমাকেও দেখছিল, অ্যাজ ইউজুয়াল লোক যেভাবে দেখে, কিছুক্ষণ দেখলো, তারপর কেউ কিছু বদার করছে না।
0: এই এইখানে আমি একটা, যারা আজকে আমাদের প্রোগ্রাম শুনছো তাদের একটা কথা, একটা সাজেশন দেওয়ার আছে, তোমাদের প্রত্যেকের বড় দাদার মতন হিসাবেই বলছি, না হলে ভাববে জ্ঞান দিচ্ছি। আমি না একটা বইতে রিসেন্টলি, একটা বই পড়ছি এখন রিসেন্টলি, সেই বই একটা জায়গাতে খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার আমি পড়লাম যে আমাদের জীবনের 80% প্রবলেম এই ভেবে হয় যে অন্য মানুষটা আমাকে নিয়ে কি ভাবছে। তুমি যদি এই ভয়টা মন থেকে মুছে ফেলতে পারো যে ভাই অন্য মানুষের এত সময় নেই আমাকে নিয়ে ভাবার, এটা যদি তুমি রিয়েলাইজ করতে পারো, সে তার একটা কাজে ব্যস্ত আছে, তার একটা জীবন আছে, সেই জীবনে সে স্ট্রাগল করছে, তার হাতে এত বাড়তি সময় নেই যে সে তোমাকে নিয়ে ভাববে। এটা যদি তুমি আত্মস্থ করতে পারো তাহলে তোমার লাইফের 80% প্রবলেম কমে যাবে। এই যে সুনন্দার কথা, রেস্ট নিয়ে কথাটা বলছি, কারণ সুনন্দা বললো না যে প্রথম দুদিন তিন দিন আমার একটা অকওয়ার্ড ফিল হচ্ছিল যে লোকে কি ভাবছে। যেদিনকে ও এটা ভাবা বন্ধ করে দিল যে লোকে কি ভাবছে, সেদিনকে ও কিন্তু আসল মজাটা ফিল করতে পারলো। এটা এই প্রসঙ্গেই বলা যে এটা না, জীবনে অনেক কাজ করতে গেলে, নতুন কোনো কাজ শুরু করার সময় আমরা অনেকেই ভাবি এটা করব লোকে কি বলবে। এই লোকে কি বলবেটা যদি বাদ দিয়ে দিতে পারো জীবন থেকে, দেখো লোকে তো কিছু বলবেই, কুছ তো লোক কহেঙ্গে, এটা তো বহু আগে থেকে রয়েছে। আর আমি তোমাদের লাস্ট উইকেও একটা এক্সাম্পল দিয়েছিলাম যে কিছু মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুরও সমালোচনা করেছেন, কিছু মানুষ স্বামী বিবেকানন্দেরও সমালোচনা করেছেন। তারা মহাপুরুষ, যুগ পুরুষ, আমরা তো নিমিত্ত মাত্র, আমরা তো ডেইলি বাঁচার জন্য স্ট্রাগল করি। তাহলে ভাবো তাদেরও যখন লোকে সমালোচনা করেছে, তার মানে সমালোচনাটা লোকে করবেই, তুমি যাই করো না কেন। কিন্তু এই ভয়ে যে লোকে সমালোচনা করবে বা লোকে কিছু বলবে, এই ভেবে তুমি একটা নতুন ড্রেস ট্রাই করবে না, এই ভেবে তুমি একটা নতুন খাবার ট্রাই করবে না, এই ভেবে তুমি একটা নিজের সেলফ ভেঞ্চার ট্রাই করবে না, নিজের একটা কাজ তোমার ভালো লাগে করতে তুমি ট্রাই করবে না, নিজে একটা কিছু পেশা তোমার বেছে নিতে ইচ্ছা করছে তুমি বেছে নেবে না, কোনো একটা সাবজেক্ট তোমার চুজ করতে ইচ্ছা করছে তুমি নেবে না, এমনটা প্লিজ করো না। এটা একজন দাদা হিসাবে এবং একজন দিদি হিসাবে আমরা দুজনে সাজেস্ট করবো, যারা ছোট বিশেষ করে তাদের জন্য।
1: অ্যাবসলিউটলি, একটা কোটেশন আমি খুব মনে রাখি, দুনিয়া কা সবসে বড়া রোগ ক্যা কহেঙ্গে লোক। তো এই রোগটা যদি ভেতর থেকে সরিয়ে দিতে পারো,
0: কারণ দেখো একটা তো ফ্যাক্ট যে ধরো একটা বয়স পর্যন্ত, যখন আমাদের বয়স কম থাকে, আমরা এটা নিয়ে বদেড হই যে আমি একটা জায়গাতে কি পরে যাব, হ্যাঁ, বা ওখানে গিয়ে আমি কিভাবে খাবো, কিভাবে বসবো, সব লোক দেখছে আমাকে, এটা তো ভাবি একটা বয়স পর্যন্ত আমরা। কিন্তু বড় হতে হতে হতে হতে আজকে এইরকম একটা জায়গায় এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে না একটা জিনিস রিয়েলাইজ করা যায় যে বিশ্বাস করো বিয়ে বাড়িতে 300 লোক গেলে কেউ তুমি কি পরে এসেছো ওটা দেখে না। আমরা হয় না বিয়ে বাড়িতে গেলে খুব কনসিয়াস হয়ে যাই যে ভালো পোশাক পরে যেতে হবে। আমি এরকম বহু বিয়ে বাড়িতে খেতে গেছি, অফিস থেকে গিয়ে, কোন অফিস কলিগের বিয়েতে অফিস থেকে গিয়ে আমি অফিসের যে ফর্মাল যে ওয়্যার পরে আমি জেনারেলি অফিস যাই সেটা পরেই আমি চলে গেছি বিয়ে বাড়িতে খেতে। তাতে কেউ আমাকে এটাও বলেনি যে তোর জামাটা খারাপ লাগছে বা তোর জামাটা ভালো লাগছে, তার মানে এটা কেউ ভাবে না। এটা আমাদের সেলফ কনসিয়াসনেস যেটা আমাদের বলে যে বিয়ে বাড়িতে গেলে তোমাকে সবসময় খুব মানে গর্জিয়াসলি সেজে যেতে হবে,
1: প্রপার ওয়েতে যেতে হবে। না অ্যাকচুয়ালি যেতে হয় না, তোমার হাতে একটা ভালো গিফট থাকলে যথেষ্ট, এই বেশি কিছু চাই না। তবে হ্যাঁ, রঞ্জোর দাস ছাঁচারের মতন তুমি কিন্তু সায়েন্সের তরফ থেকেও যেতে পারো যে কোনো বিয়েতে বন্ধুদের সঙ্গে নিয়ে। আমি জানি না এটা এক্সপিরিয়েন্স কেউ করেছো,
0: সিনেমার কথা আজকে এখানে উঠলো, হ্যাঁ আমি শুনলাম না জানি এটা ইচ্ছে করে করছে কিনা। ও জানে আমি সিনেফেলিক একজন, আমার প্রচণ্ড ভালো লাগে সিনেমা নিয়ে কথা বলতে, আমি সিনেমা নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না আজকে 3 ঘন্টায়। কিন্তু ও বারবার আমাকে উস্কাচ্ছে, ও প্রথমে এই সিনেমাটার কথা বললো, রণবীর কাপুরের সিনেমাটার কথা বললো যেটা আমার প্রচণ্ড প্রিয় একটা সিনেমা, ও তারপর এখন 3 ইডিয়টসের কথা বলছে, সেটাও আমার অন্যতম প্রিয় একটা সিনেমা, ইয়ে জওয়ানি হে দিওয়ানি, সরি নামটা মনে করতে পারছিলাম না। তারপর মুসাফির ক্যাফের কথা তো হচ্ছেই, ওডিসির কথাও আজকে এখানে উঠে এলো। তো এতগুলো যখন সিনেমার কথা উঠেই এলো, তখন যদি আমি ছোট্ট করে একটা জিনিস অ্যাড করে দিই, স্পাইডারম্যান চলে এসেছে, নতুন স্পাইডারম্যান, যারা মার্ভেল ইউনিভার্স যাদের খুব পছন্দ তাদের জন্য তো একেবারে এটা সোনায় সোহাগা, কারণ মার্ভেল ইউনিভার্সের পরপর সিনেমাগুলো আসছে, অ্যাভেঞ্জার্স আসবে খুব তাড়াতাড়ি, আর স্পাইডারম্যান অলরেডি এসে গেছে। শুধু স্পাইডারম্যানটা দেখতে যাওয়ার আগে আমার একটা সাজেশন, একবার একটু রিওয়াইন্ড করে যেও আর কি, যেহেতু এগুলো সব মানে পরপর ঘটনা ইয়ে করে হয় তো সিনেমাগুলো তৈরি হয়, শুধু একবার এর আগের স্পাইডারম্যানগুলো সবকটা একটুখানি একবার রিওয়াইন্ড করে যেও আর কি, মানে পরীক্ষার হলে যাওয়ার সময় যেমন রিভিশন করে যেতে হয় তেমন একটু রিভিশন করে আগেরগুলো যেও।
1: সেটা কিন্তু তুমি তোমার সম্পর্কের ক্ষেত্রেও করতে পারো। আজকে লাভজান সেনের একদম শেষে একটা দারুণ প্রশ্ন আমরা শুনছিলাম বসে, তো সেখানে সম্পর্কের সমীকরণ গুলো নিয়ে যখন কথা হচ্ছিল, আমি ভেবে রেখেছিলাম চুপ কথায় বলবো যে একটা সম্পর্ক শেষ করে আরেকটা সম্পর্কে যখন পৌঁছতে যাচ্ছ তুমি, সেই রাস্তায় কিন্তু একটু রিভাইন্ড করো আগের সম্পর্কে ঠিক কি কি ভুলটা হয়েছিল সেটা কিন্তু পরবর্তী সম্পর্কে আর করো না।
0: এটা আবার আরেকটা সিনেমা প্রাক্তনের কথা তুমি বলছো এখানে,
1: আর ছেড়েই দাও একটা সিনেমার গানই শুনি আমরা।
0: না না সিরিয়াসলি, 9903653992 নম্বরে আমরা কিন্তু প্রচুর গল্প করছি, আর অনেক গল্প রয়েছে আমাদের কাছে, কিন্তু আমাদের কাছে তো ভালো কিছু গানও রয়েছে, তাই গানগুলো তো শুনতে হবে। গান শুনছি, গানের উপর এক্ষুনি ফিরে আসছি।

0: বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা,
1: চুপ কথায় চুপি চুপি তোমার সব কথা কিন্তু আমরা শুনছি না। বলেছিলাম শুরুতে তোমাকে জাজ করব না, তোমার কথা চুপটি করে তোমার মতন করে শোনার চেষ্টা করব। এমন একটি মেসেজ এসেছে আমাদের খুব ছোট্ট আর প্রিয় একজন শ্রোতার কাছ থেকে। সূর্য গড়িয়া থেকে লিখছে, হাই চুপ কথা, আমি সূর্য, ক্লাস 8 পড়ি। প্রজেক্ট করতে করতে তোমাদের কথা শুনছি আর তোমাদের গানগুলো শুনছি, দারুণ প্লেলিস্ট আজকে। জানো আগামী 6 তারিখ আমার কিন্তু বার্থডে, শুধু বার্থডে নয় হ্যাপি বার্থডে। তাই আমি আর আমার মা বাবা ঠিক করেছি যে তেমন বড় কোনো সেলিব্রেশন এবার করব না, বরং আমরা সকাল সকাল ওই 10টা থেকে 11টা পর্যন্ত রাস্তায় যত অ্যানিমেলসরা থাকে আর যত ব্যাগার্সরা থাকে তাদেরকে খাওয়ানোর চেষ্টা করব।
2: বাহ, খুব ভালো,
1: অনেক কিছু বললাম, অনেক ছোট
2: অ্যাডভান্স হ্যাপি বার্থডে তোমাকে সবার আগে। এবং তার সঙ্গে এই উদ্যোগ সত্যি খুব সাধু উদ্যোগ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি এর আগেও অনেক শোতে বলেছি, আবারও বলছি, যে বাড়িতে কোনো পোষ্য পুষব এটা যদি মনে হয়, অনেকের অনেক সময় মনে হয় না যে একটা বাড়িতে পেট রাখবো, একটা পোষ্য বাড়িতে নিয়ে আসবো, আমি সবাইকে রিকোয়েস্ট করব কোনো ব্রিডারের কাছ থেকে একটা কুকুর বা একটা বেড়াল বা একটা পাখি কিনে বাড়িতে আনার আগে তোমার পাড়াতে, তোমার আশেপাশে কোনো এমন পোষ্য, এমন একটা কুকুর, এমন একটা বেড়াল যে সারাদিন খাওয়ার জন্য এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাকে এনে রেখে তার যত্ন করতে পারছো কিনা 24/7 এটা দেখার পরে প্লিজ একজন পোষ্যকে বাড়িতে নিয়ে এসো। কারণ এরকম বহু মেসেজ, ফোন, ভিডিও আমি সারাদিন পাই, দেখি, যেখানে নিয়ে চলে এসেছে বাড়িতে ভালো লাগবে বলে, তারপর এখন আর মেনটেন করতে পারছে না, এখন দিয়ে দিতে চাইছে, এগুলো ভীষণ কষ্ট দেয়, এগুলো ভীষণ হার্ট ব্রেকিং। আমার খুব কষ্ট হয় দেখলে, একটা মানুষ, ধর একজন কাপল একটা বাচ্চা নিয়ে নিয়েছে, জন্ম দিয়ে ফেলেছে, তারপর সেই বাচ্চাকে বড় করতে পারছে না, সে কী করবে? রাস্তায় ফেলে রেখে আসবে? তা তো আসবে না, চেষ্টা করবে মানিয়ে নিতে চেষ্টা করবে, বাচ্চার সঙ্গে অ্যাডজাস্ট করতে চেষ্টা করবে। কিন্তু কুকুর, বিড়াল বা পাখির ক্ষেত্রে বা অন্য কোনো পোষ্যর ক্ষেত্রে এটা হয় না, তখন তাদের হয় ফেলে দেওয়া হয়, না হলে ছেড়ে দেওয়া হয় কোথাও একটা। এটার খুব হার্ট ব্রেকিং, এটা খুব কষ্টদায়ক। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ, এতটা মানুষ তো আমরা, ইনহিউম্যান হয়ো না, ভেতরে হিউম্যানিটিটা বজায় রেখো। নিজে একজন করে পাড়ার কুকুর, বেড়াল, যে কোনো পোষ্য পাখি হোক, যাই হোক, একটু যদি সবার খেয়াল রাখতে পারো, একজন একটার একটারও যদি খেয়াল রাখতে পারো, তাহলে আমার মনে হয় তাহলে দেখবে চারপাশটা অনেক বেশি ফ্রেন্ডলি, হ্যাঁ, খুব খুব একটা ভালো এনভায়রনমেন্ট পাবে। ওকে, এটাই সে বলার ছিল।
1: আর এখানে আমার একটা ছোট্ট কথা অ্যাড করার আছে, মানে আমরা অনেকে চাই কিন্তু বাড়িতে আমাদেরও পেট থাকুক, কিন্তু আমাদের যা লাইফস্টাইল দিক, আমাদের যেহেতু আমরা সবাই এখন খুব ছোট একটা পরিবার, বাড়িতে লোকজন কম, তো আমরা যখন চাকরিতে বেরিয়ে যাই তার কি হবে,
2: কি হবে,
1: তাই না? ওভাবেই তো ফেলে রাখা যায় না, সেও তো
2: অনেক সময়, অনেক সময় হয় যে ধরো খুব ছোট ফ্যামিলি, বাড়ি সবাই রিলোকেট করছে, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তখন কুকুরটাকে কোথাও ছাদে বেঁধে দিয়ে চলে যায়।
1: তাহলে
2: এগুলো এত বলছি আমি, আমি যেহেতু মানে বেশ কিছু অ্যানিমাল রেস্কিউ অপারেশনের মিশনের সঙ্গে রয়েছি, এরকম এত মেসেজ, এত ছবি গোটা কলকাতা শহর জুড়ে, গোটা বাংলা জুড়ে, দেশ জুড়ে তো রয়েছে, আমি অত বৃহত্তর পরিসরে যাচ্ছি না, কলকাতাতেও এত হয় যে ছেলে বা বাড়ির ছোট ছেলে বা মেয়ে বায়না করেছে, একটা কুকুর কিনে দাও বাবা, একটা কুকুর কিনে দাও বাবা, তো একটা কুকুর কিনে নিয়ে তো চলে এসছে, কিন্তু এবার একদম ছোটোবেলায় কুকুরদের যে প্রবলেমগুলো হয়, তার দাঁত শুরশুর করছে, সে একটু কামড়াবে শক্ত কিছু, তার টয়লেট পটি ট্রেনিং হয়নি, সে যেখানে সেখানে টয়লেট পটি করবে, সে বাড়িতে যে কোনো সোফা, জামা কাপড়, মোজা ছিঁড়বে, লোম ছড়াবে গোটা বাড়িতে, এইগুলো তখন তো মানে বাড়ির বড় বা ছোট কারোর মাথা দিয়ে আসে না যতক্ষণ না সে একটা বাড়িতে আনছে। তারপরে নিয়ে আসার পরে এক মাস পরে বাড়ির প্রত্যেকে তিতিবিরক্ত, বাড়ির ছোটো ছেলেটা বা মেয়েটা সে তার কুকুরের দিকে খেয়াল রাখে না, নিবার সব থেকে বেশি সাফার করে ওই বাচ্চা কুকুরটা যাকে নিয়ে আসা হয়েছে, তখন ইদার তাকে কেউ ফেলে দেয়, হ্যাঁ, কেউ কোথাও বাইরে ছেড়ে দিয়ে আসে, এগুলো ভীষণ মানে এত কষ্ট দেয় এই জিনিসগুলো। এবং এই ব্রিডারদের কাছ থেকে কেনার টেন্ডেন্সিটা যে আমি পয়সা দেবো, একটা কোনো ব্রিডারের কাছে যাবো, কোনো একটা হাটে যাব, সেই হাট থেকে আমি কিনে নিয়ে চলে আসব। এই ব্রিডারদের কাছে এটা একটা ব্যবসা, তো ব্রিডাররাও জোর করে কিছু কুকুরদের, ছেলে কুকুর এবং মেয়ে কুকুরকে ব্রিডিং করি, ওরাও বাচ্চা কন্টিনিউয়াসলি জন্ম দেওয়াতে থাকে, দেওয়াতে থাকে, দেওয়াতে থাকে। এটা একটা সাইকেলের মতন,

0: আর আমি বা আমার বা তোমার মতন কোনো সাধারণ বাড়িতে একটা পোষ্যকে নিয়ে এসে তাকে রাখতে না পেরে তারপরে তাকে ছেড়ে দেওয়া, পুরোটাই খুব ইনহিউম্যান
1: একদম।
0: শুধু এটাই মানে এই গোটা সিস্টেমের মধ্যে আসার আলো যে এরকম বহু মানুষ আছেন আমাদের চেনা পরিচিত, এরকম বহু জায়গা রয়েছে, এরকম বহু সংস্থা রয়েছে যারা এই ধরনের কাজগুলো এখনও করে চলেছে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকের ক্যাপাবিলিটি অনেক চ্যালেঞ্জ রয়েছে, ক্যাপাবিলিটি নিয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কারণ প্রচুর এরকম খবর চারদিক থেকে আসে, সবাইকে সবসময় অ্যাকোমোডেট করা সম্ভব হয় না, তাও আমরা চেষ্টা করি যতটা সম্ভব করতে। আর যেটা আমার ভীষণ আমি ফিল করি যে গোটা কলকাতা শহরে তুমি কোনো এমার্জেন্সিতে কোনো ভালো পশু চিকিৎসার সরকারি সাহায্যে তৈরি হওয়া কোনো একটা হসপিটাল যেটা খুব ইমিডিয়েট কাজ করবে এরকম তুমি পাবে না। আমাদের কলকাতা শহরে খুব কম রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো তো পরিকাঠামোগত অনেক সমস্যা আছে, তো এটা খুব চ্যালেঞ্জিং। মানে কোনো একটা কুকুরে ধরো অ্যাক্সিডেন্ট হলো, পাটা তখনই ভেঙে গেছে, হয়তো সেই মুহূর্তে প্লাস্টারটা ঠিক করে দিতে পারলে পাটা জোড়া লেগে যেতেও পারতো, কিন্তু ওই এমার্জেন্সিতে তাকে হসপিটালে নিয়ে যাওয়া, হসপিটালে গিয়ে তার সার্ভিস পাওয়া, মানে আমি বলছি দামি হসপিটালের কথা বলছি না, যেখানে কম পয়সায় চিকিৎসাটা পাওয়া যাবে যাতে সাধারণ মানুষও নিয়ে যেতে পারে, সেই জন্য বললাম।
1: তো এর থেকে আমার মনে হয় ভালো পাড়ার
0: একদম একদম
1: স্ট্রিট ডগগুলো রয়েছে
0: একদম
1: তাদের একটু দেখভাল করা, তাদের খাওয়ানো, এতে তোমার ভালোবাসাটাও থাকলো, তুমি পারছো না বাড়িতে তাদের যত্ন করতে, ঠিক আছে ফাইন, এইভাবে তোমার ইচ্ছেটাও রইলো। তোমার
0: একটা বিজ্ঞাপন আমার খুব ভালো লেগেছিল, আমি আমি এসএসকেএম হসপিটালের ওই মানে মা থেকে নামছিলাম, এসএসকেএম দিয়ে আমি ইউটার্ন নিয়ে ধর্মতলার দিকে আসবো, আর বিশাল বাঁ দিকে একটা বড় পোস্টার ছিল যে দিশি পোষ্যর থেকে ভালো পশু আর হয় না,
1: এক্স্যাক্টলি
0: দিশি বাড়িতে আনুন, এরকম একটা আমি এক্স্যাক্টলি লাইন্স গুলো মনে করছি, কিন্তু কাইন্ড অফ এরকম ছিল।
1: অনেক বন্ধু বলে খুব লো মেইনটেনেন্স, কথাটা ঠিক
0: আমাদের মতন, এবং আমি বলছি দিশি কুকুর যাদের আমরা নেড়ি বলি তাদের মতন লো মেইনটেনেন্স এবং হাই ডিউরেবিলিটি খুব কম প্রাণীর আছে
1: একদম।
0: হ্যাঁ, আমি বলছি অন্য অনেক প্রাণী আছে যারা খুব সুখী, কিন্তু নেড়ি মানে যারা দিশি ব্রিডের কুকুর ভীষণ টেকসই, মানে মানে কি বলবো, যে কোনো রোগ, যে কোনো স্কিন রোগ হোক, কোনো অ্যাক্সিডেন্টে কিছু হোক, সব কিছু থেকে নিয়ে নিয়ে সেলফ রিকভার করার একটা অদ্ভুত ক্ষমতা প্রকৃতি ওদের দিয়েছে, যেটা অন্য মানে আমি এরকম অনেক আমার চেনা পরিচিত বাড়িতে কুকুর রয়েছে যে তাকে এসি চালিয়ে রাখতে হয় সর্বক্ষণ, না হলে সে থাকতে পারবে না। ধরো হাস্কি, হাস্কি কাইন্ড অফ কুকুর তুমি যদি নিয়ে এসছো, ওরা তো ঠান্ডার জায়গাতে থেকে বড় হওয়া কুকুর, তাদের তুমি ইন্ডিয়ান এনভায়রনমেন্টে নিয়ে এসছো, তখন তোমাকে সারাদিন বাড়িটাকে একদম চিল্ড আলাস্কার মতন টেম্পারেচার করে তোমাকে রাখতে হবে, তো বুঝতে পারছো মেনটেন্স কতটা হাই
1: একদম। আমাদের পরের মেসেজে যাব, বলছে প্রিয় চুপ কথা কেমন আছো, দীপদা কেমন আছো, সুনন্দাদি আমরা দুজনেই ভালো আছি। আচ্ছা, তোমাদের দুজনের কণ্ঠটা শুনে আজকের রাতটা যেন আরো সুন্দর হয়ে উঠল, থ্যাংক ইউ।
0: আমার কণ্ঠ শুনে নিশ্চয়ই হয়নি,
1: তাই তো
0: সুনন্দাদিটা শুনে হয়েছো, আমারটা বানিয়ে বলছো।
1: আচ্ছা, বলছে সারাদিনের সব ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেল, মনটা একেবারে ভরে গেল, জানি এটা লাভ জাংশন নয়, তবু যেন ছোট্ট একটা অনুরোধ করতে ইচ্ছে করছে, যদি সম্ভব হয় প্লিজ আমার এই কথাগুলো একবার পড়ো, এতে আমার আর আমার ভালোবাসার একটু ভালো লাগবে। তার কারণটা হলো আজ আমাদের ভালোবাসার 5 বছর পূর্ণ হলো, ভাবতেই পারছি না যে কত হাসি, কত কান্না, কত অভিমান, কত ঝগড়াঝাটির পরও, এত কিছুর পরেও আমরা কিন্তু একে অপরের হাতটা আজ অবধি ছাড়িনি, একসঙ্গেই আছি। তাই আজ আমি আমার সেই ভালোবাসার মানুষটাকে আরও একবার বলতে চাই যে হ্যাঁ, তোমাকেই ভালোবাসি, শুধু 5 বছর নয়, আগামী পুরোটা জীবন চাই এভাবেই হাতে হাত রেখে এগিয়ে যেতে, সুখে হোক, দুঃখে হোক, ভালোই হোক, মন্দে হোক, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সঙ্গে পথ চলতে চাই। তাই পাশে থাকলে, তুমি পাশে থাকলে পৃথিবীটা সম্পূর্ণ হয়ে যাবে। ঈশ্বরের কাছে প্রার্থনা একটাই করি যে এইভাবেই যেন আমাদের ভালোবাসাটা সারা জীবন অটুট থাকে। আজ রাত 3টে পর্যন্ত আছি আমার দুজন ভালোবাসা এবং ভালো লাগার পছন্দের আর্যের সঙ্গে, আর চুপ কথার সঙ্গে তো সবসময় আছি, তোমাদের ভাই স্পন্দন দমদম থেকে।
0: স্পন্দন আমাদের সাথে প্রায় মেসেজ করে, স্পন্দন খুব ভালো লাগলো, এরকম একটা অশান্ত, এরকম একটা স্বল্প মেয়াদি আমাদের সম্পর্কের যেখানে দিন যাপন, তার মাঝখানে তোমার এরকম একটা মেসেজ সত্যি সত্যি আরও অনেককে ভরসা দেবে, এটা ভাবতে, নিজের বিশ্বাসকে আরও শক্ত করতে যে সম্পর্ক দীর্ঘমেয়াদীও করা যায়, তার জন্য দরকার শুধু একে অপরের প্রতি সৎ থাকা।

0: হ্যাঁ, এটাই শুধু দরকার থাকে, আর কিন্তু কিছু থাকে না। অনেকে অনেক জায়গাতে, আমিও অনেক সময় মজা করে বলি যে মেয়েদের, এটা ছেলেরা ভাবে যে মেয়েদের মেনটেন্যান্স খুব হাই কস্ট হয় গার্লফ্রেন্ড রাখতে বা সঙ্গে সঙ্গিনীকে খুশি রাখার জন্য প্রচুর পয়সা টয়সা খরচ করতে হয়। আমি বলি এটা না, কমপ্লিটলি একটা মিসকনসেপশন, কমপ্লিটলি মিসকনসেপশন। তুমি যদি অনেস্ট থাকো এবং সৎ থাকো আর কি অবভিয়াসলি, তাহলে তুমি বুঝবে যে মেয়েরা ভীষণ ভালো সেন্স করতে পারে যে কোনো জিনিস। আমি সুনন্দার সামনেই আছে, ও এটা পুষ্টিকরণ, এটাকে বলে আর কি হিন্দিতে পুষ্টিকরণ করতে পারবে, যে মেয়েরা সেন্স করতে পারে ভীষণ ভালো তুমি আসলে মুখে কি বলছো আর আসলে তুমি মনে মনে কি চাইছো, সেটা তারা খুব ভালো সেন্স করতে পারে। তুমি যদি কখনো তোমার না পারার কথাটা খোলাখুলি বলো যে দেখো এটা আমার পক্ষে করা সম্ভব নয়, কোনো ভালো মানুষ হলে, মানে কোনো ভালো মেয়ে হলে, এবং সেও যদি তোমার সঙ্গে তোমার মতো করেই থাকতে চায়, তাহলে সেটার সঙ্গে সে অ্যাডজাস্ট করে নেবে। এটা ইতিহাস জুড়ে হয়েছে, সমাজ জুড়ে হয়েছে এবং ভবিষ্যতেও হবে। বহু মানুষ আছেন সফল হয়েছেন জীবনে, কিন্তু তারা যখন জীবনে এতটা সফল হননি, তখনও তার সঙ্গে সেই স্ট্রাগল পিরিয়ডে তার পার্টনার তার সঙ্গে ছিল, ভরসা রেখেছিল যে না, তুমি যেদিনকে আজকে দিতে পারছো না, যেদিনকে তুমি সফল হবে সেদিনকে তুমি দেবে। তারা আজকে সফল হওয়ার পরে দিয়েছেন, তারাও সেটেলড রয়েছেন, ওয়েল হ্যাপিলি সেটেলড রয়েছেন। আসলে আমরা অনেক সময় কিছু স্বল্পমেয়াদী লাভের কথা ভাবি, এই স্বল্পমেয়াদী লাভে কিন্তু লাভ মানে খুব একটা বেশি দিন চলে না এগুলো, তাই দীর্ঘমেয়াদী লাভের কথা ভাবো, দীর্ঘমেয়াদী একসঙ্গে থাকার কথা ভাবো। আমি সবাইকে এটা বলি, যেহেতু আমি নিজে খুব, আমি একটু আগে বলছিলাম ডিপেন্ডেন্ট, আমি সুনন্দাকে বলছিলাম যে ডিপেন্ডেন্ট ভীষণ, আমি একলা থাকার কথা ভাবতেই পারি না, আমার দিনে রাতে কোনো না কোনো সময়, এখন যেমন ধরো সুনন্দা আছে, আমি ওর ওপর ডিপেন্ডেন্ট অনেক কিছুর জন্য, যে ও আমাকে এখন খানিকটা সাপোর্ট দেবে। আমি যদি কোনো সময় ধরো শো করতে করতে এমন অনেক সময় হয় রাতের বেলায় ভীষণ আমি ক্লান্ত হয়ে গেলাম, আমার ভীষণ ঘুম চলে আসছে, তখন আমি সুনন্দাকে যাতে বলতে পারি, দেখ সুনন্দা তুই প্লিজ একটু টান, আমি একটু আস্তে আস্তে কথা বলি, একটু কম কথা বলি, এটা আমি বলতে পারবো ওকে। তো এটাই, খুব ভালো লাগে তোমার মেসেজটা পেয়ে স্পন্দন, থ্যাংক ইউ সো মাচ।
1: থ্যাংক ইউ স্পন্দন। একই রকম খানিকটা মেসেজ এসছে সায়নের তরফ থেকে, নন্দীগ্রাম থেকে বলছে সায়ন, এবং এই প্রশ্নটা তোমার কাছে জানতে চাইছি দীপ। বলছে, একতরফা ভালোবাসাটা কি ঠিক, প্লিজ বলো। আমি জানি সে আমার কোনোদিনই হবে না, তাও কেন জানি না তাকেই ভালোবাসতে ইচ্ছে করে। প্রায় 4 বছর ধরে একতরফা ভালোবাসা আমি তাকে বেশিয়ে যাচ্ছি, এখন আবার সে আমার সাথে কথা বলাটাও বন্ধ করে দিয়েছে। কিছু একটা সলিউশন দাও আমায় প্লিজ, মানে এটা আমার ভালোবাসার তরফ থেকে আমি নিজেকেই বলতে চাই, যা গিয়ে এটা কি বলেছে বুঝতে পারি।
0: দেখো, আমি মোটামুটি মেসেজটা পড়ে যেটা বোঝা গেছে, আমি খুব ফ্র্যাঙ্কলি তোমাকে বলছি, আমি জীবনে প্রায় 1 ডজন প্রেম করেছি সেটেল করার আগে পর্যন্ত, তাই আমি তোমাকে একজন এক্সপিরিয়েন্সড, এত জোরে হাসার কি হলো এটাতে, এত জোরে এটা হাসার কি হলো। তো আমি একজন এক্সপিরিয়েন্সড ম্যান হিসাবে আমি তোমাকে একটা কথা বলতে পারি, যে আসলে কি জানো, একতরফা ভালোবাসার মধ্যে না বাঙালিদের বিশেষ করে একটা অদ্ভুত বিলাসিতা রয়েছে, একটা দুঃখ বিলাসিতা, একটা গান আছে না দুঃখ বিলাসী নামে, ওই এটা দুঃখ বিলাসিতা রয়েছে। মানে আমার খুব ভাল লাগে এটা বসে বসে ভাবতে যে আমি তাকে ভীষণ ভালোবাসি, কিন্তু আসলে তার কোনো এক্সিস্টেন্স নেই, মানে আমি শুধু বাসি, সে কিন্তু আমার বাসে না। তো এটা আমরা কিছু বাঙালি না, এটা আমাদের খুব সেলফ একটা পিটি খুঁজে পাই, এবং এটা আমাদের খুব এই যে দুঃখর একটা দুঃখের পরিবেশের মধ্যে আমি বেষ্টিত হয়ে রয়েছি, এটা ভাবতেও আমার ভালো লাগে। আমি বলবো এটা ডিমোটিভেটিং, আমি বলবো এটা ইম্প্র্যাকটিক্যাল। দেখো, সব মানুষের না একটা পুর, মানে কেন অর্ধাঙ্গিনী বলা হয়, কারণ তোমার যে তুমি যতটা পূর্ণ নও, তোমার পার্টনার তোমাকে সেই বাকি পূর্ণতাটা দেওয়ার চেষ্টা করে, তাই জন্য তাকে অর্ধাঙ্গিনী বলা হয়, বেটার হাফ ইংরেজিতে বলে। আমাদের প্রত্যেকের মধ্যেই খামতি আছে, আমাদের পার্টনার সেই খামতিটাকে পূরণ করার চেষ্টা করে, পূরণ করে ওরা আদার। তো আমি বলবো, তোমারও তো কিছু জিনিসের প্রয়োজন আছে, তোমাকেও একটু কেয়ার নেওয়ার দরকার, তোমার তোমাকেও একটু কেউ প্যাম্পার করুক তোমার দরকার, তোমাকেও কেউ একটু ভালোবাসুক তোমার দরকার। আমরা সবাই ভালোবাসার কাঙাল, যে মুখে যাই বলি না কেন। তো এই দুঃখ বিলাসিতা থেকে একটু বেরিয়ে এসে আমার মতন খোলা মনে, খোলা চোখে পৃথিবীটাকে দেখো, এখানেও তুমি তোমার সমমনস্ক মানুষ নিশ্চয়ই পাবে, যে তোমার মতন করে, একটু আগেই শুনে একটা কথা বলছিল যে পুরনো লাগেজ যত রয়েছে প্রেমের, সেগুলোকে কিন্তু ধীরে ধীরে আবার বিসর্জন দিতে হয়, পুরনো ব্যাগেজ বেশি দিন বয়ে নতুন সম্পর্কে যাওয়া যায় না।

0: তাই পুরনো ব্যাগেজগুলোকে এখানেই ফেলে দিয়ে নতুন একটা শুরু করার দিকে তোমাকে এগোতে হবে। এটা আমার খুব ব্যক্তিগত সাজেশন, আমি জানি এটা কপি বুক স্টাইল হলো হলো না, সুনন্দা আমার সঙ্গে একমত হবে কি হবে না আমি জানি না, এটা আমি তোমাকে এটা ভেবে বললাম যে আজ থেকে 15 বছর পরে তোমার এটা রিয়েলাইজ যখন তুমি করবে যে আমি না ওই 4 বছর শুধুই নষ্ট করেছি, প্রোডাক্টিভ কিছুই করিনি, তখন তোমার খুব আফসোস হবে। এখন কম বয়সে, এখন বললাম তো এই বিলাসিতাটা চেরিশ করছো, কিন্তু তখন আজ থেকে 15-20 বছর পরে গিয়ে তখন তোমার মনে হবে এই 4 বছর যদি আমি নষ্ট না করতাম তাহলে আমি ফ্রুটফুল কিছু করতে পারতাম।
1: অ্যাবসলিউটলি। আর একটা কথাই লাস্টে জাস্ট অ্যাড করি যে লাভ ইজ এ পার্ট অফ লাইফ, জানো তো, ইটস নট দ্য হোল লাইফ, কখনই হতে পারে না, কারণ একটা মানুষ আগে তার নিজেকে ভালোবাসে।
0: ইন্টারেস্টিং আলোচনার দিকে যাচ্ছি আমরা, সবে রাত একটা বেজেছে, আর এরকম অনেক গল্প, অনেক আর এরকম অনেক অভিজ্ঞতার কথা, আমাদের দুজনের অভিজ্ঞতার কথাই এই সমস্ত কিছু নিয়ে ফিরবো, ছোট্ট একটু গান শুনবো, গানের ওপারেই ফিরে আসছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: নিজেকে ভাঙছি, আবার নতুন করে গড়ছি, যতটা সম্ভব কাজ করছি, নিজের মস্তিষ্ককে শেখার এবং কাজ করার জন্য প্রস্তুত করছি। পড়াশুনোর অভ্যেসটা এবং অধ্যায়টা দুটোই কিন্তু শেষ হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে জীবনটা এগিয়ে যাচ্ছে, বয়স বাড়ছে, আর প্রতিদিন নতুন নতুন বিষয় আবারও নতুন করে শিখছি। মানুষ হয়ে জন্মেছি বলে হয়তো এই শেখা, এই অনুভূতি আর জীবনের এত রঙকে জানার সুযোগ পেয়েছি। মানুষ না হলে কিংবা মানুষ হয়ে না জন্মালে হয়তো এইসব কিছুই জানা হতো না। আমার ছোট্ট 26 বছর বয়সের এই জীবনে কত কিছুই না দেখলাম, কত কিছু শিখলাম, কত কিছু হারালাম, তবু পথ চলা এখন অবধি থামিনি। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি

0: হারানো আর প্রতিটি শেখাই আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে। আরও যে কত কিছু দেখা বাকি, তবে হ্যাঁ, ধন্যবাদ চুপ কথাকে, ধন্যবাদ দীপদা সুনন্দাকে। আমি বাংলাদেশ কুষ্টিয়া থেকে আইচ।
1: ঠিক কথা, এটা মানুষের জন্মানোর মধ্যে না অনেক রেসপন্সিবিলিটি থাকে। আমরা সেই সমস্ত দায়িত্বগুলো যদি ঠিকঠাক করে পালন করি, প্রত্যেকটা মানুষের দায়িত্ব যদি পালন করি, আমি অন্য কারো দায়িত্ব পালন করার কথা বলছি না, প্রত্যেকটা মানুষের দায়িত্বই পালন করতাম, তাহলে পৃথিবীটা আজ অনেক সুন্দর হতো। সরকারকে আইন করে রাস্তায় পানের পিক, গুটখা বা থুতু ফেলা বন্ধ করতে বলতে হতো না, আমরা প্রত্যেকেই সচেতনভাবে রাস্তা নোংরা করতাম না, আবর্জনা যেখানে ফেলার কথা সেখানেই ফেলতাম, খাবার পরে একটা প্যাকেট গাড়ি কাঁচ নামিয়ে গাড়ি থেকে ফেলে দিতাম না, এরকম আরও হাজারো সামাজিক নিয়মকানুন থাকে মানুষের দায়িত্বর মধ্যে পড়ে, সেগুলো পালন করা, যার অনেকগুলোই আমরা অধিকাংশ সময় করতে ভুলে যাই। এটা কিন্তু আবার স্থান ভেদে, সমতলের মানুষ এরকম করে নোংরা করে, তুমি পাহাড়ে গেলে দেখবে পাহাড়ি মানুষরা কিন্তু এরকম করে নোংরা করে না। অনেক কি বলবো, অত্যন্ত দরিদ্র পরিবার পাহাড়ে থাকে, খুব সাদামাটা বাড়িতে, তাও দেখবে তাদের বাড়ির সামনে একটা হাতে করা বাগান রয়েছে, কারণ তাদের জায়গা রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে। কিন্তু সেই মানসিকতাটা যে আমি একটু ফুল বাড়িতে ফোটাবো, আমার বাড়ির চারদিকে একটু ফুলের গাছ থাকবে, আমার বাড়িতে একটু সবুজের ছোঁয়া থাকবে, এটাও একটা মানসিকতা। আমরা অনেক সময় আমাদের ছোট ছোট ফ্ল্যাটের কামরার মধ্যে জানলার ধারে ছোট ছোট ফুল গাছ, ছাদে টব লাগিয়ে সেখানে কিছু সবজি করার চেষ্টা করি। এগুলো অনেক কিছুই খুব ছোট ছোট পদক্ষেপ, ধরো গরমকালে একটু বাড়ির ব্যালকনিতে বা ছাদে এক বাটি জল রেখে দেওয়া, যাতে কোনো পশু পাখি এলো কিছু, তারা একটু জল পেলো গরমকালে, এগুলো অনেক ছোট ছোট উদ্যোগ। কিন্তু মানুষ হিসাবে যদি আমরা নিই, তাহলে আমরা সমাজটাকে অনেক সুন্দর করতে পারবো। যারা ধরো একটু ফ্ল্যাটে উঁচু ফ্ল্যাটে থাকে, কিছু ইউজ করার পরে সেই ফ্ল্যাটে জানলা দিয়ে হাত বাড়িয়ে ফেলে দেয় বাইরের দিকে, ফেলার তো কথা নয়। তারপর অনেক বাড়িতে আছে যেখানে ডেলিভারি বয় ডেলিভারি দিতে এলে লিফট ইউজ করতে দেয় না, সিঁড়ি দিয়ে আসতে বলে, এটা তো কোনো কাজের কথা নয়, তাই না? এটা তো খুব একটা হিউম্যান, মানে এটার মধ্যে কোনো একটা হিউম্যানিটি নেই, ভীষণ ইনহিউম্যান জিনিস এটা, অমানবিক। তাও এই মানুষের দায়িত্ব, মানুষের কর্তব্য নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমার মনে হয় এই ছোট ছোট নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো যদি আমরা নিজেরা পালন করি, তাহলে আমরা প্রত্যেকে এই সমাজের মধ্যে জোটবদ্ধভাবে একসঙ্গে ভালো থাকতে পারবো। আমার ঘরটাই শুধু ঘর, আর বাদবাকি বৃহত্তর যে জায়গাটা আছে সেটা নোংরা করা যায়, এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার জন্য খুব বেশি দূরে যেতে হবে না। আমি আবারও বললাম, তুমি যদি কোনোদিন, মানে আমাদের রাজ্যেই যে পাহাড়ি অঞ্চল আছে সেখানেই তুমি যদি কোনোদিন গিয়ে দেখো, দেখবে রাস্তাঘাট নোংরা করে না। তুমি কোনো ট্যুরিস্ট স্পটে তুমি গাড়ির ভেতর কিছু খাচ্ছ, প্যাকেটটা জানলা দিয়ে ফেলতে গেলে দেখবে গাড়ির ড্রাইভার সবার আগে তোমাকে বারণ করবে, কারণ এটা ওদের মধ্যে ঢুকে গেছে। হর্ন বাজানো, উফ, কী যে বিরক্তিকর অফিস টাইমে। তুমি দেখো পাহাড়ে, আমাদের এখানে তো তাও চওড়া রাস্তা রয়েছে, কিন্তু পাহাড় তো দেখবে চওড়া রাস্তাই নেই, একটাই রাস্তা দিয়ে দুটো গাড়ি, একটা গাড়ি যেতে পারে, একটা গাড়ি আসতে পারে, অধিকাংশ সময় তো এইটুকুনি স্পেস থাকে। কিন্তু তুমি পাহাড়ে দেখেছো কোনোদিন কোনো ড্রাইভার কন্টিনিউয়াসলি হংকিং করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি হর্ন বাজিয়ে যাচ্ছে? দেখবে না, কারণ ওরা মনে করে পাহাড়ের যে নৈঃশব্দ রয়েছে, যে সাইলেন্সটা এনজয় করতে, যেটাকে চেরিশ করতে আমরা পাহাড়ে যাই, সেটা বজায় রাখাটা ওদের মধ্যে ঢুকে গেছে। তাই পাহাড়ি জায়গাতে ওরা হর্ন দেয় না, গাড়ির ডিপার দিয়ে লেন চেঞ্জ করে।
0: এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আমি জানি না যারা আজকে আমাদের শুনছে তাদের মধ্যে কজন নর্থ ইস্টে আইজল ঘুরতে গেছে,
1: রাইট?
0: যেহেতু আমি নর্থ ইস্টের মেয়ে, আমি বলতেই পারি যে একবার না, যারা ভেহিকলস চালাচ্ছেন রাস্তায়, সেটা মেট্রোপলিটন সিটি হোক, সেটা ছোট শহরে হোক, যাদের অভ্যেস আছে হর্ন বাজানো, আমি জানি আপনারা হর্ন বাজাচ্ছেন, হয়তো সামনে কেউ আছে তাকে সতর্ক করার জন্য, ইটস ফাইন। বাট সব থেকে বিরক্তিকর বিষয় কি জানেন, যেটা আমি কলকাতা শহরে এসে প্রথম উপলব্ধি করলাম, আমরা যখন জ্যামে দাঁড়িয়ে থাকি, যে কোনো ভেহিকলসের ভেতরে আমরা আছি, বা টু হুইলার হোক, ক্যাব হোক, পার্সোনাল কার হোক, আমরা জানি একটা নির্দিষ্ট সময় এই বাতিটা লাল থেকে সবুজ হবে, এরপর আমরা যাব। কিন্তু এই যে লাল থেকে সবুজ হওয়া, সেটার ধৈর্যটা কেন আমাদের মধ্যে নেই, আমি তো সেটাই বুঝতে পারি।

0: না, মানে পেছন থেকে দাঁড়িয়ে যদি হর্নের পর হর্ন বাজাতেই থাকেন তাহলে কি এই লাল বাতিটা সবুজ হয়ে যাবে? হবে না তো।
1: আমাদের বক্তব্য যে প্রয়োজনের সময় অবশ্যই হর্ন বাজাবে, কাউকে সতর্ক করতে হলো, কেউ সামনে হঠাৎ চলে এলো তাকে হর্ন বাজিয়ে সতর্ক করা, সেটা অবশ্যই করবে,
0: কিন্তু বিনে কারণে কেন?
1: এবং মাথায় রাখতে হবে স্কুলের সামনে, হসপিটালের সামনে, বৃদ্ধাশ্রমের সামনে, কোন সেন্সিটিভ এরিয়ার সামনে, এই জায়গাগুলো হর্ন বাজানো তো আইনত নিষিদ্ধ, তাও আমরা বাজাই।
0: আমি কেন আইজলের কথা বললাম, যারা টু হুইলার বলো বা ফোর হুইলার যারা চালান, যাদের হর্ন বাজানোর একটা প্রবণতা আছে, আইজলে জানো এটা কিন্তু নিষিদ্ধ, তুমি যখন তখন যেখানে সেখানে হর্ন বাজাতে পারবে না।
1: শুধু আইজল না, আমি তোমাকে বলছি,
0: না আমার দেখা, আমি বলছি যেটা আমি দেখি
1: অনেক পাহাড়ি জায়গাতেই, তুমি এমনকি আমি তোমাকে বলছি সিকিমে, দার্জিলিং এ, হ্যাঁ অনেক জায়গায়, মুসৌরিতে, নৈনিতালে, অনেক জায়গায়, মানে মোস্ট অফ দ্য পাহাড়ি জায়গাতেই গোটা ভারতবর্ষের মধ্যে হংকিং হচ্ছে নিষিদ্ধ।
0: আইজলের যে ব্যস্ততম জায়গা, আমি যদি রাজধানীর কথাই ধরি, প্রচুর ব্যস্ততম একটা রাস্তা, তুমি দেখবে সবাই সারিবদ্ধ হয়ে যাচ্ছে,
1: ইভেন আমি অনেক পাহাড়ি জায়গাতে দেখেছি কোনো ট্রাফিক পুলিশ থাকে না, তাও সুন্দর গাড়িগুলো সব ক্রস করে যাচ্ছে একে অপরকে।
0: ইনফ্যাক্ট আমাদের দেখা, আমরা যে সময়
1: আমাদের এখানে গলি মোড়ে যদি ট্রাফিক পুলিশ না থাকে তাহলে প্রত্যেকে আগে যাওয়ার চেষ্টা করে, একটা এমন যানজট তৈরি করে যে কেউ আগে যেতে পারে না।
0: না আমি বুঝি না যে কেন, মানে এই এই প্রবণতাটা কেন, আমার যদি কোথাও যাওয়ার একটু তাড়া থাকে
1: সবাই আগে যাবে,
0: আমি একটু আগে বেরোবো না,
1: সবাই আগে যাবে।
0: যাক এই কথা বলে আর লাভ নেই,
1: তার জন্য দেখবে তুমি কত বাজে ভাবে, আমি যেহেতু নিয়মিত ড্রাইভ করি আমার এটা তো খুব কনসার্নিং, আমার এটা নিজেরই ভয় লাগে যে কত সময় আমি দেখেছি যে ডান দিক বাঁ দিকে হয়তো মানে খুব অল্প জায়গা আছে, সেখান দিয়েও একটা বাইক হুশ করে চলে যেতে চায় এবং যেতে না পারলে সেও কন্টিনিউয়াসলি হর্ন দিয়ে যায়। আমি যারা ই কমার্স ডেলিভারি সাইটে ডেলিভারি কাজ করে, ই কমার্স সাইটগুলোতে, তাদের দেখেছি তারা ভীষণ রাশ, মানে ভীষণ রাশ থাকে তাদের সবসময়, তারা ভীষণ দ্রুত গতিতে বাইক চালান, তার কারণ তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে না দিলে কাস্টমার কমপ্লেন করে দেবে, তখন তাদের টাকা পয়সা কাটা যাবে। আমি শুধু সবাইকে বলবো যে বাড়িতে বসে জিনিস পাওয়ার পরিষেবাটা, এটা প্রথম কথা, খুব পৃথিবীর কম দেশেই পাওয়া যায়। আপনি ভারতবর্ষে জন্মেছেন, এটা সৌভাগ্য হিসাবে যে আপনি বাড়িতে বসে ডেলিভারি খুব দ্রুত পেয়ে যান। আমার বহু বন্ধুবান্ধব আছে ইউরোপিয়ান কান্ট্রিতে বা বিদেশে থাকে, তাদের কাছে এটা একটা স্বপ্নের মতন যে আমি একটা জিনিস অর্ডার করবো সেটা বাড়িতে তখনই সে দিয়ে যাবে, এটা স্বপ্নের মতন। ওখানে অনেক সময় হয় যে কিছু যদি বাড়িতে লাগে তাহলে অনেক আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়, তাহলে সেটা নির্দিষ্ট একটা দিনে বাড়ির সামনে এসে রেখে যাবে, ইভেন আপনাকে নকও করবে না, আপনার বাড়ির দরজার সামনে এসে রেখে চলে যাবে, আপনার দায়িত্ব বাইরে থেকে ভিতরে নিয়ে আসা। এখানে হয়তো সেকেন্ড ফ্লোরে থাকি অনেকে, ফার্স্ট ফ্লোরে এসে ছেলেটি বলছে যে দাদা একটু নিয়ে যান, ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে আমি বলবো কাস্টমার বলে যে না ওপরে এসে দিয়ে যেতে হবে, তার জন্য সিঁড়ি করে উঠে আসতে হবে। এইগুলো খুব ছোটো জিনিস, এগুলো কোনো বড় জিনিস নয়, কিন্তু আমি বলছি এই ছোটো বিহেভিয়ারগুলো যদি একটু নিজেদের শুধরে নেন, কাউকে করতে দেখলে যদি আপনি তাকে একটু শুধরে দেন, তাহলে দেখবে যে এটা খুব ভালোভাবে হাসি মুখে আমরা একসঙ্গে সমাজে থাকতে পারবো। অধিকাংশ সময় আমি এত সোসাইটির ভিতরে এত অসহিষ্ণুতা, এত ধৈর্যের অভাব দেখি যে আমার এটা খুব বলতে ইচ্ছা করলো। তুমি যেটা বললে যে কেন আমি যদি 5 মিনিট আগে বেরোই, কোথাও একটা যাওয়ার আমার তাড়া আছে, তাহলে তো আমাকে খুব জোরে গাড়িটা চালাতে হয় না, বা আমাকেই আগে যেতে হবে, আমার আগে আর কেউ যেতে পারবে না, এইটা আমাদের ত্যাগ করলেও চলে, এটা মনে রাখতে হবে। বাড়িতে সবার বাড়িতে তাদের পরিবারের সদস্যরা ওয়েট করছে, তাই না?
0: নেক্সট মেসেজে যাব, বলছি দীপজ্যোতি অধিকারী নদিয়া কৃষ্ণনগর থেকে লিখছেন, আমি যে সেন্টারে আইটি ট্রেনিং করছি সেখানকার স্যার ম্যাডামরা আমাকে গতকাল সেন্টারে একা ডেকেছিলেন আমার সমস্যার ব্যাপারে জানার জন্যে। প্রথমে আমি কিছুই বলতে চাইনি, শেষ পর্যন্ত ওনাদের চাপে পড়ে আমাকে শতাব্দীর এবং সেলফ হার্টিং টেন্ডেন্সির কথা বলতে হলো। ওনারা প্রথমে আমাকে হেলদি লাইফস্টাইল মেনটেন করার পরামর্শ দিলেন এবং আমাকে বললেন আমি যেন আগে আমার নিজেকে ভালোবাসতে শিখি। শুভ্রজিৎ স্যার আমাকে বললেন তিনি প্রতিদিন সকালে আমার সাথে হাঁটতে যাবেন। পল্লবী ম্যাম বলেছেন তোমার লুকিং আর ড্রেসিং আমি চেঞ্জ করতে তোমাকে সাহায্য করব। অনেকদিন পর আমার জন্য কাউকে ভাবতে দেখে আমি কেঁদে ফেলেছিলাম আর স্যার আমাকে জড়িয়ে ধরে

0: করেছিলেন। প্রায় 5-6 বছর পর আমি কাঁদলাম। এখন আমি চেষ্টা করছি আমার পুরোটা চেঞ্জ করার। হ্যাঁ, চেষ্টাই করছি।
1: বাহ, খুব সুন্দর একটা মেসেজ, খুব ভালো লাগলো মেসেজটা পড়ে। দেখো, আমাদের সবার জীবনে না কিছু কিছু ডার্ক ফেজ থাকে এবং কিছু কিছু ডার্ক ট্রুথ থাকে, যে ট্রুথগুলো অনেক সময় আমরা বাইরে আনি না, যার ফলে কেউ জানতে পারে না, কিন্তু সেই ডার্কনেসটা আমাদের ভেতরে ভেতরে ডালপালা ছড়াতে থাকে। এবং একটা ছোট ডার্কনেস যখন এত বড় হয়ে যায়, যখন সেটা আমাকেই হার্ম করতে শুরু করে, আমারই ক্ষতি করতে শুরু করে, তখন সেটা কিন্তু খুব বিপজ্জনক আকারে নেয়। শুরুতেই আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে একজন পার্টনার কেন দরকার, সবসময় অন্য কোনো জিনিসের জন্য নয়, কোনো কোনো সময় আমাদের এই ভেতরের যে ডার্কনেসটা ডালপালা মেলছে, সেই ডার্কনেসটা শেয়ার করার জন্য দরকার। জানিস তো, আমার না ভিতরে ভিতরে এই প্রবলেমটা হচ্ছে, যেটা আমি আর চেপে রাখতে বা ঢেকে রাখতে পারছি না, এটা ক্রমশ আমার ভিতরে আরও বড় হচ্ছে। তখন তুমি তার কথা শুনবে, সে তোমার কিছু একটা বলবে, সাজেস্ট করবে, কোথাও নিয়ে যাবে, কোনো স্পেশালিস্টের কাছে, কারোর কাছে। এর জন্য একটা মানুষ দরকার। তুমি তোমার টিচারের মধ্যে যে মানুষটা খুঁজে পেয়েছো, আমাদের আরও অনেকের মধ্যে এরকম ভিতরে ভিতরে কিছু অপ্রাপ্তি, অপূর্ণতা, কিছু সমস্যা, কিছু দোষ, কিছু রোগ, অনেক কিছু রয়েছে। আমরা চট করে কাউকে বলতে পারি না জাজড হওয়ার ভয়, কিন্তু একজন ভালো মানুষ তোমার জীবনে যদি থাকেন, এক্ষেত্রে যেমন সেটা তোমার টিচার, বা অন্য ক্ষেত্রে যদি অন্য কেউ থাকে কারোর জীবনে, তাহলে ভেতরে সেই ডার্কনেসটাকে সে দূর করতে পারে। এর জন্য দরকার ভালো বন্ধু হওয়া। তাই ভালো বন্ধু জীবনে ভীষণ দরকার। খুব ভালো লাগলো, খুব ইন্সপায়ারিং তোমার মেসেজটা। ভালো থেকো, ভবিষ্যৎ আরও উজ্জ্বল, আরও সুন্দর হোক।
0: পরের মেসেজটা বারাসাত থেকে এসছে, শাওন লিখেছে। এবং আমরা যে একটু আগে পাহাড়ের কথা বলছিলাম না, কথাটার সঙ্গে খুব রিলেটেবল একটা মেসেজ বলছে। আমরা মানে সমতলের লোকেরা হয়তো আমরা চিরকালই পাহাড়ের ওই মানুষগুলোর প্রশংসাই করে যাব, কিন্তু ওদের মতো কোনোদিনও হতে পারবো না,
1: হয়তো না।
0: বা আরো ভালো করে বলতে গেলে হয়তো আমরা তাদের মতন হতেই চাই না। এই যেমন কালকেই একটা ঘটনা দেখলাম, আদি গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিলাম, যেখানে পাশেই আদি গঙ্গাকে রক্ষা করার একটা সাইনবোর্ড লাগানো ছিল। হঠাৎ একটা জমকালো গাড়ি থেকে এক স্যুট টাই পরা ভদ্রলোক নামলেন, আর হাতে একটা প্লাস্টিকে করে এক গাদা ময়লা আদি গঙ্গার জলে ফেলে দিয়ে চলে গেলেন। আমি কিছু বলার আগেই আবার তিনি গাড়িতে উঠে চলে গেলেন। এটাই তো হচ্ছে চারিদিকে।
1: ফ্যাক্ট। তুমিও শুনোদা, তুমি তো যেহেতু নর্থ ইস্টের মেয়ে, এই যে চারপাশ পরিষ্কার রাখাটা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা, এই যে সামাজিক কিছু নিয়ম পালন করে চলাটা, তোমার মনে হয় না যে এগুলো উঁচু জায়গার মানুষদের মধ্যে যেরকম রয়েছে, আমাদের নিচু জায়গায় যারা থাকি, সমতলে যারা থাকি, তাদের মধ্যে সেই মানসিকতা নেই, বা সেই মানসিকতা সত্যি সত্যি আমরা তৈরি করতে চাই বলে তোমার মনে হয়? তোমার তো সমতলে থাকাটাও বেশ কয়েক বছর হয়ে গেল।
0: না, আমার এখানে একটা কথা বলার আছে, যেটা আমরা বলি না যে পাহাড়িরা খুব ইউনাইটেড, তারা তাদের পরিবেশকে ভালোবাসে। ইটস আ ফ্যাক্ট। হ্যাঁ, পরিবেশকে ভালোবাসে বলেই হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কিন্তু জানো তো পাহাড়ের লাইফটা না খুব কঠিন লাইফ,
1: ভীষণ কঠিন
0: যারা এক্সট্রিম পাহাড়ে থাকে। আমি তো আচ্ছা, আমার জন্মকর্ম তাও একটু সমতলে, বাট এক্সট্রিম পাহাড়ে যারা থাকে তাদের জল থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে সবকিছু খুব কষ্ট করে পেতে হয়। তো
1: অবশ্যই আমি দেখেছি মহিলারা কাঁধে করে মানে বাঁক নিয়ে, একটা মাছের একটা নিয়ে দুদিকে দুটো জারিকেন ঝোলানো পরপর, সেটা নিয়ে বাচ্চা কাঁধে নিয়ে পাহাড়ের উপরের দিকে উঠছেন, কারণ সবাই সচ্ছল হন না, সবার পরিবারে এমন না যে জল তোলার অটোমেটিক সিস্টেম রয়েছে।
0: এখনো ইন্টেরিয়রে এমন অনেক জায়গা আছে যেখানে জল মানে একটা বড় পাহাড় থেকে নেমে জল তুলে তারপর যেতে হয়, ইলেকট্রিসিটি তো বাদই দাও, নেই। এবং পাহাড়ের মানুষরা, আমি আমার নর্থ ইস্টের কথা বলি, ওখানে জুম চাষ হয়, যেহেতু সমতল ভূমি নেই, পাহাড়টা ট্যারিস কেটে কেটে ওরা সেখানে ফসল ফলায়, হ্যাঁ, চাল ডাল যাই বলো সবটা করে। তো ওখানে না মানে পাহাড়ের লাইফটা আমাদের খুব স্ট্রাগলফুল লাইফ, তো তার জন্য পরিবেশে খুব কাছাকাছি থাকে, এটা পরিষ্কার রাখে। বাট সমতলের প্রবলেমটা কি জানো, সবাই চায় যে জীবনে আমার একটু আরাম হোক। যে পাহাড়ে থাকছে একটা জেনারেশন অবধি সবাই পাহাড়ে ছিল, কিন্তু নেক্সট জেনারেশন চাইছে আমি কষ্টটা করব না, আমি একটু ভালো পড়াশোনা করব, আমি একটা বিগ সিটিজে যাব, আমি একটা সমতলে ভালো করে থাকবো। তো যখন সে সমতলে আসছে, সে দেখছে যে আরে হেলেন হ্যাভেন ডিফারেন্সেস,

0: ওকে ফাইন, আমাকে এখানে কেউ বলছে না যে প্রকৃতি তোমার মা, তোমাকে সেটা পরিষ্কার করতে হবে, সেটা ফেলছে, ঠিক আছে আমি ফেলে দিই। তো অ্যাকচুয়ালি সমতলের একটা প্রবলেম কি জানো, ধরো দশজন যদি সমতলে থাকে তার মধ্যে পাঁচজন তো চাইছেন যে আমরাও সবটা আমাদের মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু বাকি পাঁচজনের মেন্টালিটি তো আলাদা। ছোট জায়গার সমস্যা নেই এটা বলবো না, কিন্তু ছোট জায়গার একটা সুবিধে কি জানো, সেখানে মোটামুটি একটা মাইন্ডসেটের মানুষ থাকে বলে হয়তো তাদের মধ্যে কমিউনিকেশন করাটা খুব ইজি হয়। যেটা একটা বিগ সিটি বলো, সমতল বলো বা বিগ সিটি বলো, সেখানে তো বহু ভাষাভাষীর মানুষ, বহু মেন্টালিটির মানুষ একসঙ্গে থাকে।
1: এবার দেখো এটাও তো সত্যি যে মানে আমি বলছি ধনী গরিব বা কম শিক্ষিত বেশি শিক্ষিতর মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে কোনো সংযোগ নেই।
0: না না কোনো সংযোগ নেই।
1: এই যে এক্ষুনি যে মেসেজটা তুমি পড়লে, একজন বড়লোক মানুষ গাড়ি থেকে নেমে একটা প্লাস্টিক গঙ্গার জলে ফেলে দিয়ে চলে গেলেন, আমি বলছি এটাও তো খুব বেসিক একটা বোঝার জিনিস যে অলরেডি আমাদের দেশের যত নদী রয়েছে সেগুলো সব আমাদের বর্জ্য বহন করতে করতে করতে করতে অধিকাংশ নদী তার গতিপথ প্রায় রুদ্ধ হতে চলেছে। আদিগঙ্গা কোনো কোনো জায়গাতে নাকি নালার মতন নাকি সরু হয়ে গেছে। তো আমাদের কি বেসিক দায়িত্বের মধ্যে এগুলো পড়ে না যে এর পরবর্তী প্রজন্মের জন্য আমরা কিছুটা প্রকৃতি রেখে যাব, যে তারাও একটু একটু ভালো বাতাসে শ্বাস নিতে পারবে, তারা একটু সবুজ গাছের ছায়া পাবে, এটা কি আমাদের নেক্সট জেনারেশনের জন্য রেখে যাওয়াটা আমাদের কর্তব্য নয়?
0: আমি সত্যিই জানি না এই বিষয়ে মানুষের মানসিকতাটা কেন ডে বাই ডে ডিক্রিজ হচ্ছে। মানে এটা তো ছিল না বা থাকলেও পরিমাণটা কম ছিল, ডে বাই ডে কেন বাড়ছে? কেন আমি শুধু আমাকেই ভালোবাসি, আমরা কিন্তু আমি কেন্দ্রিক হয়ে যাচ্ছি। তুমি যেটা একটু আগে বললে, আমি আমার ঘরটা পরিষ্কার করলাম, আমি আমার বাড়িটা পরিষ্কার রাখলাম, আমি আমার অ্যাপার্টমেন্টের সামনাটা পরিষ্কার রাখলাম, বাকি ভাড়বে যাক, আমি আমার রাস্তা কেন পরিষ্কার করব, আমার নদীতে আমি কেন ফেলবো না, এই ধরনের প্রশ্ন যখন তোমার ভিতরে চলে আসে তখন কি তোমার মনে হয় তুমি খুব সহজে চেঞ্জ হতে পারবে?
1: কিন্তু আমি শুধু এটা ভেবে আমার ভালো লাগে যে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এ বিষয়ে সচেতন।
0: একদম,
1: আমি আশা করি যে আমাদের যারা ছোট ভাই বোনেরা যারা শুনছো আজকে আমাদের চুপ কথা, তারা অন্তত এই বিষয়টা মাথায় রাখবে, পশু পাখিকে হার্ট করবে না, নেচারকে হার্ট করবে না, মানুষের সঙ্গে ভালো বিহেভিয়ার করবে। এই কোনোটা করতেই প্রচুর পয়সা খরচ হয় না, কিন্তু তোমার মধ্যে যে তৃপ্তি পাবে, তুমি যারা শান্তি পাবে মনের মধ্যে, সেটা অমূল্য, তার কোনো দাম হয় না। মানুষ পয়সা দিয়ে এখন শান্তি খুঁজতে যায়, তার একটাই কারণ, তার মনের মধ্যে সারাদিন ধরে এত দূষিত জিনিসপত্র সে ভরে রেখেছে, সে কোথাও শান্তি পাচ্ছে না। কিন্তু তুমি যদি একটু গুড বিহেভিয়ার করে চলো না, তাহলে তুমি দেখবে তোমার মনের মধ্যে এই অশান্তির ভাবটা, শান্তি নেই এই ভাবটা তুমি অনেক কম ফিল করতে পারবে, তোমার ভালো লাগবে, তোমার সেলফ কনসোল তুমি নিজেকে করতে পারবে যে না আমি আমার কাজটা তো করেছি, আমি তো খারাপ করিনি। আমরা অনেক সময় অসহায় ফিল করি, এটাও ফ্যাক্ট যে আমি তো করেছি, তাও কেন আমার সঙ্গে এরকম হলো। কোনো কিছু একদিনে হয় না, কিন্তু একদিন নিশ্চয়ই হয়, বিশ্বাস রাখবে।
0: হ্যালো চুপ কথা, আমি ঐশী বলছি।
1: হাই
0: দাদা ও দিদি, তোমরা কেমন আছো?
1: খুব ভালো।
0: সব গল্পের শেষটা কিন্তু একরকম হয় না জানো।
1: এই প্রসঙ্গে আমি একটা লাইন বলবোই যে গল্প শেষ হয় না, শুধু চরিত্র বদলে যায় আর স্থান কাল পাত্র বদলে যায়, গল্প অনন্ত হতে থাকে।
0: কিছু কিছু গল্প মাঝ পথেই থেমে যায়, কিছু কিছু মানুষ থেকে আর নিজের থাকে না। নীরবতাই আজ সবচেয়ে বড় এবং বেশি কথা বলে, কারণ কিছু অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না, শুধু বুকের ভেতরে নীরবতাটা বেঁচে থাকে। কিছু অনুভূতি শুধু আকাশই বুঝতে পারে। খুব ভালো লাগলো আজকে তোমাদের একসঙ্গে শুনতে, ভালো লাগছে।
1: আমার খুব ভালো লাগছে সুনন্দাকে শুনতে, বিশ্বাস করো।
0: মানে এটা দি পেলে আমার লিপুলটা সেই করে।
1: না না এটা তো ফ্যাক্ট, সুনন্দা কত সুন্দর করে কথা বলে, কত সুন্দর মেয়ে পেয়ে ছুপে, কি সুন্দর উচ্চারণ, কথার মধ্যে একটা গ্যাপ রয়েছে প্রত্যেকটা শব্দের মধ্যে, আমি খুব ভালোবাসি। আমার যে ভালো তার প্রশংসা করতে আমার এতটুকু প্রবলেম হয় না, আমি খুব তাতে প্রিভিলেজড ফিল করি। যদি আমি ভালো কারোর সঙ্গে বসে একটা ভালো একটা ফ্রুটফুল একটা আলোচনা করতে পারি, তো আমার তাতে নিজেকেই ভালো আরও লাগে সেটা প্রশংসা করতে। তো আমার প্রশংসা করতে সুনন্দার কোনো আপত্তি নেই। কিন্তু যেটা বললাম ঐশীর মেসেজের প্রসঙ্গে, যে আসলে গল্প শেষ হয় না, গল্পের চরিত্রগুলো বদলে যায়, গল্পের স্থান কাল পাত্রগুলো বদলায়। ধরো আমি তোমাকে বলছি, একটা ছেলেকে একটা মেয়েকে নিয়ে গল্প শুরু হলো, তাদের প্রেমের গল্প, প্রেমে করছে প্রেমে করছে প্রেমে করছে, তারপরে ছেলেটা

0: মেয়েটার ব্রেকআপ হয়ে গেল। তো ছেলেটা একটা অন্য মেয়ের সঙ্গে প্রেম করতে চলে গেল, আর মেয়েটা একটা অন্য ছেলের সঙ্গে প্রেম করতে চলে গেল। তাদের গল্প কি ওখানে শেষ হয়ে গেল? না, এই গল্প থেকে দুটো নতুন গল্পের অভিমুখ বেরোলো। এবার গল্পের প্রথম যে চরিত্র তার সঙ্গে আর একটা মেয়ের প্রেম, আর গল্পের দ্বিতীয় যে চরিত্র তার সঙ্গে আর একটা ছেলের প্রেম। তো গল্পটা চেঞ্জ হয়ে গেল, জায়গাটা পাল্টে গেল, কিন্তু গল্প চলতে থাকলো। তো গল্প এরকম চলতেই থাকে, গল্প কোনোদিন শেষ হয় না। রবি ঠাকুরের একটা কথা ছিল না যে ছোট গল্প শেষ হয়েও শেষ হয় না, কোনো গল্পই কোনোদিন শেষ হয়ে শেষ হয় না। রাত হলে কেন ফিলোসফার হয়ে যায় না? এটা হচ্ছে আমার এক ডজন প্রেম করার একটা প্লাস পয়েন্ট। রাত হলে না অটোমেটিক্যালি একটা ফিলোসফিক্যাল একটা মুড তৈরি হতে থাকে আর কি, তখন বেশ জ্ঞান, তখন ভালো ভালো কথা, এগুলো সব মাথায় আসতে থাকে। তো সারাদিন কিন্তু আসে না, সারাদিন খুব খ্যাঁ করি একেবারে। তখন যদি আমার সঙ্গে কেউ কিছু করতে আসে না, একেবারে খ্যাঁ করে দেবো একেবারে।
1: ওকে, আলিপুর থেকে সঞ্চারী বলছে, হাই প্রিয় চুপ কথা, কেমন আছো তোমরা? আজ আমার ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে, আমি খুব ভালো নম্বর পেয়ে পাস করে গেছি, কিন্তু তারপরে আমার মনটা খারাপ। তার কারণটা হলো আমার এক দুজন বন্ধু সাবজেক্টে ব্যাক পেয়ে গেছে। জানো তো আমাদের ক্লাসটা কিন্তু একটা গোটা পরিবারের মতন, আমরা সবাই একসঙ্গে মজা করে ডিউটি করি, একসঙ্গে কিছু ভুলও করি।
0: নার্সিং পড়ে সম্ভবত আলিপুরে।
1: হ্যাঁ,
0: সবাই বুঝতে পেরেছি যে মধ্যে কথা বোঝা হয়ে গেছে। আমি শুধু সঞ্চারীকে এটা বলবো যে থ্রি ইডিয়টস তো তুমিও দেখেছো, সঞ্চারী থ্রি ইডিয়টস একটা লাইন ছিল, দোস্ত আগে ফেল হয়ে যায় তো বহুত দুঃখ তাই ঠিক, লেকিন দোস্ত আগে ফার্স্ট হয়ে যায় তো সবসে জ্যাদা দুঃখ তাই। দেখো এটা জোক সাপার্ট, কিন্তু বলছি যে বন্ধুরা খারাপ রেজাল্ট করেছে, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এটাও ভেবে দেখো, তুমি যদি খুব ভালো রেজাল্ট না করতে আর তোমার সেই বন্ধুরাই প্রচণ্ড ভালো রেজাল্ট করতো, তাহলে তখন যে দুঃখটা পেতে সেটা কোনো কিছু দিয়ে মেটানো যেত না। তার থেকে এটাই ভালো, তুমি ভালো রেজাল্ট করেছো, তোমার বন্ধুরা তারা নিশ্চয়ই সচেতন, তারাও বড় হয়েছে, তারাও পড়াশোনা করছে, নিজেদের রিকভারি করতে পারবে। আর এটা তো ঠিক, হস্টেল লাইফের মধ্যে একটা অদ্ভুত একটা মেলামেলা ব্যাপার আছে। একটা মেলায় যেমন বহু জায়গা থেকে বহু মানুষ আসেন, তাদের প্রত্যেকের এক এক রকম রং, এক এক রকম বর্ণ, এক এক রকম চরিত্র, এক এক রকম ক্ষমতা, হস্টেল লাইফও সেরকম। ইনফ্যাক্ট স্কুল লাইফ কলেজ লাইফই এরকম, কিন্তু হস্টেলে যেহেতু রাত দিন পুরোটাই একসঙ্গে থাকতে হয়, সেক্ষেত্রে যোগাযোগটা খুব ভালো বাড়ে।
1: একদম,
0: আমি কোথাও একটা পড়েছিলাম বা কোনো একটা ওয়েব সিরিজে মনে হয় একটা কথা শুনেছিলাম যে কেউ যদি হস্টেল লাইফ কাটিয়ে নেয় কয়েকটা বছর, তাহলে সে জীবনে কোনো কঠিন পরিস্থিতির মধ্যেই আর কখনো ঝুঁকবে না, তাকে ঝোঁকানো যাবে না।
1: অ্যাবসলিউটলি কারেক্ট,
0: কারণ সে সব রকম এনভায়রনমেন্টে সার্ভাইভ করার ক্ষমতা শিখে গেছে। কারণ হস্টেলে আমি শুনেছি, বেশিরভাগ হস্টেলে, আমি না এটা কেউ মিথ্যে বলেছি কিনা তোমরা ভালো বলতে পারবে, হস্টেলের খাবার দাবার নাকি অখাদ্য খেতে হয়, হস্টেলের টিচার ম্যামরা নাকি ভীষণ স্ট্রিক্ট হন, কোনো এন্টারটেনমেন্ট নেই, হ্যাঁ মানে ফাঁকিবাজির কোনো রকম জায়গা নেই। তো এই সমস্ত কঠিন সমস্যাগুলোর মধ্যে দিয়ে যখন স্টুডেন্টরা যায়, তখন আর তাদের পৃথিবীতে পড়ে তাদের পরবর্তী জীবনে আর কোনো কিছুর অভাব তাদের আর প্রভাবিত করতে পারে না। এবার বাইরে সুনন্দা বলবে,
1: না না এটা অ্যাবসলিউটলি কারেক্ট বলেছো।
0: তুমি থেকেছো হোস্টেলে?
1: আমি পিজিতে থেকেছি।
0: পিজিতে
1: থেকেছি কতদিন? দু বছর।
0: হ্যাঁ ভালোই, অনেকটাই সময় কেটেছে।
1: মানে সেখানে সব বিচিত্র প্রাণীরা আমার সঙ্গে ছিল।
0: কতজন থাকতো একসঙ্গে?
1: প্রায় সাতজন।
0: সাতজন রান্না কে করতো?
1: সবাই মিলে, যে যখন ডিউটি।
0: তাহলে তো কঠিন ব্যাপার এটা,
1: প্রত্যেকের ডিউটি অল্টারনেটিভ করে হতো, তো সাতজন সাত প্রান্তের সাত।
0: তবে আমার মনে হয় মেয়েদের একসঙ্গে থাকাটার মধ্যে না তাও একটা জানো তো সফিস্টিকেশন রয়েছে, যেহেতু মেয়েরা একটু রুচিশীল হয়
1: ওরকম মনে হয়।
0: আমি চারজন ছেলের সঙ্গে না ছজন, ছজন মিলে আমরা ছজন বন্ধুরা মিলে পাহাড়ে গিয়েছিলাম তিন দিনের জন্য, দুটো তিনটে রুম নিয়েছিলাম, কিন্তু দেখলাম যে চার দিনই আমরা সবাই একই রুমে ছিলাম। দু নম্বর দিন থেকে আমার ওই রুমটায় মানে আর থাকতে আমি পারছিলাম না, কারণ ওই রুমটার মধ্যে এত ট্র্যাশ, মানে জামা কাপড় মোজা ব্যাগ জুতো মোবাইল চার্জার হেডফোন ল্যাপটপ কম্পিউটার, মানে হাইকিং ব্যাগ শুজ, মানে হেন কোনো জিনিস নেই যেটা খাটের ওপরে নেই, মেঝেতে গড়াগুড়ি খাচ্ছে না, মানে শেষে এরকম হতো যে রাতেবেলা হাত দিয়ে সব স্তূপটাকে ঠেলে এক পায়ের কাছে দিয়ে শুতাম, আবার সকালবেলা ঘুম থেকে উঠে ওই স্তূপটাকে টেনে খাটে দিয়ে বাকি অংশটা ইউজ করতে হতো। তা আমি ছেলেদের সঙ্গে তিন চার

0: তার থেকেই দেখেছি বা বুঝেছি যে ওরা এত অগোছালো।
1: সে তো বরাবর, তোমাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, কিছু করার নেই।
0: সে কি তোর মেয়েদের সঙ্গে থাকতে তো অসুবিধা হওয়ার কথা নয় তাহলে?
1: অ্যাকচুয়ালি হাতের পাঁচটা আঙুল তো সমান থাকে না। মেয়েরাও যে সবসময় সবাই খুব গোছানো হয় এটা মিথ, এটা সত্যি সত্যি মিথ। কারণ
0: এটা বড় জিনিস জানতে পারলাম
1: না, সত্যি তাই, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমরা যখন একসঙ্গে থাকতাম সবাই আমরা একরকম ছিলাম না, সেখানে মানে সবারই তো আলাদা একটা দেখো আপব্রিঙিং হয়েছে, যে যার মতন আলাদা। এবং তুমি যেটা বললে, অনেক মেয়েদের এই স্বভাবটাও রয়েছে সবকিছু মানে ক্লাটার্ড করে রাখা, তারা ক্লাটারের মধ্যে থাকতে ভালোবাসে। আছে এমন মেয়েরাও আছে, এটা মিথ যে মেয়েরা মানে গুছিয়ে রাখা। বাট ইয়েস, আমি কেন বলি যে জীবনে না একটা সময় একটু একা থাকা দরকার, স্পেশালি যখন আমাদের পড়াশুনোটা চলছে, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক বা ফার্দার হায়ার স্টাডিজ হোক। যদি হস্টেলে থাকা যায় এটার আনন্দ তো খুবই অন্যরকম, বাট পিজিটাও যদি ওরকম হস্টেল টাইপ হয় সেখানেও থাকা দরকার। এই কারণে তোমাকে সেলফ ডিপেন্ডেন্ট বানিয়ে দেবে,
0: সেটাই বলছিলাম, সেলফ ডিপেন্ডেন্সির একটা পাঠ যাকে বলে,
1: যে পাঠটা,
0: হ্যাঁ লেসন,
1: এটা একটা লেসন, মানে যারা
0: যেটা তোমাকে ভবিষ্যতে সারভাইভ করতে হেল্প করবে।
1: একদম, যারা একা থেকেছে না একটা গোটা সময়, সেটা ধরো চাকরি বাকরির ক্ষেত্রে হোক বা লেখাপড়ার ক্ষেত্রে, দেখবে তারা খুব ইজিলি তাদের ফার্দার লাইফটা কিন্তু লিড করতে পারছে। অ্যাটলিস্ট যদি অবস্টিকল আসেও দে উইল ফাইট,
0: মানে আমার মতন হচ্ছে নাকি তাদের জীবন,
1: এটা তৈরি করে দেয়।
0: বেশ, এরকম আরো অনেক গল্প, আরো অনেক আড্ডা তো আমাদের চলবেই। আমরা সবে মাঝপথ অব্দি পেরিয়েছি আমাদের এই চুপ কথার। সুনন্দার সঙ্গে দীপ রয়েছে আজ তোমাদের সঙ্গে, প্রচুর গল্প হচ্ছে, জমজমাট আড্ডাও জমে উঠেছে, আর অনেক কথা রয়েছে, আর অনেক গল্প চলবে। 9903652992 নাম্বার, একটু ইউনিক, একটু মজাদার তোমার কোনো অভিজ্ঞতার কথা বা যদি তোমার কোনো মন খারাপের কথা থাকে, সেই সব কিছু আমাদের সঙ্গে একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় শেয়ার করতে পারো। তাই চটপট আর দেরি না করে গানের পরে এক্ষুনি ফিরে আসছি।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়িতে সময় বলছে ওরা দুটো বেজে গেছে, তার মানে চুপ কথায় কিন্তু মেসেজ পাঠানোর জন্য আর আমাদের সঙ্গে গল্পে পার্টিসিপেট করার জন্য কিন্তু সময় হাতে আর খুব বেশি নেই। 9903652992 নম্বরে সুনামদার দ্বীপ রয়েছি তোমার সঙ্গে, যারা এক এক করে পড়ছি তোমার পাঠানো মেসেজ। এবার কার মেসেজ পড়বো আমরা সুনামদা?
2: এবার যার মেসেজ পড়বো সে তোমাকে ভীষণ ভালোবাসে, বলছে যে আজকে চুপ কথাটা অনেকটা বিশেষ, তার কারণ হচ্ছে দীপ স্যার আজকে চুপ কথায় এসেছে, আমার খুব প্রিয় আর যে দীপ স্যার। হ্যাঁ, সুনন্দা ম্যামও একটু ভালো করেন। সেদিন সুনন্দা ম্যামকে একটা সমস্যার কথা বলেছিলাম, সুনন্দা ম্যাডাম সেই সমস্যাটা সমাধান করেছিলেন। তবে আজকে আরও একটা সমস্যার কথা বলছি, সেটা হলো আমার না একদম পড়াশুনে মন বসছে না, সব থেকে বেশি মনটা রেডিও শোনার জন্যই করে। আমি ক্লাস 12-এ পড়ি, এটা না আমার একটা সমস্যা সত্যি, আমি কি করব একটু বলে দাও তো দীপ স্যার।
1: কে পাঠিয়ে মেসেজটা?
2: নামটা লেখা হয় না।
1: আচ্ছা যাই হোক, আমি প্রথম কথা বলি, এটা সমস্যা না আসলে, দেখো রেডিও শোনাটাও সমস্যা নয়, কিন্তু হ্যাঁ পড়াশোনায় মন না বসলে একটু সমস্যা তো রয়েছে, বিশেষ করে যদি ক্লাস 12-এ পড়ো তো, তার কারণ এবার কিন্তু তোমার সামনে একেবারে কি বলবো পুকুর থেকে লাফ মেরে নদীতে যাওয়ার সমান পরীক্ষা রয়েছে এবং তারপরে আরও উচ্চশিক্ষা রয়েছে। পড়াশোনায় মন না বসার অন্যতম কারণ হচ্ছে আমাদের ডিস্ট্র্যাকশন। আমাদের এখন অনেক রকমভাবে ডিস্ট্র্যাকশন হওয়ার মতন সুযোগ সুবিধা চারদিকে রয়েছে, মোবাইল ফোন রয়েছে, টিভি রয়েছে, কম্পিউটার, ইন্টারনেট, গান, সিনেমা, আরও অনেক কিছু রয়েছে। তো কি হয় যখনই আমরা এইগুলোর মানে এই আমাদের ব্রেনে কনসেন্ট্রেট করার জন্য যে হরমোনের দরকার হয় আর এন্টারটেইন হওয়ার জন্য যে হরমোনের দরকার হয়, সেই দুটোর মধ্যে ব্যালেন্সটা বিগড়ে গেছে। বেশি এন্টারটেনমেন্ট হলে কি হয়, ব্রেন বেশি ডোপামিন খরণ করতে শুরু করে, তখন সারাক্ষণ মাথায় ডোপামিন চাইতে থাকে, কারণ এন্টারটেনমেন্ট চাইছে, এন্টারটেনমেন্ট চাইছে, একটু দেখার পর আরও বেশি চাইছে, তখন একটু সিনেমা দেখে মন ভরছে না, আরও সিনেমা দেখতে চাইছে, একটু খেলে মন ভরছে না, আরও খেলতে চাইছে, একটু সোশ্যাল মিডিয়া ঘেঁটে মন ভরছে না, আরও সোশ্যাল মিডিয়া ঘাঁটতে চাইছে। ডোপামিনের নিয়মই হচ্ছে যত খরণ হবে ও তার থেকেও বেশি খরণ চাইবে। এবার তার জন্য তোমাকে কি করতে হবে, নিজের এন্টারটেনমেন্ট গ্রহণ করার যে সময়, যতটা সময় ধরে তুমি বিনোদনকে গ্রহণ করছো, সেই সময়টা তোমাকে সবার আগে লিমিটেড করতে হবে, যে সারাদিনে আমি 1 ঘন্টা বা ম্যাক্সিমাম 2 ঘন্টার বেশি এই বিনোদন আমি গ্র্যাব করব না, আমি গ্রহণ করব না। মোবাইল ফোন, কম্পিউটার, টিভি সব কিছু মিলিয়ে সারাদিনে আমি 2 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা এন্টারটেনমেন্ট, তাহলে 10 ঘন্টা হয়ে গেল, বাদ বাকি আমি আরও 4-5 ঘন্টা খাওয়া দাওয়া, স্নান, ট্র্যাভেল, এই সমস্ত কিছুর জন্য ধরলাম, তারপরেও একটা 8 ঘন্টার একটা নিট অ্যান্ড ক্লিন 8 ঘন্টা পাওয়া যায় সকাল সন্ধে মিলিয়ে। যারা তোমার থেকে বড়, আমাদের মতন যাদের বয়স, তারা এই 8 ঘন্টাটা কাজের জন্য দিই, আমাদের চাকরি করতে যেতে হয়, কাউকে ব্যবসার জন্য দিতে হয়, কাউকে সংসারের জন্য দিতে হয়, অনেক রকম কাজ রয়েছে। তুমি যেহেতু স্টুডেন্ট, তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা, তো দিনে 4 ঘন্টা, রাতে 4 ঘন্টা, এইটা তোমাকে কনস্ট্যান্ট ভেবে নিতে হবে, ভাবতে হবে যে এটা না হলে আমি দুপুরের আর রাতের খাবারটা পাবো না, এটা মাথার মধ্যে ঢুকে নিতে হবে। আজকে মাথার উপরে মা বাবা রয়েছেন, মা বাবার সঙ্গে রয়েছো, একটা কমফর্ট জোনের মধ্যে রয়েছো, দুপুরের খাবার রাতের খাবার হয়ে যাচ্ছে, তুমি পড়াশোনা করো বা ফাঁকি দাও, কিন্তু আজ থেকে 10 বছর বা 20 বছর পরে কিন্তু এটা হবে না। সেই ইনভেস্টমেন্টটা তোমাকে এখনই করতে হবে, তাহলে তুমি দেখবে এটা মাথার মধ্যে ভাবতে হবে পরিণতি কী। আজকে ফাঁকি দেওয়ার পরিণতি হচ্ছে আজ থেকে 15 বছর পরে কাজ না পাওয়া, কম উপার্জন করা বা উপার্জন না করা, এইরকম কিছু ভয়ঙ্কর পরিণতি, যার ফলে জীবন যাপন করাটাই দুঃসহ হয়ে যাবে। তাই ছোট্ট ভাই তোমাকে আমি এটাই বলবো, সময় নষ্ট করো না, সময় নষ্ট করাটা কিন্তু

0: মানে কোনোদিন ফিরে আসেনি, কথাটা ছোটোবেলায় প্রায় শুনতাম কিন্তু তখন রিয়েলাইজ করিনি, এখন রিয়েলাইজ করে বলছি। এখন পড়াশোনা করার সময়, এখন পড়াশোনা করো, কনসেন্ট্রেট কী করে করবে তার জন্য হাজার রকমের টিউটোরিয়াল চারদিকে রয়েছে, দেখে নিতে পারবে। আমি শুধু বলি পড়াশোনার সময় যেখানে পড়তে বসবে সেখানে ঘরে দরজা জানলা সব বন্ধ করে, যাতে মন কোনোভাবে বাইরের দিকে না যেতে পারে, সব বন্ধ করে মোবাইল ফোন টিভি সব অফ করে পাশের ঘরে রেখে এসে তারপরে পড়তে বসবে। খাটে বসে পড়বে না, টেবিল চেয়ারে বসে পড়বে, প্রয়োজন পড়লে মাটিতে বসে পড়বে, শুয়ে শুয়ে পড়বে না, বসে পড়বে, এটাই বলার।
1: একটা দারুণ মেসেজ এসছে যে পাঠিয়েছে, তার নামটা সে নিজে এত সুন্দরভাবে ইন্ট্রোডিউস করেছে, আমি দুবার পড়ে তারপর বুঝলাম। আচ্ছা, বলছে, হাই চুপ কথা, আমি 5000 বছর আগে মহাভারতের সময়ে কুরুক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে ভগবত গীতার প্রধান স্তোত্র বোঝার মানুষটি, আপাতত নর্থ 24 পরগনা থেকে বলছি। আমার নাম অর্জুন, আমি ক্লাস 12 পড়ি। খুব ভালো লাগলো তোমাদের শুনতে। ট্রানজিশন বা পরিবর্তনটা মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
0: ঠিক,
1: ট্রানজিশন মানুষকে ভালো মন্দ দুটোতেই পরিণত করতে শেখায় আমাদের অজান্তে। তবে লড়াই করে যারা সেই ভালোটাকে বেছে নিতে পারে তারাই কিন্তু আসলে জয়ী হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আচ্ছা, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সেটা কি দেখেছো? গুড নাইট।
0: এক্ষুনি এটা নিয়ে তো আমরা শোয়ের শুরুতেই কথা বললাম যে না, এখনো দেখা হয়নি। আসলে সিনেফিলিকদের একটা সমস্যা আছে, ধরো আমরা যেহেতু খুব হ্যাবিচুয়াল অফেন্ডার, মানে আমরা প্রতি সপ্তাহে যেহেতু সিনেমা দেখি, তো আমাদের টার্গেট থাকে শুক্র শনি রবি আমরা সিনেমাটা দেখবো না অনেক ক্ষেত্রে। তার কারণ শুক্র শনি রবি যেহেতু উইকেন্ড হয় এবং সিনেমাটা ফার্স্ট এসেছে, টিকিটের দাম আকাশ ছোঁয়া। আমি চেক করে দেখেছি 650 টাকা টিকিটের অ্যাভারেজ দাম চলছে। এবার দেখো, এই এক সপ্তাহের একটা সিনেমা তো আমাকে মন আমার ভরাতে পারবে না, আমাকে নেক্সট উইকে আবার দুটো সিনেমা দেখতে হবে। অলরেডি আমি গত উইকে ওডিসি ফার্স্ট ডে সেকেন্ড শো দেখে এসেছি, সেটা বুঝতে পারছো সেটা কতটা চাপের ছিল, মানে সেটা স্পাইডারম্যানের থেকেও এক্সপেন্সিভ টিকিট ছিল, কিন্তু ওটা দেখতেই হতো। ওটা নোলানের সিনেমা, আমার সব থেকে পছন্দের পরিচালক। এবার হ্যাঁ, এবার মার্ভেল আমার ভীষণ পছন্দের, ইনফ্যাক্ট মার্ভেল ডিসি দুটোই আমার খুব পছন্দের, কিন্তু মার্ভেলের মধ্যে যেহেতু একটা বর্ণময় চরিত্র রয়েছে এবং আমার মনে হয় আয়রন ম্যান ফেভারিট নয় এরকম বোধ হয় কোনো মার্ভেল ফ্যান নেই, প্রত্যেক মার্ভেল ফ্যানেরই আয়রন ম্যান খুব ফেভারিট, এবং আয়রন ম্যানের ফেভারিট কে? স্পাইডারম্যান। তো অবভিয়াসলি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে স্পাইডারম্যানটা দেখতে যাওয়ার, কিন্তু আনফর্চুনেটলি আমি ফ্রাইডে থেকে সানডের মধ্যে সিনেমাটা দেখতে যাওয়াটা খুব সচেতনভাবে এড়িয়ে যাই, তার কারণ প্রাইমারি ক্রেজে টিকিটের দামটা এত বেশি থাকে। আমি একটা ছোট্ট তোমাদের ট্রিক শিখিয়ে দিই, যারা সিনেমা প্রচুর দেখো এবং দেখতে ভালোবাসো, সিনেমা দেখতে যাবে মঙ্গল বুধ বৃহস্পতিবারের মধ্যে, চেষ্টা করবে দুপুরের দিকে কোনো একটা শো চুজ করতে। এইটা হচ্ছে টিকিটের দাম, এই সময়টা সব থেকে কম থাকে। তুমি মোটামুটি ফার্স্ট উইকটা যদি ছেড়ে দাও তাহলে ওই 100-200 মধ্যে একটা রেঞ্জে হতে পারে, 170, 180, 185 বা 200-220 মধ্যে তুমি টিকিটটা পেয়ে যেতে পারবে। তো দেখো, 650 টাকার টিকিট আর সেখান থেকে 200 টাকার টিকিট, তার জন্য আমি 2-3 দিন কম্প্রোমাইজ করতেই পারি, তাই না? তো তাই আমি নেক্সট উইকে যাব, অবভিয়াসলি যাব তো দেখতে বটে নেক্সট উইক। আর আমার একটা না কিছু চয়েস রয়েছে, আমি কিছু ব্যাপারে খুব পিকি, এটা তো আমাদের একটা, সেটা হচ্ছে যে আমি একটা ভালো ঠিকঠাক হলে দেখতে যাব, মানে বড় স্ক্রিন, ভালো চেয়ার, ভালো সাউন্ড, এটা আমার দরকার। আর আরেকটা জিনিস দরকার আছে, সেটা আমি প্রকাশ্যে বলি না কিন্তু এখন বলছি, এটা হচ্ছে ভালো পপকর্ন, বেশ ভালো টেস্টি পপকর্ন। তো এই সবগুলো মিলিয়ে একটা খুব এক্সপেন্সিভ আর কি খরচ, মানে খুব খুব খরচে একটা অভিযান হয়ে যায় আর কি। তাই জন্য আমি এই কামিং যে উইকটা আছে সেই উইকের মঙ্গলবার বুধবার যাব, প্ল্যান তো আমার হয়েই গেছে, শুধু অপেক্ষা আমি টিকিটের দামটার ফ্লাকচুয়েশনটা একটু নজর রাখছি আর কি। এই
1: ও মন খারাপের ওষুধ চুপ কথা, জানো আজ আমি খুব বেশি খুশি, তার কারণ আজ 9 বছর পর আমরা 3 বন্ধু ত্রিনা, স্নিগ্ধা, পায়েল একসাথে দেখা করতে পেরেছি। জানো আমি তো তাদের দেখে কেঁদেই ফেলেছিলাম, এতদিন পর তাদের সঙ্গে দেখা হলো, অনেক গল্প করলাম, ফুচকা খেলাম পুরনো দিনের মতন। আমাদের সেই স্কুলের সামনে গিয়েছিলাম, সেই বড় গেটটার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম ফেরার সময়। আমার না খুব ভালো লাগলো।

0: আবার দেখা হবে তাদের সঙ্গে, সেটাই মনে একটা আশা রইল। স্নিগ্ধা বলছি ডানকুনি থেকে।
1: খুব অসাধারণ একটা অভিজ্ঞতা এটা, এরকম অভিজ্ঞতা যাদের হয়, এই সৌভাগ্য যাদের ইনফ্যাক্ট হয় যে পুরনো বন্ধুদের সঙ্গে গিয়ে আবার পুরনো স্কুলের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারবো, আমি মনে করি তারা খুব ভাগ্যবান, জীবনে গাছকে তারা অনেক কিছু পেয়েছে। সবার স্কুল লাইফ যে খুব ভালো হয় বা সবার যে স্কুল লাইফে খুব ভালো বন্ধু হয়, এমন সৌভাগ্য সবার হয় না, অনেকের হয় অবভিয়াসলি, অনেকের সবার হয় না, যেমন আমার নেই। তাই আমি এটাকে খুব আর কি আমি খুব মিস করি এই ব্যাপারটাকে। স্কুলের বন্ধুবান্ধব আমার এখনও রয়েছে, কিন্তু মানে ভীষণ মানে ফেভারিট যে স্কুল মেমোরি, যেটা কোর ফেভারিট মেমোরি বলে, আমার স্কুল লাইফের মেমোরি অত কোর ফেভারিট মেমোরি নয়। তো আমি এটাকে খুব চেরিশ করি আর কি। যদি কেউ বলে যে স্কুল লাইফটাকে খুব মিস করি, ইনফ্যাক্ট অনেকে এটাও বলে যে স্কুল লাইফে সব থেকে ভালো, ঘনিষ্ঠ এবং একদম মানে নির্ভেজাল বন্ধুত্ব হয়, আমি এটাকেও খুব মিস করি এই ব্যাপারটাকে। যে
0: এটা সত্যি, স্কুল ফ্রেন্ডস আর বেস্ট ফ্রেন্ড।
1: আমি এটাকে খুব মিস করি এইটাকে।
0: আমার জীবনে বন্ধু বান্ধব খুব কম।
1: তোমার তো পড়াশোনা ত্রিপুরাতে, মানে স্কুল লাইফে পড়াশোনা তো ত্রিপুরাতে, তারপরে তোমার স্কুলের বন্ধু বান্ধব ওখানে
0: ওখানে। বাট আই এম ভেরি চুজি, আমার জীবনে বন্ধু হাতে গোনা চারটে, এর বেশি নেই, আজ অবধি হয়নি। আর এই এই যে তিন থেকে চারজন আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক প্রায় হয়ে গেল তো 18-19 বছর।
1: সব স্কুলেরই বন্ধুরা,
0: একদম ছোট্ট গ্রুপ। বাট হ্যাঁ, এটা সত্যি কথা যে স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু সম্পর্কটা থেকে যায়। তার মানে কি এর পরে আর বন্ধুত্ব হয়নি, কলেজে হয়নি, ইউনিভার্সিটিতে হয়নি, কাজের ক্ষেত্রে হয়নি, হয়েছে। বাট বলে না ওই যে কোর ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ড, বিবিএফ, তারা কিন্তু আমার মনে হয়
1: এই হচ্ছে মুশকিল, জানো তো। তুমি যে জেনজিন অফ প্রমাণ হয়ে গেল, ওটা বিবিএফ না, বিএফএফ,
0: বিএফ,
1: বেস্ট ফ্রেন্ডস ফরএভার।
0: ওকে, দেখো জেনজিদের থেকে অনেক কিছু শেখার আছে, আমি শিখছি প্রতিনিয়ত, নেক্সট হয়তো আরো আরো ভালো শিখে বলতে পারবো।
1: বাট তুমি তো আমাকে জিজ্ঞেস করলে যে আমি কি করে ভালো বলতে পারি,
0: তুমি থাকছো আর কি তাদের সঙ্গে, মেলামেশে খুব বেশি তাদের সঙ্গে, দ্যাটস ওয়াই।
1: এবং আমার যেটা সবথেকে, যেটা আমি যেখান থেকে সবথেকে বেশি শিখি, সেটা হচ্ছে এক, আমার জেনজি জুনিয়র যারা ইন্টার্ন, এক আর দুই, ধরো যাদের আমি পড়াই আর কি, তাদের কাছ থেকে আমি এত ভ্যারাইটি কাইন্ড অফ টার্মস ওদের থেকে শিখি।
0: ইয়েস, দে আর অ্যাবসলিউটলি মানে ক্রিয়েটিভ আমি বলি। ওকে, তো ওরকম একটা মেসেজ এসেছে, একটু আগে তুমি ছেলেদের কথা বলছিলে, হস্টেলে থাকার বলছিলে, কথা বলছিলে, তো সেটার সঙ্গে রিলেটেবল একটা মেসেজ এসছে, বলছে ছেলেদের একসঙ্গে থাকার কথাটা যখন বলছো আমার মনে পড়ে গেল আমার কলেজের একটা কথা। কলেজের অ্যান্থ্রোপোলজির ফিল্ড ওয়ার্কের জন্য 7 দিন ঝাড়গ্রাম গিয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমার সেরা ট্রিপ ছিল, কারণ সারা রাত প্রায় কাটিয়ে দিয়েছিলাম, 2-3 অবধি রিপোর্ট লিখতাম, তারপর সকাল 6 আবার আমরা ফিল্ড ওয়ার্ক করতে যেতাম। মানে সে যে আনন্দ হই হই করে মজা করে কাটিয়েছি, অর্ক হাওড়া থেকে লিখেছে
1: এটা। এটা আমি তোমার সঙ্গে একদম অর্ক, মানে এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আমার কলেজ লাইফের 3 বা 2 দুটো ট্রিপ ছিল, সেই দুটো ট্রিপের প্রতিটা মুহূর্তের কথা এখনও আমার মনে আছে, এবং সেটাও আজ থেকে না হলেও 20 বছর আগের কথা তো হবেই প্রায়। সেই 20 বছর পরেও যখন আমি কোনো বন্ধুর সঙ্গে আমরা কোনো গল্প করতে বা আড্ডায় যখন বসি, অবধারিতভাবে আমাদের সেই ট্রিপগুলোর কথা কিন্তু চলেই আসে, যে প্রচণ্ড ঠান্ডায় কার গা থেকে রাতে আমরা কম্বল টেনে নিয়েছিলাম, হ্যাঁ, বা কে বাথরুমে চলে গেছে বলে আমরা মেইন সুইচ অফ করে দিয়েছি যাতে বাথরুমে আর জল না থাকে, হ্যাঁ, এরকম মানে বিভিন্ন রকম মিসচিভিয়াস কাজকর্ম আমরা করেছি ট্রিপে আমাদের। মানে সত্যি এটা একদম ঠিক, আমি তোমার সঙ্গে একমত যে স্কুল কলেজের বন্ধু এবং ছোটোবেলার বন্ধুদের সঙ্গে যখন এরকম কোনো ট্রিপে যাও, তখন যে কোর মেমোরিগুলো তৈরি হয় সেগুলো আজীবন মনে থেকে যায়। দেখো আমার কত সহজেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, তার কারণ বললাম যে আজ থেকে 18-20 বছর আগেকার কথা, হলেও আমার এখনও এগুলো একদম ছবির মতন মনে আছে। আমার সেই চরিত্রগুলোর মুখ মনে আছে, সেই সময় তাদের ফেসিয়াল এক্সপ্রেশন কেমন হয়েছিল, এই আমরা বদমাইশিগুলো যখন তাদের সঙ্গে করছিলাম তখন তাদের কেমন লাগছে, হ্যাঁ, আমার এটাও মনে আছে একবার আমরা একটা পাহাড়ের ট্রিপে গেছিলাম, সেখানে না, পাহাড়ে তো তখন খুব বন্ধ চলতো, মানে আমি এটা বহুদিন আগেকার

0: কথা বলছি, তখন খুব বন্ধ হতো পাহাড়ে, তো বন্ধ চলছে, খাবারের সাপ্লাই নেই, মানে নিচ থেকে সমতল থেকে শাকসবজি পাহাড়ের উপরে যাচ্ছে না। এবার আমরা একসঙ্গে অনেকজন গেছি, প্রায় ধরো 50-60 জন কলেজের আমরা সবাই গেছি, তারও বেশি হবে, 50-60 জন আরও বেশি হবে। এবার এত লোক একসঙ্গে খাবে কী করে, মানে খাবারের সাপ্লাই তো কম। তো আমাদের যে খাবারের প্রমিস করে নিয়ে যাওয়া হয়েছিল যে গেলে একদিন ডিম পাবে, একদিন চিকেন পাবে, একদিন এই পাবে, গিয়ে দেখলাম প্রতিদিন খাবার শুধু আলু হচ্ছে, ঠিক আছে, মানে লুচির সঙ্গে ব্রেকফাস্টও আলু হচ্ছে, রাতে রুটির সঙ্গেও আলু হচ্ছে, এই হচ্ছে। তো আমরা ভীষণ আর কি নিজেদের মধ্যে খুব রেগে গেছি যে এরকম করে প্রত্যেকদিন আলু খাওয়া যায় নাকি। তখন তো আমরা এত কিছু চারপাশে কি চলছে না চলছে এত খবরাখবর রাখতাম না, এটুকু শুধু শুনেছিলাম বন্ধ হয়েছে। তো তারপরের দিন চারজন বন্ধু, না 6 জন বন্ধু, পকেটে যে কটা পয়সা আমাদের এক্সট্রা নিয়ে গেছিলাম সেগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি যে আমরা যে ব্রেকফাস্টটা ফাটাফাটি কিছু খাবো একটা, মানে এই লুচি আর ওই আলু আর তরকারি, আলু তরকারি ধনে পাতা দেবো আর খাবো না, অন্য কিছু একটা খাবো। তো আমাদের যে রিসর্টে আমরা ছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে একটা দিকে, এবার আপনার বাইরে তো কোনো দোকান নেই, একটা পাহাড়ি এলাকার বাইরেই বেরোলেই তো দোকান পাওয়া যায় না, আর আমরা ছিলাম একটা ন্যাশনাল ফরেস্টের উল্টো দিকে, তো সেখানে আরও তো দোকান টোকান থাকে না। তো আমরা রিসর্ট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেছি একটা নির্দিষ্ট দিকে, জানিও না কিন্তু সেদিকে দোকান আছে কিনা, কিন্তু এই বিশ্বাস রেখে আর হারিয়ে যাবো না, কারণ 6 জন একসঙ্গে বেরোচ্ছি, হারালে 6 জনই হারিয়ে যাবো, নাহলে কেউ হারাবো না, এই বিশ্বাসটাকে হাঁটতে শুরু করেছি। বিশ্বাস করবো না, 1 ঘন্টা গোটা এলাকা পায়ে হেঁটে ঘুরেছিলাম, 1 ঘন্টা টানা রোদ্দুরের মধ্যে, মাথার উপরে সূর্য ঝকঝক করছে, একটা চায়ের দোকান জলের দোকান পর্যন্ত পাইনি। বিরস মুখে হাঁটতে হাঁটতে এসে প্রথম রিসর্টে ঢুকে জিজ্ঞেস করেছিলাম, ব্রেকফাস্টে লুচি আলু তরকারিটা আছে নাকি, শেষ হয়ে গেছে।
1: পরের মেসেজে যাই বলছে, হাই দাদা এবং দিদি, আজকে না তোমাদের মেসেজ না পাঠিয়ে পারলাম না, আর মেসেজটা পাঠানোর আগেই আমার 2 উত্তর পেয়ে গেলাম। প্রথম উত্তরটা হচ্ছে দিদি যেটা বললেন, যে যখন একা থাকি তখন মনে হয় এই জায়গাটা নতুন, সেখানে একা যাওয়া কিংবা আশেপাশের লোকেরা কীভাবে আচার আচরণ করবে একটা ভয় থাকে, আর সেই ভয়ে নিজের স্বাধীনতাকে আমরা হারিয়ে ফেলি। এটা কীভাবে ঠিক করা যায় সেই উত্তরটা কিন্তু খুব ভালো করেই দিয়েছো দিদি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল দাদা যে উত্তরটা দিল, যে মেয়েরা যে ছেলেদেরকে সাপোর্ট করে, পাশে থাকে, শুধু টাকার জন্য নয়, এই টাকার ব্যাপারটা যদি ছেড়ে দিই তারপরেও থাকে, এটা আমার সত্যি খুব ভালো লাগলো। আসলে আমি একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই। আমি একটা সম্পর্কে ছিলাম প্রায় 2 বছর, বাট আমাদের মধ্যে অনেক প্রবলেমস ছিল, আমি সেরকম ভালো কোনো কাজ করতাম না, তো বেকার বলে সেই জন্যে আমার ব্রেকআপটা হয়ে যায়। আর কি জানো, আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে আমি হয়তো কোনো একটা কাজ করছি, সেই কাজটা হয়তো কোনোভাবে সাকসেস হলো না বা সফল হলো না, তাহলে আমি নিজেকেই দোষ দিতাম, এখনও সেটা করি, হয়তো এটাই আমার ব্যাড লাক, আমার জন্যই হয়তো হয়নি, আমি হয়তো খারাপ, আমার কপালটাই হয়তো খারাপ, এরকম নিজের মধ্যে ভাবনা চিন্তা এখনও এসে যায়। এগুলোকে কিভাবে দূরে করব দাদা একটু বলো। আরও একটা প্রশ্ন ছিল, প্রেম কিভাবে হয় বলো তো, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কী, কীভাবে বুঝবো কোনটা ভালোবাসা, উত্তরটা দিও মিটিয়া বুরুজ থেকে সৌরভ।
0: সৌরভ, প্রথম কথা হচ্ছে যে যারা ইন্ট্রোভার্ট তাদের জন্য সত্যি সত্যি একটু টাফ, কঠিন ব্যাপারটা, এটা আমি স্বীকার করছি তোমার সঙ্গে, তার কারণ আমিও একটু ইন্ট্রোভার্ট ছিলাম শুরুর দিকে, ইনফ্যাক্ট আমি এখনও ইন্ট্রোভার্ট আছি। তোমাকে আমাকে যদি আমার কাজ থেকে তুমি সরিয়ে দাও, আমার প্রফেশন থেকে তুমি যদি আমাকে সরিয়ে দাও, তাহলে আমি একটা গোটা দিন খুব দরকারি কয়েকটা কথা, সেটাও টেক্সট মেসেজ পাঠিয়ে, এটা সুনন্দাকে আমি প্রথম দিকেই বলতাম যখন ও বললো যে ওর মেসেজ টেসেজ করা ভালো লাগে না, আমি হচ্ছি ফোন ম্যানি, মানে ফোন ফোবিয়া রয়েছে আমার, আমাকে যদি বলো যে সারাদিনে ফোন ইউজ করতে হবে না, আমার থেকে খুশি আর কেউ হবে না, কিন্তু কাজের জন্য আমাদের করতে হয়। এবার ধরো আমি বলছি যে আমাকে যদি কেউ বলে যে আজকে আমার কোনো কাজ নেই, তাহলে আমি শুধু মেসেজ করে কয়েকটা দরকারি জায়গাতে ছেড়ে দেবো, আমি কথা বলবো না, আমি একটা বই নিয়ে বসবো, আমি একটা ভালো সিনেমা নিয়ে বসবো, আমি একটু গান শুনবো, আমি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবো, একটু দৌড়বো টৌড়বো, আমি গোটা দিন কাটিয়ে ফেলতে পারি, এবং একটা দিন নয়, আমি এভাবে 2, 3, 4 দিনও কাটিয়ে ফেলতে পারি, কিন্তু সৌভাগ্যক্রমে সেরকম 2, 3 বা 4 রকম দিন আমার জীবনে

আসে না। কিন্তু ইন্ট্রোভার্টদের জন্য এটা কঠিন, এটা আমার ফ্যাক্ট। এখনও এরকম অনেক সময় হয়, দেখো ইন্ট্রোভার্ট যে সে আজীবনই ইন্ট্রোভার্ট থাকে, নিজের দাবি দেওয়ার কথা, নিজের মনের কথা সে সবসময় প্রকাশ্যে পরিষ্কার করে বলতে পারে না। তবে এখন এটা অনেকে বোঝে, তাই এখন এই ব্যাপারটা খুব একটা আর আমি বলবো অচ্ছুত নয়। একসময় ইন্ট্রোভার্টদের খুবই হেও করা হতো এই বলে যে তাদের ফিলিংস কেউ বুঝতো না, কিন্তু এখন যেহেতু প্রচুর ইন্ট্রোভার্ট চারদিকে দেখতে পায় লোকে এবং জানে ইন্ট্রোভার্ট ব্যাপারটা কী, এই টার্মটাই তো আমি আমার ছোটোবেলায় জানতাম না, এখন জানি, তার কারণ এখন প্রচুর ইন্ট্রোভার্ট চারদিকে নিজেদের অস্তিত্ব জানান দিতে পারে, লেখালেখির মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, মেসেজ করে হোক, যে করি হোক। তো হ্যাঁ, ইন্ট্রোভার্টদের জন্য এটা তো একটু কঠিন। এবার দেখো ইন্ট্রোভার্টদের জন্য কঠিন হলো প্রেম কী করে হয় এবং ইন্ট্রোভার্টদের প্রেম কী করে হয়, এটা দেখো আমি যদি প্রেম করতে পারি, আমিও বললাম তোমাকে আমি ইন্ট্রোভার্ট ছিলাম, আমি এক ডজন প্রেম করেছি। প্রেম যখন হয়, যখন কাউকে ভালো লাগে, তখন ইন্ট্রোভার্ট মানুষ এক্সট্রোভার্ট হয়ে যায়, তখন দেখবে প্রচুর কথা আসছে। আমি এখন ভাবি যে ধরো আমার সঙ্গে সুনন্দাকে, ধরো আমাকে একটা কাজ, আমার একটা দায়িত্ব পড়েছে, সুনন্দার সঙ্গে আমার সারা রাত কথা বলতে হবে, রাত 12 থেকে ভোর 6 পর্যন্ত ফোনে আমি আরও কথা বলছি। আমি ওর সঙ্গে কী কথা বলবো 6 ঘন্টা ধরে? 6 মিনিট কথা বলার পর আমার কথা ফুরিয়ে যাবে, আমি আর বলার জন্য কোনো কথা খুঁজে পাবো না। কিন্তু আমিও তো বলেছি সারা রাত কথা এক সময়, বা আমাকে বললো 6টা অবধি কথা বলার পর 8টার সময় তোমাকে অফিস চলে যেতে হবে, 9টা থেকে তোমাকে বুলেটিন স্টার্ট করতে হবে। এখন হলে তো আমি 12টাতেই ঘুমিয়ে পড়বো, 12:05 ঘুমিয়ে পড়বো, সকাল 7টা বা 8টায় আমার ঘুম ভাঙবে। কিন্তু তখন একটা সময় তো আমিও সারা রাত ফোনে কথা বলে তারপর 2 ঘন্টা কোনো মতে চোখ বন্ধ করেছি, আবার সকালে লাল চোখ খুলতে পারছি না, সেই অবস্থায় আমি অফিস চলে গিয়েছি, এরকমও তো হয়েছে। তো এগুলো সবই সিচুয়েশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। দেখো মানুষের থেকে বড় মানিয়ে নিতে পারে প্রকৃতির সঙ্গে প্রাণী নেই পৃথিবীতে, মানুষই একমাত্র প্রাণী যে কারণে মানুষের অস্তিত্ব বজায় রয়েছে, ডাইনোসর অবলুপ্ত হয়ে গেছে, কারণ ডাইনোসররা এভলিউট হতে পারেনি, তারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি, তাই তারা ভ্যানিশ হয়ে গেছে। মানুষ প্রকৃতির সঙ্গে, সমস্ত প্রতিকূলতার সঙ্গে মানিয়ে নিতে নিতে নিতে নিতে আজকে এখানে এসে দাঁড়িয়ে আছে, এবং এটাও কয়েক হাজার বছর ধরে। তো বুঝতে পারছো মানুষকে এরকম করেই মানানো হয়েছে। যখন তোমার জীবনে এরকম পরিস্থিতি আসবে যে তোমার কাউকে ভীষণ ভালো লেগেছে, তখন তুমি দেখবে তুমিও তার সঙ্গে কথা বলতে পারবে, তার সামনে মনের ভাব প্রকাশ করতে পারবে, তাকে নিজের ভালো মন্দ, চাহিদা, পছন্দ অপছন্দ সব বলতে পারবে, তোমাকে তোমার আটকাবে না। আর যদি বলো ইন্ট্রোভার্টনেস কাটিয়ে ওঠা, হ্যাঁ দরকার ইন্ট্রোভার্টনেস কাটিয়ে ওঠা, বিশেষ করে তোমাকে যদি কোনো পারফর্মিং ফিল্ডে কাজ করতে হয়, তো হ্যাঁ তুমি টিচারও আমি বলবো একটা পারফর্মিং ফিল্ড, কারণ টিচারদের প্রচুর কথা বলতে হয়। তুমি এমন কোনো ক্লারিক্যাল কাজের ফিল্ডে গেলে যেখানে তোমাকে কথা বলতে হবে না বেশি, একটা জিনিস, কিন্তু অধিকাংশ প্রফেশনেই এখন অনেক কথা বলতে হয়, সেক্ষেত্রে তোমাকে এটা কিন্তু আস্তে আস্তেই জড়তাটা কাটাতে হবে, এটা খুব দরকার। না হলে যে কোনো ইন্টারভিউতে কোনো উল্টো দিকের মানুষটাকে ইমপ্রেস করার সময় তোমাকে কিন্তু কথা বলতে হবে, যদি কথা না বলো তাহলে কিন্তু সেই উল্টো দিকের মানুষগুলো ভাবতেই পারে তুমি জানো না বলে চুপ করে আছো। তো নিজের অস্তিত্বটা জানান কিন্তু দিতেই হবে কাজের জায়গায়। যে আমার যে সমস্যাগুলো মেইনলি হয়, আমি নিজের পছন্দ অপছন্দের কথা সবসময় খুব ক্লিয়ারলি বলতে পারি না, তার কারণ আমার ভেতরে একটা বেসিক ইনস্টিংক্ট তো রয়েছে যেটা ইন্ট্রোভার্টের। তো আমি একটা কথা বলার আগে সেটাকে 4 রকম করে বিশ্লেষণ করি যে সেই কথাটা এই লোকটা শুনে কী কী বলতে পারে। এটা ইন্ট্রোভার্টদের মধ্যে হয়, তুমি যেহেতু ইন্ট্রোভার্ট তুমি এটা খুব ভালো বুঝবে আরও, যে আমরা একটা কথা বলার আগে এটা ভেবে নিই যে উল্টো দিকে মানুষটা তার কী কী উত্তর দিতে পারে, আমরা একটা তালিকা বানিয়ে নিই। ধরো আমি বললাম আমার একটা ছুটি লাগবে, আমি আমার বসকে বলতে গেলাম, আমার বস আমার কী বলতে পারে? 1, ছুটি কী হবে? আমি তার উত্তরটা ভাবলাম। 2, সে বলতে পারে ছুটি দেওয়া যাবে না, তার কিছু বলার নেই। 3, সে বলতে পারে ওই দিনে আরও একজন ছুটি নিয়েছে, কী করে তোকে দেবো বল? আমি তার একটা উত্তর ভাবলাম। তো আমি বলছি এটা একটা মানে আমি একটা কাল্পনিক সিচুয়েশন বললাম, কিন্তু আমি বলছি যারা ইন্ট্রোভার্ট তারা এরকমই হয়, তারা একসঙ্গে মানে প্রশ্ন একটা করে কিন্তু তার উত্তর 4-5টা ভেবে নিজেই আগে নিজেকে মানে গ্রহণ করিয়ে নেয়। কিন্তু যখন সেরকম একটা মানুষ তুমি পাবে তখন তার সঙ্গে তুমি প্রচুর কথা বলতে পারবে, এই বিশ্বাস আমার একদম রয়েছে। যখন মিষ্টি মিষ্টি প্রেমের কথা হচ্ছিল, তখন মিষ্টি একটা প্রেমের গান শুনি,
নন্দা, এরা খুব মিষ্টি প্রেমের গান, আমার অল টাইম ফেভারিট। শুনি গানের পরে, ফিরে আসছি 9903655992 গল্প করতে করতে আর মাত্র আধ ঘন্টা সময় বেঁচে রয়েছে, তাই একটু চটপট যদি খুব ইউনিক কিছু বলার থাকে আমাদের দুজনকে, সুনন্দাকে আর দীপকে, একটু চটপট মেসেজ করে ফেলো

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: দেখতে দেখতে সুপ কথার একেবারে শেষে এসে পৌঁছে গেছি। যদি আমরা বলি একটা জার্নির ইতি টানতে হবে,
1: হ্যাঁ, এটাকে বলে সিনেমার ক্লাইম্যাক্স।
0: একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছেছি, সেই ক্লিফে দাঁড়িয়ে আছি আমরা, না পড়বো না, সেখান থেকে ব্যাক করব। একটা দারুণ মেসেজ পেলাম। দেখো আজকে দীপ, আমরা কিন্তু বিভিন্ন এইজ গ্রুপের মানুষের মেসেজেস পড়লাম।
1: আমরা মানে এই চুপ কথা প্রোগ্রামের ফ্লেভারই এটা, যে এখানে স্টুডেন্ট, মিড এজড, বেশি বয়স্ক মানুষ, সব রকম বয়সের মানুষের সঙ্গে আমরা কথা বলি, তাদের অভিজ্ঞতার কথা শুনি, আমাদের অভিজ্ঞতার কথাও আমরা শেয়ার করি। সেই কারণেই তো এই প্রোগ্রামটা মানুষের এত প্রিয়। রাতের বেলায় হলেও এত রাত পর্যন্ত, দেখো রাত 3টে বাজে, মানে ম্যাক্সিমাম লোক ভাবে যে এই সময়টা কে শুনছে, কে কি বলবে, কিভাবে প্রোগ্রাম হয়, লোকেরা জানেই না যে আমরা এই মাঝরাত পর্যন্ত কত মানুষকে ছুঁয়ে যেতে পারি, কত মানুষের জীবনযাপনের কথা আমাদের স্পর্শ করে। এসে
0: বেহালা চৌরাস্তা থেকে জবা দেবী আমাদের মেসেজ করেছেন, তিনি একজন ঠাকুমা, তো উনি একটু দুঃখটা প্রকাশ করেছেন, বলছেন যে তোমাদের দুজনের কথা শুনতে না খুব ভালো লাগছে, আমি সবসময় চুপ কথাটা শুনি, তবে আজকে আমার খুব ইচ্ছে হলো তোমাদের কথা শুনে একটু সাহস পেলাম, একটা একটা মেসেজ তোমাদের পাঠাবো, এবং সেটা না একটু অন্য রকমের। বলছেন মোবাইল ফোন বেশি ব্যবহার করে সবাই আজকে ডেটে দাঁড়িয়ে নিজেদের জীবনের এই মূল্যবান সময়টা আমি জানি না কেন নষ্ট করছে। আমার নাতনি সারা দিন ধরে মোবাইল ফোন দেখেই যাচ্ছে, আমি ঠাকুমা তার, কিন্তু আমার সঙ্গে না কথা বলার সময়টুকু তার নেই, এখন সে মাত্র অষ্টম শ্রেণীতে পড়ে। হ্যাঁ, অনেক সময় তার মাও কিছু বলতে পারে না, তার বাবাও চাকরি করে, তারা দুজনই ব্যস্ত থাকে, তবে আমার না খুব খারাপ লাগে। আমার দুই নাতি রয়েছে, তারাও মোবাইল ফোন, শুধু মোবাইল ফোন আর মোবাইল ফোন। আমার খুব খারাপ লাগে যে যে সময়টা তাদের খেলাধুলো করার কথা, যে সময়টা তাদের বাড়ির বড়দের সঙ্গে কাটানোর কথা, লেখাপড়া করার কথা, মাঠে গিয়ে খেলার কথা, বন্ধুবান্ধবদের সঙ্গে থাকার কথা, সেই সময়ের সিংহভাগ শুধু মোবাইল ফোন।
1: বুঝতে পেরেছি, মোটামুটি মেসেজের সারার্থ বোঝা গেছে। শুধু আমি একটাই কথা বলবো আপনাকে যে এটা তো ঠিক, আমাদের অনেকের বাড়ির ছোটরাই তাদের একটা খুব গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল টাইম মোবাইল ফোনে কাটায়। ইনফ্যাক্ট আমার 6 বছরের ছেলে, আমি এটা প্রায়ই শুতে বলি যে আদর, ওর বয়স 6+, এখন মাত্র 6 বছরের একটু বেশি বছর বয়স, ও ফোনে এমন এমন জিনিস জানে, করতে পারে, যেটা আমি বা ওর মা জানি না। আমি বলছিলাম যে ভয়েস সার্চ করা যায় টিভিতে, এ ব্যাপারে আমার আইডিয়া ছিল না, আমি আমার ছেলের থেকে শিখেছি যে ভয়েস সার্চ করে কিছু খুঁজে পাওয়া যায় টিভিতে। হ্যাঁ, এটা ঠিক, আমারও তো এটা মনে হয় মাঝে মধ্যে যে কেন এত ফোন অ্যাডিক্টেড, কেন এত ফোন ডিপেন্ডেন্সি আছে, কিন্তু কিছু কিছু সময় না কিছু কিছু দাবি থাকে, আসলে এটা এই সময়ের বোধ হয় দাবি। দেখ, আমিও ভাবতাম যে ছোটরা এত বেশি ফোন নিয়ে থাকে, তারা না বোধহয় বাস্তবে চারদিকে কোথায় কী হচ্ছে সেটা জানে না, তাদের এ সম্পর্কে কোনো আইডিয়া নেই। কিন্তু আমি এখন যত বেশি ইয়াং জেনারেশনের সঙ্গে মিশি, কথা বলি, আমি বুঝি যে বাস্তবে চারপাশে কী হচ্ছে সেটা আমার থেকেও আরও অনেক বেটার ওদের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, ওরা অনেক বেশি নিউট্রালি ভাবছে। আমি আমার চারপাশের 4টে লোকের মুখের কথা শুনে বোঝার চেষ্টা করছি যে চারপাশে কী হচ্ছে, ওরা দেশ বিদেশ আরও বিভিন্ন জায়গার কথা শুনে, দেখে শুনে জানতে পারছে যে কোথায় কী হচ্ছে। পড়াশোনার একটা বড় অংশ অধিকাংশ স্কুল কলেজে এখন মোবাইল ফোন কেন্দ্রিক হয়, ইনফ্যাক্ট আদরের স্কুলের অ্যাপ আছে, সেই স্কুলের অ্যাপে ওদের হোম টাস্ক আসে, সেই হোম টাস্ক দেখে বাড়ির লোকেদের টাস্ক কমপ্লিট করাতে হয়, তারপর তার ফটো তুলে অ্যাপে আপলোড করতে হয়, তো সিস্টেমটা এতটাই প্রযুক্তি কেন্দ্রিক হয়ে গেছে, তাই সবটা যে শুধুমাত্র মানে বিলাসিতা বা অন্য কিছুর জন্য হচ্ছে বা বিনোদনের জন্য হচ্ছে এমনটা নয়, কিছু কিছু সময় কিছু নির্ভরতা রয়েছে। তবে হ্যাঁ, এটা তো ফ্যাক্ট, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, ভারতবর্ষে ওবেসিটি এখন খুব বড় একটা সমস্যা, আর এই ওবেসিটি বা অতিরিক্ত ওজনের একটা বড় মানে বড় দায়ী, তার জন্য বিশেষভাবে দায়ী হচ্ছে বাচ্চাদের বাইরে খেলতে না যাওয়া। এবং তার সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, যেটাও এখনকার ছোটদের মধ্যে ভীষণ একটা বড় রোগের মতন, সেটা হচ্ছে ফ্যাট জাতীয় বা ভাজাভুজি জাতীয় খাবার বেশি খাওয়া। সুনন্দা আছে, ও চাইল্ড সাইকোলজি নিয়ে কাজ করেছে, আরও বেটার আমার থেকেও এই ব্যাপারে ওর বেশি বিশদ জ্ঞান রয়েছে। আমি শুধু বলবো নেশন ওয়াইড কিছু ডেটার কথা, আমাদের দেশে 8 থেকে 19 সব থেকে ক্রিটিক্যাল যে এজটা, এই 8 থেকে 19 বছরের বহু বাচ্চাই বাইরে খেলতে এখন যায় না একবেলাও,

যার ফলে তাদের মধ্যে ওবেসিটির একটা প্রবলেম আসছে, কমিউনিকেশনের একটা প্রবলেম তৈরি হচ্ছে। বাইরে যত কেউ মিশতে যায় তখন তার কমিউনিকেশন স্কিল বেটার হয়, কারণ বিভিন্ন রকম মানুষের সঙ্গে মিশে কথা বলে। কিন্তু আমাদের যারা এই 8 থেকে 19 তারা একটু বাইরে কম যাচ্ছে, কম খেলতে যাচ্ছে, বিমুখ বাইরের বিষয়ে। তাই তাদের মধ্যে একটা হচ্ছে এই কন্টিনিউয়াসলি আমরা একটা করে সেরে

0: কে নিয়ে অনলাইন গেমস খেলছে। এতে একটা নজরদারিরও অভাব থাকে আমাদের মতন দেশে, যেখানে খুব ইজিলি যে কোনো বাচ্চাকে প্রলুব্ধ করা যায় কোনো খারাপ দিকে যাওয়ার জন্য। এগুলো তো প্রবলেম রয়েছে, এগুলো আমাদের অস্বীকার করার এখন আর জায়গা নেই, এগুলো সবই আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা যতটা সম্ভব পারবো এটাকে প্রিভেন্ট করার চেষ্টা করব। এই কথাটা আমি এর আগেও এক জায়গাতে বলেছি যে বাবা মাকে ছেলে মেয়ের সামনে এক্সাম্পল হতে হবে। ছেলে মেয়ে যদি দেখে যে বাবা মাই সারাদিন ফোনে আছে, তাহলে সেও ফোনে থাকবে। মানে তাকে আপনি বলে বুঝিয়ে করতে পারবেন না, আপনাকে সবসময় নিজেকে সামনে এক্সাম্পল করতে হবে। এটা ভাববেন না যে ছেলে বা মেয়ে আপনাকে দেখছে, যখন দেখছে না তখন আপনাকে এক্সাম্পল হিসাবে নিজেকে সেট করে রাখতেই হবে, কারণ ওরা সবসময় চোখে দেখেন। অনেক সময় আপনাকে ওরা আপনার যে কমপ্লিট আইডেন্টিটি সেটাকে ওরা অনেক সময় জাজ করে নেয়, ওরা বুঝতে পারে, আঁচ করতে পারে, ওরা বোঝে, সেন্স করতে পারে। তো বাবা মা যদি একটু ছেলে মেয়ের দিকে এইটুকুনি নজর তো দিতেই হবে যে আমি ছেলে মেয়ের সামনে নিজেকে একটা আইডল হিসাবে সেট করব, তাহলে আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি না এই অযথা আতঙ্ক ছড়ানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, রেসপন্সিবিলিটি আমাদের সবার তো রয়েছে। সুনন্দা শেষ করবে, কনক্লুড করবে, কারণ ও এই ব্যাপারটা এক্সপার্ট, আমার থেকে আর অনেক বেশি বলতে পারবে।
1: না না, তুমি যেটা বলেছো একেবারে সঠিক, আমিও একই কথা বলতাম। দিনের শেষে ওটাই আমাদের করতে হবে যে একটু অ্যাওয়্যার থাকতে হবে। একটা সময় যখন টিভিটা এসেছিল প্রথম প্রথম, তখন কিন্তু এটা বলা হতো যে টিভি দেখলে বাচ্চাটা খারাপ হয়ে যাবে, তাই না? তো যখন মোবাইল ফোন এলো, ইন্টারনেট এলো, সোশ্যাল মিডিয়া এলো, তখন একই কথা হচ্ছে। আর
0: আমি এটা বলবো, শুনুন না, শুধু একটা জিনিস অ্যাড করবো যে পোস্ট কোভিড এটা অনেক বেড়ে গেছে,
1: আর এটা বাড়ার অনেক কারণ আছে। সেটা যদি আমরা বলতে শুরু করি আজকে, চুপ কথা শেষ করে আরো দেড় ঘন্টা আমাদের এখানেই থাকতে হবে। তো সেটা নিয়ে নিশ্চয়ই আমরা পরবর্তী সময়ে আবারও কথা বলবো। তবে যেতে যেতে এটুকুই বলবো, যাদের বাড়িতে এরকম ছোট ছোট পুচকেরা রয়েছে, চেষ্টা করবেন তাদের সামনে আপনারা একটা নিদর্শন তৈরি করতে যে হ্যাঁ, ফোন দেখবে সেই টিভির মতন। আমরা যখন ছোট ছিলাম, জাস্ট এক ঘন্টা দেওয়া হতো আমাদের টিভি দেখার জন্য। সে সময় কার্টুন দেখো, সিনেমা দেখো, কিংবা সিরিয়াল, তোমার চয়েস, বাট তুমি সময় পাবে মাত্র এক ঘন্টা। আস্তে আস্তে বোধ হয় এই সময়টা যদি বেঁধে দিতে পারি আমাদের শিশুদের হাতে, ফোনটা হয়তো কিছুটা হলেও সেফ থাকবে।
0: তো আজকের মতন সুনন্দা দীপকে বলতে হচ্ছে চুপ কথা থেকে টাটা বাবাই। নেক্সট উইকে আবার কথা হবে, প্রচুর গল্প হবে, সেম জায়গায় 107 FM রেইনবোতে, সেম ফোন নাম্বারে মেসেজও পড়ব। আজকের মতন টাটা বাবাই, গুড নাইট,
1: শুভরাত্রি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। টুডোর ঘড়ি বলছে রাত 3টে পেরিয়ে গেছে, সুতরাং আপকে লিয়ে নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি উজ্জ্বল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। প্রথম শুনব হেমন্ত কুমারের কণ্ঠে বাত এক রাত কি ফিল্মের এই গানটি।

0: मिल गया।
1: बात एक रात की फिल्म निर्गन मानना तेरे कौन थी।
2: अरे

মোহাম্মদ রফির কণ্ঠে তখন শুনলাম মেরি সুরত তেরি আঁকে ফিল্মের গান। মেরি সুরত তেরি আঁকে ফিল্মের পরের গান মান্না দের কণ্ঠে।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনব আহির ভৈরব রাগে খেয়াল, শিল্পী কৌশিক ভট্টাচার্য, তবলায় অভিষেক চ্যাটার্জি, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। রাগ আহির ভৈরব।

এতক্ষণ আহির ভৈরব রাগে খেয়াল শুনলাম, শিল্পী ছিলেন কৌশিক ভট্টাচার্য, তবলায় অভিষেক চ্যাটার্জি, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন সেতার বাদন শিল্পী অভিষেক মল্লিক, রাগ আনন্দ ভৈরব, তবলায় সুব্রত গুপ্ত।

এতক্ষণ সেতার বাদন শুনলেন শিল্পী ছিলেন অভিষেক মল্লিক, রাগ আনন্দ ভৈরব। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী আজ এই পর্যন্তই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ঠিক ভোর 5টা থেকে। আজ আগস্ট মাসের প্রথম দিন, 1লা আগস্ট, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903652992 এই নাম্বারে, 9903652992 আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যম। আজ শুরু করব সুপ্রতীকের একটি সংস্কৃত স্তোত্র দিয়ে।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে। শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। কদিন আগেই আমরা পেরিয়ে এলাম গুরু পূর্ণিমা। আসলে হয়েছে কি, তিতলিদের পাড়াতে তার এক দিদি, সে শাস্ত্রীয় সঙ্গীত শোনে, শেখে। তো সেই গুরু পূর্ণিমার দিন সে তার মানে যেখানে শেখে তার সেই গুরুর কাছে যাচ্ছিল। তো তিতলি জিজ্ঞেস করলো, দিদি কোথায় যাচ্ছ? তখন দিদি বললো যে আমি এরকম, আমাদের যেখানে ক্লাস হয় সেখানে গুরু পূর্ণিমা আছে, সেখানে একটা অনুষ্ঠান হবে, তো আমি সেজন্যে যাচ্ছি। তিতলি ব্যাপারটা ঠিক জানতো না, দাদুকে সে জিজ্ঞেস করলো যে দাদু ওই গুরু পূর্ণিমা ব্যাপারটা কি। তখন উজ্জয়ন অবশ্য ছিল না, দাদু বললো যে ঠিক আছে তোকে গুরু পূর্ণিমা ব্যাপারটা আমি তোকে বুঝিয়ে দেবো পরে। তো তিতলি আর তার দাদুর সঙ্গে এই যে কথাটা হয়েছিল গুরু পূর্ণিমা নিয়ে, সেই গল্পটা কিন্তু আজকে আপনাদের শোনাব। আর আজকে যে গানটি দিয়ে শুরু করলাম, এই প্রাতঃ স্বরানামি শিবহং শিবহং, এখানে এই গানটির সঙ্গেও কিন্তু প্রতিদিন সকালে এই গুরু বন্দনার একটা ব্যাপার থেকে যায়, যেখানে আমরা গুরুদেবদের বর্ণনা করি, বন্দনা করি।

তিনি দেব মহেশ্বর, পরব্রহ্ম স্বরূপ যিনি, সেই গুরুকে মন প্রণাম কর। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং ইয়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ। জ্ঞানশলাকার ব্যবহারে অজ্ঞান অন্ধকার করেন দূর, গুরু তিনি, তাকে প্রণাম, বেঁধে দেন তিনি বিশ্বসুর। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারেই বিশ্বচরাচর, আছে যাহার দ্বারা ঢেকে, তাকে দেখান শ্রী গুরুদেব, যাই তার পায়ে প্রণাম রেখে। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম দন্দাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষণম একং নিত্যং বিমলচলং সর্বদা সাক্ষিভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। ব্রহ্মানন্দ স্বরূপ যিনি পরম সুখদানের ঋণ, নির্লিপ্ত জ্ঞানের মূর্তি, দুঃখে সুখে দ্বন্দ্বহীন, আকাশের মতো উদার বিশাল, তত্ত্বমশী লক্ষ্য যার, নিত্য এক অচল বিমল, সাক্ষী থাকেন সমস্তটার। ভাব অভাবের বিরোধ ছাড়া, সত্য রজতমের পার, পরব্রহ্ম স্বরূপ যিনি, সেই সদ্গুরুকে নমস্কার। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেবা। তুমি মাতা, তুমি পিতা, বন্ধু তুমি, প্রাণের চাওয়া, বিদ্যাও তুমি, ধনৈশ্বর্য, সব কিছুই তোমাতে পাওয়া। এই গুরুবন্দনার মধ্যে দিয়েই আজকের এই চিরন্তনীর সুরটা শুরু করলাম, বেঁধে দিলাম। তার কারণ এরপর আমরা শুনবার চেষ্টা করব দাদু কি কি বলেছিল তিতলিকে এই গুরু পূর্ণিমা নিয়ে। যখন দাদুকে তিতলি জিজ্ঞেস করল, তখন দাদু বলল, জানিস তো এই যে আষাঢ়ী পূর্ণিমা, এই আষাঢ়ী পূর্ণিমাকে বলা হয় গুরু পূর্ণিমা। এই আষাঢ়ী পূর্ণিমার একটা বড় বৈশিষ্ট্য কি জানিস, যখন সূর্য আমাদের পৃথিবীর সাপেক্ষে চলাচল করে, আসলে জানিসই তো যে সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে, আর পৃথিবী ঘোরে বলে পৃথিবীতে থেকে আমাদের মনে হয় সূর্য ঘুরছে। তো আমরা যদি ধরে নিই সূর্য উত্তর গোলার্ধ থেকে ধীরে ধীরে যাত্রা শুরু করল দক্ষিণ গোলার্ধের দিকে, যাকে আমরা বলি দক্ষিণায়ন, এই দক্ষিণায়ন শুরু হওয়ার পরের যে পূর্ণিমা, সেই পূর্ণিমাটা হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা, গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার কিন্তু একটা ঐতিহ্য বা একটা বলা যেতে পারে পরম্পরা। সেই পরম্পরা কিন্তু আমাদের দেশের বিভিন্ন ধর্মের মধ্যে পাওয়া যায়। হিন্দু ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, জৈন ধর্মে আছে, সব ধর্মেই এই শিষ্যরা তাদের গুরুদের আশীর্বাদ লাভের জন্য এই পূর্ণিমাতে, আষাঢ়ী পূর্ণিমাতে পূজার্চনা করে। তখন তিতলি জিজ্ঞেস করল, আচ্ছা দাদু এই যে তুমি বলছো যে বিভিন্ন ধর্মের মধ্যে রয়েছে, তো এটা ব্যাপারটা ঠিক কীভাবে হলো? তখন দাদু বলছেন, আসলে এই আষাঢ় মাসে আষাঢ়ী পূর্ণিমা যেটা, সেটাকে ব্যাস পূর্ণিমা বলা হয়। ব্যাসদেব, ব্যাসদেবের নাম তো শুনেছিস। তখন তিতলি বললে, হ্যাঁ ব্যাসদেব যিনি বেদকে সংকলন করেছিলেন। তখন দাদু বললেন, বাহ তোর তো সব মনে থাকে দেখছি। হ্যাঁ, এই ব্যাসদেবকে বেদব্যাস বলা হয়, আর ব্যাসদেবের জন্ম হয়েছিল ধরা হয় যে এই পূর্ণিমার দিনে, তাই এটাকে ব্যাস পূর্ণিমা বলেও কিন্তু বলা হয়। আর এই গুরু পূর্ণিমার সঙ্গে জানিস তো অনেকগুলো গল্প জড়িয়ে আছে, আমাদের পৌরাণিক কাহিনী। যেমন প্রথম যিনি আদি

যোগীবাদী গুরু, তিনি হচ্ছেন শিব, ভগবান শিব। তার সঙ্গে কিন্তু এই গুরু পূর্ণিমার একটা বড় গল্প জড়িয়ে আছে, আর তার সঙ্গে জড়িয়ে আছে সাত ঋষির গল্প। শুনবি সেই গল্প? তখন তিতলি বলল, হ্যাঁ নিশ্চয়ই শুনব। আসলে তিতলি এই গল্পগুলো শুনে পরের দিন স্কুলে গিয়ে তার বন্ধুদের বলে, এটা তার কাছে একটা বিশাল ব্যাপার, কারণ বন্ধুরা এই গল্পগুলো শুনে তার কাছে মানে দারুণভাবে আনন্দ পায় এবং তিতলিকে ক্লাসে বেশ সবাই বেশ খাতির টাতির করে এত কিছু জানে বলে। তো সেই জন্য তিতলি তো খুব মন দিয়ে গল্পটা শুনবে বলে ওয়েট করছে। দাদু বলল, শোন সকালে আমি বাজারটা করে আসি, কারণ বাজার যদি না করে আনি তাহলে কিন্তু আজকে এ রান্নাও চড়বে না, আর তোর আর আমার দুজনের কপালেই কিন্তু খারাপ হবে বকুনি খেতে খেতে। দাদু বাজারে গেলেন, তো ফিরে এসে তিনি গল্পটা বলবেন, আর আমরা বরং তার মধ্যে একটা গান শুনে নিই। বর্ষার সময়, সুতরাং একটু বর্ষার গান হলে কেমন হয়? নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অন্তর। আসলে এই বর্ষার সময়ের সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার জড়িয়ে থাকে। বাইরে কখনো ঝমঝম করে বৃষ্টি হয়, কখনো ঝিরঝির করে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি তো হয়, সেই বৃষ্টির সঙ্গে সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেক কিছু। তো দেখা যাক আমাদের এই বর্ষার গানটা আমাদের কোথায় নিয়ে যায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: দাদু আর তিতলি যখন গল্প করছিল, এই গুরু পূর্ণিমা নিয়ে সেই গল্পটা আমরা শুনে নিয়েছিলাম, আর সেটাই কিন্তু আপনাদের কাছে এনে উপস্থাপিত করেছি। দাদু বলছেন, প্রায় 15,000 বছর আগে জানিস তো, এক অসাধারণ ক্ষমতা সম্পন্ন যোগী হিমালয়ে এসেছিলেন। তিনি সেখানেই থাকতে শুরু করলেন এবং তিনি তার সঙ্গে বিভিন্ন লোকেরা যখন দেখা করতে আসত, তিনি ধ্যান করছেন দেখত। তো 7 জন ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন যে তিনি যা যা শিখেছেন, যা যা অনুভব করেছেন, সেগুলো তারা যদি শিখতে পারেন, অনুভব করতে পারেন। কিন্তু সেই যোগী তাকে কোনো উত্তর দিলেন না। তিনি আবার চোখ বন্ধ করে ধ্যানে নিমগ্ন হলেন। সেই যোগী হচ্ছেন আদি গুরু শিব। তারপরে 84টা বছর কেটে গেল। এক পূর্ণিমার দিনে, যেদিন সূর্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল, অর্থাৎ দক্ষিণায়নের পূর্ণিমাতে, সেই আদি যোগী সামনের 7 ব্যক্তির দিকে তাকালেন। সেই 7 জন তখনও বসেই ছিলেন সেখানে। তখন আদি যোগী তাদের মনের যে কামনা বাসনা দেখলেন, যে তারা শিখতে চান, তাদের ইচ্ছেটা এতটাই নিবিড়, তখন তিনি তাদের শিষ্যত্ব গ্রহণ করলেন এবং তাদের বিভিন্ন যোগ সম্বন্ধে জ্ঞান দিতে শুরু করলেন। তাদের জ্ঞানের প্রয়োজন বুঝে তিনি এই পূর্ণিমার দিনে প্রথম গুরু হলেন। সেই জন্যে এই পূর্ণিমাকে বলা হলো গুরু পূর্ণিমা। আর সেই 7 জন ঋষি কে জানিস? তিতলি বলল, কে সেই 7 জন? 7 জন শিষ্য যারা, তারা 7 জন ঋষি হয়েছিলেন। সেই 7 জন ঋষি নামে আমরা সপ্তর্ষি মণ্ডলের নাম করেছি। তখন তিতলি বলল, ও সপ্তর্ষি মণ্ডলের নাম তো আমরা জানি আমি। তখন বলল, বল দেখি। তখন বলল, অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরিচি আর ক্রতু। গুনে গুনে তিতলি কথাগুলো বলল। এই 7 জন ঋষি কিন্তু ছিলেন মহাদেবের প্রথম শিষ্য। তাদেরই জ্ঞান প্রদান করেছিলেন আদিগুরু মহাদেব। তো এখানেও একটা মজার ব্যাপার আছে। এই যে সপ্তর্ষি ঋষি যারা, তারা কিভাবে এসেছিলেন এই পৃথিবীতে? তখন তিতলি বলল, কিভাবে এসেছিলেন? ব্রহ্মা তপস্যা করছিলেন, সৃষ্টি প্রক্রিয়ার তখন শুরু করবার জন্য ব্রহ্মা গভীর ধ্যানে মগ্ন হলেন, এরকম একটা পৌরাণিক কাহিনী আছে। প্রথমে তিনি তার মন থেকে 4 জন কুমারকে সৃষ্টি করলেন। এই 4 জন কুমার হলেন সনক, সননন্দ, সনাতন এবং সনত কুমার। এই 4 জন কুমার হলেন ব্রহ্মচারী এবং নিত্য ঋষি। তারা আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণ করছেন, জগতের সঙ্গে জড়াতে চান না। এদিকে ব্রহ্মা দেখলেন যে সৃষ্টি তো তাহলে চলে না। তখন সৃষ্টির জন্য তিনি অনুভব করে আবার ধ্যান শুরু করলেন। বলা হয় তার শরীরের বিভিন্ন অংশ থেকে 7 জন ঋষি, পরবর্তীকালে যারা ঋষি, সেই 7 জন জন্মগ্রহণ করেছিলেন। যেমন তুই বললি মরিচি, তিনি ব্রহ্মার মন থেকে এসেছিলেন। চোখ থেকে হয়েছিলেন অত্রি। ব্রহ্মার মুখ থেকে আবির্ভূত হয়েছিলেন অঙ্গিরা। ব্রহ্মার কান থেকে পুলস্থ, নাভি থেকে পুলহ, হাত থেকে ক্রতু এবং নিঃশ্বাস থেকে বশিষ্ঠ ঋষি আবির্ভূত হয়েছিলেন। পৌরাণিক এই কাহিনীর বিভিন্ন রকমের আলাদা আলাদা ভাগ বা আলাদা আলাদা সংস্করণ পাওয়া যায়। যেমন ধরি যে সপ্ত ঋষির কথা বললাম, এই সপ্ত ঋষি কিন্তু বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে পাল্টে গেছে বা যায়। আসলে সপ্ত ঋষির যে সপ্তর্ষি মণ্ডলের যে সপ্ত ঋষির কথা তোকে

বললাম, তাদের কিন্তু বিভিন্ন রকমের কাজকর্ম, তাদের বিভিন্ন জ্ঞান, ধর্ম, কী যোগ তারা পালন করবেন সেই নিয়েও কিন্তু আমাদের এই পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে বলা রয়েছে। পরবর্তীকালে আমাদের আবার সাতজন সপ্তঋষি, মানে এই যে সময়টা চলছে এটাকে বলা হয় বৈবস্বত মনুর যে মন্বন্তর, এরকম বিভিন্ন মনু বিভিন্ন সময়ে তার সময়কে ধরে রেখেছিলেন। তো এখন যিনি যে সময়টা চলছে বলে পৌরাণিক কাহিনীতে বলা হয় সেটা হচ্ছে বৈবস্বত মনুর। তো এই বৈবস্বত মনুর যে সময় যেটা, তাতে যারা যারা রয়েছেন যেসব ঋষিরা, সেই ঋষিরা কিন্তু আবার অন্যান্য নামে পরিচিত। আসলে বিভিন্ন নামে বিভিন্ন সময়ে তারা বিভিন্নভাবে আসেন। তো ধরো এই যে কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং বশিষ্ঠ, যাদের নামে গোত্র বা সম্পর্ক তৈরি হয়েছে বিভিন্ন মানুষের হিন্দু ধর্মের মধ্যে, তাদের এই বেদে সাতজন ঋষিকে এখনকার ঋষি হিসেবে বলা হয়। তাদেরও কিন্তু আলাদা আলাদা বিভিন্ন রকম গল্প রয়েছে, তাদের সম্পর্কে বলা রয়েছে। তো সেই গল্প আমি তোকে বলতে পারি, তার আগে আমি একটু দেখি চায়ের ব্যবস্থা কী হলো। তো দাদু উঠে গেলেন চায়ের জন্য, আর আমরা সেই ফাঁকে বরং একটা ছোট্ট করে গান শুনে নিই, লালনের গান। আসলে গুরু তো রয়েছেন মনের মধ্যে, মনের মনই তো আমাদের গুরু। সুতরাং যখন আমরা বাইরে বেরিয়ে চারদিকে তাকে অন্বেষণ করি, সে সময় তাকে খুঁজে পাই না, আর তখন মন বলে ওঠে আমি কোথায় পাবো তারে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। রাজিয়ে যে গল্পটা বলছিলাম, দাদু আর তিতলির গল্প, তাতে দাদু তিতলিকে বলছিল যে এই যে পরবর্তীকালে এখন বৈবস্বত মুনির সময় যে সব সাত ঋষির কথা যাদের থেকে গোত্রগুলো এসেছে, সপ্ত ঋষির প্রথম ঋষি কাশ্যপ, কাশ্যপের 17 জন স্ত্রী ছিলেন জানিস তো, তার অন্যতম স্ত্রী অদিতির থেকে জন্ম হলো সকল দেবতার, আর এক স্ত্রী দিতি, তার থেকে জন্ম হলো দৈত্য বা রাক্ষস কুলের। কাশ্যপের অন্য সব স্ত্রীদের মধ্যে সকল প্রাণীকুলের জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে। কাশ্যপ হলেন ব্রহ্মার মানসপুত্র মারীচি তার পুত্র। এই ঋষির শিষ্যরাই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির কাজ এগিয়ে নিয়ে যান বলেই প্রচলিত বিশ্বাস। আসলে এই সৃষ্টিতত্ত্ব যেটা পৌরাণিকভাবে রয়েছে, তার সঙ্গে মানুষের বিভিন্ন পরিচয় যুক্ত হয়ে আছে, যেগুলোকে গোত্র পরিচয় বলা হয়। এরপরে আসছে অত্রি। সত্যযুগে ব্রহ্মার 10 পুত্রের অন্যতম হলেন ঋষি অত্রি, তার স্ত্রী ছিলেন অনসূয়া। ত্রেতাযুগে অত্রির আশ্রমেই বনবাসকালে রাম, সীতা এবং লক্ষণ আশ্রয় নিয়েছিলেন, কারণ 4টে কাল ধরা হয়, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। সেই ত্রেতাযুগে রাম যখন বনবাসে গিয়েছিলেন, তখন কিন্তু এই ঋষি অত্রির আশ্রমেই তারা আশ্রয় নিয়েছিলেন, রাম, সীতা এবং লক্ষণ। অত্রির পুত্র হলেন দত্তাত্রেয়। পৌরাণিক ভারতের প্রসিদ্ধ বিজ্ঞানী অত্রি কৃষিকাজ, বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বলে বলা হয়। আসলে এই যে ঋষি যারা, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করেছেন, সেই জ্ঞান বা সেই বিজ্ঞানগুলোকে সূর্যবিজ্ঞান, চন্দ্রবিজ্ঞান, বায়ুবিজ্ঞান, অগ্নিবিজ্ঞান বিভিন্নভাবে ভাগ করা হয়। এরপরে আসছে ঋষি ভরদ্বাজের কথা। সপ্তর্ষির যে অন্যতম ঋষি ভরদ্বাজ, তিনি বহু পুরাণ এবং পুঁথি তৈরি করেছিলেন। তার রচিত শাস্ত্রের মধ্যে অন্যতম ছিল আয়ুর্বেদ শাস্ত্র। এই ঋষি ভরদ্বাজেরই পুত্র ছিলেন মহাভারতে পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য। পাণ্ডব এবং কৌরবদের যে অস্ত্রগুরু দ্রোণাচার্য, তিনি কিন্তু এই ভরদ্বাজেরই পুত্র ছিলেন। এরপরে আসছে ঋষি বিশ্বামিত্রের কথা। সপ্তর্ষিমণ্ডলের চতুর্থ ঋষি বিশ্বামিত্র, তিনি রচনা করেছিলেন গায়ত্রী মন্ত্র। প্রথম জীবনে তিনি ছিলেন রাজা, পরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, যার জন্য তাকে বলা হয় রাজর্ষি। তিনি জীবিত অবস্থায় ত্রিশঙ্কু অবস্থায় স্বর্গ দর্শন করেছিলেন বলে মনে করা হয়। এরপরে গৌতম ঋষির কথা আসছে। গৌতম ঋষির স্ত্রীর নাম অহল্যা। নিজের স্ত্রীকে অভিশাপ দিয়ে পাথরে পরিণত করেছিলেন গৌতম, রামচন্দ্রের কৃপায় আবার প্রাণ ফিরে পেয়েছিলেন অহল্যা। ঋষি গৌতমকেই গঙ্গাকে ব্রহ্মগিরি পর্বতে নিয়ে আসেন। এরপরে আরও যে দুই ঋষির কথা আসছে, সপ্তর্ষির পাঁচজনের কথা হল যমদগ্নি ঋষি। এই যমদগ্নির পুত্রই ছিলেন কিন্তু পরশুরাম। তাকে নারায়ণের অন্য অবতার বলে ধরা হয়। তিনি এই পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। বশিষ্ঠ ঋষির কথা আসছে এরপরে, শেষ সপ্তম ঋষি হিসেবে। রাজা দশরথের 4 সন্তান রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, তাদের গুরু ছিলেন এই বশিষ্ঠ। তিনি রঘুকুলের পারিবারিক গুরু ছিলেন। রাজা দশরথ, রামচন্দ্র এবং তার ভাইদের শিক্ষা প্রদান করেছিলেন এই বশিষ্ঠ। এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে এই সপ্ত ঋষির সম্বন্ধে জানতে পারি, যে সপ্ত ঋষিকে এখন এই মনু বৈবস্বত মনুর সময়কার যে সপ্ত ঋষি, এছাড়া পুরনো যে সপ্ত ঋষির কথা বললাম, যারা সপ্তর্ষি মণ্ডলদের ঋষি, তাদের সম্বন্ধেও অনেক গল্প, পৌরাণিক গল্প তৈরি আছে। তবে এই যে আষাঢ়ী পূর্ণিমা, যেটা গুরু পূর্ণিমা।